0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরপর শুনছিলেন চার শিল্পীর কণ্ঠে গান। একক কণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী, দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নেব। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। শুনতে থাকুন 107 FM রেনবো, সকাল 6টায় ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। বুধবার তাই রত্নগর্ভার সঙ্গে নিয়ে উপস্থাপনায় রমাপদ পাহাড়ি। শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে কেন আমায় পাগল করে যাস, এই গানটি আজকে আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:21 এবং বাংলাদেশ সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের জন্য আগাম কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

আমরা এতদিন প্রত্যহ আমাদের উপাসনা থেকে কি ফল চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম শান্তি, ভেবেছিলাম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে, প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে। কিন্তু শান্তিকে চাইলে শান্তি পাওয়া যায় না, তার চেয়ে আরও অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয়। জ্বরের রোগী কাতর হয়ে বলে, আমার এই জ্বালাটা জুড়ুক, হয়তো জলে ঝাঁপ দিয়ে পড়ে, তাতে যেটুকু শান্তি হয় সে তো স্থায়ী হয় না, এমনকি তাতে তাপ বেড়ে যেতে পারে। রোগী যদি শান্তি চায়, স্বাস্থ্য না চায়, তবে সে শান্তিও পায় না, স্বাস্থ্যও পায় না। আমাদেরও শান্তিতে চলবে না, প্রেম দরকার। বরঞ্চ মনে ওই যে একটুকু শান্তি পাওয়া যায়, কিছুক্ষণের জন্য একটা স্নিগ্ধতার আবরণ আমাদের উপরে এসে পড়ে, সেটাতে আমাদের ভুলায়। আমরা মনে নিশ্চিন্ত হয়ে বলি, আমাদের উপাসনা সার্থক হলো, কিন্তু ভিতরের দিকে সার্থকতা দেখতে পাইনে। এই চাপটা হালকা হয় কখন? প্রেমে। তখন যে ওই টানটা বাহিরের দিকে যায়। আমাদের জীবনে অনেকবার তার পরিচয় পেয়েছি। যেদিন প্রণয়ীর সঙ্গে আমাদের প্রণয় বিশেষভাবে সার্থক হয়েছে, সেদিন কেবল যে আকাশের আলো উজ্জ্বলতর, বনের শ্যামলতা শ্যামলতর হয়েছে তা নয়, সেদিন আমাদের সংসারের ভারাকর্ষণের টান একেবারে আলগা হয়ে গেছে। অন্যদিন যে কাজে হয়রান হয়ে পড়তুম, আজ সে কাজে ক্লান্তি নেই, হঠাৎ কাজ হালকা হয়ে গেছে। পয়সা সেই পয়সাই আছে, কাজ সেই কাজই আছে, কেবল তার ওজন কমে গেছে। কেননা টান যে আজ আমার নিজের কেন্দ্রের দিকে নয়, প্রেমে যে আমাকে বাইরের টান দিয়ে একেবারে এক মুহূর্তে সমস্ত জগতের বোঝা নামিয়ে দিয়ে গেছে। প্রেমের মধ্যে শুধু শান্তি নেই, তাতে অশান্তিও আছে। জোয়ারের জলের মতো কেবল যে তার পূর্ণতা তা নয়, তারই মতো তার গতিবেগও আছে। সে আমাদের ভরিয়ে দিয়ে বসিয়ে রাখবে না, সে আমাদের ভাঁটার মুখের থেকে ফিরিয়ে উল্টো টানে টেনে নিয়ে যাবে।

তখন এই অচল সংসারটাকে নিয়ে কেবলই গুণ টানাটানি লগি ঠেলাঠালি করে মরতে হবে না, সে হুহু করে ভেসে চলবে। যতদিন সেই প্রেমের টান না ধরে ততদিন শান্তিতে কাজ নেই, ততদিন অশান্তিকে যেন অনুভব করতে পারি, ততদিন যেন বেদনাকে নিয়ে রাত্রে শুতে যাই এবং বেদনাকে নিয়ে সকালবেলায় জেগে উঠি। প্রতিদিন প্রাতে যখন অন্ধকারের দ্বার উদ্ঘাটিত হয়ে যায়, তখন যেন দেখতে পাই বন্ধু দাঁড়িয়ে আছো। সুখের দিন হোক, দুঃখের দিন হোক, বিপদের দিন হোক, তোমার সঙ্গে আমার দেখা হলো, আজ আমার ভাবনা নেই, আমার আজ সমস্তই সহ্য হবে। যখন প্রেম না থাকে হে সখা, তখনই শান্তির জন্য দরবার করি, তখন অল্প পুঁজিতে যে কোনো আঘাত সইতে পারি নে। কিন্তু যখন প্রেমের অভ্যুদয় হয়, তখন যে দুঃখ, যে অশান্তিতে সেই প্রেমের পরীক্ষা হবে, সেই দুঃখ সেই অশান্তিকেও মাথায় তুলে নিতে পারি। হে বন্ধু, উপাসনার সময় আমি আর শান্তি চাইব না, আমি কেবল প্রেম চাইব। প্রেম শান্তিরূপেও আসবে, অশান্তিরূপেও আসবে, সুখ হয়েও আসবে, দুঃখ হয়েও আসবে। সে যে কোনো বেশেই আসুক, তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি, তোমাকে চিনেছি বন্ধু, তোমাকে চিনেছি।

আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলোয় শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। প্রথমে রাগ আহির ললিত এবং পরবর্তীতে ভৈরবী।

0: শুনছিলেন সুবদ্ধ সঙ্গীত, এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে ভারত ও চীনের মধ্যে যে সমস্যা রয়েছে তার প্রতি দুপক্ষেরই সংবেদনশীল হওয়া উচিত বলে আলোচনায় উঠে এসেছে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার আজই শেষ দিন। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ভারত 7 উইকেটে হারিয়ে সিরিজ 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 8th ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।

0: Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals: mutual respect, mutual interest and mutual sensitivity.
1: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারত আহ্বান জানাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। শ্রী জয়সওয়াল বলেন, হুথি বিদ্রোহীদের বিষয়টিও সেই আলোচনায় স্থান পেয়েছে। তিনি আরও বলেন, লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে নতুন দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর গুরুত্ব দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনৈতিক মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
1: পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদে রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারভ সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গতকাল নন্দীগ্রাম কেন্দ্রে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই কেন্দ্রের CPI প্রার্থী শান্তিগোপাল গিরিও গতকাল তার মনোনয়ন জমা দেন। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপাড়াশি থেকে 232, পশ্চিম নওয়ালপাড়াশি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাশুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনও 5170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2টি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক

0: হজ করার ক্ষেত্রে। একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বর্তমানে ভারতে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা। এমনই মন্তব্য করেছেন সে দেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহির উর রহমান। তিনি বলেন, অভিযুক্ত যে কেউ বিচারের স্বার্থে আদালতে হাজির হতে পারেন, কারণ বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সেদেশে কাজ করছে। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনও নৌকোয় করে সাগরে পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন রাজ্যের জন্য বৃষ্টির কোনো সতর্কতা নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি তিরুবনন্তপুরম, কোল্লাভরম, কোজিকোড ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দিল্লির এই মাঠেই অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে ভারত ও চীনের মধ্যে আলোচনার সময় দুদেশের যে সমস্যা রয়েছে তার প্রতি দুপক্ষেরই সংবেদনশীল হওয়া উচিত বলে ভারত জানিয়েছে। পশ্চিমবঙ্গে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন অতুল প্রসাদ সেনের জীবন কথা।
2: অতুল প্রসাদ সেনের জন্ম ঢাকায় 1871 সালে। মাত্র 12 বছর বয়সে পিতৃহীন হয়ে অভিজাত মাতুলালয়ে প্রতিপালিত। 1890-তে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে পড়লেন, এমনকি লন্ডনেও ব্যারিস্টারি পড়তে গেলেন, কিন্তু মন তখনও দিশেহারা। 1894 সালে ফিরে এলেন দেশে, অবশ্যই সফল হয়ে। অতুলপ্রসাদের জীবনের ছবিটা তখন বদলে গেছে। একদিকে তিনি লখনৌ শ্রেষ্ঠ 90 ব্যারিস্টার যুবা, মনোরম দীপ্তিমান মুখশ্রী, সংযত ব্যবহার, সসম্ভ্রম আত্মপ্রকাশ, অন্যদিকে সুকণ্ঠ, সুরকার এবং সঙ্গীত পিপাসু, তাঁর রসবোধ গভীর। বিলেতেই অতুলপ্রসাদ বিবাহ করেন হেমকুসুমকে, বিশাল ধনী পরিবারের সন্ততি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, তেমনি আত্মাভিমানী। একটা খেদোক্তি অতুলপ্রসাদ বারবার করতেন, আমার স্ত্রী কোনোদিনই আমার মা ও বোনেদের সহ্য করতে পারতেন না। হেমকুসুম একবার খুব অসুস্থ হলে ছোট বোন প্রভাকে তাঁর শুশ্রূষার ভার দেন স্বয়ং অতুলপ্রসাদ। বেশ কিছুটা আরোগ্য লাভ করলেন হেমকুসুম। হুইলচেয়ার ঘুরিয়ে ঢুকলেন সেই ঘরে যে ঘরে অতুল জননীর একটি সুন্দর তৈলচিত্র ঝোলানো ছিল। সেটি দেখে বলে উঠলেন, শি ইজ স্টিল হেয়ার টু গার্ড মাই হাউস। চেয়ার ঘুরিয়ে নিজের ঘরে চলে গেলেন। একটু পরেই বর্ষীয়সী এক আত্মীয়ার নির্দেশ এল ফটোটি এক্ষুনি সরিয়ে ফেলা হোক। অতুলপ্রসাদ তার মায়ের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন, বলেছিলেন কোনোভাবেই তিনি তার স্বর্গতা মায়ের অপমান করতে পারবেন না। স্বামী স্ত্রীর মধ্যে একটা চেনা দূরত্ব সব সময় ছিল, ক্রমে তা বাড়তে থাকে। একমাত্র পুত্র দিলীপ বাবার স্নেহ সহানুভূতি থেকে বারবার বঞ্চিত হয়েছে। তাকে বিলেতে পাঠিয়েও আশাপ্রদ ফল হয়নি। একদিন অতুলপ্রসাদের রূঢ় ব্যবহারে নিভৃতে দিলীপকে বলতে শোনা গেছে, সাচ প্যারেন্টস ক্যানট এক্সপেক্ট এ বেটার সান। অতুলপ্রসাদ উইলে দেশের জন্য সর্বস্ব একটা ট্রাস্ট করেছিলেন, দিলীপের অংশ ছিল নগণ্য, কিন্তু উত্তরাধিকারী হিসেবে সে তাঁর বাবার আদর্শকে মর্যাদা দিয়েছিল। জীবনের আদর্শ, আপন ধর্ম যেখানে লাঞ্ছিত হয় সেখানে বোঝা পড়ার স্থান নেই, সেই মাপকাঠিতেই অতুল

0: প্রসাদকে যাচাই করা ভালো। তাঁর কবিতায় রবীন্দ্রনাথের বর্ণচ্ছটা নেই, ভাবের বৈচিত্র্য নেই, জন্মমৃত্যুর রহস্য ইঙ্গিত নেই, গূঢ় অন্তর্দৃষ্টি নেই, আছে অফুরন্ত সমবেদনা, আশা, আকুতি, ভালোবাসা, আর আছে মৈত্রী ও প্রাণের আবেগ। তিনি ব্যথার ব্যথি, দুঃখ নৈরাশ্যের অন্তরতম সুচিতার প্রতীক। উঠক ভারত লক্ষ্মী, বল বল বল সবে, হও ধরমেতে ধীর, এই সমস্ত গানগুলি তার গভীর স্বদেশ ভাবনাকে মূর্ত করেছে। গীতিকবিতার পদ্মলালিত্যের উৎকর্ষতায় নয়, একান্ত সাদা ভাষায় প্রাণের কথা গানে প্রকাশেই তার শ্রেষ্ঠত্ব। যেমন বাউলঙ্গে মিছে তুই ভাবিস মন, দেশরাগে প্রভাতে যারে নন্দে পাখি, মিশ্রবেহাগে একামর গানের তরি, আরও কত গান। এছাড়া বধু ধর ধর মালা পর গলে, কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া, খুমিও হে শিব তোমারই যতনে তোমারই উদ্যানে, আজও তন্ত্রিতে তন্ত্রিতে অনুরণিত হয়। যখনই যে গান গাইতেন, অমায়িক অবারিতদার এই মানুষটিকে আপামর শ্রোতারা সহজে ছুঁতে পারত, বুকে বাঁধতে পারত। তিনি যে সাধারণের সুখ দুঃখের প্রতিভু হয়েই এসেছিলেন, চলেও যেতে হল 1934 সালে 63 বছর বয়সে, লখনৌতে এক মহান সর্বজনীন গীতিকবির জীবনাবসান হল। সবার চোখে স্বজন হারানোর বেদনা, মহাযাত্রা প্রস্তুত, সহজ আত্মনিবেদনে শেষবারের মতো অতুল প্রসাদ যেন বলে যেতে চাইলেন, সবারই বাসরে ভালো।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অতুল প্রসাদ সেনের জীবন কথা আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজি ও মৌসুমি ফুলের বীজ তলার রোগ নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: এই যে বর্ষা শেষ হয়ে যখন শীত আসছে, এক্ষেত্রে কিন্তু যে বীজতলা তৈরি হয় সেক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ রোগ আসে। একটা হচ্ছে চারা ধসা এবং আরেকটা হচ্ছে গোড়া পচা। দ্বিতীয়ত হচ্ছে কি কৃমিশত্রু জনিত শিকড় ফোলা রোগ। প্রথমত চারা ধসা, গোড়া পচা, এটা কিন্তু মূলত মাটিবাহিত ছত্রাক এবং বীজবাহিত ছত্রাকের জন্যে সাধারণত কৃষকরা দেখতে পায়। চারা ধসাটা সদ্য যখন বীজ থেকে চারা বেরোয় তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং গোড়া পচাটা বীজতলাতেও থাকে, এর পরে গোড়া পচাটা মূল জমিতে যখন স্থানান্তরিত করা হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায়। কিন্তু এই প্রধান যে দুটো রোগ কৃষকদের, চারা ধসা এবং গোড়া পচার জন্য কৃষকরা সাধারণত যে জায়গায় বীজতলা করবেন মূল জমি থেকে তারা যেন একটু উঁচু করে বীজতলা তৈরি করেন, এবং সেক্ষেত্রে সারাদিন সেখানে যেন রৌদ্র থাকে এটা লক্ষ্য করতে হবে। এবং যখন মাটিটা তৈরি করতে হবে মাটিটা বারবার উল্টে বা মাটিটা বারবার কর্ষণ করে যেন তারা তৈরি করে, মাটিস্থিত যে রোগ জীবাণু আছে তাতে নষ্ট হবে। যদি মাটিটাকে কোনো স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে বীজ ফেলার দিন 15-20 আগে ঢেকে দিয়ে রাখে, 2-3 দিন ছাড়া ছাড়া উল্টালে একটু একটু করে জল দিলে দেখা যাবে কি যখন 2-3 দিন পরে খুলবে একটু ভিতরটা ঘেমে গেছে, মাটিতে হাত দিলে খুব তাপমাত্রা অনুভব হচ্ছে। এর ফলেও কিন্তু মাটিস্থিত বিভিন্ন রোগ পোকা, বিশেষত চারা ধসা ও গোড়া পচার ক্ষেত্রে যে সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়া জনিত থাকে জীবাণু, সেগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই যে বীজ ফেলবে, বীজ ফেলার জন্য কৃষকদেরকে অবশ্যই বীজটা শোধন করতে হবে। বীজ শোধনের ক্ষেত্রে ছোট আকারের বীজের ক্ষেত্রে অথবা বড় বীজের ক্ষেত্রে আমরা সাধারণত বলি থাইরাম, ম্যানকোজেব, ক্যাপ্টান তারা ইউজ করুক 5-6 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। যদি কার্বেন্ডাজিম 50% ইউজ করে তাহলে 3-4 গ্রাম প্রতি কেজি বীজ, এবং বর্তমানে থায়োফেনেট মিথাইল ও পাইরোক্লোস্টোবিনেরও মিশ্রণ নতুন কৃষি বীজ হিসেবে এসছে 3-4 ml প্রতি কেজি বীজ 50 ml জলে ভালো গুলে মাখিয়ে তারা যেন ফেলে। যদি জৈব কৃষি বীজ ইউজ করে ট্রাইকোডার্মা ভিরিডিকে ব্যবহার করতে পারে তারা 4-6 গ্রাম প্রতি কেজি বীজের জন্য 40 ml জলে গুঁজে তারা ব্যবহার করবে। এবং যদি 2-1টা ক্ষেত্রে প্রথমেই গোড়া পচা অথবা চারা ধসার লক্ষণ পায়, বীজ শোধনে

0: যে সমস্ত ছত্রাকনাশকের কথা বললাম, থাইরাম, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, এগুলো জলে গুলে পরিমাণটা অর্ধেক করে, ম্যানকোজেব হলে 2 থেকে 2.5 গ্রাম এবং কার্বেন্ডাজিম হলে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের চারার পাশ দিয়ে তারা যেন ঢালে। এবং কৃমিশত্রুজনিত যে নিমাটোডজনিত শিকড় ফোলা রোগটা কমানোর জন্যে জৈব সার বেশি করে দিক, প্রয়োজনে তারা নিম খোল ব্যবহার করুক, নিমযুক্ত কোনো কিছু কীটনাশক তারা ইউজ করুক, নিম তেল, নিম অয়েল এবং গাঁদা ফুলের গাছও তারা 2-1টা বীজতলাতেই রাখুক। পরবর্তী ক্ষেত্রে মেন জমিতে যখন তারা ব্যবহার করবে সেক্ষেত্রে দেখা যাবে যে রোগমুক্ত তারা চারা ধসা গোড়া পচা পর্যন্ত যদি সবজি, বিশেষত কপি চারা, বেগুন চারা, টমেটো চারা যদি ফেলে, তাহলে বৃদ্ধির দশাতে তাড়াতাড়ি কিন্তু এই রোগগুলো আসবে না, বা এলেও সেগুলোকে তারা কৃষক তাড়াতাড়ি কিন্তু প্রতিহত করতে পারবে।
1: এতক্ষণ শুনলেন সবজি ও মৌসুমি ফুলের বীজতলার রোগ নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রীতে আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দিই। আজকে 16/9/2026 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান গোকর্ণা কর্ণাটকা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 8:30 বুধ সকালে বিষয় বেড়ানোর প্রস্তুতি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল অত্রি কোটাল, রাগ বসন্ত মুখারী, তবলায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী, 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সাড়ে 10:00 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী শিখা বসু, এরপরে লোকসঙ্গীতে স্বপন মুখোপাধ্যায়। বেলা 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন কবিতা সিংহ। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। 12:30 নজরুল গীতি একটাই নাটক চেয়ার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর সূচনা হবে 3:30 ভারতীয় সময়। দুপুর 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয়ে অর্ধেক আকাশ। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তাবাসুমারা, উপস্থাপনায় সৌমিলি রায়। বিকেল 4:35 কলকাতা কলতান, ঘরে বাইরে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনায় ডক্টর মানস প্রতীপ দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। ৫:05 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া, ডক্টর তাপস কুমার স্বরের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে শিশুর অস্থি যত্ন, এ বিষয়ে বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 7:00 নাটক চেয়ারের পুনঃপ্রচারণ, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শ্রাবণী মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন উত্তরী।

কোটাল। তাকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই শুনবেন সমবেত কণ্ঠে এই গানটি।

শুনছিলেন লোকসঙ্গীত এবং গানে গানে সমবেত কণ্ঠে গান শুনছিলাম পরের গানে ইমন চক্রবর্তী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনে আমি রয়েছি শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকে কোথায় বেড়াতে যাব, চলুন তো ঘুরে আসি কর্ণাটকের গোকর্ণা থেকে, যেখানে সমুদ্রের ঢেউ মিশে যায় আধ্যাত্মিকতার সুরে। ভারতের কর্ণাটক রাজ্যের পশ্চিম উপকূলে আরব সাগরের ধারে অবস্থিত এক অপূর্ব সুন্দর শহর গোকর্ণা, বা আমাদের বাংলায় যদি বলতে চাই গোকর্ণ। একদিকে প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি আর অন্যদিকে নীল সবুজ সমুদ্রের ঢেউ, কোথাও নারকেল গাছের সারি, আবার কোথাও পাহাড়ি পথ ধরে নির্জন সৈকতে পৌঁছানো যায় রোমাঞ্চে। সব মিলিয়ে গোকর্ণা এক প্রাকৃতিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিকতার মিলনভূমি। গোকর্ণা কর্ণাটক রাজ্যের উত্তর কোঙ্কণ জেলায় অবস্থিত। ব্যস্ত পর্যটন কেন্দ্রের মতো কোলাহলপূর্ণ না হওয়ায় এই শহরের নিজস্ব একটা শান্ত, ধীর, আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। যারা সমুদ্র ভালোবাসেন আবার মন্দির সংস্কৃতির প্রতিও আগ্রহী, তাদের জন্য গোকর্ণা একটি বিশেষ দর্শনীয় স্থান। এই যে বলছি গোকর্ণা বা বাংলায় গোকর্ণ, এই নামের পেছনেও রয়েছে কিন্তু পৌরাণিক কাহিনী। গোকর্ণ বা গোকর্ণা শব্দের অর্থ বুঝতেই পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, গরুর কান। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানটি ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কথিত আছে, যার সঙ্গে কিছু কাহিনীও জড়িত রয়েছে। কথিত আছে লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের কাছ থেকে আত্মলিঙ্গ লাভ করেছিলেন, কিন্তু দেবতারা আশঙ্কা করেছিলেন এই শক্তিশালী আত্মলিঙ্গ লঙ্কায় পৌঁছলে রাবণ অজেয় হয়ে উঠবেন। তাই ভগবান গণেশ তার কৌশলের মাধ্যমে আত্মলিঙ্গটি গোকর্ণে স্থাপন করেন। এই

পৌরাণিক কাহিনীর জন্য গোকর্ণ বা গোকর্ণা হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এটি একটি তীর্থস্থানও বটে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভগবান মহাবালেশ্বরের দর্শন করতে আসেন। আর আমরা তো জানি যে দক্ষিণ ভারত মানে অসংখ্য মন্দির এবং তার সঙ্গে চোখ জুড়োনো মন ভালো করে দেওয়া প্রকৃতি। মহাবালেশ্বর মন্দির যদি গোকর্ণার আধ্যাত্মিক হৃদয় হয় তাহলে সেটা তো ঘুরে দেখতেই হয়। চলুন সেখান থেকে ঘুরে আসি। গোকর্ণের অন্যতম প্রধান আকর্ষণ হল এই মহাবালেশ্বর মন্দির। এটি একটি প্রাচীন শিব মন্দির এবং দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। মন্দিরের স্থাপত্যের যদি দিকে একটু আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণ ভারতের ঐতিহ্যের ছাপ কিন্তু স্পষ্ট। ভক্তদের কাছে এখানে পূজিত হয় আত্মলিঙ্গ হিসেবে শিব অত্যন্ত পবিত্রভাবে। মহাশিবরাত্রির সময় গোকর্ণার শহর মেতে ওঠে এমন ভরপুর শিব ভক্তিতে, যেখানে আপনি বিশাল শোভাযাত্রা দেখতে পাবেন, ধর্মীয় নানা অনুষ্ঠান দেখতে পাবেন, ভক্তদের সমাগম দেখতে পাবেন, আর দেখতে পাবেন কর্ণাটকের সাংস্কৃতিক এক নিজস্ব ছন্দ, নিজস্ব বেশভূষা এবং নিজস্ব বিভিন্ন রিচুয়াল। তবে গোকর্ণার সৌন্দর্য শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয়। মন্দির থেকে কিছুটা দূরে শুরু হয়ে যায় সমুদ্র, পাহাড় এবং প্রকৃতির এক অনন্য জগৎ। আমরা অনেক সময় সিনেমায় দেখি না যে পাহাড় এবং সমুদ্র একদম একসাথে, গোকর্ণারও সেই রকম আপনি ছোঁয়া পাবেন। যেমন আমরা চলে যেতে পারি ওম বিচে, প্রকৃতির আঁকা এক যেন পবিত্র প্রতীক। গোকর্ণার সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতগুলির মধ্যে যে বীচগুলো আছে সেগুলোর মধ্যে ওম বীচ একদম 100% সেরার সেরা। উপরের দিকে দেখলে সৈকতের আকৃতি অনেকটা হিন্দুদের পবিত্র প্রতীক ওঙের মতো। দুটি অর্ধচন্দ্রাকৃতি বালুকা বেলা একে অপরের সঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে এই অনন্য প্রাকৃতিক আকৃতি। ওম বীচে বসে সমুদ্রের ঢেউ দেখা, সূর্যাস্ত উপভোগ করা কিংবা বালুকা বেলায় দীর্ঘক্ষণ হাঁটা চলা করা, সব কিছুই এক ধরনের প্রশান্তি এনে দেবে। এবং এই বীচ এতটাই পরিষ্কার, আপনি কিন্তু খালি পায়ে অনেকটা হাঁটতে পারবেন, যার ফলে আপনার সকালের কোমল রোদ কিংবা দুপুরের নীল জল আর সন্ধ্যেবেলার কমলা আকাশ প্রতিটাই আপনি ওম বীচের সৌন্দর্যকে দেখতে পাবেন আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা রঙের। সমুদ্রের সঙ্গে সূর্যের এক অদ্ভুত লীলা খেলা চলে এখানে। এখানে পর্যটকদের সঙ্গে বিভিন্ন জলক্রীড়ার যে সমস্ত ব্যবস্থা সেগুলো কিন্তু আছে, বোট, স্পিড বোট এবং প্যারাগ্লাইডিং সমুদ্রের ওপরে, এই সমস্ত কিছু পাবেন। তাছাড়াও হাফ মুন বীচ এবং প্যারাডাইস বীচে আপনি ঘুরে আসতে পারেন। এই দুটিও অন্যতম সমুদ্রের যে বীচগুলো আছে গোকর্ণার সেখানে। হাফ মুন বীচ শুনেই বুঝতে পারছেন অর্ধচন্দ্রের মতো। এখানে তুলনামূলকভাবে কম ভিড় হওয়ায় এই এই সৈকতে কিন্তু আপনি অনেক সময় হানিমুন বীচও বলা হয়, এবং এটা পৌঁছতে অনেকটা সময় লাগে, কারণ পাহাড় দিয়ে চড়ে আপনি পাহাড় বেয়ে আপনি ট্রেকিং করে আপনাকে এই বীচে যেতে হয়। তাই জন্য এই বীচে সাধারণত যারা প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রেমী কিংবা যারা প্রচুর হাঁটাহাঁটি করতে ভালোবাসেন, ট্রেকিং করতে ভালোবাসেন, সেই ট্রেকাররা কিন্তু এই বীচে চলে যান। একটু কষ্ট করলে তবেই তো কেষ্টর দেখা মেলে, তাই না? তেমনি যেখানে প্রকৃতিতে মানুষ কম যায়, যেখানে প্রকৃতি একটুখানি অন্যরকম, দুর্গম বলবো না, একটু অন্যরকম কষ্টসাধ্য, যেখানে পৌঁছতে গেলে আমাদের অনেকটা কষ্ট করতে হয়, সেই প্রকৃতির রূপ অনন্য হয়ে যায়, তাই না? একদিকে প্যারাডাইস বীচে নামার মতো যেন স্থান অন্য কোথাও নেই, জল ভীষণ পরিষ্কার আর নীল জল পাবেন, ঘোলা জল পাবেন না, এখানে নীল জল সোনালি বালি, আর চারদিকে প্রাকৃতিক পরিবেশ এই সৈকতকে গোকর্ণার অন্যতম জনপ্রিয় কিন্তু একটু আলাদা রকমের বীচ হিসেবে নিজেকে পরিচিত করেছে। গোকর্ণা শুধুমাত্র
ভ্রমণের জায়গা।

সেটা নয়, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, কর্ণাটকের সংস্কৃতির অনুভূতি, কর্ণাটকের যদি আমরা পরিবেশ বলতে চাই তার অনুভূতি, এবং কর্ণাটকের প্রকৃতিকে আপনি চেটে পুটে উপভোগ করতে পারবেন এখানে। কোন সময় গেলে সব সময় ভালো? সব সময়ই আপনি যেতে পারেন যখন ছুটি পাবেন, কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস এই যে শুরু হচ্ছে একদম আমাদের পিক সিজন যাকে বলে, সেই সময় গোকর্ণা যান, সমুদ্র সৈকতে ঘোরা, ট্রেকিং করা এবং তার সঙ্গে বিভিন্ন স্থানীয় দর্শন, মন্দির দর্শন এবং বেদার চমৎকার থাকে এই সময়টা। বর্ষাকালে গোকর্ণার প্রকৃতি এবং সবুজ আপনাকে অবশ্যই মুগ্ধ করবেন। কী করে যাবেন? রেলপথে যেতে পারেন, বিমানপথে যেতে পারেন, গোকর্ণা স্টেশন থেকে শহর একটু দূরে অবস্থিত বিমানপথে যদি যান তাহলে ম্যাঙ্গালোর বা গোয়া এই হয়ে যেতে পারেন, আর সড়কপথে ম্যাঙ্গালোরু, গোয়া, ম্যাঙ্গালোর থেকে বাসে করে, গাড়িতে করে গোকর্ণা পৌঁছে যান। আর যদি যান অবশ্যই আমাদের ফিরে এসে লিখুন যে কোথায় গেলেন আমাদের এই আসুন বেরিয়ে যান ভারতে শুনে, কিংবা আপনার সেরার সেরা অভিজ্ঞতা শুনতে থাকুন আসুন বেরিয়ে যান ভারতে। এতক্ষণ আপনার সঙ্গে আমি ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনছিলেন আসুন বেরিয়ে যান ভারতে, এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ সরকার এনএসজির আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার জন্য অযোধ্যার 26 হেক্টর অনুর্বর জমি বিনামূল্যে হস্তান্তর করবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি-20 ম্যাচে 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচের সিরিজ ভারত জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনের কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য করা হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য UPI পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত UPI মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 18 ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
1: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদেশ দপ্তরের মুখপাত্র আরও বলেছেন, ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী জয়সওয়াল জানান, হুথি বিদ্রোহীদের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে। এর প্রেক্ষিতে পুরুলিয়ার ছাড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। উড়ান প্রকল্পের আওতায় 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে এর জন্য ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবার কথা। প্রশাসনিক সূত্রের খবর, নবান্ন সভাঘরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা অযোধ্যার মিল্কিপুর অঞ্চলে 26 হেক্টর অনুর্বর জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিনামূল্যে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই জমিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG-র আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মধ্যে পুরে লালখান গ্রামে 65 একর জমির বাজার মূল্য 16,90,00,000 টাকা। রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় বিপুল ভক্ত, পর্যটক ও বিশিষ্ট ব্যক্তিদের সমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ পানিসাগরে প্রায় 50 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর 40 কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মাদক দ্রব্যের অভিশাপ থেকে সমাজকে, বিশেষত যুব সম্প্রদায়কে রক্ষা করার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। এর মাধ্যমে মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনও 5,170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2টি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করে। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরে সতর্কতা জারি করা হয়। পরে তা অবশ্য প্রত্যাহার করে নেওয়া হয়। হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেদ্দা ও তাইফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে, তবে সেটা খুবই কম সময়ের মধ্যে।

0: উদ্ধার করে নেওয়া হয়। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনও নৌকায় করে সাগর পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন রাজ্যের জন্য অবশ্য বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিরুভানন্তপুরম, কোল্লাম, কোঝিকোড় ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল দিল্লির ওই একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে UPI ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিকস সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় রয়েছে শ্রীরূপা মুখোপাধ্যায়।

আজকে সকালের আড্ডায় কী কী রয়েছে একটুখানি শুনে নি। মা দিদিমাদের আমল থেকে চলে আসা উপটান, এখন সেটা নতুন প্যাকেজিং করে জেনজেরা বিক্রি করছে। এই নিয়ে কথা বলবো পুষ্টিগুণে ভরপুর চিয়া সিড নিয়ে। কথা হবে, এবং কথা যখন চলতেই থাকবে তখন তো নাসার কথা বলতেই হয়, সাম্প্রতিক আবিষ্কার নিয়ে কথা বলবো। এবং এই যে আমাদের ক্রিকেটের মাঠে আবারও ইতিহাস লিখেছে ভারতীয় মহিলা ক্রিকেটাররা, তাদের কথাও হবে। তবে সব কিছু যখন চলতে থাকবে, গানও চলতে থাকুক, প্রথমেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই গানটি দিই আপনার সকালের আড্ডা শুরু করবো।

আসলে সকালের আড্ডায় অনেক সময় আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাই না, কিন্তু আজকে এই সকালের আড্ডা এমন একটা জিনিস দিয়ে শুরু করতে চলেছি। এই যে কেরিয়ারের কথা বলছিলাম এবং সেখান থেকে উপটানের কথা এলো, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি সেই স্বাধীনতার আগে থেকে কিন্তু তারা বারংবার হাতে কলমে শিক্ষার কথা বলছেন এবং মানুষ যাতে নিজের কাজ নিজে করে এবং আত্মনির্ভর হয় তার কথা বলে গেছেন। তার জন্য আমরা বিভিন্ন রকমভাবে চরকা দিয়ে সুতো কাটা সেখানে দেখেছি এবং আমাদের এখানে শ্রীনিকেতন আছে, শান্তিনিকেতনে, সেখানেও দেখেছি। আসলে এই এত কথা বলার একটাই কারণ, জেনজিরা কিন্তু পিছিয়ে নেই। হ্যাঁ, তার কারণ আমাদের ওই আগেকার দিনে সেই মনে আছে মুলতানি মাটি বেসন গুলে আমরা রূপচর্চা করতাম, কিন্তু এই মুহূর্তে সময়ের অভাবে জেনজিরা কী করেছে, আমাদের জন্য এত সুন্দর সুন্দর করে প্রোডাক্ট লঞ্চ করছে যেখানে বেসন, হলুদ, চন্দন, মুলতানি মাটির পেস্ট করে একেবারে ছোট ছোট করে প্যাকেজিং করে আমাদের দোরগোড়ায় কিন্তু পৌঁছে দিচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং এই ব্যবসাটা একটা চমকপ্রদ ব্যবসা। এখন কিন্তু শুধু মেয়েদের মধ্যে রূপচর্চা সীমাবদ্ধ নয়, পুরুষও কিন্তু সমান তালে তার নিজের যত্ন নিতে শিখেছে এবং জেনজিরা এই ব্যবসাকে হাতিয়ার করে কোটি কোটি টাকা উপার্জন করছে সারা ভারতবর্ষ জুড়ে। আপনি যদি চান, আপনিও কিন্তু যে কোনো বয়সে এরকম ছোটোখাটো ঘরোয়া ব্যবসা শুরু করতে পারবেন। উপটানের জন্য কী কী প্রয়োজন? ভালো বেসন, হলুদ, সাদা চন্দন এবং মুলতানি মাটি, এগুলো ভালো করে গুঁড়িয়ে একসাথে পরিমাণ মতো একটু দেখে নেবেন যে যে কী কী কোয়ান্টিটি কতটা লাগবে। মুলতানি মাটি আর হলুদটা একটু বেশি লাগে আর বাকিগুলো খানিকটা কম। মানে ধরুন 4 চামচ যদি আপনি মুলতানি মাটি দেন তাহলে 1 চামচ হলুদ আর বেসন হচ্ছে 1.5 চামচ এবং সাদা চন্দন 1 চামচ, এই পরিমাণে দিয়ে আপনি কিন্তু সেই উপটান তৈরি করতে পারবেন। এবং এই ঘরোয়া উপটানের চাহিদা দিনকে দিন বাড়ছে, বিভিন্ন রকমের পেস্ট তৈরি করে এখন কিন্তু বিভিন্নভাবে অনলাইনে বিক্রি হচ্ছে। যেমন ধরুন আমাদের জবা কুসুম তেল কোনো বড় কোম্পানি থেকে না কিনে বাড়িতেই কিন্তু সেই নারকোল তেলের সঙ্গে জবা ফুল ফুটিয়ে বাড়ি থেকে বিক্রি হচ্ছে এই সমস্ত তেল। সৌন্দর্যায়ন যেমন হচ্ছে, মানুষ যেমন নিজের কেয়ার করতে শিখছে, নিজেকে ভালোবাসছে, তেমনই কিন্তু ব্যবসার আইডিয়াও ফুলে ফেঁপে উঠছে। আপনি যদি সঠিকভাবে ব্যবসা করতে পারেন, আপনার কাছে যদি আইডিয়া থাকে, তাহলে কিন্তু এই সমাজকে, এই দেশকে, এই সময়কে একদমই ব্যর্থ মনে হবে না বা আপনার নিজেকেও নিজের জীবনকে ব্যর্থ মনে হবে না। সকালের আড্ডায় আমরা নতুন নতুন বিষয় নিয়ে আসি, কিছুটা আপনার জন্য, কিছুটা আপনি শুনে অন্য কাউকে বলতে পারেন, তাই জন্যই তো সকলেই মিলেমিশে থাকি। বন্ধুত্বের হাত সবসময় বাড়ানো থাক, সবসময় চলতে থাকুক কথোপকথন এবং চলতে থাকুক গান। আমাদের দেশ এগিয়ে যাক, আর দেশের কথা বললেই রূপম ইসলাম।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
6: আচ্ছা, আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু খাচ্ছেন এবং সমস্তটাই পুষ্টিগুণে ভরপুর, তা না? সেটা পুরোপুরি মিথ্যা নয়, সেটা

সত্যি বটে, কিন্তু এই যে পুষ্টিগুণের কথা বললাম, আপনার শরীরে যতটা পুষ্টি দরকার, যতটা প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, ওমেগা থ্রি, ম্যাগনেশিয়াম, সেগুলো দরকার, তার জন্য মোটামুটি আপনাকে সকাল থেকে 3টে কলা, 4টে ডিম, তারপরে 2 বাটি ছোলা ভেজানো, এই সমস্ত কিন্তু কিন্তু খেতে হবে। কিন্তু আমি যদি বলি এই সমস্ত কিছু এই 1/8 চামচ একটা জিনিসে পাওয়া যায়, হ্যাঁ, সেটা যদি আপনি ওভারনাইট সোকড করে রাখেন, যদি ভিজিয়ে রাখেন জলে আর সকালবেলা উঠে ঢকঢক করে খেয়ে নেন, তাহলে আপনি অনেক উপকার পাবেন। আর এত কিছুই, 2 বাটি ছোলার ডাল, তারপরে 3টে কলা, 4টে ডিম, এত কিছু আপনাকে খেতে হবে না। আর এই ম্যাজিক্যাল সিডসটার নাম হলো শিয়া সিডস, কালো আর সাদা একটি বীজ যেগুলো পুষ্টিগুণে ভরপুর। 1/8 চামচ শিয়া সিডস নিয়ে আপনি ওভারনাইট ভিজিয়ে রাখুন এবং সকালবেলা ঢকঢক করে খেয়ে নিন। এই ঢকঢক করে খাওয়ার সঙ্গে আরও একটা কথা মনে পড়লো, এই যে ধরুন শিয়া সিডস খেতে গিয়ে যদি আপনি বেশি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার পেট ভাববে, গ্যাস হবে, অস্বস্তিও দেখা দিতে পারবে। সুতরাং 1/8 চামচ নেবেন, কিংবা খুব যদি ফিট অ্যান্ড ফাইন হন তাহলে 1 চামচ নেবেন। আর এটা কী করে, হেলথ বেনিফিটটা কী আমরা যদি দেখি, তাহলে রক্তের শর্করা ওঠানামাকে নিয়ন্ত্রণ করে, হাড়ের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, হৃদয়ের জন্য বিশেষভাবে ওই যে বললাম ওমেগা থ্রি আছে, ওমেগা থ্রিতে ভরপুর, হৃদয়ের জন্য খুব ভালো, আর দীর্ঘক্ষণ পেট ভরে রাখতে সাহায্য করে। যেমন আপনার যদি খুব ক্রেভিং হয়, আপনি প্রচুর খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু বলা হয় যে খাওয়ার আগে একটু ফাইবার খেতে হয়। অনেক সময় নামি দামি ওষুধের কোম্পানিগুলো ফাইবারের জন্য ছোট ছোট প্যাকেট বের করেছে, যেগুলো প্রচুর দাম এই মুহূর্তে, তবে এই সমস্ত কিছুকে রিপ্লেস করে দেয় শিয়া সিডস। 1 চামচ শিয়া সিডস 1 গ্লাস জলে আপনি একটুখানি সোকড করে রেখে 3-4 ঘন্টা পরে আপনি সেই জল যদি খেয়ে নেন এবং শিয়া সিডসটাও খেয়ে নেন তার সঙ্গে, তাহলে আপনার ওভার ইটিংয়ের সমস্যা কিন্তু মিটে যায়। আর এই ওভার ইটিং করতে করতে আমরা তো এক্সপার্ট বাঙালিরা, বাঙালিরা অনেক কিছুতেই এক্সপার্ট, আমরা খাদ্য রসিক, সেটা কখনো কখনো একটু বিগড়ে যায়, আমাদের হেলথ বেনিফিটটা, আমাদের আমাদের হেলথটা আমাদের শত্রু হয়ে যায়, এটা বলা চলে। তবে যাই হোক, খাওয়া ছাড়া বাঙালি বাঁচবে না, আর একটা জিনিস ছাড়া বাঙালি বাঁচবে না, গান, সংস্কৃতি, আড্ডা। আর গান মানে এখন 2টো গানের সময়, পরপর ব্যাক টু ব্যাক 2টো গান শুনে নেব, শিলাজিৎ মজুমদারের কণ্ঠে প্রথম গানটি, পরের গানে বাংলা ব্যান্ড চন্দ্রবৃন্দ।

0: ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। প্রথম গানটি শিল্পী ছিলেন শিলাজিৎ মজুমদার এবং পরের গানে ছিলেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এখন দৃষ্টিকোণ।

0: দেবদাস পুরুষ প্রেমের চিরকালীন আরতি। যুগ পেরিয়েও দেবদাস আজও একই আবেদন রেখে যেতে সফল। বারবার চিত্র পরিচালকদের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে দেবদাস। আজও দেবদাস চিরন্তন বাঙালি প্রেমিকের অম্লান প্রতীক। ১৯৩৫ প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় তৈরি হয় দেবদাস। নায়কের ভূমিকায় প্রমথেশ বড়ুয়া নিজেই, নায়িকা যমুনা বড়ুয়া। ১৯৩৬ প্রমথেশ বড়ুয়ার পরিচালনাতেই কে এল সাইগল দেবদাস রূপে দেখা দেন রূপলী পর্দায়।
1: পার্বতী মা আ গিয়া, মা আ গিয়া।
2: কিস লিয়ে?
1: ক্যা উস রোজ কি বাতে ইয়াদ হ্যায় পার্বতী?
2: হ্যাঁ ইয়াদ হ্যায়, মগর উন বাতো সে ফায়দা?
1: মুঝে মাফ করো পার্বতী, মা উস ওয়াক্ত ইতনা নাহি সমঝতা থা।
2: জানে দো, ছোড়ো ইন বাতো কো।
1: পার্বতী, মা জিসসে ভি হো সকা আপনে ওয়ালদেন কো রাজি কর লুঙ্গা, সিরফ তুম।
0: ১৯৫৫ বিমল রায় তৈরি করেন দেবদাস। দেবদাস চরিত্র দিলীপ কুমার, পার্বতীর চরিত্রে সুচিত্রা সেন।
3: মা আ গিয়া।
2: কেউ
3: উস রাত কি বাত তুঝে ইয়াদ নেহি ক্যা?
2: হ্যাঁ, আর ও চিঠি ভি জো তুমনে লিখি হ্যায়।
3: মুঝে মাফ কর দে পারো, ও খত মেনে জলদি মে হি লিখ দিয়া থা। ন জানে মুঝে ক্যা হো গয়া থা, সোচনে কি তাকত ভি নেহি রহি মুঝে।
2: চুপ রহো, মে ও সব সুননা নেহি চাহতি।
3: সুনো পার্বতী, जैसे कैसे भी होगा मैं अपने माता पिता को राजी कर लूंगा।
2: तुम्हारे माता पिता हैं और मेरे नहीं हैं, उनके राजी होने और न होने की जरूरत नहीं है।
3: क्यों नहीं, लेकिन उन्हें तो इस बात से इनकार नहीं है ना?
2: बिल्कुल इनकार है, जाने दो मुझे, रास्ता छोड़ दो।
3: पारो, क्या मुझे बिल्कुल भूल गई हो?
0: 1979 देवदास चरित्रे हमरा पाई सौमित्र चट्टोपाध्याय के।
4: मामा के और सब की तू भूले गेली?
2: ना, 不是你。

0: পার্বতী দেবদাসকে চিরদিন মনে রাখবে। ছেলেবেলার চট থাপড় গুলো কি অত সহজে ভোলা যায়? না, ঠাট্টা করছি না, খুব পরিষ্কার করি বললাম তো। আরো পরিষ্কার, আরো সত্যি কথাটা শুনবে? তোমার উপর আমার কোনো আস্থা নেই। আমাকে যিনি বিয়ে করবেন তিনি বিরাট ধনী, শান্ত, ধার্মিক, উদার। তাই তোমার মতন জ্ঞানহীন, অস্থির, চঞ্চল প্রকৃতির লোককে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না।
1: বারু, তুমি মাথা ছাড়িয়ে যাচ্ছ। বড়লোকের ঘরে তোমার বিয়ে, তাই তোমার এত অহংকার? না
0: না, আমার অহংকার আমার রূপের, আমার গুণের। তোমার শুধু রূপ আছে, গুণ নেই। তোমার কিচ্ছু নেই, তোমার সবটাই ফাঁকা, মিথ্যে। কিচ্ছু নেই তোমার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
2: 2002 সঞ্জয় লীলা বনশালী তৈরি করেন দেবদাস, নাম ভূমিকায় শাহরুখ খান। এই ছবিটি দেবদাস গল্পের অবলম্বনে তৈরি হলেও আসল গল্প থেকে বেশ খানিকটা আলাদা।
3: কোন কম বক্ত বরদাস্ত করনে কো পিতা হ্যায়, হম তো পিতে হ্যায় কি ইয়াহ পর বেঠ সকে, তুমে দেখ সকে, তুমে বরদাস্ত কর সকে, বেহোশ হো সকে।
2: এরপর 2009 অনুরাগ কাশ্যপ তৈরি করেন দেব ডি। এই ছবিও অনেকটাই আলাদা। দেবদাস নিজস্ব ভাবনা তুলে ধরেছেন চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায়।
4: সমগ্র ভারতীয় সংস্কৃতিতেই দেবদাস উপন্যাস এক আশ্চর্য ঘটনা। শরৎচন্দ্র নিজে একে দুর্বল লেখা ভাবতেন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলীতে দেবদাসের সার্থকতা অকিঞ্চিৎকর। কিন্তু সারা দেশ একে কেমন করে যে ভালোবেসে ফেলল দেবদাস মুখুজ্জে, আসলে আমাদের যাবতীয় ব্যর্থতা, পতন এবং অশ্রুর প্রতীক। এবং এটা শুধু বাঙালিদের মধ্যে নয়, এটা মারাঠি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালায়ালি, আসমুদ্র হিমাচলের প্রতি পুরুষ নিজেকে দেবদাসের সঙ্গে একাত্ম করেছে। আর উল্টো দিক থেকে পার্বতী, সেই নায়িকা যে পারো নামে পরিচিত, সে আমাদের কাছে এক বীরত্বের প্রতীক। সে যে যেভাবে সে দেবদাসকে সারা জীবন ভালোবেসে গেল। কিন্তু মূল কথায় যদি আমরা প্রবেশ করি, 1918 প্রকাশিত এই উপন্যাস ভারতবর্ষে এমন একটা সময় লেখা হয়েছিল যখন সাধারণভাবে বাঙালির সংস্কৃতিতে একটা হীন অবস্থা, আমাদের চরমপন্থী আন্দোলনগুলো দুর্দশাগ্রস্ত, কিন্তু গান্ধীজি তখনও এসে উপস্থিত হননি, ফলে যুব সমাজের সামনে সেই অর্থে নৈতিক আদর্শ কম। শরৎচন্দ্র সেই জায়গাটাকে ধরতে চেয়েছিলেন। এবং এই যে একজন পতনের একটা রেখাচিত্র লেখা হলো এবং এই যে একজন নারীর ভালোবাসার এক চরম দলিল লেখা হলো, এই দুটো মিলিয়ে এই ছবি সারা দেশে এমন ভাবে প্রেমের একটা নথি তৈরি করেছে যে অবাক হতে হয়। আজ পর্যন্ত ভারতবর্ষে এই উপন্যাসের অবিরত চিত্রায়ণ হয়ে চলেছে, এমনকি প্রতিবেশী দেশগুলোতেও হয়েছে। দেবদাস যতবার সেই প্রমথেশ বড়ুয়ার সময় থেকে আজ পর্যন্ত যতবার ভারতবর্ষের সমস্ত ভাষায় হয়েছে।

দৃষ্টিকোণে আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নিয়ে একটি মনোজ্ঞ উপস্থাপনা, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: কিঞ্জল চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে সময়টা এখন এমন যে একটু ওয়েদারের কথা বলে দিই। ওয়েদারের কথা মনে পড়লেই মোটামুটি মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মোটামুটি আজকে রোদ্দুরও দেখতে পাবেন, আবার ঝিমঝিম করে, ঝমঝম করে কিন্তু নয়, ঝিমঝিম করে বৃষ্টিও পেতে পারেন। 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাবেন 27.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সকালের আড্ডায় আছি অনেক গান নিয়ে, গল্প নিয়ে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: আর এই যে আমাদের নালা পরিষ্কার রাখতে হবে, পরিবেশ সচেতন হতে হবে, আমাদের নিজেদের সুস্থ রাখতে হবে, সমস্ত কিছুই কিন্তু সচেতনতার প্রতি। আর সচেতনতা মানেই কিন্তু বিজ্ঞানের কথা চলে আসে, তাই এখন সময়টা হচ্ছে বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানার। আজকে জানা অজানায় কি আছে তাহলে শুনে নি।
8: জানা অজানা। আজ

0: আন্তর্জাতিক ওজোন স্তর প্রতিরোধ দিবস। সেই উপলক্ষে আজকের জানা অজানায় বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: 1987 সালের 16 সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জে স্বাক্ষরিত হল একটি নতুন চুক্তি, মন্ট্রিয়াল চুক্তি, পৃথিবীর ওপরের ওজোন স্তরকে বাঁচানোর জন্য এই চুক্তি। ওজোন অক্সিজেন গ্যাসেরই একটি রূপ। মাটির 10-30 কিলোমিটার ওপরে রয়েছে এই স্তর। এই স্তর অনেকটা কম্বলের মতো ঘিরে রাখে পৃথিবীকে। অতিবেগুনি রশ্মি, যাকে বিশ্বপরিচয় বইতে রবীন্দ্রনাথ বলেছেন বেগনিপারের আলো, সেই আলোকে আটকে দেয় ওজোন। সেই আলোকে না আটকালে বিপর্যস্ত হয়ে যেত জীবজগৎ। এই ওজোন স্তরে প্রথম ক্ষত ধরা পড়ে গত শতাব্দীর 50-এর দশকে। 1974 সালে গবেষকরা প্রমাণ করেন ক্লোরোফ্লুরোকার্বন বা সংক্ষেপে CFC এই ক্ষয়ের জন্য দায়ী। 1985 সালে দেখা যায় ওজোন স্তরের ছিদ্র আরও বড় হয়ে গেছে। ওজোন স্তরের ছিদ্রের জন্য যে সমস্ত দেশ সবচেয়ে বেশি বিপন্ন তারা হল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বিজ্ঞানীরা মনে করেন উত্তর মেরুর উপরেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওজোন স্তর। তাঁদের আশঙ্কা আলাস্কা, কানাডা এবং উত্তর ইউরোপের কিছু অংশও বিপন্ন হবে শীঘ্রই। 1930-এর মাঝামাঝি CFC আবিষ্কার করেন থমাস মিটক্লে নামে এক বিজ্ঞানী। এই সময় থেকে তার কোম্পানি কাইনেটিক্স কেমিক্যালস ফ্রিয়ন 12 নামে এক ধরনের CFC তৈরি শুরু করে। AC মেশিনে এবং ফ্রিজে এই গ্যাস ব্যবহার করা হতো। এর আগেও AC মেশিন বা ফ্রিজ ব্যবহার করা হতো, কিন্তু তাতে থাকত অ্যামোনিয়া, ক্লোরোমিথেন, প্রোপেন, সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস। এইসব গ্যাস সহজ দাহ্য এবং দীর্ঘ ব্যবহারে মানুষের গুরুতর ক্ষতি হতে পারে। মিটক্লে দেখালেন ফ্রিয়ন 12 নিষ্ক্রিয়, সুতরাং নিরাপদ। রাতারাতি নায়ক হয়ে গেলেন মিটক্লে। তার মৃত্যু হয় 1944 সালে। তখন বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত হতেন তিনি। তার মৃত্যুর পরে তার সেই সৌভাগ্য বেশি দিন রইল না। অচিরেই তিনি হয়ে গেলেন নায়ক থেকে খলনায়ক। 70-এর দশকের শুরুর দিকে শেরউড রাওল্যান্ড এবং মারিয়া মলিনা নামে দুজন বিজ্ঞানী দেখালেন CFCকে যতটা নিরীহ ভাবা গিয়েছিল আসলে তারা ততটা নিরীহ নয়। ভূপৃষ্ঠের ওপরে যে বায়ুস্তর আছে, যাকে আমরা ট্রোপোস্ফিয়ার বলি, সেখানে CFC কিছু করে না। কিন্তু তার উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে যেই CFC পৌঁছয়, তারা ভেঙে গিয়ে ক্লোরিন তৈরি করে এবং সেই ক্লোরিন আক্রমণ করে ওজোনকে। ওজোন ভেঙে যায়। এক একটি ক্লোরিন হাজার হাজার ওজোনকে আক্রমণ করতে পারে। তাতে ভেঙে চুরে শেষ হয়ে যায় ওজোন স্তর, তৈরি হয় ওজোন স্তরে ছিদ্র। এরপরে জেমস ল্যাভলক নামে আরেক বিজ্ঞানী দেখান যে সেই 30-এর দশক থেকে তৈরি হওয়া ওজোন প্রায় পুরোটাই রয়ে গেছে পৃথিবীর বায়ুমণ্ডলে। সুতরাং ওজোনের ব্যবহার যদি বন্ধ না করা হয় তাহলে পৃথিবীর সমূহ বিপদ। পল ক্রুডসেন নামে আরেক বিজ্ঞানীও এই বিষয় নিয়েই কাজ করছিলেন। 1995 সালে এই কাজের জন্যে রাওল্যান্ড, মলিনা এবং ক্রুডসেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1985 সালে বিজ্ঞানীরা দেখিয়েছিলেন দক্ষিণ মেরুর উপর ওজোনের ঘনত্ব 40% হ্রাস পেয়েছে, আর 1987 সালে সই হয়েছে মন্ট্রিয়াল চুক্তি। এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? নাসার বিজ্ঞানীরা বলেছেন দক্ষিণ মেরুর ওপর ওজোন স্তরের ঘনত্ব বেড়েছে। আশা জাগলেও তাতে খুব বেশি আনন্দিত হবার কারণ নেই, কেননা অনেক বিজ্ঞানী দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড এবং আরেকটু দক্ষিণের দেশগুলোতে ওজোনের ঘনত্ব কমেছে। বিজ্ঞানীরা বলেছেন ক্রান্তীয় জলবায়ু ক্রমশ ছড়িয়ে পড়ছে দুই মেরুর দিকে এবং নিরক্ষীয় জলবায়ু ক্রমশ এগিয়ে আসছে ক্রান্তীয় অঞ্চলের দিকে। ওজোন স্তর হালকা হয়ে যাওয়া জলবায়ুর এই পরিবর্তনের অন্যতম কারণ বলে তারা মনে করেন। এই হল ওজোন স্তরের গল্প। 1995 সালে নোবেল পুরস্কারের ঘোষণায় ওজোন স্তরের গুরুত্ব বোঝাতে বলা হয়েছিল ওজোন স্তর যদি না থাকত তাহলে পৃথিবীতে অন্তত স্থলভাগে প্রাণের অস্তিত্ব থাকত না। তাই আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যেই ওজোন স্তরকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
2: জানা অজানায় শুনলেন
0: আন্তর্জাতিক ওজোন স্তর প্রতিরোধ দিবস।

0: সেই উপলক্ষে বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
1: শুনছিলেন বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। আর বিজ্ঞান হলো, পরিবেশ হলো, হলো কেরিয়ার, তাহলে খেলা কেন বাদ থাকবে? একদম নয়। ভারতের একটা জয় এসেছে ক্রিকেটের মাঠে, আবারও ইতিহাস লিখেছে ভারতীয় মহিলা ক্রিকেটাররা। 2026 সালে মহিলা এশীয় কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে 72 রানে আবারও অষ্টমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্দানা। তাদের অসাধারণ ব্যাটিংয়ে ভারত গড়ে তুলেছে 183 রানের শক্তিশালী স্কোর। এরপরে বল হাতে শ্রীচরণী এবং দীপ্তি শর্মার দুর্দান্ত পারফরমেন্সে শ্রীলঙ্কায় মাত্র 111 রানেই থেমে যায়। শুধু ক্রিকেটের নয়, হকির মাঠেও ভারতীয় কন্যাদের জয় জয়কার। মহিলা জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় দল। আর অ্যাথলেটিক্সে তানিয়া চৌধুরী মহিলাদের হ্যামার থ্রো নিয়ে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই সাফল্যগুলি আমাদের মনে করিয়ে দেয় ভারতীয় নারীরা শুধুমাত্র জয় করছেন না, তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন করে পথ তৈরি করছেন। স্বপ্ন দেখুন, সাহস রাখুন, কারণ জয়ের গল্প এখনও অনেক অনেক লেখা বাকি। আর সকালের আড্ডার সময় যেহেতু একদম শেষের পথে, তাই শেষ করব একটা গান দিয়ে, যেখানে থাকবে বন্ধুত্বের কথা, যেখানে থাকবে আপনার কথা, আমার কথা। এই বন্ধুত্ব চলতে থাকুক, মৈত্রীর বন্ধুত্ব অটুট হোক, অটল হোক। অনুপম রায়ের কণ্ঠে বন্ধুত্বের এই গান।

শুনছিলেন সকালে ডাক্তার, উপস্থাপনায় ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয় ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ এবং প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

সবাইকে নমস্কার এবং সুপ্রভাতে জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। আর আপনারা যারা লিখছেন তারা লিখছেন এই ঠিকানায় maitrikatha@gmail.com, maitrikatha, maitrikatha@gmail.com। এছাড়াও কেউ কেউ লিখছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও। তাহলে চলে আসি আজকের চিঠির পাঠে। প্রথম আমার হাতে যার লেখা, তিনি মাহেশ হুগলির সর্বেশ্বর পাল। শারদীয়ার সঙ্গে বেড়ানোর সম্পর্কটা কিন্তু বহুদিনের। ছুটির আয়োজন কবিতায় আছে, ভবানীপুরে তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আমার শ্রীরামপুরের দোতলা বাড়িতেও এই সময় একই ভাবনায় আমরা নিমগ্ন। গত বছর মহানবমীর রাতে ট্রেন ধরে ঝাড়খণ্ডে গিয়ে এক সপ্তাহ কাটিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বাড়ি ফিরেছিলাম। এবার নাতনির মাধ্যমিক পরীক্ষা বলে দ্বিধা ছিল, কিন্তু এক সপ্তাহ বেড়াতে না গেলে স্বয়ং পরীক্ষার্থী অভিমান করবেন বলে কাছাকাছি যাওয়ার চিন্তা করে সাব্যস্ত হল প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটা অখ্যাত জেলা ঢেঙ্কানলের আরও প্রান্তিক গ্রাম জেরিন্ডা। এবার আমাদের বেড়ানোর অভিমুখ, সেখানে আছে জেরিন্ডা মন্দিরগুচ্ছ, যে মন্দিরে কোনো দেবদেবীর বিগ্রহ নেই, কিন্তু আছে কোণারক সূর্য মন্দিরের আদলে গড়ে ওঠা কতিপয় উপাসনা কেন্দ্র। খোঁজ নিয়ে জেনেছি মন্দিরের গর্ভগৃহগুলো অন্তরশূন্য, আর শূন্যতার মধ্যে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করে শত শত কৌপিনধারী উপাসক উপাসনায় নিমগ্ন। আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, এ জীবন পূর্ণ কর, কবিগুরুর ভাবনায় জারিত এই মন্দির মহিমা ধর্মের অনুসারী মানুষের তীর্থভূমি। প্রস্তুতি শুরু হলেও সারা হয়নি, তাই ভ্রমণসূচি প্রস্তুতির পথেই। লিখেছেন সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে। লিখেছেন সোমনাথ দাস, সোনামুখী, বাঁকুড়া থেকে। অ্যান্ড্রয়েড মোবাইল হোয়াটসঅ্যাপ গ্রুপ বিইউ 1981-83 ব্যাচ, কল্যাণের মেসেজ। 16 নভেম্বর 2026 তারিখে 4 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণ। ইচ্ছুক বন্ধুরা দুদিনের মধ্যে মতামত জানাও, রেলের টিকিট, হোটেলের রুম বুক করা হবে। প্রবাদ বাঙালির পায়ে বাঁধা সর্ষে, বিশেষ করে গ্রুপের ডাক, গ্রুপটি মজার, সৃষ্টি হয় বন্ধু আসফারের কন্যার ইচ্ছায়। সদস্য সংখ্যা 16, প্রত্যেকেই কর্মজীবন হতে অবসরপ্রাপ্ত। সদস্য পদের শর্ত ছাত্রজীবনের মতো এককভাবে বাঁধন ছেড়ে বেরিয়ে পড়া। গত বছর ছিল ডুয়ার্স, এবছর দার্জিলিংয়ের প্রস্তাব। ভ্রমণপ্রিয় বাঙালি পরিচয়ে মেসেজ পাঠানো হল, এক পায়ে খাড়া, সঙ্গে নিলে অন্য পাটাও নামাবো। পরের দিন গ্রুপের

11 জন সম্মত, বাকিদের 2 দিন বাড়তি সময়। সংখ্যাধিক্যে দার্জিলিং ভ্রমণ চূড়ান্ত পরিকল্পনা। 15ই নভেম্বর বর্ধমান হতে রাত্রে দার্জিলিং মেলে শিলিগুড়ি। অভয়ের নির্দেশ ডুয়ার্সের মতো বাঁকুড়ার মুড়ির দায়িত্বে সহদেব, সঙ্গে ভিজে ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা, কেনা হবে স্পেশাল চানাচুর, কাগজের ঠোঙায় রাস্তায় টিফিন। শিলিগুড়ি হতে গাড়িতে দার্জিলিংয়ের হোটেল, ডরমেটারি হল পছন্দ, একসঙ্গে হৈ হৈ করে থাকা। ডুয়ার্সের অভিজ্ঞতা থেকে চন্দন সুকেশের পছন্দ ডাবল বেডরুম, রাতে নাইট বাল্বে ঘুম হয় না। সকলের দাবি হোটেলের রুম থেকে টাইগার হিলের সূর্যোদয় দেখা। একদিন বৌদ্ধ বিহার দর্শন, চায়ের বাগানে ফটোশ্যুট। এই বয়সে টয় ট্রেনে চাপার আগ্রহ, অধীর অপেক্ষা 16ই নভেম্বর 2026 তারিখ। লিখেছেন সোমনাথ দাস, সোনামুখী, বাঁকুড়া থেকে। লক্ষণ দাস ঠাকুরা, কালনা গেট, পূর্ব বর্ধমান, আপনার ঠিকানা। মেঘের ভ্রুকুটি মুক্ত শিশির ধোয়া সকালে সূর্যের ঝলমলে হাসি দিয়ে শুরু করে রাত্রে চন্দ্রের ফটফটে জ্যোৎস্না ছড়িয়ে আবার একটা সকাল হওয়ার অর্থই হল শরৎ এসে গেছে। শরৎ উৎসবের ঋতু, আমাদের মন বলে বেরিয়ে আসি কোথাও। শুরু হয় প্রস্তুতির পর্ব, পাহাড় পর্বত না নদী সমুদ্র, বন জঙ্গলের নিস্তব্ধতা না কোলাহলপূর্ণ নগর জনপদ, ভ্রমণ সংস্থার মাধ্যমে নাকি পারিবারিক ব্যবস্থাপনায়, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন নিয়ে বসল পারিবারিক সভা। ঐক্যমত্যে পৌঁছতে না পারলেও সংখ্যাগরিষ্ঠতায় ঠিক হল ঐতিহাসিক নিদর্শনপূর্ণ রাজস্থান ভ্রমণ। বেড়ানোর স্থান নির্ধারণ ও রুট চার্ট নির্ধারিত হল। বেড়ানোর জন্য ব্যাগপত্র গোছানোর পর ট্রেনের আসন বুকিংয়ের পর্বে আজমির এক্সপ্রেস নির্ধারিত হয়ে গেল। ভ্রমণ মানচিত্রে স্থান পেল হলি সিটি আজমির, গোল্ডেন সিটি জয়সলমীর, ব্লু সিটি যোধপুর, মাউন্ট আবু, রানা প্রতাপের বীর গাথা হলদিঘাট, পিঙ্ক সিটি জয়পুর, হোয়াইট সিটি উদয়পুর। 10 দিন পর অবশেষে বর্ধমান শহরে প্রত্যাবর্তনের প্রস্তুতি। প্রস্তুতি পর্বেই মানুষ ভ্রমণ শুরু হয়ে এখন শুধুই রাজস্থানের ম্যাপে হাত বুলিয়ে চলেছি, প্রতীক্ষিত দিনটি কবে সামনে উপস্থিত হবে। লক্ষণ দাস ঠাকুরা লিখেছেন কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে। নন্দিতা সিনহার লেখা এসেছে শ্রীরামপুর হুগলি থেকে। আমার ভ্রমণের প্রস্তুতির একদম প্রথম পর্বে থাকে রাত্রে বাড়ি আগলায় যে মানুষটি তার সঙ্গে যোগাযোগ করা, তার সম্মতির উপর নির্ভর করে আমাদের টিকিট কাটা। ভ্রমণের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কাদের সঙ্গে যাবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের নিয়ে হই হই নাকি ট্রাভেল এজেন্টের সঙ্গে সুশৃঙ্খল পরিক্রম। অতঃপর টিকিট কেটে হোটেল বুক করে একটি একটি করে দিন গোনা, চলতে ফিরতে যা মনে পড়ে কাগজে টুকে রাখি। রকমারি ওষুধ, ইলেকট্রিক কেটলি, চা কফির পাউচ, পোটলা পুটলি ভালোই হয়। ট্রলি ব্যাগগুলো লফট থেকে নামানো হলেই বাইরের গন্ধ যেন ঘরে এসে ঢুকে যায়। তাদের চেন চাকা ভালো করে পরীক্ষা করে নেওয়া হয়। সেবার সাজগোজের জিনিস সব নিয়েছিলাম, কিন্তু সিঁদুরটা নিতে ভুলে গিয়েছিলাম। কিরলে ওই জিনিসটা পাওয়া একটু মুশকিল। বর অভিমান করে বলেছিল, 3 রকমের লিপস্টিক আনতে তো ভুল হয় না, সিঁদুরটা ভুলে গেলে? হোটেলে ট্রেনে প্রমাণপত্র দেখিয়ে প্রমাণ করতে হয় তুমি মানুষটাই তুমি কিনা, সেসব মনে করে গুছিয়ে নেওয়া খুব জরুরি। বাড়ির ডুপ্লিকেট চাবিটা মনে করে দিয়ে যাওয়া কোনো সৌহৃদের হাতে, আগে ক্যামেরার রিল কিনে এনে বাড়িতে একটা ছবি তুলে টেস্ট করা হতো, সে পাঠ এখন উঠে গেছে। ফোনেই আছে টিকিট, ফোনেই আছে টাকা, আছে ক্যামেরা, উনি তোমার জীবন কাঠি, মরণ কাঠি, অতএব তাকে বাঁচিয়ে রাখার জন্য চার্জারগুলি মনে করে নেওয়া চাই। তারপর ভ্রমণের প্রস্তুতির ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল দিকটা কাঁটায় কাঁটায় মিলে গেলেই যাবতীয় আরাম তালাবন্ধ করে ঘরেই রেখে জয় মা বলে ভাষা তরি। নন্দিতা সিনহা শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। বুধ সকালে অনুষ্ঠানে আপনারা শুনছেন সেপ্টেম্বর মাসের বিষয়, বেড়ানোর প্রস্তুতি বিষয়ে আপনাদের লেখা চিঠির পাঠ। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব পরের চিঠিতে যাবার আগে।
অনিমেষ ঘোষ, আলুই, পশ্চিম মেদিনীপুর।

শ্যামাপদ কর্মকার, অমর কানন বাঁকুড়া, সুমিতা বন্দ্যোপাধ্যায় মহেশ তলালেন হুগলি, সুবীর কুমার ঘোষ তালিত পূর্ব বর্ধমান, ডাক্তার অভয় সামন্ত মেমারি পূর্ব বর্ধমান, গৌরচন্দ্র চক্রবর্তী ভদ্রকালী হুগলি, সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি, অলোকা অধিকারী ছোট বৈনান পূর্ব বর্ধমান, প্রদীপ প্রধান রামনগর পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে চিঠি লিখবার জন্য। সজল কর্মকার শান্তিনিকেতন বীরভূম থেকে লিখেছেন, শুনলাম কলকাতা থেকে শর্মিষ্ঠাদি ও তার মেয়ে অদ্রিজা শান্তিনিকেতন এলাকা বেড়াতে আসবেন। এর আগেই ঘুরে গেলেন মালতীদি ও সুব্রত দ্বারা, ওনারা খুব আনন্দ পেয়ে ঘুরে গেলেন। মাঝখানে আমি সব ঠিক করে দিয়েছিলাম, মালতীদিরই আত্মীয় এরা, তাই আমাকে সব ঠিক করে দিতে হবে। প্রথমে লজ ও হোটেলের ফোন নাম্বার দিলাম, ওনা কথা বলে নিলেন। ওনা টাকা পাঠালে আমি বুকিং করে দিলাম, সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিলেন। তার আগেই ওরা পাঠানো সব ছবি, কোন রুমে থাকবেন সব দেখে নিয়েছেন। যথারীতি সঙ্গে যাবতীয় পোশাক আশাক, প্রয়োজনীয় টুকিটাকি, ওষুধপত্র, সাবান, ব্রাশ, জলের বোতল ইত্যাদি ব্যাগে ভরে নিয়ে রওনা দিলেন ট্রেন ধরে সোজা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পৌঁছে গেলেন সময় মতো, ব্যাস আবার কি, বেড়ানোর প্রস্তুতি শেষ। এবার প্রস্তুতি মতো টোটো করে লাভপুরের তারাশঙ্করের স্মৃতি বিজড়িত পুরনো ঘর আতুরঘর, পরে কঙ্কালীতলায় মন্দির পরিদর্শন, কোপাই নদী, পাশে নদী ড্যাম, শান্তিনিকেতনের খোয়াই হাট, কর্মতীর্থ হাট, রবীন্দ্রনাথের সঙ্গীত ভবন, কলাভবন থেকে শুরু করে শ্রীনিকেতনের বিচিত্র কর্মক্ষেত্র, সুরুল বড়বাড়ি, সব কিছু তিন দিনের ট্যুরে ঘুরে দেখে নিলেন। ভাবছিলাম এই প্রস্তুতি না থাকলে সব কিছু সুষ্ঠুভাবে ঘোরাঘুরি কি এত সহজ হতো। লিখেছেন সজল কর্মকার শান্তিনিকেতন বীরভূম থেকে। সোজা চলে যাব জলপাইগুড়ি, উত্তর রায়কত পাড়ার মমতা চক্রবর্তীর লেখা আমার হাতে। নেপাল, ভুটান অথবা সিকিমে যাওয়ার ইচ্ছা জাগল, কারণ পাহাড়ি গ্রামে আছে সবুজায়নের হাতছানি, মন্দির, বৌদ্ধ গুম্ফা ও পাহাড়ের গায়ে গায়ে সুন্দর সুন্দর ঘরবাড়ি, আছে নানা প্রজাতির বাহারের ফুল। শহরের শোভা যেন এইরকম পর্বতশৃঙ্গেই বেশ মানানসই। কিন্তু এই সেদিন হড়পা বান এসে ধুয়ে মুছে দিয়ে গেল নেপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত। কত মানুষের সলিল সমাধি ঘটল, ধ্বংসস্তূপে পরিণত হল নেপাল, সম্পূর্ণ ধূলিস্যাত হয়ে গেল নেপালের একের পর এক গ্রাম। বেড়ানো আমাদের পণ্ড হল, প্রস্তুতি নিলাম কোনো এক গ্রামে শরতের প্রকৃতি দেখব। শরতের স্নিগ্ধ পরশে, নীল আকাশে, সাদা মেঘের ভেলায় চড়ে ঘুরে আসি একটি অখ্যাত পরিচয়হীন গ্রামে। গ্রামের নাম গোপীনাথপুর। এই গ্রামে বর্ষাসিক্ত নদীতে পার হব লঞ্চে করে, এক বান্ধবীর বাড়ি। নদীতে জোয়ারের জল উদাসী হাওয়ায় ঝাপটা মারছে চোখে মুখে, দেখে চলেছি গ্রামের পর গ্রাম। আমার মনেও তখন আনন্দে আবেগের বাতাস বইছে, চোখে মুখে স্বপ্নের আবেগ। গাছে গাছে কত রঙিন পাখি, উঁচু নিচু কাঁচা গ্রামের পথ, সাদা বক, মাছরাঙাদের হুটোপুটি, মাটির সোঁদা গন্ধ, ধান চারা নিঃশব্দ বাতাসে মাথা দোলাচ্ছে, ভেসে আসছে বিভিন্ন গাছের অপূর্ব গন্ধ, ফুলের সৌরভ, মুহূর্তে সকলের আন্তরিক প্রেম প্রীতির শুভেচ্ছা ও মেলবন্ধন। নিকষ কালো অন্ধকারে রাতে ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো যেন আমাকে আরও প্রাণবন্ত করে তুলল। কল্পনার জগতে গিয়ে দেখলাম গ্রাম বাংলার আশা নিরাশা, পূর্ণতা অপূর্ণতা, ঐশ্বর্য রিক্ততার মধ্যেও বাংলার পল্লী সমাজ প্রাণ প্রাচুর্যে ভরা। গ্রামাঞ্চলে যা পেলাম মনের গভীরে, তা আস্বাদন করলাম স্বপ্নের মাঝারে। বিচ্ছেদ মুহূর্তে অনুভব করেছি প্রিয়জনের সকল ব্যথা, দেখলাম ওদের ম্লান মুখ, অশ্রু আঁখি, বিষণ্নতা নিয়ে ফিরে চলেছি নিজের শহরে। তখনও কানে বাজছে যেন যেতে নাহি দেব, যেতে নাহি দেব। হায় রে মায়া। মমতা চক্রবর্তী উত্তর রায়কত পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। সর্বাণী আদক বিরাটি কলকাতা, আপনার লেখা। সংসারের একঘেয়েমি কাটাতে শারদোৎসবের আনন্দে ঘুরতে যাওয়া

হোক বা না হোক, মনে মনে একটা খুশির প্রস্তুতি চলতে থাকে। এবারের বিষয় ভাবনা থেকে 4-5 বছর পূর্বে ঘটে যাওয়া মাসতুত দিদির পরিবারের অন্য এক ভ্রমণের স্মৃতি মাথায় এলো। অনেক চিন্তাভাবনা করে দিদির পরিবারে পুরী বেড়ানোর কথা স্থির হয়। সঙ্গে দিদির মেয়ের বাড়িও যাবে। আগের থেকে টিকিট কাটা, পুজোতে পছন্দের জামা কাপড়, সুটকেস, ব্যাগ ভর্তি হলো, ওষুধ, চিড়ে মুড়ি, খই, বাতাসা, চা কফির সরঞ্জাম, কসমেটিক্স ইত্যাদি সামগ্রী নিয়ে যাওয়া প্রস্তুতি পর্ব চলতে লাগল। সপ্তাহখানিকের জন্য গরুর দেখাশুনো, গাছে জল দেওয়া, সন্ধে দেওয়ার জন্য প্রতিবেশী কাকুকে দায়িত্ব দেওয়া হল। শুধু তাই নয়, ট্রেন ধরার সুবিধার্থে আগের দিন রাতে দিদির মেয়ে সোমার বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা করা হল। শুধু পিন্টু বলল যে প্রধান শিক্ষক হিসেবে স্কুলের অনেক কাজকর্ম রয়েছে, ক্লার্ককে সবকিছু বলে কয়ে প্রথম পিরিয়ড শেষ করে খাতা পেন ছোট সুটকেস নিয়ে বাসে করে নির্ধারিত সময়ে স্টেশনে উপস্থিত থাকবে। এভাবে মোটামুটি ভ্রমণের সকল প্রস্তুতি পর্ব শেষ করে 7 জন নির্ধারিত দিনে স্টেশনে উপস্থিত হল। ট্রেন ধরার সময় এগিয়ে আসছে, পিন্টুর দেখা নেই, বাসের মধ্যে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, কি মুশকিল, সকলেই চিন্তিত। শেষমেশ জগন্নাথ এক্সপ্রেস পিন্টুর স্ত্রী তমালিকে বাই বাই করে পুরী অভিমুখে রওনা দিল। সব খুশি, জল হয়ে গেল। পিন্টু না থাকায় তমালি ওদের সঙ্গে যেতে রাজি হয়নি। অভিমানে বিষাদে বাড়ি ফেরার প্রস্তুতিতে তমালি। প্রায় 10 মিনিট পর গলদ ঘর্ম হয়ে ছুটতে ছুটতে পিন্টু স্টেশনে পৌঁছল। বলল অতিরিক্ত ভিড়, ট্রাফিকের কারণে বাস সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেনি। শুনেছি এই ঘটনার পরে অভিমান করে তমালি পরপর 4 বছর কোথাও বেড়াতে যায়নি। সর্বাণী আদক বিরাটি কলকাতা থেকে লিখেছেন। পদ্মা দে মিঠাপুকুর বর্ধমান থেকে আপনার চিঠি এবার আমার হাতে। গলির মোড়ের চায়ের থেকে গুটি কয়জন গুলতানি করতে করতে চা খাচ্ছিল। বাজার দর, রাজা, মন্ত্রী, শান্তি থেকে কার ছেলে কেমন রেজাল্ট করল, কি পড়তে কোথায় গেল, সবই আছে সেখানে। সুহাসবাবু বললেন এবারের পুজোর ছুটিটা 15 দিন হলে বেশ লম্বা একটা ট্যুর হতে পারত। পিন্টুবাবু সায় দিয়ে বললেন তা অবশ্য। আর ঠিক সেই সময় দোকানের সামনে দিয়ে থলে হাতে যাচ্ছিলেন বিকাশবাবু। মৃণালবাবু ডাকলেন, ও বিকাশ দা, আরে আসুন আসুন, এক কাপ চা খেয়ে তারপর বাজার যান। উনিও হাসি মুখে চলে এলেন ঠেকে। এ বিভু, চা দে দাদাকে। বসুন দাদা, বলুন তো ছুটিতে এবারে কোথায় যাচ্ছেন? বিকাশবাবু মাথা চুলকে বললেন, ভেবেছিলাম এবার একটু পাশের রাজ্য থেকে ঘুরে আসব। মেয়ে আবদার করল, বাবা এবারে কেরালা চলো। ছেলের বায়না, না না বাবা, কাশ্মীর ঘুরে আসি। এমনি কোনোবার কিছু বলে না, এবারে সে মিনমিন করে বলল, আমার খুব শ্রীক্ষেত্র যেতে মন চাইছে, চলো না গো একবার। এতে গেল আপনার পরিবারের সকলের ইচ্ছে, আপনার কি ইচ্ছে আর ফাইনাল করলেন কোনটা? ছেলে মেয়ে আমার প্রাণ, আর গিন্নি হলেন অর্ধাঙ্গিনী, এদের সবার কথা ভেবে আমি ঠিক করেছি ভাইজ্যাক। কেমন হবে বলুন তো? খুব ভালো। যান দাদা, ঘুরে আসুন। চায়ের শেষ চুমুকটা তৃপ্তি করে টেনে উঠে পড়লেন বিকাশবাবু। চোখের আড়াল হতেই বিভু ফুট কাটল, প্ল্যানের মাস্টার, আজ পর্যন্ত একবারও ঘুরতে গেছেন উনি, আপনারাও বলিহারি। বাকি 4 জনের অট্টহাস্যে সকালের শান্ত রাস্তাটাও চমকে উঠল। লিখেছেন পদ্মা দে মিঠাপুকুর বর্ধমান থেকে। এবারে সাধন বিশ্বাসের লেখা পড়ব মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় ঘুরে ঘুরে, রবীন্দ্রনাথের গানে আছে এ কথা, আর আমার মনে প্রাণে আছে এ কথা। বেড়াতে যেতে আমার ভীষণ ভালো লাগে। বেশ কিছু ভালো লাগার অন্যতম ভালো লাগা হল ভ্রমণ। বছরে 2-3 বার তো বেড়াতে যেতেই হয়। আমি এবং আমরা বেড়ানোর প্রস্তুতি নিই আমরাই, কোনো ভ্রমণ সংস্থার সাহায্য নিই না, নিজেদের প্রস্তুতিতে নিজেরাই বেড়াই। বেড়ানোর স্থান নির্বাচন, ট্রেন প্লেনের টিকিট কাটা, হোটেল বুকিং ইত্যাদি আমরাই করি। সেখানে গিয়ে সাইট সিইংয়ের পরিকল্পনাও তৈরি করি নিজেরাই। একটা উৎসব বা অনুষ্ঠানে যেভাবে প্রস্তুতি চলে, আমাদের বেড়াতে যাওয়াকেও এক প্রকার উৎসব হিসেবে মনে করি।
বেড়ানো।

দিনটাই আমার বা আমাদের কাছে এক অন্য উৎসব। রওনা দেওয়ার দিনক্ষণ ঠিক হলেই প্রতিদিন দিনগুনি কবে সেই শুভদিনটি আসবে। এই মধ্যবর্তী সময়টি নিত্যানন্দে কাটে অবিরাম। বেড়াতে গেলে মন যেমন ভালো হয়, তেমনি জীবনে অভিজ্ঞতাও হয় বিচিত্র সব জীবনের, পরিবেশের, সমাজের, ইতিহাস, ভূগোলের। বেড়ানোটাও জীবনের, বিশ্বভুবনের একটা শিক্ষা, জ্ঞান আহরণের ক্ষেত্র। কুপমণ্ডুকতা মানুষের মনকে অনেক সময় সংকীর্ণ রাখে, সংস্কারের কুসংস্কারের আবর্তে বন্দী করে রাখে। ঘরের বাইরে, সীমানার বাইরে পথ না চললে, বহু মানুষের সহযাত্রী না হলে, সমদর্শী না হলে নব নব অজানাকে অদেখাকে উপলব্ধি করব কিভাবে? বেড়ানোর নেশা, বেড়াতে যাওয়ার প্রস্তুতি আমাকে অহরহ পাগল করে দেয়। কখন কবে যাব বেড়াতে, এই আকুলতায় মন প্রাণ বড় উচাটন করে। বেড়ানোর প্রস্তুতি আমার জীবনে বিরাট বড় এক উৎসবই। আশা আছে আরও যতদিন বাঁচব, যতদিন পারি বেড়াতে যাবই, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। লিখেছেন সাধন বিশ্বাস, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। রাঙামাটি, পশ্চিম মেদিনীপুরের দিলীপ কুমার দত্তর লেখা পড়ব। ইচ্ছে আছে পূজোর আগে বা পরে কয়েকদিন দেওঘর ঠাকুরবাড়ি এবং আশেপাশে বেড়াতে যাওয়ার। খুবই সুন্দর এবং পাহাড় ঘেরা জায়গা, এর আগেও গেছি কয়েকবার, দর্শনীয় স্থান। আমার সঙ্গে থাকবে পরিবারের দু একজন। মনে মনে ঠিক করে নিয়েছি আমাদের ভ্রমণ যাতে সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে, তার জন্য আগে থেকে যাতায়াত ও থাকার জায়গা আগাম বুকিং করে নেব। কোথায় যাব, কোথায় থাকব, সব আগে থেকে ঠিক করে নেব। প্রয়োজনীয় টিকিট ও কাগজপত্র সঙ্গে রাখব। আবহাওয়া বুঝে প্রয়োজনীয় পোশাক আশাক আগে থেকেই গুছিয়ে নিতে হবে। তারপরে যেহেতু এখন আমি একজন সত্তরের ঊর্ধ্বে মানুষ এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো কয়েকটা জরুরি ওষুধ খেতে হয়, সেই সব সঙ্গে করে গুছিয়ে নিতে হবে। তারপরে মোবাইল ফোনের চার্জার নিতে অবশ্যই ভুলে গেলে চলবে না। তারপরে যেটা খুবই দরকার, প্রয়োজনীয় টাকা পয়সা সঙ্গে নেওয়া এবং প্রয়োজনে ডেবিট কার্ড ব্যবহার করা। আগে থেকেই একটা লিস্ট করে নিতে হবে এবং সেই লিস্ট ধরে সব মিলিয়ে নিতে হবে, সব নেওয়া হয়েছে কিনা। ভ্রমণের সময় খাওয়া দাওয়াও স্বাস্থ্য সচেতন হতে হবে। বাইরে রাস্তায় হালকা ও সহজপাচ্য খাবার খুবই দরকার, যাতে বেশি ভোজন করে অসুস্থ হয়ে পড়তে না হয়। আর সবসময় খেয়াল রাখা দরকার পর্যাপ্ত বিশুদ্ধ জল সঙ্গে রাখা। আশা করি এইভাবে আগে থেকে বেড়ানোর প্রস্তুতি ঠিক করে নিলে আমাদের বেড়ানো আনন্দময় এবং সুন্দর হয়ে উঠবে। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, পশ্চিম মেদিনীপুর থেকে। কৃষ্ণনগর, নদিয়ার প্রণয় পাল, আপনার লেখা। মনের প্রস্তুতি বোধহয় সেদিনই নিয়েছিলাম, যেদিন বাবার কাছে শুনেছিলাম দুর্গম গিরিপথ পেরিয়ে রুদ্রনাথ গুহা মন্দিরে নীলকণ্ঠ মহাদেবের দর্শনের কাহিনী। কখনো আলপাইন সবুজের বুকে, কখনো পাকদণ্ডীর ঘূর্ণাবর্ত পথে চলতে চলতে তুষারাবৃত পর্বতের নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনাও সেদিন আঁকা হয়ে গিয়েছিল ইচ্ছে মনের ক্যানভাসে। প্রায় তিন দশক পর আমার ক্লাবের প্রশিক্ষণে সমৃদ্ধ হল আমার ট্রেকিংয়ের অভিজ্ঞতা। তাই যেদিন আমার পাহাড়প্রেমী বন্ধু পরবর্তী মিশনে স্পট নির্বাচনের কথা বলল, আমি রুদ্রনাথের প্রস্তাব করলাম। ও বলল, আরে তাহলে তো পঞ্চকেদার তীর্থই সম্পূর্ণ করে ফেলা যায়, খুব বেশি হলে পনেরো ষোলো দিনের প্রোগ্রাম। আমার স্কুলে তো গ্রীষ্মের ছুটি থাকবে, তুই বরং আগেই একটা ছুটির আবেদন করে রাখ, মিশন সফল করতেই হবে। সম্মতি জানালেও ছুটির অনিশ্চয়তার কথা ভেবে কদিন খুব উৎকণ্ঠায় কাটল, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তখন কম্পিউটারাইজড পরিষেবার রাজস্ব যোগ্য চলছে, রয়েছি এক গুরুত্বপূর্ণ দায়িত্বে। আবেদনে মঞ্জুর হল মাত্র দশ দিনের ছুটি। মিশনের কথা শুনে সাহস জোগালেন দায়িত্ব নিতে চাওয়া সহকর্মী। ছুটির ভয়ে যেন মিশন অসম্পূর্ণ না থাকে, আমি চালিয়ে নেব। এগিয়ে চলল আমাদের প্রস্তুতি, কাটা হল ট্রেনের টিকিট। হাইকিংয়ের পথে আবহাওয়া, উচ্চতা ইত্যাদি বিষয়ে ক্লাব প্রদত্ত নির্দেশিকা আর অতীব প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম রুকস্যাকে ভর্তি করে বেরিয়ে পড়লাম। আঠারো দিন ধরে

পাহাড় প্রকৃতির কোলে তার অপরূপ সান্নিধ্যে সফল হল আমাদের মিশন। লিখেছেন প্রণয় পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সুদর্শন মুখটি, শ্রীরামপুর, হুগলির। ১৯৮০ সাল, আমাদের নাট্যগোষ্ঠী দিল্লিতে আমন্ত্রিত হয়েছে। ষষ্ঠী থেকে দশমীর সন্ধ্যায় বিভিন্ন দুর্গাপূজার সাংস্কৃতিক মঞ্চ

কেবল মথুরা বৃন্দাবন ঘুরে রাতে ফেরার ট্রেন ধরব। কলাকুশলী ও মঞ্চ সহযোগী সহ আমরা 21 জন। নাট্য নির্দেশকের অভিমত, স্কুলের যেমন শিক্ষামূলক বেড়ানো হয়, এটা আমাদের সংস্কৃতিমূলক বেড়ানো। লাগেজ তাই যথাসম্ভব ছোট রাখতে হবে। নির্ধারিত দিনে দিল্লিগামী স্পেশাল ট্রেন ধরার আগে সবাই হাওড়া স্টেশনের বড় ঘড়ির নিচে জড়ো হয়েছি। দেখি সবাই বড় না হলেও মাঝারি বাক্স আর ব্যাগ সঙ্গে এনেছে। আমাদের কেষ্টদা কাঁধে স্রেফ একটা শান্তিনিকেতনে ব্যাগ ঝুলিয়ে হাজির। বলে ফেললাম, এই তোমার লাগেজ? কেষ্টদা অম্লান বদনে বলে, তোমরা এনেছ লাগেজ, আমি এনেছি লাগেজ। আ বাপি বলল, শেষ দিন কিন্তু তাজমহল দেখতে যাব, আলাদা পোশাক। কেষ্টদা বলে, সিম্পল প্রস্তুতি, 4 সেট পোশাক, 2 পিচবোর্ডের মাঝে বেঁধে এনেছি। ব্যাগের সাইড খাপে আছে টুথব্রাশ, পেস্ট, মাথার তেল, গামছা ইত্যাদি প্রভৃতি যা লাগবেই। আছে দরকারি জিনিস, কিন্তু বহরে ছোট। তারপর একটু ফিচকে হেসে কেষ্টদা বলে, বড় লাগেজ নিয়ে গিয়ে তো আর তাজমহলটা ভরে নিয়ে আসব না। সুদর্শন মুখুটি লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে। ডক্টর সুদেব মাল তিশা হুগলি থেকে লিখেছেন, হ্যালো, ও পার্থ বলো, আরে দারুণ খবর তো, ফেরার টিকিটও কনফার্মড, বোর্ডিং মালবাজার তো, একেবারে ঝাক্কাস ব্যাপার। হ্যাঁ কি বলছিলে? যাওয়ার টিকিট তো NJP হয়ে। তা বলছিলাম পার্থ, শিলিগুড়ি থেকে গাড়িতে একদম লাভা, লাভায় নাকি সার সার পাইনের মাথা ছুঁয়ে যাওয়া মেঘের দল উড়ে যায় কাঞ্চনজঙ্ঘার দিকে, তারপর ঋষভ। শুনেছি ঋষভের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার আনন্দই আলাদা। তবে রাত কাটাবো লাভাতেই, বন দপ্তরের একটি কটেজের সঙ্গে কথাও হয়েছে মিঠুনের। না না, গতবারের অযোধ্যার মতো হবে না, 8 জনের ডরমিটারি বলে 6 জনে থাকা যায়নি, আর রাতের খাবার তো মুখেই দেওয়া যায়নি। আর বলছিলাম কি পার্থ, লাভা থেকে নামাটা হবে গরুবাথান হয়ে চালসা ও মালবাজার। শুনেছি পাইন ঘেরা ঘন জঙ্গলের এ পথ মিশেছে একেবারে ডুয়ার্স সুন্দরীর কোলে। তা বলছিলাম কি, চালসায় থাকলে কেমন হয়, ওখান থেকেই সাইট সিং। আর হ্যাঁ, হোটেল বুকিং আর মিলের ব্যাপারটা তুষার দেখছে তো, শুকনো খাবার আর ওষুধপত্রের ব্যাপারে পঙ্কজ হলে এক্সপার্ট পার্সন। গাড়ি বুকিং এর ব্যাপারটা তুমি আর তরুণ মাথায় রেখো, আশিসের ওপর কোনো ভরসা নেই, কে যে কখন কোথায় ফাঁসাবে। রাখছি ভাই। এদিকে মাথার মধ্যে ঘুরপাক খেয়েই চলেছে সবুজে মোড়া সামসিং, সান্তালে খোলা আর ভুটান সীমান্তের ঝালং আর বিন্দুর কথা। গরু মারার এক শৃঙ্গ গন্ডার দেখার কত দিনের যে স্বাদ, মূর্তির বনবাংলো আর মায়াবী জ্যোৎস্না রাতের গল্প না হয় থাক এখন, এবার শুধু টিম ম্যানেজারের লম্বা লিস্টটা মিলিয়ে নেওয়ার পালা। বেড়ানোর প্রস্তুতি বলে কথা, সামনের পূজোয় 7 ইয়ারবক্সি। ডক্টর সুদেব মাল তিশা হুগলি থেকে লিখেছেন। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ খেয়াল, শিল্পী অত্রি কড়াই, রাগ বসন্ত মুখারী, তবলায় রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। খেয়ালে শুনবেন বসন্ত মুখারী।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ খেয়াল পরিবেশন করলেন উত্রি কোটাল, রাগ বসন্ত মুখারি। তবলায় শিল্পীকে সহযোগিতায় ছিলেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরই পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। আজ উপস্থাপনায় রয়েছি আমি শ্রাবণী চট্টোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব, তা এক নীরব ভাষা যার কোনো বর্ণমালা নেই, অথচ সেই ভাষা পড়তে জানলে মানুষের মনের অনেক কথাই বুঝে নেওয়া যায়। সে ভাষার নাম চোখের ভাষা। চোখ, মাত্র একটি শব্দ, অথচ এই ছোট্ট শব্দটির মধ্যে কত ইতিহাস, কত কবিতা, কত প্রেম, কত অভিমান, কত অপেক্ষা, কত না বলা কথা লুকিয়ে থাকে। কখনো সে চোখ, কখনো নয়ন, কখনো আঁখি, কখনো নেত্র, কখনো বা চক্ষু। নাম বদলেছে, শব্দ বদলেছে, কিন্তু বদলায়নি তার কাজ। মুখে মানুষ অনেক কথা বলতে পারে, অনেক কথা লুকিয়েও রাখতে পারে, কিন্তু চোখ, চোখ বোধহয় সহজে মিথ্যে বলতে পারে না। এই চোখের ভাষা নিয়েই তো আজ মনের মতো গান। শুরুটা করা যাক রবি ঠাকুরকে দিয়েই, কেমন?

আনন্দে যে চোখ ছলমল করে ওঠে, দুঃখে সেই চোখই ভিজে যায়। অপেক্ষায় চোখ পথ চেয়ে থাকে, অভিমানে চোখ ফিরিয়ে নেয়। আবার কখনো দুটো চোখের এক মুহূর্তের দেখা হয়ে যায়, অথচ সেই এক মুহূর্তের মধ্যে যেন লেখা হয়ে যায় একটা সম্পূর্ণ গল্প। কবিরাতেই বারবার ফিরে গেছেন চোখের কাছে, গানের কথায় চোখ কখনো প্রেমের দূত, কখনো বিরহের সাক্ষী, কখনো স্বপ্ন দেখার জানলা, কখনো বা অশ্রু লুকিয়ে রাখার আড়াল।

ভগবন্তের লেখায় চোখ চাহনি নয়ন এসব শুধু সৌন্দর্যের বর্ণনা হয়েই থাকেনি। একটু আগেই আমরা যে গানটা শুনলাম, অর্থাৎ চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড়, আশা ভোসলের কণ্ঠে গানটি সম্ভবত 1982 সালে পুজোর অ্যালবামে গাওয়া। এই গানটি এখনও যতবার শুনি ততবার মনে হয় শুনতেই থাকি। বাংলা গানে চোখের উপস্থিতি যেন আরও গভীর, কখনো নয়ন হয়ে, কখনো আঁখি হয়ে, কখনো চোখের একটুখানি চাহনিতে। কত গান যে তৈরি হয়েছে তার হিসেব রাখা কঠিন। আজকের মনের মতো গানে তাই তো সেই চোখেরই গল্প, যে চোখ কখনো কথা বলে, যে চোখ কখনো প্রশ্ন করে, যে চোখ কখনো অপেক্ষা করে, আর যে চোখ কখনো শুধু একবার তাকিয়ে বলে দেয় মনের মধ্যে কত কথা জমে আছে। শুনবো

কুমার শানুর এই গানটি যারা তার ভক্ত কতবার যে শুনেছেন তার ঠিক নেই। আর আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যারা কুমার শানুর ভক্ত রয়েছেন তারা যে খুব খুশি হয়েছেন এই গানটি শুনে তা আর বলার অপেক্ষা রাখে না, তাই তো শ্রোতা বন্ধুরা? আজ চোখের দিকে চোখ রেখে নয়নের ভাষা পড়তে পড়তে চক্ষুর আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো খুঁজতে খুঁজতে আমাদের আজকের গানের আসর সাজানো হয়েছে আপনাদের মনের মতো গান। শুনে নেওয়া যাক সেই গান যেখানে কম কথা, অর্থাৎ কথা কম অথচ চোখের ভাষাই সবচেয়ে বেশি। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর ডি বর্মনের সুরে আশা ভোসলের সেই চোখের কথাই বলেছেন, শুনবো।

বাংলা সাহিত্যে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দের লেখায় চোখ, চাহনি, নয়ন, এসব শব্দ শুধু সৌন্দর্যের বর্ণনা হয়ে থাকেনি, হয়ে উঠেছে অনুভূতির এক নিজস্ব ভাষা। আর সেই ভাষারই একটি গভীর প্রকাশ অশ্রু, অর্থাৎ চোখের জল। কিন্তু অশ্রু এখানে শেষ কথা নয়, শেষ কথা চোখ, যে চোখের মধ্যে আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, বিস্ময় সব কিছু একসঙ্গে বাস করে।

গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় 1982 পুজোর অ্যালবামে কিশোর কুমার এই গানটি গেয়েছিলেন। খুব ছোটবেলায় যখন বাড়িতে ক্যাসেট আসতো তখন টেপ রেকর্ডারে এই গানটি যে কতবার শুনেছি তার ঠিক নেই। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় যে আমার মতো আপনাদেরও এই গানটা ভীষণ প্রিয়। কি ঠিক বলছি তো? মনের একটা নিজস্ব আকাঙ্ক্ষা আছে, সে ছুটে যেতে চায়, কাছে যেতে চায়, অচেনাকে চিনতে চায়, কিন্তু চোখ কখনো কখনো সেই আকাঙ্ক্ষার সামনে এসে দাঁড়ায়। চোখ দেখে অথচ তাকাতে চায় না, কাছে কাউকে পেয়েও দৃষ্টি সে সরিয়ে নেয়, যেন মনের ভেতরে যে কথাটি স্পষ্ট চোখের ভাষায় তার স্বীকৃতি দিতে এখনও একটু দ্বিধা রয়েছে। রবীন্দ্রনাথ মানুষের এই সূক্ষ্ম দ্বন্দ্বটিকে কত আশ্চর্যভাবে ধরেছেন। তার গানে প্রেম কখনো সরাসরি উচ্চারণ নয়, কখনো তা আসে একটি দৃষ্টিতে, কখনো দৃষ্টি এড়িয়ে যাওয়ায়, কখনো বা চোখের নীরব অস্বীকৃতির মধ্যে দিয়ে প্রকাশ পায়। প্রাণের ইচ্ছা, চক্ষুর সংকোচ, এই দুইয়ের মাঝখানে যেন তৈরি

এক যুগে শুনলাম রূপঙ্কর মনোময় এবং মনোজ মুল্লি নায়ারের কণ্ঠে প্রাণ চায় চক্ষু না চায়। সত্যি তো বাংলা কবিতা গানে প্রিয়তমার চোখ বারবার ফিরে এসেছে নানা উপমায়, কখনো পদ্মপাতার মতো, কখনো হরিণীর মতো চঞ্চল, কখনো কাজলের কালো ছায়ায় আরও গভীর। কিন্তু আসলে কবি যে চোখের কথা বলেন তা শুধু দুটি চোখ নয়, তার মধ্যে তিনি খুঁজে পান একজন মানুষের সম্পূর্ণ সত্তাকে। কাজল নয়না হরিণী এই সম্বোধনের মধ্যেও তো তাই শুধু রূপের প্রশংসা নেই, আছে মুগ্ধতা, আছে ভালোবাসার কোমল বিস্ময়। প্রিয় মানুষটির চোখের দিকে তাকিয়ে যেন মনে হয় এই দৃষ্টির মধ্যেই আমার চেনা পৃথিবীটা একটু অন্যরকম হয়ে উঠছে। সেই মায়াময় দৃষ্টির গান এবার শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মনের মতো গান। আজ মনের মতো গানের বিষয় হলো চোখের ভাষা। মনের মতো গান আপনারা শুনতে পান প্রত্যেক দিন সোম থেকে রবি সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, সে কোন ছোটবেলা থেকে শুনে এসেছি নজরুল গীতি তোমারই আঁখের মতো আকাশের দুটি তারা। তখন এর মর্মার্থ বুঝতে পারিনি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন যখন এই গান শুনি তখন বুঝতে পারি শুধুমাত্র আঁখির সৌন্দর্য বর্ণনা করেই একটা মানুষের প্রতি কী গভীর ভালোবাসা ব্যক্ত করা যায়। শুনবো

চোখের গভীরতা মাপার কোনো যন্ত্র নেই, অথচ ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে মনে হয় সেখানে যেন লুকিয়ে আছে এমন কিছু যা শব্দে বলা যায় না। একটি দৃষ্টি কখনো আমাদের থামিয়ে দেয়, কখনো টেনে নিয়ে যায় আরো গভীরে, আর সেই গভীরে নেমে যাওয়ার মধ্যেই হয়তো থাকে প্রিয় মানুষটিকে নতুন করে আবিষ্কার করার আনন্দ।

শ্রোতা বন্ধুরা, সত্যি চোখের ভাষার কথা বলতে বলতে আমার এটাও মনে হচ্ছে যে সত্যি এইভাবে ভাবা কখনো আগে হয়নি যে কত কথা আছে যা মুখে না বললেও শুধুমাত্র চোখ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। চোখের মাধ্যমেই আপনার রাগ যেমন বোঝাতে পারেন, অভিমান বোঝাতে পারেন, লজ্জা বোঝাতে পারেন, শ্রদ্ধা বোঝাতে পারেন, তেমনি ভালোবাসাও বোঝাতে পারেন। তার জন্য একটা শব্দও খরচ করতে হয় না, তাই তো চোখকে বলা হয় মনের আয়না। 1963 সালে মুকুল দত্তের কথায় নচিকেতা ঘোষের সুরে আশা ভোঁসলের গানটি সবার মন ছুঁয়ে গিয়েছিল, শুনুন।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, এখন আর শুনতে পাওয়া যায় না, কিন্তু আমার মতো কি আপনারাও ছোটবেলায় সেই চোখ গেল পাখির ডাক শুনেছেন? সেই যে পাখিটি শুধুমাত্র বলে চোখ গেল চোখ গেল, কেন যে সেই কথা বলে সত্যি আমি জানি না, আপনারা জানলে আমাকে অবশ্যই জানাবেন। তবে আমি এই গানটি আপনাদের শোনাতে পারি যেটা গেয়েছেন সচিন দেববর্মণ।

আচ্ছা, চোখেরও কি নিজস্ব কোনো স্মৃতি থাকে? হয়তো থাকে, তাই তো বহুদিন পর কোনো পরিচিত মুখ সামনে এলে কথা বলার আগে চোখ চিনে ফেলে তাকে। আবার কখনো কোনো অচেনা মানুষের চোখেও এমন এক পরিচিত আভাস মিলে যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার রহস্য বোধহয় এখানে।

যাকে মন আপন করে নেয় তার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না, একটি দৃষ্টি, একটুখানি চাহনি, কখনো বা চোখের সামনে ভেসে ওঠা একটা মুখ, এইসবই ধীরে ধীরে মনের ভিতরে নিজের একটা পৃথিবী তৈরি করে। লগ্নজিতা তার গানে কি বলছেন চলুন শুনে নিই।

দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা জানাতে একদম ভুলবেন না। আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আর আমাদের ইমেল হচ্ছে maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় কিন্তু বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একদম আপনারা ভুলবেন না। শ্রোতা বন্ধুরা, চোখ নিয়ে এতক্ষণ আমরা কত কথাই বললাম, তাই না? দৃষ্টি, মায়া, ভালোবাসা, অভিমান, আকাঙ্ক্ষা, কখনো চোখ মুখের চেয়েও বেশি কথা বলেছে, কখনো আবার মনের কথাকেও আড়াল করেছে। কিন্তু চোখের সবচেয়ে গভীর ভাষা হয়তো তখনই প্রকাশ পায় যখন সে আর কিছু বলতে পারে না, শুধু জলে ভরে ওঠে। সেই জল কখনো দুঃখের, কখনো ভালোবাসার, কখনো আনন্দের, কখনো না পাওয়ার, আবার কখনো এমন কোনো অনুভূতির যা প্রকাশ করা যায় না, যার নাম দেওয়া যায় না। চোখের এই নীরব অথচ অসীম ভাষাকেই সঙ্গে নিয়ে আজকের মনের মতো গানের আসর শেষ করব কিশোর কুমারের এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী শিখা।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন শিখা বসুর কণ্ঠে। রামধনু অনুষ্ঠানে এবারে লোকসঙ্গীত, শিল্পী স্বপন মুখোপাধ্যায়।

পরপর তিনটি লোকগীতি শুনলেন শিল্পী স্বপন মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হলো আজকের রামধনু অনুষ্ঠানটি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান।

0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন কবিতা সিংহ।
2: আজকে আমাদের স্টুডিওতে এসেছেন সুরকার, শিল্পী এবং লেখক শ্রী জগন্ময় মিত্র। ইনাকে আমরা সবাই বহুদিন থেকে জানি, আজকে তার কাছে কিছু স্মৃতিচারণ শুনব এবং কিছু পুরনো গান। আচ্ছা জগন্ময়দা, আপনি রবীন্দ্রনাথ, নজরুল এবং আরো যারা বিখ্যাত তাদের সংস্পর্শে এসে কিভাবে কি গান করেছিলেন সেইগুলো যদি একটু আজকে শোনান।
3: যখন রবীন্দ্রনাথের কথা হলো, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তখন বলি রবীন্দ্রনাথের কথা প্রথম, কারণ আমরা তখন রবীন্দ্রনাথের জন্য খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। এবং তখনকার দিনে বিশ্বভারতী বোর্ড ছিল না, তিনি নিজে গান স্যাংশন করতেন, তারপর আমরা রেকর্ড করতাম, তারপর আবার তার কাছে নিয়ে যেতে হতো, তিনি পাস করতেন, তবে সেই রেকর্ড প্রকাশ হতো। তো তার আমার জীবনের প্রথম রেকর্ড, যা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অনুমতি দিয়েছিলেন গাইবার, পাশ করলেন এবং যা প্রকাশিত হলো সেই গানটা প্রথম গাই।

এই গেল রবীন্দ্রনাথ। এর আগে অবশ্য গান শেখার সময়কার কথাটা একটু বলি, যে দিলীপ কুমার রায়ের কাছে আমি গান শিখি প্রথম, তার আগে অবশ্য কেশব মুখোপাধ্যায়ের কাছে খেয়াল ধ্রুপদ টপ্পা ঠুংরি শিখি এবং সেই সঙ্গে সঙ্গে দিলীপ কুমার রায়ের কাছে গান শিখি। দিলীপ কুমার রায়ের কাছে যে ধরনের গান শিখেছিলাম তার একটা নমুনা আপনাদের সামনে রাখছি।

দিলীপ কুমার তারপরে পণ্ডিচেরি যাবেন, কাজে কাজে আমার গান শেখা বোধ হয় তখন ইতি হয়ে গেল। তখন আমি বললাম মন্টুদা, দিলীপ কুমারকে আমরা সব মন্টুদা বলে ডাকতাম, বললাম মন্টুদা আপনি যাচ্ছেন আমার কি হবে? তখন তিনি বললেন দেখো তোমার কি ব্যবস্থা না ভেবেছি, আমি তোমার ব্যবস্থা করে যাব। তারপর একদিন ডেকে পাঠালেন, দেখলাম যে তার পাশে ভীষ্মদেব চট্টোপাধ্যায় বসে আছেন। তখন আমি যেতে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন দেখো ভীষ্ম, এটি আমার ছাত্র, এর একটা জন্মগত ট্যালেন্ট আছে, তুমি একে একটু দেখো। তো ভীষ্মবাবু তো অত্যন্ত নম্র প্রকৃতির, একেবারে প্রকৃত শিল্পী যাকে বলে, তিনি বললেন আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওর ভার নিলাম। তারপরে ওর কাছে শিখতে আরম্ভ করলাম। আমরা ভীষ্মবাবুকে ওস্তাদ বলে ডাকতাম। তো একদিন আমাদের প্রায় গান শোনাতেন এবং তিনি যেসব গান শুনিয়েছিলেন খানিকটা খানিকটা আমরা শিখেওছিলাম, তার একটা সুর আমার মনে এমনভাবে স্পর্শ করে যে যার ফলে আমি সেই গানটার কিছুটা ছায়া অবলম্বনে একটা গান তৈরি করেছিলাম, যেটা আজকের প্রচুর পরিমাণে পপুলার হয়েছে। আজ বোধ হয় বলা যায় ঘরে ঘরে সে গানটা লোকে জানে। আমি সে গানটা আপনাদের শোনাই।

0: এই গানটি লিখেছিলেন কাজীদা। কাজীদার যখন কথা উঠল, আমার জীবনে অবশ্যই এটা প্রথম গান যা আমি সুর দিয়েছি, কাজীদা লিখেছেন। এইরকম একটা কাজীদার একটা গল্প বড় ভালো আছে, যে একদিন আমার পিতামহ মারা গেলেন। আমার জন্মের আগেই আমার পিতা স্বর্গে গেছিলেন। তিনি আমাকে পিতার মতন মানুষ করেছেন। কাছাকাছি তিনি হঠাৎ মারা যাওয়ায় আমি খুব ভেঙে পড়লাম এবং ভাবলাম যে আর গান টান করবো না। তখন কাজীদা বললেন, আমি অনেকদিন HMV-তে যাচ্ছি না। তখন কাজীদা জিজ্ঞেস করলেন, আজকাল জগন্মাকে দেখছি না কেন? তা আমাদের রেকর্ডিং রিপ্রেজেন্টেটিভ তখন ছিলেন হেমশ্যামবাবু। হেমশ্যামবাবু বললেন যে ওর এক কি মাথা খারাপ হয়েছে, ও বলে আর গান টান গাইব না। বললেন, না না, সে কি, আপনি এক কাজ করুন, জগন্মাকে আমার নাম করে ডেকে পাঠান। ডেকে পাঠালেন যে কাজীদা ডেকেছেন। কাজীদা তখন আমরা যা জানতাম সংস্কার হিসেবেও হতে পারে, যে তিনি গেরুয়া বসন পরতেন এবং কানে শোনা যাচ্ছিল যে তিনি নাকি যোগ করেন সারা রাত জেগে। কাজীদাকে একটা সংস্কার বশত সাধু, তারপর তাছাড়া কাজীদাকে আমরা ভালোবাসতাম, শ্রদ্ধাভক্তি তো আছেই, আমরা ভালোবেসেছি কাজীদাকে। তা কাজীদা ডেকেছেন বলে আমি আর অমান্য করতে পারলাম না, একদিন গেলাম। আমার খুব মন খারাপ, গিয়ে বসে আছি তার ঘরে। তখন তিনি জিজ্ঞেস করছেন, কেরে খুব দুঃখ পেয়েছিস? তাই বলো, হ্যাঁ। তখন বলে, ভুলিস না যেন। অনেক কি বললেন আপনি? ভুলিস না, ভুলিস না। আমার কাজীদা সবাই যা বলছে আপনি ঠিক তার উল্টো বলছেন। বলে, সবাই কি বলছে? বলে, সবাই বলছে ভুলে যাও, তার যাবার সময় হয়েছে, তিনি চলে গেছেন, আবার তুমি নতুন করে নতুন জীবন শুরু করো, ও নিয়ে বসে থাকলে চলবে না। তা আপনি কেন এই কথা বললেন যে ভুলিস না? তখন কেন বললুম জানিস? তুই শিল্পী বলে। মানে কীরকম? বলে, দেখ, সাধারণ লোকের জন্যে শোকটা ভুলে যাওয়াই একমাত্র ওষুধ, কিন্তু শিল্পী হয়ে তুমি ওটা ভুলে যাস নি। ওগুলো যত দুঃখ পাবি, যত বেদনা পাবি, সব মনের মধ্যে রেখে দে, সঞ্চয় করে রেখে দে। একদিন দেখবি এই দুঃখ বেদনা শোক তোর কণ্ঠ দিয়ে ফুল হয়ে ঝরে পড়বে। হয়তো তুই কষ্ট পাবি, কিন্তু জানবি যদি একটাও ব্যথাতুর লোক তোর গান শুনে শান্তি পায়, তৃপ্তি পায়, জানবি তোর সঙ্গীত জীবন সফল হয়েছে। কাজী কাজীদার এই কথা শোনার পর আবার নতুন উৎসাহে গান আরম্ভ করলাম। গান করছি ইতিমধ্যে তখন হেমবাবু বললেন যে চলো তোমাকে দিয়ে এবার রবীন্দ্রনাথের গান করাবো। তো রবীন্দ্রনাথের কাছে গিয়ে আমরা এই গান টান শিখে নিলাম। তখন রবীন্দ্রনাথের কাছে প্রায়ই যাতায়াত করছি। রবীন্দ্রনাথ সম্বন্ধে আপনাদের একটা গল্প বলি, যে একদিন এরকম একটা রবীন্দ্রনাথের বেশ ভালো মেজাজ দেখে আমি একটা গানের মানে জিজ্ঞেস করলাম যে গুরুদেব, আপনার ওই রোম্যান্টিক গানের মানেটা ঠিক মতো বুঝিয়ে দিন, অনেকে অনেক রকমের মানে করছে। তখন বলছেন যে কোন গানটা? তাই বললাম, আরো একটু বসো, আরো একটু বলো। তখন বলছে, এটা তোমাকে রোমান্টিক সংকে বলেছে। আমি তখন যারা যারা সব বলেছেন তাদের সব নাম করলুম, ইনি ওই বলেছেন, উনি ওই বলেছেন। কাজকে যে আমি ঠিক ধরতে পারছি না যে তিনি আসল মানেটা আর কি, অথচ গানের ঠিক আসল মানেটা যদি যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ গান গিয়েও শান্তি পাচ্ছি না। তাই ভাবলাম আপনাকেই একবার জিজ্ঞেস করি। আমার তখন অল্প বয়স, বোধহয় অল্প বয়স বলি বেপরা হয়ে এই কথা জিজ্ঞাসা করেছিলাম, আজ অবশ্য অপরাধী বলে মনে হচ্ছে, কারণ তখন আমার রবীন্দ্রনাথকে বোঝবার বয়স হয়নি, আমার মনে হয় আজও হয়নি। তো যাই হোক, গুরুদেব তখন বললেন যে তুমি প্রথম লাইনটা আবার বলো। আমি বললাম, আরো একটু বসো, আরো একটু বলো। বুঝতে পারলেন না? আমি বললাম, না, দ্বিতীয় লাইন বলো। আমি বললাম পথি কেন অথির হেন নয়ন ছল ছল, বুঝতে পারলে না? এইরকম দু তিনবার বলার পর আমি খুব নার্ভাস হয়ে গেছি, উনি বুঝতে পেরেছেন যে আমি খুব নার্ভাস হয়ে গেছি। তখন বলছেন, দেখো পথি কে হয়, যে পথিক মানে যে পথ চলতে থাকে, যার কোনো ঘর বাড়ি নেই, যার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, সেই পথের পথিক। তো সে চলে যাচ্ছে, সেই পথিক যখন চলেই যাওয়া তার কাজ, তখন সে অস্থির হবে কেন? আজ সে এখানে আছে, কাল সে ওখানে যাবে, তার কোনো চঞ্চলতার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বললাম, ঠিক কথা। তখন বলছে, দেখো তাই যদি হয়, তার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকে, তাহলে তার কোনো অ্যাটাচমেন্টই তো দুনিয়ায় রইল না। আর যদি অ্যাটাচমেন্ট না থাকে, তার চোখে জলই বা আসবে কেন? পথিক কেন অথির হেন নয়ন ছল ছল, বুঝতে পারলেন? আমি তখনও বলছি না, বলে আরে বাবা আমি এটা মেঘকে বলছি, মেঘ এসেছে আমি দেখছি। তখন তাকে বলছি, হে মেঘ যখন এসেছো খানিকটা বর্ষণ করো, খানিকটা গর্জন করো। এই সব ছেলেবেলাকার এই সব ঘটনাগুলো আজ বেশি করে উপলব্ধি করছি, তখন হয়তো ঠিক মতো উপলব্ধি করতে পারিনি। তাই আজ আবার নতুন করে রবীন্দ্রনাথকেই বলুন, আর কাজী নজরুলকেই বলুন, আর দিলীপ কুমার রায়কে বলুন, অথবা বিশ্বদেব চট্টোপাধ্যায়কে বলুন, নতুন রূপে দেখতে আরম্ভ করেছি, আবার নতুন, অবশ্য প্রবীণ হয়েছি, তবুও নতুন উৎসাহে আবার নতুন করে গান গাইছি, তাই আপনাদের সামনে আবার এসেছি।
1: এবারে আপনি আধুনিক গান কিছু যদি শোনান, মানে এখনকার আধুনিক গান আর তখনকার আধুনিক গান নিশ্চয়ই কিছু তফাত আছে, তবু আপনার কাছে সেই আপনার যেগুলো খুব বিখ্যাত গান, যেমন 7টি বছর আগে পরে, তারপর স্বপ্নে, কি যেন গানটা,
0: তুমি কি এখন দেখেছো শ্রবণ, তারপর চিঠি ইত্যাদি আছে,
1: এইগুলোর মধ্যে থেকে যদি আপনি কিছু শোনান।
0: আচ্ছা,
1: বা বিশ্বদেব চট্টোপাধ্যায়ের
0: আধুনিক বাংলা গান শুনিয়ে দিই, যে তখনকার দিনের ধরুন কমল দাশগুপ্ত, তার আন্ডারই আমি সমস্ত গান বেশিরভাগ গেয়েছি, কমল দাশগুপ্ত এবং সুবল দাশগুপ্ত, এবং যা কিছু আধুনিক বাংলা গানের যা শিখেছি, যদি কারুর ভালো লেগে থাকে, তো সমস্ত কৃতিত্ব কমল দাশগুপ্তর, আমার নয়, আমার হয়তো ঈশ্বর কণ্ঠ দিয়েছিলেন, কিন্তু সমস্ত গান যদি কোনো পপুলার হয়ে থাকে বা তাকে ঠিক মতো প্রকাশ করার যে ক্ষমতা, তিনি সম্পূর্ণ কমল দাশগুপ্তর কাছ থেকেই পেয়েছি। এবং তার একটা গান গাই, তুমি কি এখন দেখেছো শ্রবণ।

0: এবারে আপনার জীবনে কিছু মানে অভিজ্ঞতা
1: বা অভিজ্ঞতা মানে এরপরে আরো একটা ভারী মজার গল্প আছে, সেটা হচ্ছে যে আমি লখনউ গেছিলাম, এলাহাবাদে অল ইন্ডিয়া কনফারেন্সে গেছিলাম। সেখান থেকে আমি লখনউ গেলাম এবং কোনো রকমে শম্ভু মহারাজের কাছে পৌঁছলাম। শম্ভু মহারাজ ছিলেন যিনি নাচিয়ে সবাই জানে, কিন্তু তখনকার দিনে এত ভালো ঠুমরি এবং গজল গাইয়ে কম ছিল। তা আমি তার কাছে ঠুমরি শিখতে যেতাম, ঠুমরি এবং গজল। ইতিমধ্যে শিখছি, হঠাৎ দেখি এক ভদ্রলোক এসে একটা গান শিখতে আরম্ভ করলো। বোধহয় আগে থেকে কিছু কথাবার্তা হয়ে গেছিল। সে গানটা হলো বাবুল মোরা নেহারে ছুটা যায়। তো আমারও গানটা খুব ভাল লাগলো। তাই বলে মহারাজ আমাকেও শেখাবেন? তখন বললে তুই শিখবি? আচ্ছা, সে কিন্তু তোর অনেক দিন সময় লাগবে। মানে ঠিক আছে, তার কোনো মানে দেরি হলে আমার ক্ষতি নেই। তখন ওই ভদ্রলোক আর আমি দুজনে গান শিখছি। তিন চার দিন পরে সে ভদ্রলোক বললেন, মহারাজ মানে তো গিয়া গানা শিখলিয়া, আমি যা যা দে দিয়ে কে হাম চলে। তা আমার শুনেই মাথা গরম হয়ে গেল। আমার মহারাজ আমাকে বললেন যে বহুত দিন সময় লাগবে, আর এ ভদ্রলোককে কী করে তিন চার দিনে শিখিয়ে দিলেন? তখন আমি বলছেন, আরে বেকুফ, ইয়ে কন হয় মালুম হ্যাঁ কন? বলে এই হয় কেল সাইগল, ইয়ে পিকচার মে গানা দেনে কে লিয়ে, গানে কা অরিজিনাল টিউন সিখনে কে লিয়ে আয়ে, লেকিন তুমকো ইয়ে গানা পড়েগা উর্দু ইয়ে হিন্দি ঠুমরি কে হিসাব সে, ক্লাসিক্যাল ঠুমরি কে হিসাব সে। তো ইনকো তিন মিনিট কা গানা হয়, লেকিন ইয়ে তো ঠুমরি বহুত মিনিট তক চলেগা, জিতনা গা সকোগে উতনাই গা সকতে হো। তো তখন আমি সাইগল সাহেবের কাছে মাফ চেয়ে নিলাম, কারণ তার আগে আমি ওদি সাইগল সাহেবকে দেখিনি। অবশ্য সাইকেল সাহেব জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেউ ভাই হামকো নেই দেখা, হাম তো পিকচার মে কাম করতে হ্যাঁ। আমি তখন বললাম, সাইকেল সাহেব জব তক হাম ম্যাট্রিক পাস নেই করেনগে তব তক হামকো পিকচার দেখনে কি ইজাজত নেই হ্যাঁ, ইসলিয়ে আপকো দেখা নেই, লেকিন গানা ওর নাম দোনোই বহুত বহুত শোনা, মাফ করনা। যাই হোক, তারপরে আমি যখন কলকাতা কর্মক্ষেত্রে নামলাম, তখন সাইকেল সাহেব আমার যথেষ্ট বন্ধু।

হয়ে গেছিল। তো আপনাদের সেই সাইকেল, অবশ্য ওকে যেটা ফিল্ম গাইবার জন্য যে স্টাইলে শিখিয়েছিলেন আমাকে একটু আলাদা করে শেখালেন, তার একটা খানিকটা আপনাদের শোনায়।

আপনি আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের, আর শ্রোতাদেরও খুব ভালো লাগবে আপনার এই অনুষ্ঠান শুনে। এখন একদম শেষে আপনি একটা নিজের পছন্দ মতো একটা বাংলা গান আমাদের গেয়ে শোনান।

এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার নিলেন কবিতা সিংহ। আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রম্যগীতি।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য।

বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? পুজো তো এসেই গেল, পুজো এসে গেল। আর কেন মনে হচ্ছে বলতো যে পুজো এসে গেল? কারণ এখন যখনই আকাশের দিকে তাকাচ্ছি, তাকালেই দেখতে পাচ্ছি নীল আকাশে সাদা মেঘের ভেলা, যেটার মানে আশ্বিনের বাজনা বাজতে আর একদমই বেশি বাকি নেই। তবে বন্ধুরা, তোমরা কিন্তু একটা জিনিস করবে, মানে করতে কিন্তু হবেই,

পুজোতে বেরোবে, মানে পুজোতে ছাড়াও যখন এমনি নর্মাল বেরোবে, পুজোতে বললাম এই কারণে, কারণ পুজোতে তো আমরা সব সময় মোটামুটি বাড়ির বাইরে থাকি, সেটা সকাল হোক দুপুর হোক বিকেল হোক সবসময়ই টই টই করে ঘুরে বেড়াচ্ছি। তো পুজোর সময় সানস্ক্রিন মাখাটা কিন্তু মাস্ট, মাখতেই হবে। সানস্ক্রিন যদি না ব্যবহার করো তাহলে কি হবে বলো তো? সানস্ক্রিন ব্যবহার না করলে যে ক্ষতিকর ইউভি রেজ কিংবা অতি বেগুনি রশ্মি সূর্য থেকে যেগুলো আসছে, সেইগুলো কিন্তু তোমাদের স্কিনের ওপর ডাইরেক্ট এসে পড়বে, সরাসরি একেবারে এসে পড়ে তোমাদের স্কিনটা একেবারে খারাপ করে দেবে। তার ফলে কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এজিং, মানে ভীষণ তাড়াতাড়ি স্কিনটা মনে হবে, ত্বকটা মনে হবে যে একটু যেন বুড়োটে বুড়োটে ভাব এসে গেছে ত্বকের মধ্যে। তো সানস্ক্রিন আমাদের কিন্তু মাখতেই হবে। আচ্ছা বলো তো, আজকে কেন এই কথা দিয়ে শুরু করলাম যে সানস্ক্রিন মাখতে হবে কিংবা ইউভি রেজ চলে এসে তোমাদের ত্বকের অনেক ক্ষতি করবে? কারণ আজ তারিখটা হলো 16ই সেপ্টেম্বর, আজকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস, মানে ওয়ার্ল্ড ওজোন ডে। আমরা যখন বর্ষাকালে বেরোই বাইরে তখন আমরা সবসময় ছাতা নিই যাতে বৃষ্টি আমাদের মাথায় না পড়ে, বৃষ্টি থেকে বাঁচতে। আর যখন চড়া রোদ হয় আর চড়া রোদে যখন আমরা বেরোই তখন আমরা কি করি? সানগ্লাস নিই, ছাতা নিই বাঁচতে, রোদ থেকে বাঁচতে। কিন্তু কখনো কি একবারও ভেবেছো আমাদের পুরো পৃথিবীটার মাথার উপর একটা অদৃশ্য নীল ছাতা টাঙানো আছে, আর সেটা হলো আমাদের ওজোন স্তর বা ওজোন লেয়ার। আজ সেই ছাতা, মানে ওজোন স্তরের যত্ন নেওয়ার দিন। এই ওজোন শব্দটা কোথা থেকে এসেছে জানো? ওজোন শব্দটা এসেছে গ্রিক শব্দ ওজিন থেকে, যার অর্থ গন্ধ পাওয়া। মেঘের গর্জন বা বজ্রপাতের পর বেশ বাতাসে একটা অন্য ধরনের গন্ধ বেরোয়, সেই গন্ধ নিশ্চয়ই সকলেই পেয়েছ, একটা বিশেষ সোদা গন্ধ পাওয়া যায়, যেটা অনেকেরই বোধহয় ভীষণ ভালো লাগে। আমার তো দারুণ লাগে এই বাতাসের সোদা গন্ধটা। সেটা আসলে কিসের গন্ধ বলো তো? এতদিন আমরা ভাবতাম বৃষ্টির গন্ধ, কিন্তু আজকে তুমি জানলে বন্ধু, হয়তো অনেকেই জানতে, তবে যারা জানতে না তাদের জন্য বলি যে সেই গন্ধটা আসলে ওজোন গ্যাসের গন্ধ। পুরো ওজোন স্তরকে যদি আমরা টেনে পৃথিবীর ওপর, মানে মাটির ওপর নামিয়ে আনি, তবে তার পুরুত্ব হবে মাত্র 3 মিলিমিটার, মানে বুঝতে পারছো কতটা কম? অর্থাৎ মানে একটা ওই 2 টাকার কয়েন হয় না, সেই 2 টাকার কয়েনের সমান তার ব্যাপারটা, ভিতটা, পাতলাটা। কিন্তু এই পাতলা স্তরটাই আমাদের পুরো বিশ্বকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আর এই যে আমাদের মা, মানে আমাদের নিজেদের মা ছাড়াও আমাদের তো আরও একটা মা আছে, আমাদের পৃথিবী মা, সেই পৃথিবী মায়ের এই ছাতাটা, যেই ছাতাটা পৃথিবী মাকে সব সময় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাচ্ছে, সেই পৃথিবী মায়ের সেই ছাতাটা বাঁচানো আমাদের মতন, মানে মায়ের পুত্র কন্যাদেরই তো দায়িত্ব, কি বলো? আমরা তো আমাদের নিজেদের মায়ের পুত্র কন্যা হওয়ার সাথে সাথে পৃথিবী মায়েরও পুত্র কন্যা, নাকি? তো আজ ওয়ার্ল্ড ওজোন ডেতে অল্প অল্প গল্প কথার আসরে আমি সর্বাণী রয়েছি তোমাদের সঙ্গে, আর আজকে আরও অনেক কথা বলবো ওজোন এবং ওজোন লেয়ার নিয়ে, এবং কিভাবে এই ওজোন স্তর আমরা সুরক্ষিত রাখবো কিংবা আরও একটু ভালোভাবে আমাদের জীবনযাপন করব যাতে এই ওজোন স্তরটা আরও একটু সুরক্ষিত থাকে। তাই সব কিছু বলার আগে পৃথিবী মায়ের উদ্দেশ্যে একটা গান তোমাদেরকে শুনিয়ে দিই।

ফিরে এলাম গানের পর, শুনলাম শ্রাবণী সেনের কণ্ঠে গান। আর গানে যাওয়ার আগে তোমাদের যেটা বলছিলাম, মানে ওয়ার্ল্ড ওজোন ডে নিয়ে, তো তোমরা সত্যি করে বলো তো যে এই ওজোন স্তর নিয়ে আমরা তো সকলেই ভূগোলে অনেক পড়েছি, তাই কি, তাই না? আমি জানি তাই, কিন্তু জিনিসটা আসলে কি, আমরা তো বাতাসে শ্বাস নিই, তার প্রধান উপাদান হলো অক্সিজেন, মানে যেই বাতাসে আমরা শ্বাস নিচ্ছি। আর এই অক্সিজেনের দুটো পরমাণু, মানে O2, আর পৃথিবীর অনেক ওপরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে সূর্যের আলোতেই তৈরি হয় 3 নম্বর পরমাণুটি, মানে O3। সূর্য কিন্তু আমাদের শুধু আলো বা উত্তাপ দেয় তাই নয়, তার সাথে পাঠায় মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, মানে UV রে, যার কথা বলছিলাম। আর এই ওজোন স্তর সেই বিষাক্ত রশ্মিকে ছেকে নিয়ে আমাদের কাছে শুধুমাত্র প্রয়োজনীয় আলোটুকু পাঠায়। ভেবে দেখো তো, এই স্তর না থাকলে মানুষের কত রকম ক্ষতি হতো, যেমন প্রথমেই বলছিলাম স্কিন ক্যান্সার কিংবা স্কিনের ক্ষতি, চোখের ক্ষতি। আর গাছদের কী হারে ক্ষতি হবে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ। তাহলে এই নীল ছাতাকে বাঁচানো আমাদের দায়িত্ব, সেটাও বুঝতে পারছ। আর আজ ওজোন দিবসে তোমাদের একটা সত্যিকারের গোয়েন্দাদের গল্প বলি, কিন্তু এই গল্পে গোয়েন্দা মানে কিন্তু কোনো ফেলুদা, ব্যোমকেশ এরা কিন্তু নেই, মানে এই 3 জন বিজ্ঞানী রয়েছেন ফেলুদা ব্যোমকেশের জায়গায়। তাদের কি কি নাম? জো ফার্মান, ব্রায়ান গার্ডিনার আর জোনাথন শ্যাঙ্কলিন। সালটা ওই 1980, মানে ওই দশকের কথা। তখন অ্যান্টার্কটিকার বরফে ঢাকা দ্বীপে তারা বায়ুমণ্ডলের ডেটা মাপছিলেন। হঠাৎ তাদের যন্ত্র

করে দেখা গেল ওপরের ওজোন স্তরের ঘনত্ব অস্বাভাবিক রকমের কমে গেছে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে যন্ত্রটাই হয়তো খারাপ হয়ে গেছে, মানে ওই আমরা যেরকম ভাবি, কারণ এত বড় একটা প্রাকৃতিক ছাতায় এত বড় একটা গর্ত তৈরি হওয়া তো একেবারেই অসম্ভব, মুখের কথা নয়। তারা কি করলেন, তারা নতুন যন্ত্র আনলেন, কিন্তু না, ফলাফল রইল একই নতুন যন্ত্র দিয়ে মাপার পরও। তখন তারা বুঝতে পারলেন এটা যন্ত্রের ভুল নয়, পৃথিবীর মাথার উপরের ছাতাটা সত্যি সত্যি ফুটো হয়ে যাচ্ছে। এই আবিষ্কার পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মানুষ প্রথম বুঝতে পেরেছিল যে মানুষের তৈরি ক্ষতিকর রাসায়নিক কতটা নীরবে, কতটা বাজেভাবে আমাদের প্রকৃতির ক্ষতি করে চলেছে। 70-এর দশকের বিজ্ঞানীরা যখন এটা প্রথম খেয়াল করলেন, তখন আমাদের মাথার উপরের সেই নীল ছাতাকে বিশাল ফুটো বা ওজোন হোল অলরেডি তৈরি হয়ে গেছে। কারণটা কি ছিল বলতো, এই ওজোন হোল কিংবা ওজোন গর্ত তৈরি হওয়ার? কারণটা হলো আমাদের ঘরে থাকা পুরনো এসি, ফ্রিজ আর অ্যারোসল স্প্রে থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বনস কিংবা সিএফসি গ্যাস। বিজ্ঞানের ইতিহাসে টমাস মিডলে জুনিয়র নামের এক রাসায়নিক ইঞ্জিনিয়ার, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তার গল্পটা কিন্তু বেশ অদ্ভুত, বলি শোনো। 1920-এর সময় তিনি ফ্রিজ এবং এসির জন্য ফ্রিয়ন গ্যাস আবিষ্কার করলেন, ফ্রিয়ন মানে এই সিএফসি। তখন তাকে শতাব্দীর অন্যতম বড় আবিষ্কার বলা হয়েছিল, কারণ এই গ্যাসটি মানুষের জন্য বিষাক্ত ছিল না এবং এতে আগুনও লাগতো না। কিন্তু মানুষ তখন জানতো না যে এই গ্যাস মানুষের কোন ক্ষতিটা ডেকে আনবে। এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে পুরো পৃথিবীর নীল ছাতাকে তারপর কুড়ে কুড়ে খেয়ে ফেলল। থমাস সাহেব ভেবেছিলেন তিনি মানবজাতির উপকার করেছেন, কিন্তু অজান্তেই তিনি পুরো পৃথিবীর ওজোন স্তরের সব থেকে বড় ক্ষতিটা করে ফেলেছিলেন। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির নিয়ম না মেনে তৈরি যে কোনো আবিষ্কারই দীর্ঘমেয়াদে মানুষের মঙ্গল করতে কিন্তু অক্ষম। তারপর মানুষের একটা বড় গুণ আছে জানো তো, কী গুণ বলতো? মানুষ নিজের ভুল বুঝতে পারলে তা শুধরে নিতে পারে। 1987 সালের এই সেপ্টেম্বর মাস কানাডার মন্ট্রিয়াল শহরে বিশ্বের বড় বড় দেশের প্রতিনিধিরা জমা হলেন ওজোন স্তর নিয়ে কথা বলার জন্য। ওজোন স্তরের ধ্বংসাকারী গ্যাসগুলোকে বন্ধ করতে হবে, কিন্তু চুক্তি সই করা এত সহজ ছিল না। বড় বড় কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের ব্যবসা আটকে ছিল এতে। ভাবতো কত বড় বড় কোম্পানি এসি বানায়, ফ্রিজ বানায়, তাদের কি একেবারে ব্যান করা যায় হট করে? তখন বসল নানা তর্ক বিতর্ক, রাজনীতিবিদ ও বিজ্ঞানীদের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক চলল বেশ কিছুদিন ধরে। কেউ রাজি হচ্ছিল না ব্যবসা বন্ধ করতে। শেষ পর্যন্ত এক ঘরোয়া ডিনার মিটিংয়ে রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। সিদ্ধান্ত নিলেন, আজ যদি আমরা নিজেদের লাভের কথা ভেবে পিছিয়ে যাই, কাল আমাদের সন্তানেরা আলো আর বাতাস থেকে শুধু বিষ পাবে। আর বলতো, আমরা আমাদের সন্তানদের এই বিষের দুনিয়ায় কি রেখে যেতে পারি? সেই রাতে তৈরি হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল। ইতিহাসে এই প্রথম পৃথিবীর সবকটা দেশ, মানে 197টা দেশ, কোনো পরিবেশ সংক্রান্ত চুক্তিতে একমত হয়ে সই করেছিলেন, আর আজ তার ফল আমরা পাচ্ছি। ওজোন স্তরের গর্তটা কিন্তু আজ আস্তে আস্তে ভরাট হচ্ছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে, তবে হচ্ছে। এটাই অত্যন্ত স্বস্তির বিষয় নয় কি? আচ্ছা বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের অনেক কথা শোনালাম ওজোন স্তর নিয়ে, তো এইবার একটা গান শুনে নিই।

ফিরে এলাম গানের পর। যেমন বলছিলাম, আজকে ওয়ার্ল্ড ওজোন ডে নিয়ে এই যে এই মন্ট্রিয়াল প্রোটোকল তৈরি হলো, সমস্ত দেশ মিলে মন্ট্রিয়াল প্রোটোকল সই করল, এই মন্ট্রিয়াল প্রোটোকলের আওতায় কিগালি সংশোধনীর মাধ্যমে বিশ্বজুড়ে হাইড্রোফ্লুরোকার্বনস মানে HFC গ্যাসের ব্যবহার অনেকটা কমানোর লক্ষ্য নেওয়া হলো। আর যদিও এই HFC ওজোন স্তরের সরাসরি ক্ষতি করে না, তবে এটি তীব্র একটা গ্রিন হাউস গ্যাস যেটা পৃথিবীর তাপমাত্রা বেশ খানিকটা বাড়িয়ে দেয়। বিশ্বজুড়ে লক্ষ্য রাখা হয়েছে যে আগামী 3 দশকে HFC-র ব্যবহার যেন 80-85% কমিয়ে পৃথিবীর তাপমাত্রা অন্তত পক্ষে 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আটকানো যায়। তারপর এখন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের উন্নত দেশগুলো নতুন যুগের ক্যাসকেট কিংবা জৈব রেফ্রিজারেন্ট যেমন R290 প্রোপেন, R600A আইসোবিউটেন এবং কার্বন ডাইঅক্সাইড ভিত্তিক কুলেন্ট ব্যবহার বাধ্যতামূলক করেছে। এইগুলো কিন্তু ওজোন স্তর ও তাপমাত্রা উভয়কেই নিরাপদ রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তারপর নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি সাম্প্রতিক স্যাটেলাইটগুলো যেমন Sentinel-5P এখন বায়ুমণ্ডলের ওজোন স্তর এবং ক্ষতিকারক গ্যাস নিঃসরণের ওপর প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে, যাতে কোথাও বেআইনি রাসায়নিক নির্গমন হলে সঙ্গে সঙ্গে সেইগুলো স্যাটেলাইট

এটা ধরা পড়ে যায়। তারপর জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, তাতে সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক এবং যৌথ পদক্ষেপের ফলে 2040 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ অঞ্চলে এবং 2066 সালের মধ্যে আন্টার্কটিকার ওজোনের গর্ত পুরোপুরি ভরাট হবে বলে তারা কিন্তু বলছে। এবং আমাদের ভারতবর্ষ, আমাদের প্রিয় ভারতবর্ষ কিন্তু এই ওজোন স্তর বাঁচানোর পদক্ষেপ নিতে পিছিয়ে নেই। ভারত বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি যা পরিবেশবান্ধব কুলিং ব্যবস্থার জন্য 20 বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ICAP গ্রহণ করেছে। এর কি কি লক্ষ্য? 2037 থেকে 38-এর মধ্যে দেশের সার্বিক কুলিং চাহিদা 25-30% পর্যন্ত কমাবে, রেফ্রিজারেন্টের চাহিদা কমাবে 25-35%, এসি ও ফ্রিজের এনার্জি আরও এফিশিয়েন্ট করবে। ভারত সাফল্যজনকভাবে HCFC-141B যা ফোম তৈরিতে ব্যবহৃত হতো তা পুরোপুরি নিষিদ্ধ করেছে। বর্তমানে ভারতের পরিবেশবান্ধব ও কম GWP বিশিষ্ট আধুনিক কেমিক্যাল ব্যবহারে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। কিগালি চুক্তি অনুযায়ী ভারত 2028 সাল থেকে HFC গ্যাসের ব্যবহার কমানো শুরু করবে এবং 2047 সালের মধ্যে এটি 80% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিশ্বের কাছে। ভারতের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বি প্রতি বছর এসি এবং ফ্রিজের জন্য স্টার রেটিং স্ট্যান্ডার্ড আরও কঠোর করেছে, যাতে বাজারে ইনভার্টার প্রযুক্তি এবং প্রাকৃতিক রেফ্রিজারেন্ট R290 ব্যবহৃত পণ্যের বিক্রি বাড়ে। এবং ভারত সরকার স্কিল ইন্ডিয়া মিশন তৈরি করেছে, যার মাধ্যমে সারা দেশে হাজার হাজার এসি এবং ফ্রিজ মেকানিককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে এই এসি মেরামত বা এই গ্যাস রিফিল করার সময় ক্ষতিকারক কেমিক্যাল বাতাসে লিক না হয়ে যায়। মানে ভাবতে পারছো যে আমাদের দেশ কতটা এগিয়ে আছে এই ওজোন স্তর বাঁচানোর জন্য। তো অনেক তো গল্প শুনলাম, তত্ত্ব কথা শুনলাম, এইবার প্রশ্ন হলো একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিদিনের জীবনে আমরা কি কি করতে পারি। অনেক সময় আমরা ভাবি আমি একা কি করব, কিন্তু বিন্দু বিন্দু জলেই তো বন্ধু সিন্ধু তৈরি হয়। একটা বাড়ির এসি আর ফ্রিজ নিয়মিত সার্ভিসিং যারা করায় তাদের এসিও কিন্তু ভালো থাকে এবং তার থেকে ক্ষতিকর কুলেন্ট গ্যাস লিক করে না। তাহলে বন্ধুরা কি করতে হবে তোমরা বুঝেই গেছো। তারপর নতুন কেনার সময় 5-স্টার কিংবা আধুনিক ইনভার্টার রেটেড এসি কিংবা ফ্রিজ কিনতে হবে, যাতে পরিবেশবান্ধব গ্যাস ব্যবহৃত হয়। যাতায়াতের জন্য যতটা কম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা যায় ততটাই ভালো। তোমরা যদি ধরো সাইকেল চড়ে অফিস যাও কিংবা সাইকেল চড়ে স্কুল যাও, সেটা কিন্তু বেশ একটা কুল ব্যাপার এবং পরিবেশের জন্য সেটা ভীষণভাবে উপযোগী। আর আরও একটা মজার ব্যাপার কি জানো, আমাদের সকলেরই তো ইচ্ছে একবার না একবার নর্দার্ন লাইটস দেখার। এই ওজোন স্তর শুধু সূর্য থেকে আমাদের বাঁচায় না, এই মহাজাগতিক নানান রশ্মি আটকানোর সময় মেরু অঞ্চলে যে অপূর্ব আলো তৈরি হয় সেইটাই কিন্তু আমরা দেখতে পাই। এবং সেইটার মেন ক্রেডিট কিন্তু যায় ওজোন স্তর কিংবা ওজোন লেয়ারের কাছে। তাহলে বন্ধুরা অনেক তো কথা বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে রেখে আমাদের কি কি করতে হবে। তাহলেই তো পরবর্তী প্রজন্ম আসবে, পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবে, কি করতে হবে সেগুলো কিন্তু মাথায় রেখে করো। তাহলে বন্ধুরা এখন বিদায় বেলা, আর আজ আমি সর্বাণী তোমাদের সঙ্গে ছিলাম অল্প অল্প গল্প কথার আসরে। যেতে যেতে শুনবো নির্মলা মিশ্রের কণ্ঠে একটি গান।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন নজরুল গীতি। শুরুতেই শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি।

এবারে আবারও নজরুল গীতি, তবে একটু অন্য রকমের, কলকাতা ইউথ কোয়ারের পরিবেশনায় শুনবেন আরও একটি নজরুল গীতি।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক চেয়ার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক চেয়ার।
1: নাটক চেয়ার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক চেয়ার।
2: এই যে মহিকাসদা সাহেব কি এসে গেছেন? ইস, বাসটা ট্রাফিক জ্যামে আধ ঘন্টার উপর আটকে গেল।
3: ভাইয়া, তোমার লাক খুব ভালো, সাহেব এখন এসে পড়েননি। যাও যাও, ঝট করে সইটা মেরে এসো দেখিনি।
2: বাঁচালেন মহিকাসদা, 1 মিনিটের ডিফারেন্সে মাসের এই ফার্স্ট উইকই ঠেরা পড়ে গেছে 2 দিন।
3: আগে যাও তো সইটা করে এসো, তারপরে অন্য কথা।
2: হ্যাঁ, যাচ্ছি।
4: গুড মর্নিং স্যার।
2: নমস্কার স্যার।
3: টেবিলে এত ফাইলের পাহাড় কেন? দিস শুড বি ডিসপোজড টুডে, আন্ডারস্ট্যান্ড?
2: ইয়া মানে স্যার, এগুলো তেমন আর্জেন্ট ফাইল নয়, তবুও আপনি যখন বলছেন স্যার, এগুলো সব ক্লিয়ার করে দেবো আজ।
3: হ্যাঁ, তাই যেন হয়। ওয়াট নট টক লেস।
4: আচ্ছা স্যার,
3: ঠিক আছে, কাজ করুন, বাজে কথা সময় নষ্ট করবেন না, কাজ করুন।
2: কি আমার জ্ঞানই রে, নিজে 12টার সময় অফিসে এসে আবার অন্যকে জ্ঞান দেওয়া হচ্ছে।
4: চেয়ার, এর নাম চেয়ার মাহাত্ম, বুঝলেন?
2: আরে রাখুন মশাই, নিকুচি করে চমন চেয়ারে, কত দেখলাম যত লম্প ঝম্প ওই চেয়ারের উপরই, চেয়ার উল্টালে সব কাত।
3: মেয়ে কামিন স্যার। কামিন, কি ব্যাপার মহিতাশ বাবু? শীতে বসতে না বসতে অমনি ফাইলের কিউ শুরু হয়ে গেল। হ্যাঁ, যান পরে আসবেন, যান এখন যান।

0: এটা খুব আর্জেন্ট ফাইল, পার্লিয়ামেন্টের একটা কোয়েশ্চেন আনসার, আজ না পাঠালেই নয়।
1: ননসেন্স, একদিন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? এটা আগে আনেননি কেন?
0: আগে স্যার, আগেও আমি তিন চারবার এই ফাইলটা আপনার কাছে পুট আপ করার জন্য নিয়ে এসেছিলাম, আপনি বলেছেন পরে দেখবেন।
1: ডোন্ট টক রাবিশ, যান পরে আসবেন, যান এখন যান।
0: ঠিক আছে স্যার। স্যার, এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছেন, এই স্লিপটা দিয়েছেন আপনাকে।
1: বলে দিন এখন দেখা টাকা হবে না, আই এম ভেরি বিজি নাও।
0: স্যার, সে কথা আমি বলেছিলাম ওকে, তিনি কিছুতেই শুনতে চান না, বলেন কি নাকি জরুরি দরকার আছে আপনার সঙ্গে, এবং সেটা দেখা না করলেই নয়।
1: ও ভিজিটর আর ভিজিটর, সারাদিন সকাল থেকে শুধু এই করি আর কি। যান পাঠিয়ে দিন।
2: গুড আফটারনুন স্যার।
1: গুড আফটারনুন, কি ব্যাপার? আপনি তো ভিজিটর স্লিপে লিখেছেন যে পুলিশ ইন্সপেক্টর, তা আপনার ইউনিফর্ম কই?
2: আগে স্যার, আমি এখন অফ ডিউটিতে আছি, একটা পার্সোনাল ব্যাপারে আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম।
1: ঠিক আছে, যা বলবার সংক্ষেপে বলুন, বেশি কথা বলা বা শোনা কোনোটাই আমার পছন্দ নয়।
2: আমার বাবার পেনশনের ফাইলটা রাইটার্স থেকে আপনাদের কাছে এসেছে 6 মাস আগে। দুঃখের বিষয় স্যার, ফাইলটা এখনো ফেরত যায়নি।
1: কাজ এত চটজলদি হয় না, বুঝেছেন মশাই? নিজেও তো চাকরি করেন, জানেন না সব
2: না? মানে ফাইলটা যদি আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি ছেড়ে দেন, তাহলে বাবার পেনশনটা হয়ে যায়।
1: তা আমি কি করব? পেনশনের ফাইল তো আর ছেলে খেলা নয় যে যা খুশি একটা কিছু করে ছেড়ে দিলুম। ইট উইল টেক টাইম।
2: আশ্চর্য, 6 মাস হয়ে গেল, আরো সময় লাগবে একটা ফাইল ক্লিয়ার করতে।
1: বললামই তো আর কতবার বলবো আপনাকে, পরে খবর নেবেন। যান, আর সময় নষ্ট করবেন না আমার, প্লিজ। বড় বৌমা, বড় বৌমা,
3: কেন কি হলো? বড় বৌমাকে আবার ডাকছো কেন?
1: বলি গলদা চিংড়ির এই মালাইকারিটি কে রান্না করেছে? হু ইজ দ্যাট এক্সপার্ট কুক?
3: কেন কি হয়েছে?
1: একটু বেশ আয়েস করে চিংড়ির মালাইকারি খাবো বলে কর করে 50 টাকা দিয়ে হাফ কেজি গলদা চিংড়ি আনলাম সকালবেলা, আর সে জিনিসের রান্নার কি ছিরি! বলি কে রান্না করেছে এইসব ছাই বর্ষ?
3: কেন বড় বৌমা, বরাবর যেমন রাঁধে, অবশ্যই আমি ওকে একটু দেখিয়ে দিয়েছি।
1: যেমন টিচার তেমনি তার স্টুডেন্ট। বড় বৌমা, ও বড় বৌমা
3: শুনো,
1: আবার শুনে যাও দিকে।
3: ওকে আবার ডাকছো কেন? বিজুর জল খাবার নিয়ে এই মাত্র তো ঘরে ঢুকলো।
1: তুমি থামো, তুমি থামো।
4: বাবা আমার ডাকছেন।
1: হ্যাঁ দিকে আসো। এই যে বলি, এসব কি ছাই ভস্য রান্না করেছো? বিয়ের আগে তো শুনেছি মেয়ে নাকি দিশি বিদেশি কত রকমের রান্না এক্সপার্ট। এ কি চিংড়ির মালাইকারি না মানকচুর মালাইকারি?
3: বাবা, আমরা তো সবাই দুপুরবেলা খেলাম, এখন আপনার ছেলেও খাচ্ছে, কই কেউ তো?
4: হ্যাঁ,
1: ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু, কথা বাড়িও না। কেউ খারাপ বলুক বা না বলুক, দ্যাটস নট মাই কনসার্ন। আমার খেতে ভালো লাগেনি তাই খারাপ বলেছি, দ্যাটস এনাফ। যদি ভালো করে রাঁধতে না পারো তো কিচেনে যেও না, আমি কালকে একজন কুক আনার চেষ্টা করব।
3: ঠিক আছে, ঠিক আছে, তুমি তাই করো। বড় বৌমা, তুমি এখন যাও মা, দেখো কি বিজুর হয়তো কিছু লাগতে টাকতে পারে।
1: কি রান্না হয়েছে?
3: আচ্ছা বড় বৌমাকে তোমার অমন করে বলাটা কিন্তু ঠিক হয়নি, বেচারি কত উৎসাহ করে মালাইকারিটা রান্না করলো, নিশ্চয় দুঃখ পেয়েছে মনে বেচারা।
1: পাক পাক, দুঃখ না পেলে কেউ শোধরায় না। তোমার মতন ওয়ার্থলেস শাশুড়ির জন্য তো আশকারা পেয়ে যাচ্ছে ওরা।
3: ওকে বাটিতে যে সব পড়ে রইলো, শোনো ঝোলটুকু না খাও, মাছটুকু ঘাট হয়েছে বলছি তো, আমার ঘাট হয়েছে। এবার থেকে তোমার ফরমাশি রান্নার ভার আমি কারোর ওপর ছেড়ে দেবো না, আমি করব। হলো তো, খাও।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত করে বলছো যখন খাচ্ছি, তবে মাইন্ড দ্যাট দিস ইজ লাস্ট চান্স।
3: আচ্ছা বাবু, আচ্ছা, অফিস থেকে ফিরে এসেই তখন থেকে শুধু রাগ আর রাগ। এবার মেজাজটা ঠান্ডা করে খেতে খেতে আমার একটা কথা শুনবে?
1: বলো বলো, কি বলবে বলো বলো।
3: হ্যাঁ শোনো, আজ বড় খুকু আর মেজে খুকু দুজনের চিঠি এসেছে, তো ওরা লিখেছে সামনের মাসে ইডেনে একটা ক্রিকেট খেলা হবে না, তার দুটো করে টিকিট জোগাড় করে রাখতে।
1: টেস্ট ম্যাচের টিকিট? সেটা কি গাছের ফল যে হাত বাড়ালি পাওয়া যাবে? ওসব হবে টাবে না, লিখে দাও।
3: মাথা খাও লক্ষ্মীতি, যেমন করে পারো চারখানা মাত্র চারখানা থেকে জোগাড় করে এলো না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব পরে দেখা যাবে, এখন দেখ খাই একটু।

0: সেই ছোটবেলা থেকে তো দেখে আসছি, আরে বাবা বরাবরই ওরকম।
1: না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সামনের মাসের মধ্যে এর একটা ব্যবস্থা না করলে
0: মুশকিল। আরে শুনো শুনো, আমার কথাটাই শুনো না আগে। আরে তুমি কি মনে করো আমি কিছুই ভাবি না? সব হচ্ছে হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে, তবে একটু ধীরে। রাগ দেখিয়ে দুম করে বাইরে চলে গেলে আখেরে লাভটা হবে কার? আরে আমি চলে গেলে অজুটা অজুটা জাকিয়ে বুঝবে না বাড়িতে? এখন মাস গেলে মাত্র 400 টাকা দিয়ে চারজনে তোফা আরামে আছি। অবশ্য তোমার একটু খাটনি হচ্ছে, তা সেটা তো ফর দ্য টাইমিং। মাসে মাসে কম করে নেট 800 টাকা সেভ। আরে এখন আলাদা হয়ে গেলে কত ঝামেলা বলতো, কত খরচা বেড়ে যাবে বলতো?
1: তাই বলে আমাকে?
0: আরে বাবা, বাবাকে তো একদিন মানিয়ে এসেছো লক্ষ্মীটি, আর কটা দিন? বাবার রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে, বড় জোর আরো 2 বছর, তখন দেখবে কত পাল্টে গেছেন মানুষটা। যদ্দিন চেয়ার তদ্দিন লোকে ঘরে বাইরে ওরকম একটু আধটু মেজাজ টেজাজ দেখায়, বুঝলে না?
1: ঠিক আছে।

0: অবলা অবলা
1: কি কি হলো আবার কে
0: এসব কি শুরু করেছে তোমার ছোট বাবু
1: চাচাচ্ছো কেন
0: হ্যাঁ বলে এটা কি হচ্ছে শুনি
1: কেন
0: ভোরবেলা কানের কাছে ওই যে গান বাজনা চলছে এটা কি ডাকো তোমার ছোট বউকে
1: আচ্ছা আচ্ছা দাদা সকালবেলায় কি একটা ঝামেলা না পাকালি নয় তোমার
0: শাট আপ ছোট বউকে ডাকো
1: হ্যাঁ তুমি কিন্তু আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো
0: তার মানে হোয়াট ইউ মিন
1: না মানে বলছি যে এই সমস্ত তুচ্ছাতে তুচ্ছ ব্যাপার স্যাপার নিয়ে যা মেজাজ গরম করো ওরা কি ভাববে বলো তো
0: ভাবুক কি এখনো গান থামায়নি গান গেই যাচ্ছে ব্যাপারটা কি আই ড্যাম কেয়ার এনিবডি
1: ছোট বাবা গানটা থামাও
0: যার পোষায় সে শোনো যার পোষায় সে থাকবে নয়তো এখান থেকে কেটে পড়বে
1: কি সব আবুল তাবুল ভুগছো
0: আবুল তাবুল
1: তুমি না ওদের গুরুজন তোমার কি খুঁটি নাটি ব্যাপারে এরকম মাথা গরম করলে চলে বাপু
0: বলি সাদে কি মাথা গরম করি কোন ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে শুনি তোমাদের তো চোখে আঙুল দিয়ে না দেখালে দেখবে না এই যে আমার ড্রয়িং রুমের চেয়ারটা আমি বলেছিলাম পালিশ করে ওটা ভালো করে রাখতে নড়বড়ে হয়ে গেছে পালিশ হয়েছে ওটা না দেখেছে কেউ সেদিকে কারো খেয়াল আছে
1: শুনো শুনো তোমার সেই চেয়ারের কথা বলছো তো ও তোমার চিন্তা করতে হবে না আমি আজকেই বিজুকে বলে ওটা পালিশ করবার ব্যবস্থা করছি
0: হ্যাঁ তাই যেন হয় আমি আর তিন দিন দেখবো তার মধ্যে কিছু না হলে লাথি মেরে ফেলে দেবো
1: বাবা
0: ছুটি তাও আবার একসঙ্গে ওয়ান উইক ইম্পসিবল দেওয়া যাবে না
2: আমার এই ছুটিটা খুব দরকার স্যার
0: কিসের এত আর্জেন্সি মশাই হ্যাঁ
2: স্যার আপনাকে মিথ্যা বলবো না জীবনে আমার একটাই শখ আর সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট ম্যাচ দেখার
0: মাই গুডনেস অফিস কামাই করে ক্রিকেট খেলা দেখা
2: আমি স্যার কখনো আপনার কাছে কোনো আনডিউ প্রিভিলেজ চাইনি কাইন্ডলি স্যার আমার হ্যাপিলটা একটু কনসিডার করুন স্যার
0: ওয়েল আপনার লিভ আমি স্যাংশন করতে পারি প্রোভাইডেড আমাকে চারখানা টিকিট ম্যানেজ করে দিতে হবে
2: স্যার চারখানা
0: ও হ্যাঁ আপনার প্রমোশনের কেসটা ওভারডিউ হয়ে আছে আপনার সেকশন অফিসারকে বলুন ফাইলটা তাড়াতাড়ি আমার কাছে পুট আপ করতে
2: আমি এখনই বলছি স্যার স্যার এখনই বলছি আপনি কিচ্ছু ভাববেন না স্যার আমি কালকেই আপনাকে চারখানা টিকিট ঠিক ম্যানেজ করে এনে দিচ্ছি স্যার
0: ঠিক আছে ঠিক আছে বাহ আজকের ডালপুরি গুলো বেশ খাসা হয়েছে তো কোন দোকান থেকে আনা
1: দোকান থেকে আনতে যাবো কেন
0: তাহলে
1: ওটা আমের বড় বৌমাই বানালো
0: বললো কি যে অবাক কাণ্ড ঘটালে এমন একটা ডেলিশিয়াস আইটেম তোমাদের হাত দিয়ে বেরুলো
1: কেন বিকেলের জল খাবার দোকান থেকে কবে এনেছি আমি নিজে হাতে করিনি বুঝি
0: না মানে সে কথা হচ্ছে না তবে মাঝে মাঝে মিরাকল ঘটিয়ে ফেলো কিনা তাই
1: তুমি না আচ্ছা শোনো কথা বলবো যদি কিছু মনে না করো
0: বলো না হাজারটা বলতে পারো বলো তবে এমন

0: কিছু বলা চলবে না, যাতে করে সারাদিন খাটাখাটনির পর আমার মুডটা নষ্ট হয়ে যায়।
1: না না, তা কেন বলবো। হ্যাঁ, বলছিলাম যে এই পূজোর ছুটিতে এবার আমরা দুজনে মিলে উদয়গিরি খণ্ডগিরিতে গেলে হয় না, কতদিন তো বাইরে যাই না, তাই
0: পূজোর ছুটিতে।
1: হ্যাঁ
0: ঠিক আছে, তবে এখনই কথা দিতে পারছি না, তোমার প্রপোজাল আন্ডার কনসিডারেশন রইল, পরে দেখা যাবে। এখন
1: মনে রেখো কিন্তু।

0: গুড আফটারনুন স্যার, আমার ডেকেছেন?
1: ও ইয়েস মিস্টার গুপ্ত, বসুন।
0: থ্যাংক ইউ স্যার।
1: ওয়েল মিস্টার গুপ্ত, আপনার রিটায়ারমেন্টের আর কদিন বাকি?
0: স্যার, আই হ্যাভ অনলি 2 ইয়ার্স লেফট টু গো।
1: আই সি। মিস্টার গুপ্ত, আপনাকে একটা ব্যাড নিউজ দিতে হচ্ছে আমায়।
0: ব্যাড নিউজ?
1: আপনার জন্য আমাদের মিনিস্ট্রি খুব একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়েছে। এবার পার্লামেন্ট সেশনে আপনারই জন্য একটা কোয়েশ্চেনের আনসার দিল্লিতে পাঠাতে ডিলে হওয়াতে অপোজিশন গ্রুপ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে পার্লামেন্টে, তা জানেন?
0: কিন্তু স্যার, তার জন্য আমার কি দোষ? আমি তো ফাইলটা সই করে দিয়েছিলাম।
1: দিয়েছিলেন বটে, বাট দ্যাট ওয়াজ টু লেট। তাই মিনিস্ট্রি এ ব্যাপারে থরো ইনকোয়ারির পরে এফেক্টিভ এন্ড ক্লিন অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারেস্টে আপনাকে ফোর্সিবল রিটায়ারমেন্টের অর্ডার দিয়েছেন।
0: কি বলছেন স্যার, এত বড় পানিশমেন্ট দিলেন আমায়?
1: হ্যাঁ, আই এম হেল্পলেস মিস্টার গুপ্ত।
0: কিন্তু
1: যাকে আজকে মাসের শেষ দিন, নেক্সট ডে থেকে আপনার সার্ভিস টার্মিনেট করা হলো
0: স্যার।
1: হ্যাঁ, ইন অর্ডার। বিভাসবাবুকে অ্যাক্টিং চার্জ দেওয়া হয়েছে, ওকে চার্জটা হ্যান্ড ওভার করে দিন।
2: স্যার, একটা কথা শুনলাম, ওটা কি সত্যি?
0: ইয়েস মহিতোষ বাবু, আপনারা ঠিকই শুনেছেন, কাল থেকে আমি আর এই অফিসে আসছি না।
2: স্যার, এই যে এবারে আনথিঙ্কেবল ব্যাপার হয়ে গেল। স্যার, যদি কিছু মনে না করেন তো আপনাকে একটা কথা বলি।
0: বলুন, কি বলতে চান বলুন।
2: আপনাকে যে সেই যে 4টে ক্রিকেটের টিকিট দিয়েছিলাম না, তার জন্য দাম পড়েছিল 200 টাকা।
0: তাই নাকি? তবে আপনি বলেছিলেন আপনার কি এক খুলতুতো ভাইয়ের কাছ থেকে এনেছিলেন।
2: ওটা কি আর সম্ভব স্যার? আমায় 2টো বিনা পয়সায় দিয়েছে বলে কি যত খুশি দিতে পারবে না, সেটা আশা করা যায়?
0: তাই নাকি? তা আজ যখন দেখলেন যে কাল থেকে আমি আর চেয়ারে থাকছি না, তখন বুঝি আপনার কথাটা মনে পড়ে গেল, তাই না? নিন আপনার 200 টাকা।
2: থ্যাংক ইউ স্যার, আপনি ভেরি ভেরি কনসিডারেট ম্যান স্যার। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে।
0: এ কি, আমার ঘরের নেম প্লেটটা কোথায় গেল? এই তো একটু আগে আমি দেখেছিলাম।
2: ও, আপনি জানেন না স্যার?
0: কি?
2: এই তো একটু আগে বড় সাহেবের ঘরে আপনি ঢোকা মাত্রই কেয়ারটেকারের লোক এসে ওটা খুলে নিয়ে গেল।
3: হোয়াট, হাউ স্ট্রেঞ্জ! এত বড় হিউমিলিয়েশন! স্টিল আই এম ইন সার্ভিস, আই প্রোটেস্ট, আই স্ট্রংলি প্রোটেস্ট, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ।
4: বাবা, আমায় ডেকেছ?
0: হ্যাঁ, তোমাকে, অজয়কে, দুজন কি ডেকেছি বিশেষ দরকারে? ও কোথায়?
5: এ অজয় এই সবে বাজার থেকে ফিরেছে, ও আসছে এখনই।
0: বিজয়, তুমি বোধহয় শুনেছো যে সিন্স টুডে আই এম নো মোর ইন দা সার্ভিস?
4: হ্যাঁ, মার কাছে কাল রাতে শুনে তো ভীষণ অবাক হয়ে গেলাম। আমরা যদ্দূর জানতাম তোমার রিটায়ারে তো আরো 2 বছর আছে।
0: হ্যাঁ, বেতো ঘোড়া আগের মতো আর সেই স্পিডে ছুটতে পারি না বলেই হয়তো বাতিল হয়ে গেলাম।
5: এই অজয় এসেছে,
4: তার মানে প্রিম্যাচিওর ফোর্সিবল রিটায়ারমেন্ট?
0: হ্যাঁ, অনেকটা তাই।
4: তা তোমার পেনশনে কি হবে?
0: সেসব তো 2-1 দিনের ব্যাপার নয়। পেনশনের সব পেপার টেপার সাবমিট করা, সমস্ত ফর্মালিটি শেষ করা, এই হতে হতে অন্তত 6 মাস টাইম তো লাগবেই।
4: 6 মাস? একদিন?
0: হ্যাঁ, একদিন, ইফ নট মোর। গতকাল অফিস ছাড়ার সময় তবু মাসের মাইনেটা পেয়েছি। নেক্সট মান্থ থেকে আমি একবার পেনিলেস।
4: হ্যাঁ, তাহলে তো খুব মুশকিলই কথা হলো।
0: সেই কথা আলোচনার জন্যই তো তোমাদের 2 ভাইকে আমি দেখেছি। একদিন তো আমি সংসারের হাল ধরে এসেছি।

0: Now you have to sit at the steering. তোমরা দু ভাই এবার ঠিক করে নাও মান্থলি কন্ট্রিবিউশন কে কত দেবে।
1: বাবা, ঝট করে তোমার যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি এট অল রেডি ছিলাম না। মানে আমার পক্ষে তো ওই 400 টাকার বেশি বাড়ানো খুব ট্রাবলসাম হবে।
0: হাউ স্ট্রেঞ্জ, এই বাজারে তুমি, তোমার স্ত্রী, দুটো বাচ্চা, চারজনের কি 400 টাকায় হয়?
1: বা একদিন তো এই অ্যামাউন্টে হয়ে এসেছে।
0: ডন টক ফুল, একদিন কিভাবে হয়ে এসছে তা খেয়াল করনি। সংসারের খরচার মেজর বার্ডেন কার ঘাড়ের ওপর ছিল জানো? কার জন্য তুমি 400 আর তোমার ভাই 450 দিয়ে দিন কাটিয়েছো তোফা আরামে?
1: তাহলে আমার ডিফিকাল্টিটা আমি খুলেই বলছি, শোনো।
0: বলো।
1: তাহলে বলা হয়নি?
0: বলো।
1: আমি মানে ওই সল্ট লেকে 3 কাঠা প্লটের উপরে ছোট্ট একটা ফ্ল্যাটে হাত দিয়েছি।
2: ওয়ান্ডারফুল দাদা, এত বড় একটা নিউজ তুমি একদিন চেপেছিলে?
1: না মানে কি জানিস, ওই বলি বলি করেও বলা হয়নি কথাটা। আসলে অফিস লোন, ব্যাংক লোন, রাইটার্স নিয়ে যা ঝামেলা,
0: ব্যস্ত একদিন চুপচাপ ছিলে, তা হঠাৎ ওটা ডিসক্লোজ করার কি এমন আর্জেন্সি পড়লো?
1: আগে মানে না ইয়ে
0: থাক আর বলতে হবে না, আমি বুঝেছি। না অজয় সিও ট্রান কি বলবার আছে বলো।
2: বাবা, তুমি তো জানো প্রাইভেট কনসার্নের একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কত স্যালারি হতে পারে। তার উপর আমার 4 ছেলেমেয়ের এডুকেশন, 2 মেয়ের বিয়ে, এসব তো ভাবতে হবে।
0: তার মানে তুমি কি বলতে চাও?
2: আমার পক্ষে ওর বেশি দেওয়া সম্ভব নয়।
0: মাত্র 850 টাকাতে সংসার চলবে যেখানে আগে 2500 টাকা লাগতো। কি হলো, চুপ করে রইলে কেন? জবাব দাও তোমরা।
1: আমরা আর কি বলবো, যা অসুবিধা ছিল তা তো বলে দিয়েছি খোলাখুলি।
2: উনিও তো ভাববার কি আছে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করলেই চলবে।
0: ওয়েল, এবার থেকে তোমরা তাহলে সেই ব্যবস্থাই করো, আমায় এবার রেহাই দাও।

0: আশ্চর্য, অফিসে প্রায় সকলের মাঝখান দিয়েই তো এলাম, কিন্তু কেউ তো উঠে দাঁড়ালো না বা উইশ করলো না, যেন আমাকে চেনেই না। অথচ এই তো সেদিন মাত্র 10 মাস আগে অফিস ছেড়েছি। এর মধ্যে পৃথিবীটা সব কেমন যেন পাল্টে গেল। ওই তো মহিতোষ বাবু, পেনশন সেকশনের হেড অ্যাসিস্ট্যান্ট, যাই দেখি ওর সঙ্গে কথা বলি আগে। মহিতোষ বাবু, ও মহিতোষ বাবু, শুনছেন? ইস, অফিস ডিসিপ্লিন বলে আর কিচ্ছু নেই। টেবিলে ফাইলের পাহাড় জমিয়ে রেখে মজা করে কেমন গল্পের বই পড়া হচ্ছে দেখো। এই যে মহিতোষ বাবু, শুনছেন?
1: কে? ও স্যার, আপনি? ভেরি সরি স্যার, তা এতদিন বাদে।
0: দরকার না পড়লে কি আবার আপনাদের সামনে আসি? আচ্ছা মহিতোষ বাবু,
1: বলুন স্যার।
0: আমার রিটায়ারমেন্টের পর আজ প্রায় 10 মাস হয়ে গেল, আমার পেনশনের খবর কি? কাগজপত্র তো সব জমা দেওয়া হয়েছে ঠিকঠাক?
1: হ্যাঁ স্যার, আপনার কাগজপত্র সব ঠিকঠাকই পেয়েছি, তবে আপনার সার্ভিস বুক আর সিসিআর ফাইনাল ভেরিফিকেশনের জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল, তা এখনো রিটার্ন আসেনি।
0: সে কি, ওগুলো আবার দিল্লিতে পাঠাতে গেলেন কেন? এখানকার রিজিওনাল অফিস থেকে করে নিলে তো চলতো।
1: আপনার মনে নেই স্যার? ও সিস্টেম তো আপনিই চালু করে গেছিলেন, এ নিয়ে পরে অসুবিধে হতে পারে এই ভেবে আপনাকে নোটে অবজেকশন দিয়েছিলাম আমরা, আপনি তখন তাতে এগ্রি করেননি।
0: হ্যাঁ, ওটা ফেরত আসেনি বলে চুপচাপ বসে আছেন, একটা রিমাইন্ডারও তো দিতে পারতেন এর মধ্যে।
1: ওটা স্যার এখন আমি আর ডিল করি না, আমি এখন পার্সোনাল ডিপার্টমেন্টের এসও।
0: ও, আপনার তাহলে প্রমোশন হয়ে গেছে।
1: আপনার আশীর্বাদে স্যার, আপনার ফাইল এখন স্যার দেখছে ওই রজত বলে ছেলেটি।
0: মাই গুডনেস, ও ছোকরার কাছে ফাইল গেছে, তাহলে তো 36 মাসে বছর, যাই দেখি উনি আবার কি অজুহাত দেখান। এই যে ভাই রজত, এই যে ভাই রজত, আমি তোমার কাছে এলুম।
2: বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি?
0: বিশেষ কিছু না, শুধু আমার পেনশনটা যাতে এবার একটু তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থা করতে পারলে বাধিত হই।
2: দিল্লি থেকে আপনার সার্ভিস বুকটুক ফেরত না এলে কিচ্ছু করার নেই।
0: হ্যাঁ, সেসব তো আমি মহিতোষ বাবুর কাছে আগেই শুনেছি, একটা রিমাইন্ডার দিয়ে আনিয়ে নাও না ভাই ওগুলো।
2: কি করব স্যার, আমাদের তো নিয়ম মেনে চলতে হবে।
0: হ্যাঁ, ওর নিয়ম, এই এক্সকিউজে কত যে ফাঁকি দেওয়া হয় তা আমার জানা আছে।
2: আপনি স্যার মিথ্যে আমার উপর চটে যাচ্ছেন, আমি কি করতে পারি?
0: ওসব বুঝি না, তুমি কবে রিমাইন্ডার ছাড়বে বলো।

0: মাসখানেক দেরি হবে স্যার।
1: হোয়াট? চার পাঁচ লাইনের একটা রিমাইন্ডার পাঠাতে এক মাস? তুমি কি আমায় কাজ শেখাচ্ছ?
0: এর আগে হবার কোনো পসিবিলিটি নেই স্যার।
1: বাহ, চমৎকার।
0: কিছু বললেন স্যার?
1: না, ভাবজি 35 বছর চেয়ারে থেকে যা দেখতে পাইনি এই 10 মাসে তার অনেক কিছুই দেখতে পেলাম। আচ্ছা চলি ভাই। এতক্ষণ ধরে কড়া এনার্জি কারো যদি হুঁশ থাকে। দেখি তুমি কেন দরজা খুললে এসে? ওরা কোথায়?
2: ওরা কেউ বাড়িতে নেই।
1: বাড়ি নেই মানে? এই ভর দুপুরে সব গেল কোথায়?
2: বড় বৌমা তো ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি গেছে, কদিন থাকবে সেখানে? তোমার বড় ছেলে তো অফিস কামাই করে ওদের তুলে দিতে গেছে ওই হাওড়া স্টেশনে।
1: বাহ চমৎকার। তারপর তোমার দ্বিতীয় পুত্রবধূ?
2: ও, তিনি তো ছোট ছেলে মেয়ে দুটিকে আমার কাছে রেখে অন্য দুটিকে নিয়ে পাশের বাড়ির বৌমার সঙ্গে সিনেমা দেখতে।
1: বাহ বাহ, কি চমৎকার, ওয়ান্ডারফুল। কি চমৎকার দায়িত্ব জ্ঞান আর কাণ্ড জ্ঞান আমার পুত্রবধূদের। ঘরে বুড়ো শাশুড়ি জ্বরে কাতরাচ্ছেন আর তাকে বাড়ি পাহারায় রেখে সবাই ফুর্তি করতে বেরিয়ে গেছেন। বাহ, ওরা সব পেয়েছে কি? হ্যাঁ অবলা, আমি কি মরে গেছি ওরা ভাবছে?
2: আর চেঁচিও না বাবু, চেঁচিও না। অসুস্থ শরীরে এসব আর ভালো লাগে না। আমারই হয়েছে যত জ্বালা।
1: আজকে আসুক বিজয় অজয়, আজকে যদি না এর একটা হেস্ত নেস্ত করতে পারি তো আমার নামই নেই।
2: খামাকা মাথা গরম করো না।
1: না করবে না।
2: তাতে চোখের সামনে তো সব দেখতে পাচ্ছো, এই সংসারে তোমার আমার দাম নেই গো। নেই নেই,
1: এক বছর আগেও তো দাম ছিল।
2: ছিল ছিল, কেন না, কেন না, তখন তুমি রোজ অফিসে যেতে ব্যাগ ভর্তি করে বাজার আনতে, কারো কোনো অভাব রাখতে না।
1: ও রিটায়ার করার পর আজ সেই আমি একবারে পচে গেছি না? ছি ছি ছি ছি, এর জন্য কি সন্তানকে স্নেহে যত্নে বড় করা?
2: থাক থাক, যাও আবার তা তো হবে। ভেবে ভেবে শুধু তুমি মন খারাপ করো না, বরং হাত মুখ ধুয়ে না একটু নেবু শরবত করে দে।
1: না না, জ্বর শরীর নিয়ে তোমার সব কিছু করতে হবে না, আমি একটু জিরিয়ে নিই। গত 15 বছর ট্রামবাসের সঙ্গে যোগাযোগ তো ছিল না, অফিসের গাড়িতেই দুবেলা যাতায়াত করেছি। আজ দুবার বাস পাল্টে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি করতেই যেন আমার কাল ঘাম ছুটে গেল। তার উপর আজ যা সাংঘাতিক গরম। তুমি বরং এক কাজ করো তো, ফ্যানটা একটু চালিয়ে দাও, তো শুয়ে পড়া যাক এখানে।
2: ও, ফ্যান তো চলবে না।
1: কেন, সকালে সেই লোডশেডিং এখনো আছে নাকি?
2: না, লোডশেডিং তো কখনই চলে গেছে।
1: তাহলে
2: ওই ওই ওই তোর ইলেকট্রিকের লোকেরা এসে লাইন কেটে দিয়ে গেছে।
1: লাইন কেটে দিয়ে গেছে? মানে
3: কি হলো বাবা, তুমি আবার খেপে গেলে কেন?
1: খেপেছি কি সাথে? ইলেকট্রিকের বিল দেওয়া হয়নি কেন?
3: তা আমি কি করব?
1: ঠিক আছে, ইলেকট্রিকের বিলের কথা যাক, আমার ড্রয়িং রুমের চেয়ারটা, হ্যাঁ, ওটা রিপেয়ারের জন্য তোমার মিস্ত্রিকে খবর দেবার কথা ছিল, কি হলো? তার কি হলো?
3: আমার মনে ছিল না।
1: মনে ছিল না, সামান্য একটা ব্যাপার 10 বার বললে মনে থাকে না কেন? হ্যাঁ উত্তর দাও, জবাব দাও।
3: কি উত্তর দেবো? মিস্ত্রিরা তার চার্জ কে দেবে?
1: ও, চার্জ কে দেবে? আচ্ছা, সেই জন্যই বুঝি ইচ্ছে করে ভুলে গেছো কথাটা?
3: মাসের শেষ দুম করে একটা কাজ করে বসেই তো হলো না, আমায় সব দিক ভেবে চিনতে তবে কাজ করতে।
1: হ্যাঁ, ভেবে চিনতে তা ভাববে বই কি, বুড়ো বাপমা তো এখন সংসারের খাতায় বাজে খরচা, আর বাজে খরচা তো ভেবে চিন্তেই করতে হয়। উই আর ওল্ড ফুল, তাই এতদিন কিছু না ভেবেই চলেছি বলে জীবনের শেষ প্রান্তে সংসারের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে।

0: এই যে মিস্ত্রি ভাই, এসে গেছো? এসো এসো এসো এসো, এই দেখো আমার এই চেয়ারটা দেখবে। এসো
1: বাবু, আপনি এই চেয়ারটার কথাই বলে এসেছিলেন কাল?
0: হ্যাঁ ভাই, খাঁটি মেহগনি কাঠের চেয়ার, এক সাহেবের কাছ থেকে বছর 30 আগে মাত্র 25 টাকা আমি কিনেছিলাম।
1: বাবু, এটু আর মেরামত করে কি হবে বলুন?
0: কেন,
1: উড়কে আর কিছু রয়েছে? হাতলটো ভেঙে গেছে, গদিটো ছিঁড়ে ছোবড়া, ইস্প্রিং সব বেরিয়ে গেছে, ও মেরামত করি।

0: কি হবে আর পালিশ করি বা কি হবে, ওটা বরং আপনি বিক্রি করে দেন কেন?
1: কি বললে তুমি?
0: না বলছিলাম ওটা বিক্রি করে দেন, আমি না হয় আপনাকে পুরোপুরি 2500 টাকা।
2: নো নো নেভার,
1: খবরদার আর কখনো কথা উচ্চারণ করবে না।
3: কি করছো তুমি, থামো।
0: বাবু খামুখাই চুটে গেছেন আমার উপরে, আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে, আমি খামুখাই চুটে গেছেন।
1: খবরদার শেরাপ, খবরদার মিস্ত্রি, আর একবার যদি ও কথা মুখে আনো তোমাকে আমি খুন করে ফেলবো। কত লাগবে টাকা, কত লাগবে বলো বলো আমাকে, 50, 100, 200, 300 যত লাগে আমি দেবো।
3: মিস্ত্রি তুমি যাও,
1: তবু ওই চেয়ারটা আমার চাই চাই। ওকে তুমি ঠিক করে দাও মিস্ত্রি, মিস্ত্রি ওকে ঠিক করে দাও, সুন্দর করে দাও। দেবে না, আমি তোমায় হাত জোর করে বলছি।
3: কার কাছে, কার কাছে তুমি হাত জোর?
1: মিস্ত্রি আমি তোমায় হাত জোর করে বলছি।
3: কার কাছে কেন হাত জোর করবে, তুমি কেন হাত জোর করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এখনো পেনশন পেলে না, অত টাকা তুমি কোথায় পাবে?
1: পাবো পাবো অবলা, আমি পাবো, যেখান থেকে হোক জোগাড় করব। কিছু না পাই আমি এই আংটিটা, এই আংটিটা বিক্রি করে।
3: সে কি, এই যে তোর বিয়ে আংটি গো, ও কি সত্যি পাগল হয়ে গেলে?
1: এই চেয়ারের কাছে আমার সব কিছু মূল্যহীন, সব কিছু। আমার একটা চেয়ার গেছে, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার এই চেয়ারটা তোমরা কেউ কেড়ে নিও না, কেউ কেড়ে নিও না, প্লিজ কেউ কেড়ে নিও না। এই চেয়ারটা আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।
4: চেয়ার নাটকটি এখানেই শেষ হল। রচনা তারকনাথ চৌধুরী, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজত, মিহির বন্দ্যোপাধ্যায়, মহিতোষ, বলাই মুখোপাধ্যায়, কর্মচারী সত্যনারায়ণ ঘোষ, পুলিশ ইন্সপেক্টর নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, বিজয় কিরণ লাহিড়ি, মিস্ত্রি রজত সাহা, অজয় ধ্রুব সাহা, বড় বউ রত্না ঘোষাল, বড় সাহেব দেবতোষ ঘোষ, গুপ্ত সাহেব সত্য বন্দ্যোপাধ্যায় এবং অবলার চরিত্রে তৃপ্তি মিত্র। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
5: এতক্ষণ শুনছিলেন নাটক চেয়ার। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতায় ই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকরের জন্য একটি আইন পাশ করেছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে পাকিস্তানি সৈয়দ অ্যাফেয়ার্সকে জরুরি তলব। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আজ বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল লাগবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল দিতে হবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্যও। এনসিপিআই জানিয়েছে, গ্রাহকদের জন্য

ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বিকাশশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসাও করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, কর সংক্রান্ত প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে করের হার কমানো, ছাড় বা অন্যান্য সুবিধার ঊর্ধ্বে দেশ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বেঙ্গালুরুতে আজ ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনের নিউ এজ ট্যাক্সেশন সম্মেলনের উদ্বোধন করে তিনি শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে করনীতি সংক্রান্ত গবেষণাকে নিয়মিত জনআলোচনার অংশগ্রহণ করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের গবেষণা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকা জরুরি। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতা হি সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট স্থানে স্বচ্ছতা এবং জনবহুল স্থানগুলির রূপান্তর ঘটিয়ে সেগুলিকে পরিচ্ছন্ন করে তোলা, স্বচ্ছতা অভিযানে যুব সমাজকে সক্রিয়ভাবে সামিল করা এবং চক্রাকার অর্থনীতি অর্থাৎ বর্জ্য থেকে সম্পদের মাধ্যমে স্বচ্ছতা হি সমৃদ্ধির প্রসার ঘটানোই এই অভিযানের মূল লক্ষ্য। চলতি বছরে এই অভিযানের মূল ভাবনা হল স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত বিকশিত ভারত। উল্লেখ্য, 2017 সালের সূচনার পর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান স্বচ্ছ ভারত মিশনের একটি অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। প্রতি বছর এই অভিযানের মাধ্যমে দেশের নাগরিকরা পারিপার্শ্বিক পরিবেশের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আগামী 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে পুরসভাগুলির উদ্যোগে জনবহুল স্থানগুলিতে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় রূপায়িত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যগুলিকে আগামী 7 অক্টোবর বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক শিল্পের প্রতিনিধি, সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষকর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600-এর বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাককলে বলেছেন, এই চুক্তি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। চুক্তিটি এবছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ দুদিনের ভুটান সফর শুরু করেছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন থুনগিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটানের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মতবিনিময়ের অঙ্গ হিসেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার দিকটি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকালে 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। সমুদ্রে টহল দেওয়ার সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি শেজ দে অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশল ও সেনা চলাচল সংক্রান্ত চুক্তি সরাসরি লঙ্ঘন করেছে। বিদেশ মন্ত্রক পাকিস্তানি শেজ দে অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়ে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের শেজ দে অ্যাফেয়ার্সকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিবাদ জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতে শুরু হয়েছে। আউলি

0: ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকা প্রতিটি দেশের 600 জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছেন। আওলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের মহড়ায় পর্বতসংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত। সৌদি আরব জানিয়েছে, গত সন্ধ্যায় মক্কার কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হুতি ড্রোনকে আটক করে ধ্বংস করেছে। ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনাকে মক্কার উপর দ্বিতীয় হুতি হামলার চেষ্টা বলে অভিহিত করেন। আল মালিকি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হুতি বাহিনী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। 3 দিনের এই সফরে তিনি রাশিয়া স্থলবাহিনীর প্রধান কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়েভিচ মর্দিভেচের সঙ্গে বৈঠকে পেশাদার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করবেন। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুঙ্গু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পে মাত্রা ছিল 4.5 এবং পরে 4.2 মাত্রার অপর একটি কম্পন টের পাওয়া যায়। উল্লেখ্য, গত 26 আগস্ট ভোটে কোশি নদীর ভয়াবহ হরপাবানে রাসুয়া ত্রিশুলি নদীর গতিপথ এবং নিম্ন প্রবাহের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যে অন্তত 1403 মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও 4089 জন এখনও নিখোঁজ। বিশ্ব ওজোন দিবসে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে এই পৃথিবীকে রক্ষার জন্য ওজোন স্তর ঢাল হিসেবে বিস্তৃত রয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, ওজোন স্তরকে রক্ষার কাজ নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। এসিতে 24 ডিগ্রিতে রাখা, উপযুক্ত বৈদ্যুতিন সরঞ্জাম এর ব্যবহারের মতো সাধারণ কিছু পদক্ষেপ সুস্থ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। ওজোন স্তরের সংরক্ষণের ফলে জনস্বাস্থ্য সুরক্ষিত, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। তামিলনাড়ুর মাদুরন্তমাক, ধারাপুরাম ও পুদুচেরির থাত্তাভাট্টির পাশাপাশি এরাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে অসমের নগাঁও লোকসভা আসনেও ভোট নেওয়া হবে। প্রবাসী ভারতীয় দিবস এবার হবে পশ্চিমবঙ্গে 2027-7-8-9 জানুয়ারি। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে এরাজ্যের হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ স্থানগুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌ স্বাক্ষর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাস করেছে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের ইতিহাসে 90-এর দশক যেন এক নতুন সুরের দরজা খুলে দিয়েছিল। সেই সময় তরুণ প্রজন্মের প্রেম, বন্ধুত্ব, অভিমান, স্বপ্ন আর নাগরিক জীবনের কথাগুলো যখন গিটার, ড্রাম আর রকের ছন্দে বাংলা ভাষায় উঠে আসতে শুরু করল, তখন সেই নতুন ধারার অন্যতম পরিচিত নাম হয়ে উঠল পরশ পাথর। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের পথ চলা শুরু, আর খুব অল্প সময়ের মধ্যেই তাদের গান পৌঁছে গেল কলেজ ক্যাম্পাস থেকে শহরের নানা মঞ্চে। পরশ পাথরের গানের একটা বিশেষ দিক ছিল, খুব পরিচিত, খুব সাধারণ জীবনের কথাকে তারা এমনভাবে গানে নিয়ে আসত যার সঙ্গে সেই সময় তরুণ তরুণীরা নিজেদের মিলিয়ে নিতে পারতেন। প্রেমও সেখানে ছিল, বন্ধুত্বও ছিল, আবার ছিল নিজের মতো করে বাঁচার স্বপ্ন। সেই স্বপ্ন আর তারুণ্যের উচ্ছ্বাসের খুব পরিচিত একটি গান আপনাদের জন্য।

আর পরশ পাথরের গান মানে শুধু প্রেম বা বন্ধুত্ব নয়, ছিল গল্পের মতো কিছু চরিত্র, কিছু সম্পর্ক, কিছু ব্যক্তিগত অনুভব। সুজন সেই ধারারই একটি স্মরণীয় গান। তবে তার আগে বলব, ভালোবাসার পরেই আসে বন্ধুত্ব। জীবনের অনেকটা পথ পেরিয়ে গেলেও কিছু বন্ধুত্বের স্মৃতি থেকে যায়। শুনুন সেই বন্ধুত্বেরই গান।

পরশ পাথরের বন্ধু সেই সহজ অথচ গভীর অনুভূতিটাকেই নিজের মতো করে ধরেছিল। আর পরশ পাথরের গান মানেই শুধু প্রেম বা বন্ধুত্ব নয়, কিন্তু গল্পের মতো কিছু চরিত্র, কিছু সম্পর্ক, কিছু ব্যক্তিগত অনুভব। সুজন সেই ধারারই একটি স্মরণীয় গান, যেখানে ব্যান্ডের স্বতন্ত্র কথনভঙ্গি খুব স্পষ্ট হয়ে ওঠে।

আর সব শেষে স্বপ্ন। একটা প্রজন্ম যখন নিজের সীমা ছাড়িয়ে একটু দূরে আরও একটু উপরে যেতে চাইছে, তখন তার মনের ভিতরে জন্ম নেয় সেই প্রতীকী ডানা। পরশ পাথরের ইচ্ছে ডানা তাই শুধু একটি গান নয়, এক সময় তারুণ্যের স্বপ্নেরও যেন প্রতিধ্বনি। বাংলা ব্যান্ডের সেই উন্মাদনার দিনগুলো পেরিয়ে গেলেও গানটি এখনও শ্রোতা স্মৃতিতে রয়ে গেছে। শুনব পরশ পাথরের ইচ্ছে ডানা।

এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4:01 হয়ে 17 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ অংশত মেঘলা থাকবে, সন্ধ্যের সময়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ছিল 62%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 থাকছে অনুরোধের আসর, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তবাসসুম আরা, উপস্থাপনায় সৌমিলি রায়। 4:35 অনুষ্ঠান কলকাতা কলতান, এ অনুষ্ঠানে শুনবেন ঘরে বাইরে। বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

4:50 লালন গাথা, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে শুনবেন প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া বিষয়ে ডক্টর তাপস কুমার স্বরের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে বিষয় শিশুর অস্থির যত্ন, এ বিষয়ে বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 7:00 চেয়ার নাটকটির পুনঃপ্রচার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 8:00 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, এই অনুষ্ঠানে শুনবেন চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনবেন এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন মালকোষের রাগে খেয়াল। খেয়াল পরিবেশনায় শিল্পী অত্রি কোটাল। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের এই অনুরোধের আসর অনুষ্ঠানে একদম প্রথম যে অনুরোধ আমার হাতে রয়েছে, এই অনুরোধ জানিয়েছেন রাহুল সুরাই, রাজকুমার সুরাই ও শর্মিলা সুরাই। তাঁরা কামারশালা হাওড়া থেকে শুনতে চেয়েছেন বিয়ের ফুল ছবি থেকে মন আমার এক নতুন মস্তানি, কুমার শানু এবং বিজয়তা পণ্ডিতের কণ্ঠে। এই গানটি রইল আজকের প্রথম অনুরোধের আসরের গান।

চলে আসি আজকের পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন আকাশ মণ্ডল গুরুমশাইপাড়া ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আকাশ বলছেন শরতের নীল আকাশ দুর্গাপূজার আগমনের ঘণ্টা বাজায়, তাই তাঁর অনুরোধ হল অন্তরা চৌধুরীর কণ্ঠে ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। বেশ, তাই হোক।

চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন কুসুম মণ্ডল, বিকাশ মণ্ডল। তারা বাদপুর, যোগগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন আমার স্বপন কিনতে পারে এমন আমির কই।

এর পরের অনুরোধে জানিয়েছেন গয়াচরণ রানু, নবনীতা রানু এবং প্রিয়ব্রত রানু। ধানদলশা কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে তাঁরা শুনতে চেয়েছেন গরিবের মেয়ে ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পৃথিবীর গান আকাশকে মনে রাখে।

এর পরের অনুরোধ হয়ে এসছে কেতুগ্রাম থেকেই। আমি ভুল করলাম, এর পরের গানের অনুরোধ এসছে উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। অনুরোধ জানিয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনি শুনতে চেয়েছেন মার্জিনা আবদুল্লাহ ছবি থেকে মান্না দের কণ্ঠে বাজে গোবিনা।

এইবারে যে গান শুনব সেই গানের অনুরোধ এসছে কেতুগ্রাম থেকে। আনখোনা কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে অর্চনা গুঁই শুনতে চেয়েছেন সলিল চৌধুরীর কথা ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ধিতাং ধিতাং বলে ওই মাদলে তান্তুলে।

চলে আসি আজকের অনুরোধের আসরের একেবারে শেষ অনুরোধে। এ অনুরোধ জানিয়েছেন সৌম্য সেন কলকাতা থেকে। তিনি শুনতে চেয়েছেন ধূমকেতু ছবি থেকে ঈশান মিত্রর কণ্ঠে হবে না দেখা। তবে দেখা হোক বা না হোক, আমাদের কথা হবে, কথা চলতেই থাকবে। তবে এখনকার মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আমাকে এখন বিদায় নিতে হবে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সিদ্ধার্থ, আর যেতে যেতে রেখে যাচ্ছি ঈশান মিত্রর কণ্ঠে হবে না দেখা। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: একাকা স্বপ্ন নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেয় বহু প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই বাঁচার ইচ্ছে এই সুন্দর পৃথিবীর বুকে সকলেরই থাকে, কিন্তু কঠিন সময়ে যখন সম্মুখীন হতে হয় তখনই বাধা বিপত্তি প্রতিবাদ যন্ত্রণা সব কিছুর মধ্যে দিয়েই যেতে হয়, তখনই কিন্তু শুরু হয় অস্তিত্বের জন্য সংগ্রাম। এই সংগ্রামীদের পাশে এসে দাঁড়ায় সুন্দর মানসিকতার অধিকারী বহু ভালোবাসার মানুষেরা। তারা হাসতে শেখায়, বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। আজ শুনব এমনই একজন নারীর কথা, যিনি শিক্ষার আলো দেখিয়েছেন, যিনি পাশে এসে দাঁড়িয়েছেন। তার সাথে কথা বলেছেন আমাদের মহিলা মহলের উপস্থাপিকা তাবাসসুম আরা। শুনব সেই কথা।
1: অর্ধেক আকাশ অনুষ্ঠানে আমরা আজ এমন একজনকে পেয়েছি যিনি অনেকগুলো ছোট ছোট হাতকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখান আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেও শেখান। তার অলাভজনক সংস্থা কাজ করে আন্ডার প্রিভিলেজড কিছু শিশু এবং তাদের মায়েদের জন্য। শিক্ষা, সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে এই সংস্থা যিনি গড়ে তুলেছেন তার নাম ডক্টর পারমিতা রায়চৌধুরী। চলুন শোনা যাক আজ তার গল্প, বা বলা ভালো তাদের গল্প, পারমিতাদির, তার এনজিওর এবং অনেকগুলো নতুন জীবনের গল্প। নমস্কার ম্যাম, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আপনার তৈরি করা এই যে সংস্থা আলোক দিশারি, সেটা শুরুটা কিভাবে হয়েছিল তার ইতিহাসটা যদি আমরা একটু জানতে পারি।
2: আচ্ছা, যেটা হচ্ছে আমার সারা জীবনটাই কেটেছে পড়াশুনো করে, মানে আমি প্রথমে পিএইচডি করলাম, পোস্ট ডক করলাম, করার পরে আমি দীর্ঘদিন ধরে একটি কলেজে অধ্যাপনা করি। তো এরকম জীবনে যে এরকম সমাজ সেবা করবো, মানে কিছু যে কাজ করব, গিভ ব্যাক টু সোসাইটি যেটা বলে, সেসবের কোনো প্ল্যান কিছুই ছিল না। তো এবার যেটা হলো কোভিড টাইমে একটু আমরা আমাদের সবার জীবনযাত্রা একটু

0: থেমে গেল, মানে 2020-তে যেটা হলো তখন চারিদিকে ক্রাইসিস, তারপর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা আন্ডার প্রিভিলেজ বা মার্জিনালাইজ সোসাইটি, এদের ক্লাস ক্লাস গুলো বন্ধ হয়ে গেছিল, কারণ এদের কাছে অনলাইনে কোনো সুযোগ সুবিধা ছিল না। তখন সবাই খালি আলোচনা করতাম কি করা যায়, কিছু চেঞ্জ আনা যায় কিনা। তো তখন এই ঘাটতে ঘাটতে, তখন তো আমরা খুব ইন্টারনেট করতাম, তো তখন আমি দেখি যে একটা সংস্থা যারা এরকম জাস্ট খাবার খাবার তৈরি করে যারা খেতে পারছে না তাদেরকে ফুটপাতে গিয়ে হোক, স্ট্রিট চিলড্রেন দের হোক, যেখানে হোক খাবারটা পৌঁছে দেওয়া। তো আমার ওটা খুব ভালো লাগলো, যেহেতু আমি হাতে কাজটা করতে পারবো। হ্যাঁ, তখন একটু টেনশন তো ছিলই, কারণ তখন প্রচন্ড কোভিড এবং আমাকে যথেষ্ট প্রিকশন নিয়ে যেতে হতো। তো যাই হোক, সেইটা দিয়ে শুরু। একদিন রাত্রিবেলা রাত্রি 10টার সময় এরকম ডিনার রেডি করে সেটাকে আমরা, সেটা আমাকে ওই সংস্থার একজন নিয়ে গেল। দেখছি মানুষগুলো রাস্তার ধারে বসে আছে খাওয়া, মানে তাদের মাস্ক বা স্যানিটাইজারের কোনো ব্যাপার নেই, তারা হচ্ছে যে কোভিড এর জন্য তা খেতে পাচ্ছে। তো তখন ওই রাত্রিবেলা তাদেরকে গিয়ে ওই খাবারটা দিলাম, তো সেই যে একটা স্যাটিসফ্যাকশন। তারপর থেকে আমি ওই কোভিড এর মধ্যে রেগুলার প্রিকশন নিয়ে রোজ বেরোতে শুরু করি। এই কাজটা করতে করতেই শুরু, প্লাস আমার বন্ধু বান্ধবরাও তখন সবাই পাশে ছিল যারা খাবার পাঠাতো আমাকে, ওরা তখন আমাকে বলছে যে এগুলোকে বাচ্চাদেরকে পড়ালে হয় না। তো তাকিলি আমার তখন গ্যারেজটা, বাড়ির নিচে একদম গ্যারেজটা পাকা ছিল, ছোট্ট গ্যারেজ একটা। তো সেখানে আমি খবর পাঠালাম আমাদের বাড়িতে যারা কাজ করতে আসতেন, দিদিরা বা দূরে দূরে যারা আছেন, যে কেউ যদি পড়তে আসো ফ্রিতে, শুধু পড়াশোনা করাবো আমরা ফ্রিতে, তাদের মোবাইল ফোনে মানে ইন্টারনেটে ক্লাস করতে পারছো না, বা যারা কোন রকম ভাবে তাদের স্কুল টুল সব বন্ধ। 2021-এ আমার এই যাত্রাটা শুরু। তো তখন একা তো পারবো না, অসম্ভব একা ক্লাস নেওয়া, অনেক তখন 5টা বাচ্চা দিয়ে শুরু হয়। 2021-এ অগস্ট মাসে 5 জন বাচ্চা আসে, অনেক দূরে থেকে তারা আসে। তো এসে তারা দেখছি মানে আমি খাবার দিই না দিই, তারা অসম্ভব ভাবে পড়তে চাইছে, কালার চাইছে, ছবি আঁকতে চাইছে। এবং আমি তখন হয়তো 1-2 ঘন্টা ক্লাস দেওয়ার পরে হয়তো সামান্য কিছু খাবার ওদের দিতে পারতাম, কিন্তু ওরা ওই আগ্রহে ওই শরীর মানে মাস্ক পরে, ওদের তো তখন মাস্ক কেনাটাও ওদের কাছে বিলাসিতা, বুঝতে পারছো? তখন ওরা কিন্তু ঠিক এসে যেত। তারপর আমার সাথে আমি যেই শুরু করলাম, আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব ছাত্ররা, কিছু ছাত্রীরা, তারপরে আমার ওই আমি আগের যে সংস্থায় খাবার দিতে যেতাম ফুটপাতে, সেখান থেকে আমার এক বন্ধু, সেও বললো পারমিতা চলো একসাথে কাজটা করি। তো ওই থেকে শুরু, মানে বাচ্চাদের এই আমার গ্যারেজে আমরা নিয়ে আসতে পারলাম, তারপরে মারা এসে পৌঁছে দিত, তারা এসে এখানে পড়াশোনা করতে আরম্ভ করলো। সেই 21-এ আমাদের স্টার্টিং।
1: কোভিড এমন একটা সময় সেটা আমাদের সবার জীবন আমূল পরিবর্তন করেছে, এবং সেই সময় আপনার এই উদ্যোগ শুরু হয়েছিল বাড়ির একটা ছোট গ্যারেজ থেকে। তো আমি এরপর জানতে চাইব, এই যে বাচ্চারা আপনার কাছে আসে, প্রথমত খাবার দিয়ে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে তাদের বই পড়া চলছে এখনো, এবার তাদেরকে পড়াতে পড়াতে প্রায় অনেকগুলো বছর তো কেটেছে, এই যে সময়টা আপনি পেরিয়ে এসেছেন, আপনার কি মনে হয় যে এই কাজটা করতে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কোনটা?
0: চ্যালেঞ্জ তো পরপর এসছে, মানে প্রথমে হলো একদম গ্যারেজ থেকে 5টা বাচ্চা দিয়ে শুরু গড়িয়া অঞ্চলে, এবার ওরা অনেক দূর থেকে আসে। তো প্রথমেই একজন বাচ্চা এলো, পরের দিন তার মনে হলো যে আমি এত দূর যাব, তার বাড়ির লোকে বললো না আমি হয়তো তোমাকে নিয়ে যেতে পারবো না, মানে তাকে কেউ নিয়ে আসতে হতো, ছোট বাচ্চা তো, তার মা হয়তো 10 বাড়ি কাজ করে, এবার তাকে পৌঁছে দিতে হয়। তো তখন মা বলতো দূর, ওই সব পড়াশোনা শেখার জন্য যেতে হবে না, এক নম্বর সে বাচ্চাটা হয়তো ডিসকন্টিনিউ করলো। একটা ছেলে এসেছিল ভীষণ ইনক্লুডিং, ভীষণ ভালো পড়াশোনায়, ওর মা ছিল না, সেই ছেলেটা কোভিড এর সময় ওই মানে একটা আলুর দোকানে একটা কাজ পেয়ে গেল। সেই ছেলেটাকে আমরা এত ভালোভাবে তৈরি করছিলাম, পারলাম না, মানে তার তখন টাকাটা এত দরকার, তো সে ওই পড়াশোনাটা চালাতে পারলো না। আর মেয়েদের ক্ষেত্রে তো বিয়েটা একটা সমস্যাই, বাড়ি
1: একদম তাই, হ্যাঁ এটা একটা বড় সমস্যা।
0: টেন হয়ে গেলেই ওরা বলে যে আর পড়াশোনা করে কি হবে, এবার বিয়ে। তো ওখানে একটা আটকে যায়, একজনকে তৈরি করছি 2-3 বছর ধরে, তারপরে সে সামান্য হয়তো পোস্টার দেওয়ার কাজ, ওই দেয়ালে পোস্টার দিতে হয়, তাতে মনে হয় ওর একটা দৈনিক একটা মজুরি পায়, তার জন্য ও ছেড়ে দেয়। তো এইভাবে কন্টিনিউ হয়। এরপর হচ্ছে যেটা মেইন ভাবলাম, বাচ্চাগুলো রোজ আসে পড়তে, ওদেরকে আমার একটা খাবার দিতে হয়, ওদের জামা কাপড়, স্কুল ব্যাগ, সব সাপোর্টটাই আমাকে দিতে হবে, এইটুকুনি আমরা ভেবেছিলাম। এইবারে হলো আমি কোথা থেকে টাকা পাবো, এই ভাবতে ভাবতে কিন্তু আজ অব্দি 6 বছর হয়ে গেল, মানে মানুষ যে কিভাবে এগিয়ে এসছে,
1: হুম
0: মানে আমার বন্ধু বান্ধব, আমার ছাত্ররা যারা জয়েন করেছে বা আমার সাথে আমার যে বন্ধুরা কাজ করছে,
1: হুম হুম
0: তার থেকে কেউ জানতে পারছে। আমাদের একমাত্র অস্ত্র ছিল যে আমরা পোস্ট করে দিতাম, শুধু নিজেদের কাজ জাহির করার জন্য পোস্ট আমরা কোনোদিন করিনি। তো ওই মানে কোন সরকারি উদ্যোগ নয় বা কোন সংস্থা বা কেউ না, আমার শুধু বন্ধু বান্ধব এবং আমরা যারা কাজ করি তাদের বন্ধু বান্ধব, এইভাবে ব্যাপারটা ছড়িয়ে পড়তে লাগলো। এবং তুমি বিশ্বাস করবে না, এদের স্কুল ব্যাগ বলো, এদের প্রত্যেক দিনের একটা খাবার, হ্যাঁ মানে একটা ভালো খাবার, মানে হেলদি ফুড একটা, যে পাউরুটি ডিম একটা ফল দিতে চেষ্টা করি। তো মানে অসংখ্য মানুষ খাবার পাঠাতে লাগলো, কেউ বললো আমি স্কুল ব্যাগ দেবো, তো নতুন জামা কাপড় একটা দরকার লাগে, মানে সবার তো উৎসব। তো প্রতিবার আমরা এইভাবে পয়লা বৈশাখ বলো, পুজো বলো, দুটো করে জামা পেতাম, মানে একজন একজনকে একটা জামা দিত। তো এইভাবে মানে শুধু আশেপাশের ভালো মানুষ, এখনো তো মনুষ্যত্বটা শেষ হয়ে যায়নি,
1: একদমই
0: তো তারা সবাই এগিয়ে এসছে, মানে দুহাত ভরে আশীর্বাদ করে গেছে, ভালো মন্দ খাইয়ে দিয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমার ওভারকাম, যে এদের মানে যেটা মেইন ইস্যু ছিল, যে এদের কি করে চালাবো, রান
1: আমরা রোজই বিভিন্ন রকম খারাপ ঘটনা, খারাপ খবর যেমন শুনি, সেরকম আমাদের চারপাশে প্রচুর ভালো মানুষ আছেন, সেসব ভালো মানুষের সাহচর্যেই বোধহয় পৃথিবীটা এখনো একটু বাসযোগ্য আছে। আমরা এটাও শুনেছি দিদি, যে এই বাচ্চাদেরকে নিয়ে শুরু করলেও আপনারা ধীরে ধীরে সেই বাচ্চাদের মায়েদেরও আপনাদের সংস্থার সঙ্গে যুক্ত করতে পেরেছেন, তো সেটা সম্পর্কে আমাদের যদি এবার একটু বলেন।
0: 2021-এ যখন গ্যারেজে এটা হচ্ছে, বাচ্চারা আসছিল আস্তে আস্তে, 5টা থেকে 10টা বাচ্চা 20টা বাচ্চা হলো, তো অনেক দূর দূর থেকে ওরা আসতো। এবার মারা সব বাড়ি কাজ করো, এখানে এসে বসে থাকতো, বাচ্চাকে এক সঙ্গে নিয়ে বাড়ি যাবে। তো এই করতে করতে দেখছি মারা বসে বসে এমনি কিছু হয়তো কিছু ছিঁড়ে গেছে সেলাই করছে, তখন আমাদের মাথায় এলো যে মা গুলোকে একটু রোজগার করা, কারণ কোনো কোনো মা মানে কোনো বাড়িতে হয়তো কাজও করতো না, শুধু বাড়িটুকু সামলাতো, এবং প্রচন্ড অভাব, প্রচন্ড অভাব, মানে সেই অভাব আমি বলে বোঝাতে পারবো না তোমায়। তো তখন আমি ভাবছি মেয়েগুলোকে আমার কাজ করাতে হবে, মেয়েগুলোকে কাজ করাতে হবে। এই করে মেয়েগুলোকে সেলাই শেখানো শুরু, একদম মানে রান স্টিচ থেকে শুরু করে আমরা ওদেরকে সেলাই শেখাই। এবং এটা একটা মানে অভাবনীয় অ্যাচিভমেন্ট, মানে সবাই আলোক বিশারি সেলাই বা আলোক বিশারি হাতের কাজে মুগ্ধ, মানে এরা ওই কাজ 21 থেকে শুরু করে আজকে ওদের কাজ ইন্টারন্যাশনাল ন্যাশনাল কনফারেন্সে গেছে, এরা 400-500 ব্যাগ কনফারেন্সে ডেলিভার করেছে। অর্ডারটা আমরা এনেছি, আমরা এদেরকে বুঝিয়ে দিয়েছি যে এভাবে এভাবে স্টিচ করতে হবে, প্রচুর এক্সিবিশনে এদের কাজ গেছে। তারপরে ধরুন এদেরকে যদি আমি টাইম লাইন দিয়ে দিই, যে মেয়েরা কোনোদিন এসব কাজ করেনি, তারা বড় বড় দোপাট্টা বানাচ্ছে, ব্যাগ বানাচ্ছে, কুর্তি বানাচ্ছে, এবং আমি টাইম লাইন মানে আমার 400 ব্যাগ লাগবে 15 দিনে, আমরা হয়তো ডিরেকশন দিয়ে দিলাম, এঁকে দিলাম, সব মেয়েরা একসাথে বসে সেই কাজ তুলছে, এবং এই কয়েকটা হাতের কাজ ধরুন 20-25 জন মেয়ের হাতের কাজ ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, এবং এরা ভালো মানে বেশ ভালো একটা মানে টাকা উপার্জন করছে প্রত্যেকটা মাসে। এবং আর একটা কথা যেটা আমি ভাবি, যে এই মেয়েগুলো তো কিছু জানতো না, কি স্যাটিসফাইড হচ্ছে এই কাজটা করে তুমি ভাবতে পারবে না, ওরা যে ক্রিয়েট করছে, তো কালারফুল সুতো দিয়ে সেলাই ক্রিয়েট করছে, ওই ক্রিয়েটিভিটি দেখে ওরা মানে ম্যাম আমারটা কারো ভালো লেগেছে, ওই যে লোকের ভালো লাগছে, লোকের প্রশংসা করছে, ওদের ওড়নাটা পরছে, ওদের জীবনটা পুরো মানে রূপকথার মতো পাল্টে গেছে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ওরা যে কতটা সাফল্য পেয়েছে এই মানে ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টটায়। মানে আমরা তো এই কথাগুলো খুব শুনি, ওমেন এম্পাওয়ারমেন্ট এই কথাগুলো খুব ইউজ হয় কনফারেন্সে, কিন্তু এই একদম মানে খেটে খাওয়া মেয়েগুলো লোকের বাড়িতে কাজ করতো, কেউ হয়তো সারা জীবনে কিছু করেনি, সেই মেয়েগুলো আজকে সম্মানের সঙ্গে উপার্জন করছে, এটা একটা বিশাল গর্বের জায়গা।
1: কেউ একজন স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা আস্তে আস্তে বিভিন্ন মানুষ সেই স্বপ্নের সঙ্গে জুড়তে থাকেন, আস্তে আস্তে সেটা নিজের অজান্তেই বড় হতে থাকে। হয়তো আপনি যখন প্রথম শুরু করেছিলেন বাচ্চাদের নিয়ে কাজ, তখন কোনোদিনও ভাবেননি যে তাদের মায়েদের নিয়েও একদিন কাজ করবেন বা তাদের মায়েরা এই ধরনের কাজ করতে পারবে আদৌ।
0: এবং আমি একা থাকলে হয়তো পারতাম না গো, মানে আমার সাথে এই যে আমার যেসব বন্ধু যারা আমার পাশে রয়েছে, যারা কাজ করে আলোক বিশেষে রেগুলার আসে, একটি মেয়ে আসে, সে মেয়েদেরকে যে সেলাই শেখায়, কাকুলি বলে একটি মেয়ে, সেও আগে হাউস ওয়াইফ ছিল, সে প্রথম দিন থেকে বলে পারমিতা দি তোমার সাথে আমি কাজ করবো। সেও আজকে মানে এম্পাওয়ার্ড, মানে সে মেয়েদেরকে সেলাই শেখাচ্ছে সারাদিন।

0: ব্যস্ত থাকবে,
1: হুম
0: আমার আরেক বন্ধু কৌশিক, সেও আমার সাথে, মানে এরা কিন্তু নিঃস্বার্থ ভাবে আমাদের এনজিওতে আসে, কাজ করে, আর আমার ছাত্র ছাত্রীরা,
1: হুম
0: মানে আমার তো ক্লাস এখন চলে মেইনলি, আমি কলেজ করে হয়তো এই বাচ্চাদের আর পড়াতে পারি না,
1: হুম
0: তো এরা প্রচুর ভাবে, ম্যাম আপনার এনজিওতে আমরা পড়াবো, মানে
1: মানে
0: ফ্রি এনজিও
1: আপনার ছাত্রছাত্রীরা আপনার এই বাচ্চাদেরকে এসে পড়ায়, নিজে নিজের
0: পড়ায়
1: স্বেচ্ছায় এসে শ্রমদান করে আর কি।
0: ইচ্ছায়, এবং একটা টাকা ডিমান্ড করে না ওরা, জানো তো, মানে
1: হুম হুম
0: ওরা এসে ওদেরকে রেগুলার পড়াচ্ছে। আরেকজন ম্যাডাম,
1: হুম
0: উনি রিটায়ার করেছেন স্কুল থেকে, 60 বছর বয়স, উনি রিটায়ার করার ডে ওয়ান থেকে পরের দিন থেকে আমাকে বলেছে, পারমিতা আমি তোমার এনজিওতে পড়াবো। উনি
1: বাহ
0: বছরের পরে ফ্রিতে এডুকেশন দেয়,
1: বাহ
0: এইটা না সমাজে খুব দরকার, জানো তো,
1: হুম
0: টাকা বা ডোনেশনের থেকে ওই যে সময়টা দিচ্ছ, তোমার
1: সময়টা, হ্যাঁ
0: জ্ঞানটা
1: হ্যাঁ
0: তুমি
1: হ্যাঁ
0: ওদেরকে
1: নিশ্চয়ই।
0: ডিস্ট্রিবিউট করছো
1: হুম
0: ফ্রিতে,
1: হুম হুম
0: এটাতে মানে এটার কোনো তুলনা হয় না, মানে এই যে ওদের যে শিক্ষক হয়ে উঠছে আমার
1: হুম
0: ছাত্ররা,
1: হুম হুম
0: এরা ফ্রিতে আসছে পড়াচ্ছে,
1: হুম
0: মানে এটা তো সমাজে ভাবা যায় না, না এখন সবকিছুই তো
1: নিশ্চয়ই,
0: টাকা লাগে, কোনো কিছু তো ফ্রিতে হয় না,
1: হ্যাঁ
0: তো
1: সেরকমই
0: এটা
1: একটা
0: তোমার,
1: ধারণা তৈরি হচ্ছে, কিন্তু সেই ধারণাটা সম্পূর্ণ সত্যি নয় যে এই ধরনের কাজের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি।
0: একদম
1: ঠিক, এরপর দিদি যেটা জানতে চাইবো, বাচ্চারা তো পড়াশোনা করেই এখানে, অনেক বাচ্চার মধ্যে থাকে না শুধু পড়াশোনা ছাড়াও, কারোর মধ্যে আঁকার ট্যালেন্ট থাকে, কেউ গান করতে ভালোবাসে, সেগুলোও কি এখানে করানো হয়?
0: হ্যাঁ, মানে আমাদের তো প্রথম দিকে এটা তো শুরু হলো পড়াশুনো দিয়ে, মানে একদম ওরা যাতে গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো অন্তত করে করে নিতে পারে। তারপরে কি হলো, আমরা এরকম একটা করে বছরে ডাক্তারের একটা চেম্বার করতাম, মানে ওদের একটা হেলথ চেক আপ করতো,
1: আচ্ছা
0: তো তাতে একজন সাইকোলজিস্ট একবার এলেন, এসে বললেন যে পারমিতা ওদেরকে খুব কালার্স এ ইনভলভ করো, কালার্স দিয়ে ওদের সবসময়,
1: হুম হুম হুম
0: কালার, নাচ, গান, এগুলো ওদের লাইফটা তো খুব গ্লুমি,
1: হুম
0: মানে
1: হুম হুম
0: সবসময় হয়তো আমাদের মতো এত উৎসব ওদের জীবনে নেই,
1: হুম
0: মানে একটা আনন্দের মধ্যে ওদেরকে রেখো। তো
1: হুম
0: সেই থেকে শুরু, মানে কোনো অনুষ্ঠান আমরা বাদ দিই না, মানে 25 ডিসেম্বরে ওরা কিছু একটা করবে, তারপরে
1: হুম
0: পয়লা বৈশাখে ওদের একটা অনুষ্ঠান হবে, কালী
1: আচ্ছা
0: পুজোয় ওদের একটা সুন্দর করে, দিওয়ালিতে আমরা একটা অনুষ্ঠান করাই। এর জন্য আবার কিছু আসেন ম্যাডামরা বহুদূর থেকে নাচ শেখাতে আসেন, আমার এক ছাত্র ওদের নাচ শেখায়, আবার ধরো ওদেরকে গান শেখানো হয়, এক ম্যাডাম সিমি শেখাতে আসে, তারপর আঁকা শেখানো হয়। তো ওই আঁকার ক্লাসটা আমি তোমাকে বলছি, ওরা যে কি ভালোবাসে আঁকার ক্লাসটা, প্রচুর কালার ওদের সামনে ছড়িয়ে দেওয়া হয়, তো তখন ওরা কি করে ওই কালার গুলো দিয়ে আঁকা গুলো, এবং ওই ক্লাসে ওরা কোনো সময় মানে বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই সেদিন, মানে ওরা অনেকক্ষণ ধরে ক্লাসটা করতে থাকে, মানে পড়াশোনার সাথে সাথে এইগুলো শেখাই, এবং ওদের ওই যে মাইকের সামনে আনা, চোখে আলো ফেলা, ওই স্টেজ তৈরি করে ওরা তাতে পারফর্ম করে। আমাদের ধরুন রবীন্দ্র জয়ন্তী হলো, বিজয়ার পরে অনুষ্ঠান হলো, তাতে ওরা মাইকে প্রথমবার কবিতা বলে, প্রথমবার ওরা সেজে গুজে একটা ডান্স পারফর্ম করে, ওদের যে কি আনন্দ, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো এই নাচ গান যেগুলো শেখাই এগুলো আবার ওরা পারফর্মও করে, আর এর জন্য মানে ওরা মানে প্রাণের আনন্দে থাকে, মানে আমি কি বলবো তোমাকে, এই 15ই আগস্ট ওরা ভীষণ সুন্দর করে সবাই মিলে পারফর্ম করেছে, তো এইগুলো ওদের বেঁচে থাকার আরেকটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এখানে ওদের ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, এই নাচ গান আবৃত্তি, তারপরে ধরো যে ড্রয়িং, এগুলো ওদের ভীষণ বেশি করে শেখানো হয়।
1: পড়াশোনার পাশাপাশি মানে ওরা বিশেষ করে যে ধরনের আর্থসামাজিক পরিস্থিতি থেকে আসছে সেখানে, এগুলোর তো খুব একটা সুযোগ থাকে না, বাবা মায়েরা হয়তো পারেন না, পেরে ওঠেন না, সেখানে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, এটা মানে ভীষণ ভাবে একটা প্রশংসার একটা উদ্যোগ।
0: আর যারা আসে
1: হুম
0: তাদেরকে যে কি ধন্যবাদ জানাবো,
1: হুম
0: প্রচুর লোক এরকম, মানে আমার ছাত্র ছাত্রীরা তো ধরুন নেক্সট জেনারেশন, তারা
1: হুম
0: তো আমার ব্যাকবোন,
1: হ্যাঁ
0: কিন্তু অনেকেই আছে যারা এরকম রেগুলার ফলো করতে করতে বলে দিদি আমি একটু আসবো নাচ শেখাতে,
1: আচ্ছা
0: মানে
1: আচ্ছা
0: ওটা মনে হয় আর্থিক ডোনেশন বা খাবার দাবার থেকেও এটা আরো বেশি মানে আনন্দের, যে সে
1: হুম হুম
0: কিছুটা সময় দিচ্ছে,
1: সময়, হ্যাঁ ঠিক
0: এটাই আর কি।
1: দিদি, আমাদের অনুষ্ঠানের সময়সীমা যেহেতু খুবই কম, পরবর্তী বা আমাদের আজকে শেষ প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো আপনার এই যে সংস্থা, সেটার সঙ্গে আজকে যারা শুনছেন, যে সমস্ত মানুষেরা আমাদের শ্রোতারা, তারা যদি যুক্ত হতে চান, তারা কিভাবে যুক্ত হবেন, কি কি উপায়ে যুক্ত হতে পারেন, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু ছোট করে বলেন।
0: আচ্ছা, তাহলে প্রথমেই যেটা আমার ইয়ে, আমরা প্রথমত টাকাটা কি একটু অ্যাভয়েড করি,
1: হুম
0: এনজিও হলেও টাকাটা জায়গায়, আপনার যদি কখনো মনে হয় আপনার বই খাতা কিছু বেশি আছে
1: হুম
0: আপনি আমাদেরকে ফোন করবেন, আপনার যদি কখনো মনে হয় আপনার খাবার বেশি হয়ে গেছে, বা আপনি এই মাসে এইটুকুনি খাবার মানে দশটা কেকও আপনি আমাকে দিতে

0: পারবেন, আমি সেটার জন্য হাট পেতে রাজি আছি। আপনার যদি কখনো মনে হয় আপনার বাড়িতে প্রচুর গল্পের বই হয়ে গেছে, আপনি সেটা আমায় দিতে পারেন। আপনার পূজার সময় মনে হলো আপনি পাঁচটা মেয়েকে বা একটা মেয়েকে একটা শাড়ি দিতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমরা সবসময় চাই আপনার যেটুকু উদ্বৃত্ত, যেটুকু এক্সট্রা, আপনি যদি সেটা দেন। আরেকটা হচ্ছে, সবচেয়ে সবার আগে একটা শিক্ষকের চেয়ে বড় তো কেউ হয় না। তো এখনো আমাদের দু একটা দিন হয়তো উইকে মাঝে মাঝে আমি টিচার পুরোপুরি পেয়ে উঠতে পারি না, বা যারা ধরুন মাধ্যমিক দেবে তাদেরকে একটু বেশি কেয়ার দেওয়া দরকার। তো কেউ যদি পড়াতে চান বাচ্চাদের, কেউ যদি গান শেখাতে চান বাচ্চাদের, সবসময় সবসময় ওয়েলকাম আমার কাছে। হয়তো আমি পারিশ্রমিক আপনাদের দিতে পারবো না, কিন্তু যে আনন্দটা নিয়ে আপনারা বাড়ি যাবেন, মানে সেটার থেকে বড় পাওয়া
1: সেটা তুলনা হবে না নিশ্চয়ই।
0: সেটা আমি কিন্তু আপনাদের মানে হাত জোর করে বলছি, সেইটা মানে অসম্ভব একটা ভালো লাগা নিয়ে আপনি বাড়ি যাবেন। এটাই আমাদের চাওয়া, আর তো কিছু চাওয়ার নেই। আমাদের ঠিকানা হচ্ছে, আমরা গড়িয়ায়, গড়িয়া হচ্ছে তালতলা রিক্সা স্ট্যান্ড, সেখানে আমাদের এনজিও নাম হচ্ছে গড়িয়া আলোক বিশারি ওয়েলফেয়ার সোসাইটি। তালতলা রিক্সা স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিট। আমাদের সমাজ মাধ্যমে আরেকটা পেজও আছে, যেখানে আমরা রেগুলার আমরা কি কাজ করছি, কতটা এগোতে পারছি সেগুলো পোস্ট করি ওই সমাজ মাধ্যমে। ওই পেজটা ফলো করলে বা ওখানে যদি আপনারা মেসেজ করেন বা ওখানে যদি আপনারা কিছু জানতে চান, যুক্ত হতে চান, আমরা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করব।
1: আচ্ছা, নামের মধ্যে থেকেই আমরা বুঝতে পারছি যে আপনারা আলোর দিশা দেখাচ্ছেন কিছু বাচ্চাকে, তাদের মায়েদেরকে, এবং তাদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন। আমরা চাইবো
0: সবাই মিলে যেটুকু এগিয়ে যাওয়া যায়,
1: নিশ্চয়ই। কেউ একা একা কিন্তু বাঁচতেও পারে না, এগোতেও পারে না।
0: সময়টা খুব খারাপ, হয়তো তুমি যেটা বললে চারিদিকে বুঝছি যে সবকিছু অন্ধকার কিছু, তার মধ্যেও তো 6 বছর ধরে একটা সংস্থা এগিয়ে যাচ্ছে,
1: একদম তাই।
0: তোমরাই সবাই পাশে আছো, এটা একটা বিশাল বড় পাওয়া, তাই না?
1: ঠিক ঠিক, একদম তাই। তো আমাদের তরফ থেকে এটাই শুভেচ্ছা রইল, আগামী দিনে আপনার এই সংস্থা, আপনাদের বা আমাদের এই সংস্থা আরো বড় হোক, আরো কাজ করুক, আরো ভালো ভালো কাজ করুক। আমরা পরবর্তীকালে অন্য কোনো অনুষ্ঠানে আবারও কথা বলবো। আজকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য, আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
0: অনেক ধন্যবাদ তোমায়, তুমিও খুব ভালো থেকো।
2: এতক্ষণ শুনলেন ডক্টর পারমিতা রায়চৌধুরীর কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের মহিলা মহল বিভাগের উপস্থাপিকা তবসুম আরা।

স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, আর সেই স্বপ্ন তখনই বাস্তবায়িত হতে পারে যখন আমাদের পরিবারের মানুষজন আমাদের পাশে থাকে। সেজন্য সব সময় একটা পরিবারকে তার ঘরে যে কন্যা সন্তান রয়েছে, যে বৌমা রয়েছেন, যে মা রয়েছে, তার ইচ্ছে তার স্বপ্নকে পূরণ করবার জন্য অবশ্যই পাশে থাকা প্রয়োজন। আমাদের মহিলা মহলে এবং মহিলাদের আসরে আমরা সবসময় প্রত্যেক মাসে এক কলমে দুই নারী এবং আমার কলম এই বিষয়গুলোর নানান ধরনের বিষয় নিয়ে, আপনাদের পছন্দের বিষয় নিয়ে আমরা কিন্তু প্রত্যেক মাসে আপনাদেরকে জানাই। আপনারা ভালোবেসে আমাদেরকে অনেক চিঠি লেখেন, মেল করেন, আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং ঠিক একইভাবে সেপ্টেম্বর মাসের এক কলমে দুই নারীর বিষয় আপনারা অলরেডি সকলে জেনে গেছেন, কিন্তু হাতে এখনও কয়েকদিন সময় রয়েছে, আপনারা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন বা মেল করতে পারেন। আমাদের এক কলমে দুই নারীর বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরী এবং গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahal.airkolkata@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23শে সেপ্টেম্বর।

একইভাবে আমার কলমের বিষয় ঘণ্টার ধ্বনি। আপনাদের স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোনো সেই ঘণ্টার ধ্বনি এখনও পর্যন্ত আপনাদের কানের মধ্যে বাজে, আমাদের জানাতে লিখে পাঠান একই চিঠি এবং একই মেল আইডির মধ্যে দিয়ে, ঘণ্টার ধ্বনি শিরোনামে দেড়শো শব্দের মধ্যে। আর অবশ্যই শেষ তারিখটা মনে রাখবেন, 23শে সেপ্টেম্বর। আর আজকে কথা বলতে বলতে ঘড়ির কাঁটা একদম চোখ রাঙিয়ে দিয়েছে, বলছে হাতে আর একদম সময় নেই, আমাদেরকে বিদায় জানাতে হবে। আজকে অনেক কিছু আমরা জানলাম এবং আপনাদের সঙ্গে কথা বলতে তো আমাদের সবসময় খুব ভালো লাগে, কিন্তু সময় হয়ে গেছে। তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো বিদায়।

0: শুনছিলেন মহিলাদের আসর উপস্থাপনায় ছিলেন সৌমিলি রায়। এখন শুনবেন অনুষ্ঠান কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান। আজ শুনবেন কলকাতার অন্যতম প্রাচীন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সাম্প্রতিক প্রদর্শনী বিবর্তনের কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার।

0: বিবর্তন মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শব্দ। হুগলির তীরে গড়ে ওঠা এই জনপদ কলকাতা অনেক বিবর্তনের সাক্ষী। তবে আকাশবাণী মৈত্রীতে আজ কলকাতার ইতিহাস নয়, আজ আকাশবাণী মৈত্রী পৌঁছে গেছে একটি প্রদর্শনীতে যার নাম বিবর্তন। এই প্রদর্শনীটি ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের তত্ত্বাবধানে যে ভবনটি ওল্ড কারেন্সি বিল্ডিং নামে বিখ্যাত সেখানেই অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা পেয়েছিলাম সহকারী কিউরেটর শ্রী বিশাল দেবকে।
1: মেরা নাম বিশাল কুমার দেব হ্যায় আর মে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট মে অ্যাসিস্ট্যান্ট কিউরেটর কে রূপ মে কাম করতা হুম। এ জো আপনি এক্সিবিশন দেখিয়ে বিবর্তন ও মেনে হি কিউরেট কিয়া হুয়া।
0: এই ভবনটি 1833 সালে তৈরি হয়েছিল। প্রথমে এর নাম ছিল আগ্রা ব্যাংক। এটি তখনকার কথা যখন উইলিয়াম বেন্টিঙ্ক এখানকার গভর্নর জেনারেল ছিলেন। তারপরে 1868 সালে ব্রিটিশ শাসনকালে এটিকে একটি কারেন্সি হাউস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 1935 থেকে 1937 এই দুই বছর এই ভবনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম কেন্দ্রীয় অফিস হিসেবে ব্যবহার হয়। 1923 সাল থেকে এই ভবনটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে এবং তবে থেকে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বাড়িটিকে একটি সংগ্রহশালা হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। যেহেতু এটি হেরিটেজ ভবন তাই এতে খুব বেশি সংস্কারের কাজ করা যায় না, যেটুকু করা যায় সেটুকু এএসআই করে থাকে আর বাকি এখানে প্রদর্শনীর ব্যবস্থাপনার দায়িত্বে আছে NGMA অর্থাৎ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। NGMA এর আরো দুটি কার্যালয় মুম্বাই ও দিল্লিতে আছে। ভারতের পূর্বাঞ্চলে মডার্ন এবং কন্টেম্পোরারি আর্টকে আরো বেশি গুরুত্ব দিতে ভারতের সংস্কৃতি মন্ত্রক কলকাতায় এই বাড়িটিকে প্রদর্শনীর জন্য বেছে নেয় ও এখন এখানে সারা বছর বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এই প্রদর্শনী যে শুধুই একটি প্রদর্শনী নয়, এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধুই যে কিছু ছবি দেখানো নয়, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট ভারতের সংস্কৃতি দপ্তরের অধীনে এই সংস্থাটি প্রদর্শনী ছাড়াও

0: আরো নানাভাবে শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে চায়, আরো অনেক বেশি সংখ্যক মানুষকে জুড়তে চায় শিল্পের সঙ্গে। সে কথা জানালেন ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কলকাতা শাখার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রী কৌশিক চট্টোপাধ্যায়।
1: আমার নাম কৌশিক চ্যাটার্জি, আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। আমি এই মুহূর্তে কারেন্সি বিল্ডিং কলকাতায় পোস্টেড রয়েছি। এই মুহূর্তে আমাদের একটি এক্সিবিশন চলছে, বিবর্তন, এটা টাইটেল। এবার এই এক্সিবিশনটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই এক্সিবিশনটা একটা ইনিশিয়েটিভ। আমরা সবাই জানি যে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের তিনটে প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা জানি, একটা দিল্লিতে যেটা আমাদের হেড অফিস, এখানে আমাদের এক্সিবিশন, মানে যেটা অন্যান্য সেন্টার গুলোতে গেলে আমরা দেখতে পাই যে সবসময় কোনো না কোনো এক্সিবিশন চলছে, কলকাতাতে এরকম চলছে না, মানে সবসময় হচ্ছে না, মধ্যেখানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তো আগের বছর আমরা মেটাফোর করেছিলাম, এই বছর আমরা করছি বিবর্তন। তো এই এক্সিবিশনটা করা হয়েছে মূলত আমাদের ইস্টার্ন রিজিয়ন ইন্ডিয়াতে, মানে ফোকাস কলকাতাতেই, তাও আমরা সমস্ত ধরনের কাজই ইস্টার্ন রিজিয়নে এখানে ডিসপ্লে করছি। এবার এই কাজগুলোকে কলকাতার যারা সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে ইয়ং প্রফেশনালস, তাদের সাথে যোগাযোগ করে কাজগুলোকে সোর্স করা হয়। এবং এই এক্সিবিশনটা মোটামুটি ছটা ভাগে, সিক্স টোটাল চার সেকশন মে ডিভাইডেড, ছটা ভাগে ভাগ করা আছে। এবার সেই অনুযায়ী থিম্যাটিক্যালি একটা বিষয়টা অ্যারেঞ্জ করা। আর এটার কারণ হচ্ছে যে আর্টিস্টদের একটা জায়গা দেওয়া, মানে কলকাতাতে অলরেডি আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছে। তো এই মুহূর্তে কলকাতায় যে কন্টেম্পোরারি আর্টিস্টরা রয়েছে, তারা কি ধরনের কাজ করছে বা তাদের ফিউচার কি এন্ডেভার গুলো রয়েছে, প্রজেক্ট, তো সেই সম্পর্কে তাদের সবার কাছ থেকে একটা কাজ এখানে ডিসপ্লে করা রয়েছে। এখানে আপনি কলেজ স্টুডেন্ট যারা আছে, যেমন ধরুন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট আছে, বিশ্বভারতী আছে, তো এদের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টসরা আছে তাদের কিছু কাজ দেখতে পেয়েছে। এছাড়াও আপনি দেখতে পেয়েছেন যেমন প্রদীপ মিত্র রয়েছে, বিমল কুন্ডু রয়েছে, এবং সিনিয়র আর্টিস্টদের কাজও আপনারা দেখতে পেয়েছেন, আবার সুজয় মুখার্জি ওনার কাজ রয়েছে, ঠিক আছে। তো এদের বিভিন্ন আর্টিস্ট যারা সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে মিড ক্যারিয়ার, ইয়ং প্রফেশনাল, সবার কাজ আছে। এই এক্সিবিশনটা আপনি পুরোটা ঘুরে দেখবেন, এবং ঘুরে দেখলে বুঝতে পারবেন যে এখানে মেনলি আপনি কলকাতায় কি ধরনের কাজ হয়, বর্তমানে আর্টিস্টরা কি ধরনের কাজ করছে সেটা সম্পর্কে আপনি ধারণাটা পাবেন। এখানে মেটেরিয়ালের একটা ডাইভার্সিটি আপনি লক্ষ্য করতে পারেন, যেটা আমরা মানে ওয়ার্ক পার্টওয়ার্ক যখন এনজিএম এ সিলেক্ট করেছে তখন এটার উপর নজর দিয়েছে, মানে খুব যে একই ধরনের একটা মনোটোনাস কাজ আপনারা দেখবেন না। এখানে আপনারা ইন্ডিয়ান স্টাইল থেকে ওয়াশ দেখতে পাবেন, এছাড়া আপনারা অয়েল অন ক্যানভাস দেখতে পাবেন, অ্যাক্রিলিক অন ক্যানভাস দেখতে পাবেন, ওয়াটার কালার অন পেপার দেখতে পাবেন, ফটোগ্রাফি দেখতে পাবেন, স্কাল্পচারের মধ্যে যদি বলি আপনারা স্টোন দেখতে পাবেন, স্টোনের মধ্যে স্যান্ড স্টোন রয়েছে, মার্বেল প্রথমত মার্বেল বলি সেটাও রয়েছে। এছাড়া আপনারা টেক্সটাইল দেখতে পাবেন, টেক্সটাইল যখন দেখবেন সেখানে বিভিন্ন ধরনের টেক্সটাইলের কাজ রয়েছে। এছাড়া এর পরবর্তী ক্ষেত্রে আপনি যখন আরও একটু আমাদের ফার্স্ট ফ্লোরে যাবেন সেখানে গিয়ে দেখবেন কিছু মিক্সড মিডিয়া কাজ দেখতে পাচ্ছেন, এরপরে কিছু এক্সপেরিমেন্টালও কাজ রয়েছে যেখানে নিউ মিডিয়া নিয়ে কাজ কিছু আমরা দেখতে পাবো, যেটা খুবই ইউনিক। নর্মালি আপনারা যদি অন্য বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আমাদের রয়েছে কেন্দ্রীয় বা স্টেটের, তাদের এখানে নিউ মিডিয়ার কাজ খুব একটা দেখা যায় না। এখানে আপনি তুষারকান্তির এখানে তুষারধারে একটা কাজ আছে, তুষারধারে খুব সুন্দর একটা কাজ রয়েছে যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের, সেখানে কাজটা দেখতে পারেন। দেবাশিস ভৈরবের কাইনেটিক স্কাল্পচার আপনি দেখতে পারেন, এছাড়া আরো ভালো কাজ ডিফারেন্ট মিডিয়ামের কাজ, প্রতীক যে আর্টিস্ট রয়েছে ওনার একটা কাজ যদি এনক্রোচমেন্ট বলে টাইটেল আছে, ওটা টেম্পের উপরে টিচিং করা হয়েছে, ওটা একটা ভালো কাজ, ওটা দেখতে পারেন। গায়ত্রী কাজ রয়েছে, ইয়ং আর্টিস্ট, ওর কাজগুলো দেখবেন নিডেল ওয়ার্ক করা সেকেন্ড ফ্লোরে, তো এরকম আছে ভালো ভালো কিছু কাজ। আমরা ডাইভার্সিটিটা রেখেছি, মানে এমন হবে না যে আপনি এলেন খুব মানে একই জিনিস আপনি বারবার দেখতে পাচ্ছেন, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, ডিফারেন্ট মিডিয়াম, মানে এগুলো ডেমোগ্রাফিক্যালি আর্টিস্টরা খুব ডাইভার্স এখানে রাখা হয়েছে, যাতে মানুষজন একবার এলে বুঝতে পারে যে কলকাতায় কী ধরনের কাজ হয়, কলকাতার আর্ট কলেজগুলোতে কী ধরনের পেডাগজি আমরা এখন দেখতে পাচ্ছি, মানে আমরা কী এক্সপেক্ট করতে পারি আজ থেকে 10 থেকে 15 বছরে কী ধরনের কাজ আমরা কলকাতায় আসবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে যে কম্পারেটিভ একটা অ্যানালিসিস, যে যারা সিনিয়র আর্টিস্ট তারা কী ধরনের কাজ করে এসছে, তারা কী ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করে, তারা কী ধরনের কাজ করতে চলেছে। এই

0: এক্সিবিশনটা চলছে। এছাড়া আমরা এক্সিবিশনের সাথে আরো কিছু প্রোগ্রামস করছি, যেমন আর্টিস্ট টক, সেখানে আর্টিস্ট আসছেন এবং নিজেদের বিভিন্ন আর্ট ওয়ার্ক সম্পর্কে বলছেন, এবং তাদের মানে এটা একটা রেট্রোস্পেক্টিভ টাইপেরই বলছেন, মানে তারা কিভাবে ফর্মটা জেনারেট করছে, কিভাবে তাদের কাজগুলো এগোচ্ছে। তো সেটা হয়ে গেলে মানে আমরা সেখান থেকে একটা আইডিয়া পাবো যে ওনার টোটাল। এছাড়া আমরা স্কুল ভিজিট করাচ্ছি এক্সিবিশনের সাথে, তাদের বাচ্চারা যেমন ধরুন কিছু স্কুল এসছে আমাদের এখানে, আদিত্য বিল্লা এসেছিল, লরেটো এসেছিল, আর আরো দু তিনটে স্কুল এসছে আমাদের এখানে, স্কুলের একটা লিস্ট আছে, অনেকগুলো স্কুলই এসছে। তো ওরা মোটামুটি বাচ্চারা এলে মোটামুটি আমরা একটা মেটেরিয়াল প্রোভাইড করছি, মানে আর্ট মেটেরিয়াল, সেটা ওয়াটার কালার, কিরম স্টুডেন্ট আসছে বয়সের উপর ভিত্তি করে বাচ্চাদের একটা আইডিয়া হয়। দেন আমরা একটা রিফ্লেকটিভ জার্নালিং টাইপের করি, মানে জার্নালিং নয় ওটা, বেসিক্যালি ওটা একটা ওয়ার্কশপ, রিফ্লেকটিভ ওয়ার্কশপ, যে আপনারা ঘুরে এসে তোমরা কি ভাবছো সেটাকে করো, এরকমভাবে স্কুলের সাথে এঙ্গেজ করা হচ্ছে। আর আর্টিস্টরা যেমন বললাম, ওয়াক থ্রু হচ্ছে এক একটা আর্ট, স্পেশাল টক হচ্ছে যেখানে আর্টিস্ট কথা বলছে, আর নইলে কিছু আর্টিস্টের না অনেকগুলো কাজ আছে, তো সেই জায়গাতে যখন আপনি যাবেন তো সেক্ষেত্রে আর্টিস্ট এসে ভিজিটারদের ঘুরিয়ে দেখাচ্ছে সে কি ভাবছে, সেরকম ভাবে ওরা একটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই একটা প্রোগ্রাম করা হচ্ছে, আর একটা বিভিন্ন ওয়ার্কশপ, যেমন হুইসেল ডল রয়েছে তো তার একটা ওয়ার্কশপ করা হয়েছিল, তো গ্লাস পেন্টিং এর একটা ওয়ার্কশপ করা হয়েছে, বিভিন্ন ধরনের উডকাট প্রিন্টের একটা ওয়ার্কশপ করা হয়েছে। এইভাবে এই কাজগুলো করছে যাতে ইন্টারাকশন বাড়ানো যায়, আরো এঙ্গেজমেন্ট বেটার হয়। এছাড়া স্টুডেন্টদেরকে ডাকা হয়, এনি টাইম আসতে পারে, আর এখানে এন্ট্রি পুরোটাই ফ্রি। তো
1: শ্রী কৌশিক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর পেয়ে গেলাম একজন দর্শককে, যিনি এই প্রদর্শনী দেখতে এসেছিলেন। নমস্কার, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই প্রদর্শনী দেখে আপনার কিরকম লাগলো?
2: গতবার যখন এখানে এসেছিলাম তখন চলছিল ঘরে বাইরে, সেখানে রবীন্দ্রনাথ ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন, তো এবার দেখছি বিবর্তন, এবং যত ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন গ্যালারিতে যাচ্ছি সেখানে বিবর্তনের বিভিন্ন ছবি ফুটে উঠেছে। আমি আর্টের স্টুডেন্ট একেবারেই নই এবং খুব যে একটা আর্ট বুঝি তেমনটাও নয়, কিন্তু বুঝিয়ে দিলে সেটা ভালো লাগে। তো দেখছি একটা গ্যালারিতে মাতৃত্বের বিভিন্ন রূপ বিভিন্ন মিডিয়ামে তুলে ধরা হয়েছে, খুব ভালো লেগেছে। আবার আরেকটা জায়গাতে গিয়ে দেখছি যে আমাদের ভেতরকার অনুভূতি তাকে কিভাবে কত রকম ভাবনা দিয়ে তুলে ধরা যায়, এতগুলো মিডিয়ামে যে এগুলোকে ফুটিয়ে তোলা যায় সেটা এখানে না এলে বোঝা যাবে না। আরেকটা ব্যাপার আমার এখানে জেনে খুব ভালো লেগেছে যে এখানে স্কুল ভিজিট হয়, স্টুডেন্টরা আসে এবং তাদেরকে সমস্ত আর্ট ইলাস্ট্রেট করিয়ে তাদেরকে বসিয়ে তাদের ছবি আঁকতে দেওয়া হয়, এবং যারা আর্টিস্ট তারা প্রেজেন্ট থাকেন, তারা তাদের ছবিগুলো বুঝিয়ে বলেন। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এরকম একটা উদ্যোগ ভীষণই সাধুবাদযোগ্য, আরও বেশি করে মানুষের এখানে আসা দরকার, এই ধরনের কাজকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা, মানুষকে পাশে পাওয়াটাও খুব দরকার। তাই আমার মনে হয় আমি যেমন এসেছি আরও অনেক মানুষ এখানে আসুন, এবং এখানকার ভেতরকার যে একটা অপূর্ব আর্কিটেকচার আছে যেটা ইতালিয়ান স্থাপত্যের উপর বলেই আমি জানলাম, তো সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেও খুব ভালো লাগে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে।

আমরা শুনতে পেলাম একজন দর্শকের প্রতিক্রিয়া। প্রদর্শনীর সহকারী কিউরেটর শ্রী বিশাল দেব আমাদের জানালেন যে বিবর্তন নামের এই প্রদর্শনীটিকে ছটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি বন্দে মাতরম, দ্বিতীয়টি ইকোজ অফ ডিভাইন অ্যান্ড ফোক, তৃতীয়টি আনফোল্ডিং ওম্যানহুড, চতুর্থটি মাইন্ড আনভেইলড, পঞ্চমভাগটির নাম ইভলভিং হরাইজন এবং ষষ্ঠ ও শেষ বিভাগের নাম সিটি লাইফ। বন্দে মাতরম বিভাগে 12টি ছবি আছে, যেগুলি গানের লাইন সুজালাং, সুফালাম, মালাইয়া জশি তালামকে ছবিতে প্রকাশ করেছে। ইকোজ অব দ্য ফোককে দেখা যাবে এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ সিরিজ, একটি রামায়ণ আর একটি মহাভারতের। তৃতীয় বিভাগটির নাম আনফোল্ডিং ওম্যানহুড, এখানে নারীকে নানা রূপে নানাভাবে দেখানো হয়েছে। একজন নারী কিভাবে মাতৃত্বের প্রস্তুতি নেন, মা হওয়ার পরে তিনি কিভাবে সন্তানের সঙ্গে সময় কাটান, এই ধাপগুলো বিভিন্ন মিডিয়ামে অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ প্রদর্শনীটি দেখবার পর শ্রী বিশাল দেব আমাদের জানালেন যে আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকাটা খুব জরুরি। সেই কথাই এই প্রদর্শনীর প্রতিটি বিভাগে নানা মিডিয়ামের সাহায্যে এবং নানা ফর্মের সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

কলকাতা কলতানে আজ শুনলেন কলকাতার অন্যতম প্রাচীন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সাম্প্রতিক প্রদর্শনী বিবর্তনের কথা। অনুষ্ঠানটি বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লালন গাথা। আজকের এই লালন গাথা অনুষ্ঠানে আমি কথা বলবো বা আলোচনা করব লালনের গানে রূপকের ব্যবহার নিয়ে। এর আগেও করেছি, আসলে লালনের ক্ষেত্রে এই সমস্ত গানে রূপকের ব্যবহার নিয়ে ছোট্ট এই পরিসরে আলোচনা করে পুরো জিনিসটাকে এই টাইম ফ্রেমের মধ্যে বেঁধে ফেলা খুব খুব কঠিন একটা বিষয়। তাও চেষ্টা করেছি যতটা সম্ভব, সেই রকমই আজকেও থাকছে সেই প্রচেষ্টারই আরেকটি অংশ। ফকির লালন শাহর গানে আধ্যাত্মিক ভাব বা মানবতাবাদ এবং দেহতত্ত্বকে প্রকাশ করার জন্য তিনি অসাধারণ সব রূপক বা মেটাফোরের ব্যবহার করেছেন। এবং সবথেকে বড় কথা, এই মেটাফোরগুলো কিন্তু আমাদের রোজকার জীবনযাত্রার ক্ষেত্রে বা খুব বিষয়ী খুব সংসারী মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও তাঁদের খুব চেনা জিনিস, যেমন নৌকো, পাখি, বাজার, নদী বা কখনো খাঁচা ইত্যাদি সমস্ত জিনিসকে তিনি ব্যবহার করেছেন রূপক হিসেবে। সেই রূপকের মাধ্যমে তিনি কখনো বোঝাতে চেয়েছেন পরমাত্মার কথা, কখনো মন, কখনো দেহ, কিংবা কখনো সৃষ্টিকর্তার কথা। একের পর এক গানে তিনি রূপক ব্যবহার করে বেঁধেছেন মানুষের মন, মানুষকে শিখিয়েছেন নানা গানের মাধ্যমে জীবন দর্শনের কথা। সেরকমই একটি গান রইল এবারে।

লালনের গানে রূপকের ব্যবহারের ক্ষেত্রে আরও কতগুলো জিনিস বারবার ফিরে ফিরে আসে, যেমন জাত ও ধর্মের রূপক। সমাজে বা সমাজকে, মানুষকে যে জাত, কুল বা ধর্মের বেড়াজালে আটকে রাখা হয়েছে

লালনের গানে রূপকের ব্যবহারের ক্ষেত্রে আরও কতগুলো জিনিস বারবার ফিরে ফিরে আসে, যেমন জাত ও ধর্মের রূপক। সমাজে বা সমাজকে, মানুষকে যে জাত, কুল বা ধর্মের বেড়াজালে আটকে রাখা হয়েছে,

এইরকমই রূপক আশ্রিত আরেকটি গান হলো মিলন হবে কতদিনে। এই গানটি তাঁর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আধ্যাত্মিক এবং ভক্তিবাদী গান। আপাত দৃষ্টিতে একে সাধারণ কোনো বিরহ বা প্রেমের গান মনে হলেও এর ভেতরে কিন্তু রয়েছে গভীর দেহতত্ত্ব, সুফি এবং বৈষ্ণব দর্শনের রূপক। এখানে লালন নিজেকে একজন বিরহী প্রেমিক এবং সৃষ্টিকর্তা বা পরমাত্মাকে সাই বা পরম পুরুষ হিসেবে কল্পনা করে তার সাথে মিলনের আকুলতা প্রকাশ করেছেন। সেই গানটি রইল আজকের লালন গাথায় আপনাদের জন্য। যেতে যেতে রেখে যাচ্ছি সহজ মার কণ্ঠে মিলন হবে কতদিনে। কথা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে সঙ্গে নিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি নানা রকম বিষয় নিয়ে, আলোচনা করে থাকি নানা রকম টপিক নিয়ে, এবং নানা টপিক নিয়ে আমরা আড্ডা মেরে থাকি। আমাদের আজকের এই অনুষ্ঠানও কিন্তু সেই তালিকার বাইরে নয়। আমাদের আজকের এই অনুষ্ঠানও সাজিয়েছে সেইভাবেই, নানা রকমের বিষয়ে, নানা রকমের টপিক নিয়ে, এবং সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো, আড্ডা দেব। আর আমাদের আড্ডা গান ছাড়া তো হয় না, তাই না? তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আড্ডার ফাঁকে ফাঁকে থাকবে কিছু মন ভালো করে দেওয়া গান। আর গানে গল্পে আড্ডায় আপনাদের সঙ্গে থাকব আমি, সিদ্ধার্থ। তাই আর বরঞ্চ দেরি না করে আমরা সরাসরি একটা গান দিয়ে শুরু করি আমাদের আজকের এই আড্ডা। আপনারা কিন্তু কোথাও যাবেন না, একটা গান শুনেই আমরা ফিরে আসব আমাদের আজকের এই আড্ডায়।

ডাকছে মাঠের সবুজ ঘাস। আচ্ছা, কখনো যদি এরকম পরিস্থিতি হয় যে এই মাঠ, এই ঘাস, এগুলো সবুজ থাকলো না, এই আকাশ এত পরিষ্কার থাকলো না, তখন কীভাবে কখনো ভেবে দেখেছেন? আসলে আজকের তারিখটা নিশ্চয়ই সকলের খেয়াল আছে, কারণ আজকের দিনটা কিন্তু পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি, পৃথিবী নামের এই গ্রহতে প্রাণের সৃষ্টি ও তার ধারাবাহিক বিবর্তনের পেছনে প্রাকৃতিক পরিবেশের এক অনন্য অবদান রয়েছে, সেটা অনস্বীকার্য। এই পরিবেশের অন্যতম প্রধান রক্ষা কবচ হল আমাদের এই বায়ুমণ্ডলের ওজোন স্তর বা ওজোন লেয়ার। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে থেকে পৃথিবীকে বাঁচাতে এই স্তরটি একটি অদৃশ্য ছাতার মতো কাজ করে। কিন্তু আধুনিক মানব সভ্যতায় লাগামহীন উন্নয়ন এবং দূষণের ফলে এই জীবনদায়ী স্তরটি আজ মারাত্মক রকম সংকটের মুখে। ওজোন স্তরের এই ক্ষয় রোধ এবং বিশ্ববাসীকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর 16 সেপ্টেম্বর বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয় ওয়ার্ল্ড ওজোন লেয়ার ডে বা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস। ওই 1980-এর দশকে বিজ্ঞানীরা প্রথম অ্যান্টার্কটিকার আকাশে ওজোন স্তরে একটি বিশাল ফাটল বা গহ্বর বা হোলের আবিষ্কার করেন। এই আবিষ্কার পরবর্তীকালের সমস্ত বড় বড় বিশ্বের, মানে সমস্ত বড় বড় দেশের, সমস্ত বড় বড় রাষ্ট্র নেতা থেকে শুরু করে সমস্ত বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। ফলস্বরূপ ওজোন স্তর ধ্বংসকারী রাসায়নিক পদার্থগুলোর উৎপাদন ও ব্যবহার কমানোর লক্ষ্যে, আবারও বলছি, ওজোন স্তর ধ্বংসকারী রাসায়নিক পদার্থগুলোর উৎপাদন এবং ব্যবহার কমানোর লক্ষ্যে 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকে পরবর্তীকালে মন্ট্রিল প্রোটোকল নামে চিহ্নিত করা হয়। পরবর্তীতে 1994 সালের 19 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে 16 সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব ওজোন দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1995 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন হয়ে আসছে। কিন্তু এর গুরুত্ব কোথায়?

কেন এইভাবে দিন ক্ষণ নির্ধারণ করে এই দিন পালনের ব্যবস্থা করা হয়েছে, কেনই বা এই সমস্ত কিছু নিয়ে আজকে এত কথা হচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি গানের ওপারে।

আমরা কথা বলছিলাম ওজোন স্তর নিয়ে। এবারে যদি প্রশ্নটা উঠে যে এই ওজোন স্তর কি এবং এর ভূমিকা কি, তাহলে বলতে হয় আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 15-30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের একটি ঘন স্তর রয়েছে। একেই ওজোন স্তর বা ওজোন লেয়ার বলা হয়। সূর্য থেকে অনবরত ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি যে বেরোচ্ছে, শুধু অ্যাকচুয়ালি আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট সি, এই যে দু ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয়, ওজোন স্তর এই সমস্ত বিষাক্ত রশ্মিগুলোকে শোষণ করে নেয়, ফলত এই রশ্মি পৃথিবীতে আসতে পারে না। ঠিক এই কারণেই এই স্তরটিকে পৃথিবীর প্রাকৃতিক সানস্ক্রিন বা বায়ুমণ্ডলের ছাতা বলা হয়।

বিজ্ঞানীদের মতে ওজোন স্তর ধ্বংসের জন্য প্রকৃতির চেয়ে মানুষের তৈরি কৃত্রিম রাসায়নিক পদার্থগুলো বেশি দায়ী। এগুলোকে একত্রে ওডিএস বা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস বলা হয়। এর মধ্যে প্রধান যে কারণগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কার থেকে শুরু করে বিভিন্ন অ্যারোসল ক্যান এবং এত ফোম যা আছে আশেপাশে, এই প্রায় সমস্ত শিল্প, প্রায় প্রত্যেকটি মেশিনারি, সমস্ত কিছু থেকে ব্যাপকভাবে নির্গত হয় এই সিএফসি। এই সিএফসি কিন্তু ওজোন স্তর ধ্বংসের মূল খলনায়ক। আর অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে আছে হ্যালেন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফ্লোরাম এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেমন NO, N2O এরকম বিভিন্ন অক্সাইড, এরাও কিন্তু দ্রুত ওজোন স্তরে ক্ষয় ঘটিয়ে চলেছে। আর এই ওজোন স্তরে ফাটল ধরলে বা কোনোভাবে যদি এই ক্ষতিকর আলট্রাভায়োলেট রে সরাসরি যদি পৃথিবীতে প্রবেশ করে তাহলে কি হবে জানো? মানব স্বাস্থ্যের উপর তো একটা ব্যাপক প্রভাব পড়বে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ত্বকের ক্যান্সার বা মেলানোমা দেখা দেবে, চোখে ছানি পড়া থেকে শুরু করে অকাল বার্ধক্যর মতো মারাত্মক মারাত্মক সমস্ত রোগের প্রকোপ বাড়বে। উদ্ভিদ ও কৃষির ক্ষতি হবে, উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলত শস্যের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পাবে এবং একদম এগুলো সূত্র ধরেই যেটা এর পরবর্তীতে আসবে সেটা হচ্ছে খাদ্য সংকট। এরপর খাদ্য সংকট দেখা দেবে, বাস্তুতন্ত্র ও জলবায়ুর তো পরিবর্তন হবেই, কারণ সমুদ্রের সমস্ত যত রকমের ফাইটোপ্ল্যাঙ্কটন আছে বা এককোষী শৈবাল যেগুলো থাকে তারা ধ্বংস হয়ে যাবে, এবং এরা ধ্বংস হলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল বিপন্ন হবে। আর এছাড়া তো এর ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আরও তীব্র হবে, তীব্র এখনই আছে মানে তীব্রতর হবে। এবার এই ওজোন স্তর রক্ষায় মন্ট্রিয়াল প্রোটোকলের সাফল্য, বর্তমান পরিস্থিতি কি? আন্তর্জাতিক পরিবেশ চুক্তিসমূহের মধ্যে মন্ট্রিয়াল প্রোটোকলকে সবচেয়ে সফল হিসেবে গণ্য করা হয়। এই চুক্তির অধীনে বিশ্বজুড়ে প্রায় 99% ওজোন ক্ষয়কারী গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক বৈজ্ঞানিক মূল্যায়ন বা রিপোর্ট অনুযায়ী যদি এই ধারা বজায় থাকে তবে আগামী ওই 2040 সালের মধ্যে পৃথিবীর বেশিরভাগ অংশের এবং 2066 সালের মধ্যে অ্যান্টার্কটিকার আকাশের ওজোন স্তর পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আর এটা হবে মানবজাতির যৌথ প্রয়াসের এক মহৎ উদাহরণ। এবার প্রশ্নটা আসে যে আমাদের করণীয় কী কী? আমাদের করণীয় হচ্ছে বিশ্ব ওজোন দিবস কেবল একটি আনুষ্ঠানিক মানে উদযাপনের দিন নয়, এটা আমাদের দায়িত্বকে মনে করিয়ে দেওয়ার দিন। ওজোন স্তর সুরক্ষায় সাধারণ মানুষ হিসেবে আমাদের কিছু করণীয় আছে, যেমন এই রেফ্রিজারেটর বা এসি কেনার সময় সিএফসি ফ্রি বা পরিবেশ বান্ধব প্রযুক্তির পণ্য কেনা। দুই, নানা জায়গায় আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে গাছ লাগাতে পারি, কমাতে পারি রাসায়নিক সারের ব্যবহার, এমনকি আমরা শক্তির অপচয় রোধ করতে পারি যার ফলে পরিবেশের দূষণ অনেকটা অনেকটা কমবে। এবং শেষ, যেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, আমাদের সচেতন হতে হবে। আমাদের সচেতন হতে হবে শুধুমাত্র এটা মাথায় রেখেই যে সুস্থ ওজোন স্তর সুরক্ষিত জীবন। একমাত্র ওজোন স্তর সুস্থ থাকলেই কিন্তু আমাদের জীবন সুরক্ষিত হবে। প্রায় ঠিক এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই বছরের 2026 সালের বিশ্ব ওজোন দিবসের থিম কিন্তু গ্লোবাল অ্যাকশন ফর এ কুলার প্ল্যানেট, অর্থাৎ একটি শীতল গ্রহের জন্য সারা বিশ্বে গৃহীত পদক্ষেপ। এই সংকল্পের মূল উদ্দেশ্য বা এই থিমের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা, তাছাড়া নানা রকমভাবে ওজোন স্তরের ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, সিএফসির

পরিমাণ এবং খুব ইম্পর্টেন্ট সাস্টেনেবল কুলিং, ফ্রিজ বা এয়ার কন্ডিশনের পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে অতিরিক্ত উত্তপ্ত হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি। এতে গেল আমাদের কালেকটিভ করণীয় কী কী। এবারে যদি প্রশ্ন ওঠে আমার করণীয় কী, আমার করণীয় এই মুহূর্তে যেটা, সেটা হলো আমাদের এই গম্ভীর আলোচনার ফাঁকে একটা ছোট্ট গানের বিরতি গুঁজে দেওয়া। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমি একটা ছোট্ট গানের বিরতি নিয়েই ফিরে আসছি গানের ওপারে, আর আপনাদের জন্য রেখে যাচ্ছি অঞ্জন দত্তর কণ্ঠে এই গানটা।

আমরা যদি তারিখের কথা বলি, তাহলে কিন্তু এই তারিখ ধরে চললে ভারতের ইতিহাসেও আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই তারিখের সঙ্গে জড়িয়ে আছে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক অনশনের ইতিহাস। আসলে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ও সত্যাগ্রহের অন্যতম প্রধান হাতিয়ার ছিল এই অনশন। 1932 সালের 16ই সেপ্টেম্বর পুনের ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেলে বন্দী থাকা অবস্থায় গান্ধীজি প্রথম তাঁর আমরণ অনশনের কথা ঘোষণা করেন এবং 20শে সেপ্টেম্বর থেকে এই অনশন শুরু করেন। ভারতের জাতীয় রাজনীতি এবং সমাজ সংস্কারের ইতিহাসে এই অনশন এক গুরুত্বপূর্ণ ও অত্যন্ত সুদূরপ্রসারী একটি ঘটনা। এই ঐতিহাসিক অনশনের মূল কারণ ছিল ব্রিটিশ সরকারের একটি কুখ্যাত রাজনৈতিক চাল, যা কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। 1932 সালের অগস্ট মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে টোনালসন বা র্যামসে ম্যাকডোনাল্ড এই নীতি ঘোষণা করেন। তার মতে ভারতীয় যে সমস্ত বিভিন্ন জাত ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেন, পাশাপাশিভাবে থাকেন, তাদের থেকে সমাজে তথাকথিত অনুন্নত বা ডিপ্রেসড ক্লাস বা শ্রেণীকে সম্পূর্ণ আলাদা করে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের জন্য পৃথক নির্বাচনের বা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা। আর এখানেই মহাত্মা গান্ধী আপত্তি জানান। তিনি বলেন যে তিনি এই নীতির তীব্র বিরোধিতা করলেন প্রথমে, তারপরে তিনি বলেন যে দলিতদের জন্য বা এই সমস্ত মানুষদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করলে সমাজ চিরতরে দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং এমনিতেই এখনও আমাদের দেশে অস্পৃশ্যতা, জাতপাত ইত্যাদি বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু তখন সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এইভাবে চললে হিন্দু সমাজ, আমাদের এই সমাজ চিরতরে দ্বিখণ্ডিত হবে এবং এই সমাজ আস্তে আস্তে অস্পৃশ্যতা এবং জাতপাতের আধারে তলিয়ে যাবে। সেই সময় তিনি ডক্টর বি আর আম্বেদকরের দাবির বিরোধী ছিলেন না, কিন্তু পৃথক নির্বাচনের মাধ্যমে এই সমাজকে আলাদা করার বা ভাগ করার ব্রিটিশদের এই ষড়যন্ত্রের তিনি ঘোর বিরোধী ছিলেন। 1932 সালের 20শে সেপ্টেম্বর গান্ধীজি যখন ইয়েরওয়াড়া জেলেই আমরণ অনশন শুরু করলেন, তখন এই অনশনের কথা ছড়িয়ে পড়তেই সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হল। সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষের তাদের নিজেদের মনোভাব বদলাতে শুরু করল। ভারতের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গা, যেখানে যে সমস্ত জায়গায় এই অস্পৃশ্যতার দোহাই দিয়ে এইরকম নানা রকম সামাজিক অবিচারের দোহাই দিয়ে মানুষের প্রবেশ আটকে রাখা হয়েছিল, সেই সমস্ত জায়গায় মানুষকে অবাধে প্রবেশের জায়গা করে দেওয়া হল। এমনকি এই অনশনে গান্ধীজির জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় রবীন্দ্রনাথ ঠাকুর, মদন মোহন মালব্য এবং তেজ বাহাদুর সপ্রুর মতো বিশিষ্ট সমস্ত নেতৃবৃন্দরা এই সমস্যা সমাধানের জন্য তৎপর হয়ে ওঠেন এবং অবশেষে এই 24শে সেপ্টেম্বর 1932 সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যা পুনা চুক্তি নামে বিখ্যাত। এই চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। এই চুক্তির শর্ত ছিল বা এই চুক্তি অনুযায়ী শর্ত দেওয়া হয়েছিল যে সমাজের কোনো শ্রেণীর মানুষের জন্য পৃথক নির্বাচনে

দাবি করা যাবে না, তার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই সমাজের উন্নত অনুন্নত শ্রেণীর সবাই এখানে নির্বাচনে অংশ নিতে পারবেন। ১৯৩২ সালের ১৬ই সেপ্টেম্বর এই অনশনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক চাল বা ষড়যন্ত্রের প্রতিবাদ ছিল না, এটা ছিল ভারতীয় সমাজকে অখণ্ড রাখার, সমস্ত মানুষকে একসাথে রাখার মানবিকতার মর্যাদা দিয়ে সেই লড়াইয়ের সূচনা ছিল। এই অনশন প্রমাণ করেছিল যে অহিংসার মাধ্যমে দেশের সামাজিক ব্যাধি এবং সাম্রাজ্যবাদী সমস্ত শক্তির কুচক্রান্ত দুয়েরই মুখোমুখি হওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে, লড়তে হবে। আজও সেই লড়াইয়ের ব্যাটন আমরা বয়ে বেড়াচ্ছি। খারাপ লাগে, তাই না?

আর তারিখ নিয়ে কথা বলতে গেলে আরও একটা কথা আজকে বলতেই হয়, সেটা হলো আমাদের এই আজকের তারিখ কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসেও আজকের এই দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনেই জন্মগ্রহণ করেন ভারতরত্ন সঙ্গীতশিল্পী MS সুব্বুলক্ষ্মী। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে MS সুব্বুলক্ষ্মী এক কালজয়ী এবং বিস্ময়কর নাম। তিনি ছিলেন একাধারে কর্ণাটকী সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী এবং মহান দেশপ্রেমিক এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক। তার ঐশ্বরিক কণ্ঠস্বর এবং ভক্তিগীতির মূর্ছনা কেবল ভারতের আপামর জনতাকেই নয়, মুগ্ধ করেছিল মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো বড় বড় দূরদর্শী রাষ্ট্রনায়কদেরও। 1916 সালের 16ই সেপ্টেম্বর তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করা এই মহান শিল্পীর অবদান ভারতের সাংস্কৃতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। মাদুরাইয়ের এক ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে তার জন্ম হয়। তার মা ছিলেন একজন প্রখ্যাত বীণা বাদক। খুব ছোটবেলা থেকেই সুব্বুলক্ষ্মী মায়ের কাছে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরবর্তীতে তিনি শ্রীনিবাস আয়ারের কাছে কর্ণাটকী সঙ্গীতের উচ্চাঙ্গ শিক্ষা নেন এবং পণ্ডিত নারায়ণ রাও ব্যাসের কাছে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। মাত্র 11 বছর বয়সে তিরুচিরাপল্লির একটি মন্দিরে তিনি তার প্রথম প্রকাশ্য অনুষ্ঠান করেন, যাকে ইংলিশে বলা হয় পাবলিক পারফরম্যান্স। এরপর মাত্র 13 বছর বয়সে মাদ্রাজ, তখন তো মাদ্রাজই ছিল, মাদ্রাজ মিউজিক একাডেমিতে গান গেয়ে তিনি সমকালীন সঙ্গীত বোদ্ধাদের চমকে দেন। কন্নড়, তেলুগু, তামিল, মালায়ালাম ছাড়াও তিনি হিন্দি, বাংলা, গুজরাটি এবং সংস্কৃত ভাষায় অনুবদ্ধ সমস্ত ভক্তিগীতি গেয়েছেন। তাঁর গাওয়া শ্রী ভেঙ্কটেশ প্রভাতম, বিষ্ণু সহস্রনাম এবং আদি শঙ্করাচার্যের ভজগোবিন্দ মা আজও ভারতের কোটি কোটি ঘরে প্রতিদিন সকালে ভক্তি জাগিয়ে তোলে। তবে একই সালে তিনি অভিনয় করেছিলেন মীরাবাইয়ের চরিত্রে। 1945 সালে তিনি মীরা চলচ্চিত্রে মীরাবাইয়ের ভূমিকায় অভিনয় ও গান করেন। এই চলচ্চিত্রটি হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার পর সমগ্র উত্তর ভারতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। এহেন সুব্বুলক্ষ্মী তার সঙ্গীতের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনকেও পরোক্ষভাবে ইন্ধন যুগিয়েছেন। ঠিক একই কারণে তিনি মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরুর অত্যন্ত প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন। আর একটা জিনিস তার জীবনে ছিল, তা হলো তার মহৎ দানশীলতা। তিনি তার সঙ্গীত জীবনের সিংহভাগ উপার্জিত অর্থ এবং পুরস্কারের অর্থ বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, স্কুল, অনাথাশ্রম এবং স্বাধীনতা আন্দোলনের তহবিলে আন্দোলনের সাহায্যে দান করেছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে শাস্ত্রীয় সঙ্গীতের গৌরব তুলে ধরেন। 1966 সালের অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বা UN জেনারেল অ্যাসেম্বলিতে ভারতের প্রতিনিধি হিসেবে তিনি সঙ্গীত পরিবেশন করেন, যা কোনো ভারতীয় শিল্পীর জন্য প্রথম এবং অত্যন্ত গর্বের একটি ঘটনা ছিল। 1998 সালে তাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়। আর 1974 সালে তিনি পান রামন ম্যাগসেসে পুরস্কার। এই পুরস্কার তিনি পান প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে। এছাড়া 1954 সালে পদ্মভূষণ পেয়েছেন। 1975 সালে পদ্মবিভূষণে তাকে মানুষ সম্মান জানিয়েছেন। 2004 সালের 11ই ডিসেম্বর এই সুর সম্রাটকে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার স্মৃতি, তার গান, তার কাজ আজও আমাদের মননে, আমাদের সমস্ত কিছুর সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে বলে নিই, আজকে জন্মদিন রয়েছে আমাদের বাঙালি মননশীল সাহিত্য চর্চা এবং মাতৃভাষায় বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার এক কাণ্ডারী গিরিজাপতি ভট্টাচার্য, এবং
বিংশ শতাব্দীর 30-40 দশকের বাংলা কাব্যজগতের এক বিশিষ্ট প্রগতিশীল কবি দীনেশ দাস দুজনেই জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। এবং দীনেশ দাসের কথা যখন উঠল, যখন এত কথা বলা হলো স্বাধীনতা আন্দোলন নিয়ে, এবং দীনেশ দাসের কথা উঠলে যখন শ্রমজীবী মানুষের আন্দোলনের কথা উঠবেই এবং তার কাছ থেকে কবিতার কথা উঠবেই, তখন একটা গান না শুনলেই নয়, কিন্তু একই সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আমাদের আজ সন্ধ্যার এই আসর আজকের মতো এ পর্যন্তই থাক। কারণ সময় বলছে আমাকে এবার পাত্তারি গুটিয়ে জায়গা করে দিতে হবে অন্য অনুষ্ঠানের। তাই যেতে যেতে রেখে যাচ্ছি আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের একেবারে শেষ গান

আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ, পরে আবার কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে অর্থাৎ মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান টুকরো খেলার খবরে, অর্থাৎ শিরোনামে এক নজরে।
1: এক নজরে

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের। সঞ্জু স্যামসনের 20 ইনিংস 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা নীতিশ রেড্ডি। সাউদাম্পটনের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড 119 রানে হারালো শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক অনবদ্য ও অপরাজিত 114 রানের ইনিংস খেলেন। জস বটলার করেন 80 রান। আইএফএ শিল্ডের সূচি প্রকাশিত হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আজ প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডানের আল হুসেইন। লালিগা রিয়াল ম্যাড্রিড 3-2 গোলে হারালো এলচেকে। অন্য খেলায় ভ্যালেন্সিয়া 1-0 গোলে হারালো অ্যালভেসকে। রায়ো ভায়োকানো 2-1 গোলে হারালো স্প্যানিয়লকে। লালিগায় আজ মুখোমুখি অ্যাটলেটিকো ও সাসুনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশীয় সময় রাত 11টা। অন্য ম্যাচে মুখোমুখি বার্সিলোনা ও রেসিং। এই ম্যাচটি শুরু বাংলাদেশীয় সময় রাত 1:30। কারাবাও কাপে লিভারপুল 3-1 গোলে হারালো টটেনহ্যামকে। অন্য ম্যাচে আর্সেনাল 4-2 গোলে হারালো ইপসউইচ টাউনকে। আজ কারাবাও কাপে মুখোমুখি এভারটন ও ওলভারহ্যাম্পটন। খেলা শুরু বাংলাদেশীয় সময় রাত 12:45। অন্য ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা এবং কভেন্ট্রি। দুটি ম্যাচই বাংলাদেশীয় সময় রাত 1। ইউরোপীয় লিগে আজ মুখোমুখি সেল্তা ভিগো ও ওমেনিয়া। এই ম্যাচটি শুরু রাত 10:45 বাংলাদেশীয় সময়। আর অন্য দুটি ম্যাচ এসি মিলান বনাম বেনফিকা, লেভারকুসেন বনাম সেডিয়ে। এই দুটি ম্যাচই বাংলাদেশীয় সময় রাত 1। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কলম্বিয়ার জাতীয় দলের ফুটবলার হামেস রড্রিগেস। চোটের কারণে আসন্ন এশিয়ান গেমসের ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়লেন স্পিনার বরুণ চক্রবর্তী। তার জায়গায় ভারতীয় দলে এসেছেন বিপ্রাজ নিগম। প্রকাশিত হল 2026 এশিয়ান গেমসের সূচি। এবারের এশিয়ান গেমসে সর্বমোট 469টি ইভেন্ট ও বিভিন্ন শাখায় বিভক্ত 43টি মূল খেলাকে রাখা হয়েছে। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতাবন্ধুরা, এক নজরের পরে আমরা এবার চলে যাব আতস গাছের তলায়।
1: আতস গাছের তলায়
0: আমরা চলে এসেছি, আতস গাছের তলায়। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ ভারতীয় দল জিতে নিত। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে 7 উইকেটে হারালো ভারত। এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু টি টোয়েন্টি সিরিজের জয় নিশ্চিত করেছে ভারত। গতকাল প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছিল 8 উইকেটে 159 রান, জবাবে 14.5 ওভারে 3 উইকেটে 163 রান করে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি, বলা যায় আগ্রাসনের ওপেনিং জুটি, কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামের 22 গজে ভারতের জয় গতকাল সহজ করে দিয়েছিল। প্রথম ম্যাচে রান পাননি সঞ্জু স্যামসন। বৈভব সূর্যবংশীকে বসিয়ে কেন তাকে খেলানো হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও সমর্থক।

কেরলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটের গতকাল কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন তিনি কোচ ও দলের কাছে নির্ভরযোগ্য। 22 বলে 57 রানের ইনিংসে ছিল সঞ্জু স্যামসনের 7টি 4 ও 4টি 6। সঞ্জুর ইনিংসের কোনো জবাব ছিল না আফগান বোলারদের কাছে। রাশিদ খানের বলে আউট হতে গেলেন অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে। একই কারণে রাশিদ খানকে উইকেট দিয়েছেন অভিষেকও। তার ব্যাট থেকে এসেছে 19 বলে 39 রানের ইনিংস, 2টি 4 ও 4টি 6 মেরেছেন তিনি। তাদের ওপেনিং জুটিতে 6.2 ওভারে উঠে গিয়েছিল 88 রান, তাতেই ভারতের জয়ের রাস্তা মসৃণ হয়ে গিয়েছিল। রাশিদ একই ওভারে অভিষেক এবং সঞ্জুকে আউট করলেও ভারতীয় দল চাপে পড়ে যায়নি। রান তোলার গতি বজায় রাখেন ঈশান কিষাণও। তাদের দাপটে 7 ওভারের মধ্যে ভারত ওভার প্রতি রান তোলার লক্ষ্য অর্ধেক করে ফেলে। যদিও শ্রেয়াস আইয়ারকে দ্রুত 11 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান রাশিদ, তবুও ভারতের জয় কঠিন হয়নি, কারণ ঈশান কিষাণ 22 গজে অন্যদিকে যথেষ্ট আক্রমণাত্মক ও দায়িত্ববোধের সঙ্গে ব্যাট করছিলেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন তিলক বর্মাও। ঈশান করেন 23 বলে 38 রান, 3টি 4 ও 2টি 6 সাহায্যে। অন্যদিকে তিলক বর্মা অপরাজিত থাকেন 14 বলে 15 রানে। রাশিদ ছাড়া আফগানিস্তানের কোনো বোলারই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। 36 রানে 3 উইকেট নিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। এর আগে আফগানিস্তানের হয়ে ভালো ব্যাট করেন জাদরান রসুল, মোহাম্মদ নবী এবং রশিদ খান। ওপেন করতে নেবে আফগান অধিনায়ক করেন 33 বলে 37, 6টি 4 মারেন জাদরান। 5 নম্বরে নেবে রসুল, 1টি 4 ও 2টি 6 সাহায্যে করেন 15 রান। একসময় 100 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানেরা, সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় নবী ও রশিদ জুটি। নবী 14 বলে 20 রান করেন, 2টি 4 ও 1টি 6 মারেন। রশিদের ব্যাট থেকে এসছে 14 বলে 28 রান, তিনি 3টি 4 ও 1টি 6 মারেন। বেশ কিছুদিন পর ভারতীয় দলে ফিরে এসেছেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা কিন্তু গতকাল ভালোই বল করেছেন, 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। প্রথম ওভারটি মেডেন দেন বুমরা। তবে ভারতের গতকালের ম্যাচে সফলতম বোলার ছিলেন নীতিশ রেড্ডি, তিনিও চোট কাটিয়ে দলে ফিরেছেন এবং দলে ফিরেই গতকাল ম্যাচের সেরা হলেন, 24 রানে 3 উইকেট নিয়েছেন। গত ম্যাচের ভালো বলকারা আর্শদীপ সিং 35 রানে 2 উইকেট পান, 28 রানে 1 উইকেট নেন অক্ষর প্যাটেল। আর রবি বিষ্ণুই, যিনি প্রথম ম্যাচে চোট পাওয়া বরুণ চক্রবর্তীর পরিবর্তক হিসেবে গতকাল খেলেছেন, সেই রবি বিষ্ণুই 1 উইকেট দিয়েছেন 32 রান দিয়ে। আর এই বলাই যেতে পারে যে গতকালের ম্যাচে ভারতীয় দল কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তারা এই সিরিজে যথেষ্ট দাপট দেখিয়েই খেলেছে। আর বিস্ফোরক ব্যাটার এবং বিস্ময় বালক এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বৈভব সূর্যবংশীকে কি খেলানো হতে পারে তৃতীয় ম্যাচে? তবে ম্যাচ শেষের পর সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিন্তু জানিয়েছেন বা সেরম ইঙ্গিত দিয়েছেন যে তৃতীয় ম্যাচে কিছু পরিবর্তন হতে পারে। সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে গিয়েছে। ফিরে আসছি আতশবাজির তলায়। আবারও ফিরে এলাম আতশবাজির তলায়। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর প্রথম ম্যাচ আজ রয়েছে ইস্টবেঙ্গলের আর জর্ডানের আল হুসেইনের বিরুদ্ধে নাভে। তার আগে কিন্তু আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হবাস, দলে চোট আঘাত সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও সেটাকে গুরুত্ব দিতে নারাজ হবাস। আর এই জর্ডানের আল হুসেইনের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ কোচ জানিয়ে দিয়েছেন ডুরান জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তার লক্ষ্য। চোটের জন্য একাধিক ফুটবলারকে নিয়ে যেতে পারেননি হাবাস, সামান্য চোট রয়েছে মোহাম্মদ রশিদেরও, তাতেও খুব একটা উদ্বিগ্ন দেখাচ্ছে না ইস্টবেঙ্গল কোচকে। গতকাল সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে তারা ACL 2 গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি, এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন বলেও উল্লসিত, এটা একটা দারুণ সুযোগ বলেও তিনি উল্লেখ করেছেন। গত 2 মাস ধরে ইস্টবেঙ্গল জয়ের মধ্যে রয়েছে, এই প্রতিযোগিতাতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান বলেই জানিয়েছেন কোচ হাবাস। তিনি আরও জানিয়েছেন আল হুসেইন শক্তিশালী দল, তবে তারা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলবেন আজকের ম্যাচে। অন্যদিকে জর্ডানের এই দলটি অর্থাৎ আল হুসেইন কিন্তু চেনা ছন্দে নেই, কিছুদিন আগেই তাদের কোচ আহমেদ হায়াল দায়িত্ব ছেড়ে দিয়েছেন। জর্ডান প্রো লিগে 5টি ম্যাচ খেলে মাত্র একটা

কোথায় যায় এবং কীরকম ম্যাচ হয় টান টান উত্তেজনার, সেইটা বলবে সময়। এবং রাত 9টার পরেই কিন্তু এই ম্যাচ সম্ভবত শুরু হবে এবং বাংলাদেশীয় সময় হয়তো ম্যাচটি 10টার কাছাকাছি শুরু হতে পারে এবং ভারতীয় সময় রাত 9:30 এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশের সময় অবশ্যই রাত 10টায় এই ম্যাচটি শুরু হতে চলেছে। এবং সেই ম্যাচের দিকে কিন্তু লক্ষ্য থাকবে ফুটবল প্রেমীদের, এপার বাংলার ওপার বাংলার। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি আতশ কাছের তলায়। ফিরে এলাম আতশ কাছের তলায়। আইএফএ শিল্ড শুরু হয়ে যাবে ক্যালকাটা লিগ বা কলকাতা লিগ শেষ হওয়ার দুদিনের মধ্যে। আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি প্রকাশ করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। 6টি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। কলকাতার 3 প্রধান ছাড়াও রয়েছে ভিন রাজ্যের 3টি ক্লাব। প্রতিযোগিতা শুরু হবে 22শে সেপ্টেম্বর। প্রথম দিনেই মিনি ডার্বি অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিংয়ের খেলা রয়েছে। কলকাতা লিগ শেষ হবে 19শে সেপ্টেম্বর। তার 3 দিনের মাথায় শুরু হয়ে যাবে আইএফএ শিল্ড। লিগের শেষ দিন মাঠে নামবে ইস্ট বেঙ্গল। লাল হলুদ শিবিরকে শিল্ডের প্রথম ম্যাচ খেলতে হবে 22শে সেপ্টেম্বর, অর্থাৎ নতুন প্রতিযোগিতার প্রস্তুতির জন্য মাত্র 2 দিন সময় পাবে ইস্ট বেঙ্গল। লিগ এবং শিল্ড দুটি আইএফএর প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই এই সূচি নিয়ে ক্রীড়া মহলে প্রশ্ন উঠেছে। দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম রিকভারি টাইমও সেইভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। শিল্ডের গ্রুপ 1-এ রয়েছে ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ও পাঞ্জাব এফসি। অন্যদিকে গ্রুপ 2-তে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। 22শে সেপ্টেম্বর ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মোহামেডান এবং সেই ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এবারের আইএফএ শিল্ডের। 23শে সেপ্টেম্বর মাঠে নামবে মোহনবাগান, সবুজ মেরুন শিবিরের প্রথম প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। 25শে সেপ্টেম্বর মোহামেডানের খেলা পাঞ্জাব এফসির সঙ্গে। 26শে সেপ্টেম্বর শ্রীনিধি ডেকান নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ। 28শে সেপ্টেম্বর মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি। 29শে সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। গ্রুপ পর্বের সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টে এবং বাংলাদেশীয় সময় দুপুর 3:30। শিল্ডের 2টি সেমিফাইনালই হবে 2রা অক্টোবর। মাঠ এবং সময় এখনও আইএফএ জানায়নি। ফাইনালের দিন, মাঠ, সময় কিছুই জানায়নি আইএফএ। আর একই সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আজকের আতশ কাছের তলায়।

0: শ্রোতা বন্ধুরা, বুধবারে আমরা আপনাদের জন্য নিয়ে আসি ইতিহাসের পাতা থেকে। আর ইতিহাসের পাতা থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা আবারও ফিরে দেখব সেই ক্রিকেটারকে, সেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারকে যার নাম আর্চি জ্যাকসন। তাকে নিয়ে বলেছেন রাজীব ঘোষ এবং সম্পাদনায় স্নিগ্ধা চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে শ্রোতা বন্ধুরা, তাই আজকের ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আর্চি জ্যাকসন, তাকে নিয়ে বলছেন রাজীব ঘোষ, অনুষ্ঠানটির সম্পাদনা স্নিগ্ধা চট্টোপাধ্যায়। আসুন শুনি।
1: আজ ইতিহাসের পাতা থেকে এই কথিকা পর্যায়ে আমরা শুনব একটি বিশেষ কথিকা। আমরা ফিরে তাকাব এমন কিছু ক্রীড়াবিদদের দিকে যারা কিছুদিনের জন্য তারকা হয়ে সবার নজর কেড়েছিলেন কিন্তু তারপর হারিয়ে যান। আজ রাজীব ঘোষ বলেছেন এমনই একজন তারকার কথা, তার নাম আর্চি জ্যাকসন। আর্চি জ্যাকসনের সাফল্য ও বিয়োগান্তক পরিণতি নিয়ে শুনুন এই কথিকাটি।
2: সালটা ছিল 1931। ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যপূর্ণ ম্যাচে খেলার জন্য নিউ সাউথ ওয়েলস দলে ডাক পেলেন তিনি, কারণ সে মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ায় গ্রেট ক্রিকেটে গর্ডনের বিরুদ্ধে বালমেইনের হয়ে 183 রানের একটি দর্শনীয়

0: ইনিংস খেলেছিলেন। নিউ সাউথ ওয়েলসের ম্যাচে খেলতে যাওয়ার আগে হঠাৎ প্রচণ্ড কাশি শুরু হলো তার, গলা চিড়ে উঠে এলো রক্ত, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে, কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো তাকে। তিনি ব্যাপারটাকে হালকাভাবে নিলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ঘটনাটিকে হালকাভাবে নিতে রাজি ছিল না, কারণ তাদের কাছে তিনি ছিলেন যথেষ্ট মূল্যবান এক ব্যাটসম্যান। অনেকে যার মধ্যে স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও বড় ব্যাটসম্যান হয়ে ওঠার সম্ভাবনা দেখেছিলেন, তাকে তো যত্নে রাখতেই হবে। ক্রিকেটের ইতিহাস যারা ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন, তিনি আর্চিবল্ড জ্যাকসন, অনেকে যাকে আর্চি ডাকনামেও চিনতেন। মাত্র 23 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে না গেলে ক্রিকেটের ইতিহাসে তাঁকে নিয়ে হয়তো আলাদা অধ্যায় রচিত হতো। হাসপাতাল থেকে ফেরার পর ক্রিকেট বোর্ডের কর্তারা আর্চিকে ভর্তি করেন নিউ সাউথ ওয়েলসের পার্বত্য এলাকা ব্লু মাউন্টেন্সের এক আরোগ্য আশ্রমে, যাতে স্বাস্থ্যকর আবহাওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তিনি, ফিরে আসতে পারেন জাতীয় দলে। কিন্তু ভাগ্যদেবতা বোধহয় অন্য কিছুই লিখে রেখেছিলেন তাঁর কপালে। সুস্থ হয়ে তো উঠলেন এবং ক্রিকেটেও ফিরলেন, কিন্তু চিকিৎসকেরা বোর্ডকে জানান নিউমোনারি টিউবারকিউলোসিস রয়েছে আর্চি জ্যাকসনের, যা বেশ আশঙ্কাজনক। মাঠে নামতে বারণ করেছিলেন ডাক্তাররা, কারণ যক্ষার কারণে প্রায়ই শ্বাসকষ্ট হতো তাঁর। ডাক্তারদের কথা না শুনে অপেক্ষাকৃত উষ্ণ ব্রিসবেনে গিয়ে ফের মাঠে নামেন তিনি। এক প্রতিভাবান ক্রিকেটার কখনো ক্রিকেটের নেশা ছেড়ে থাকতে পারেন? ব্রিসবেনের গ্রেট ক্লাব নর্দার্ন সাবার্বে যোগ দেন তিনি এবং শরীরের এই অবস্থা নিয়েও টানা 7 ইনিংসে 159 রানের গড়ে রানও করেন তিনি। তার ব্যাটিং দেখতে রেকর্ড সংখ্যক মানুষ ছুটে আসেন বিভিন্ন ম্যাচে। ফিরে যাওয়া যাক তার আগের ঘটনার পরম্পরায়। বয়সে এক বছরের ছোট হলেও ব্র্যাডম্যানের চেয়ে এক বছর আগেই ক্রিকেট দুনিয়ায় ঝলসে উঠেছিলেন আর্চি জ্যাকসন। মাত্র 17 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম ম্যাচে করেন 86 রান, এক সপ্তাহ পরে দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি, তবে অস্ট্রেলিয়া দলে আগে ডাক পান ব্র্যাডম্যান। নিউ সাউথ ওয়েলসের হয়ে অভিষেকের 11 মাস পর 1928-29 মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি পুরো সিরিজে 468 রান করেন 66.85 রানের গড়ে, যদিও সেই সিরিজে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন স্যার ডন, যা তার ক্রিকেট জীবনে আর কখনো হয়নি। সেই সিরিজের চতুর্থ টেস্টে অভিষেকের সুযোগ পান আর্চি। ইনিংসের শুরুতে হ্যারল্ড লারউড ও মরিস টেটের ঝোড়ো গতির মুখে 3 উইকেটে 19 রানে ধুঁকছিল অস্ট্রেলিয়া, কিন্তু অসীম সাহস নিয়ে 164 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন আর্চি। তার ব্যাটিংয়ের শৈলী ছিল যতটা মোহময়, রানগুলিও ছিল ততটাই মূল্যবান। কিন্তু পরের বার যখন ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে আসে, অর্থাৎ 1932-33 সেই কুখ্যাত বডি লাইন সিরিজ, ততদিনে আর্চি জ্যাকসন তার শেষ টেস্ট খেলে ফেলেছেন। 1930-এ যখন তিনি ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, দ্য সিডনি মর্নিং হেরাল্ড তাকে বর্ণনা করেছিলেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে। ডন ব্র্যাডম্যানও সেই দলে ছিলেন। সবাইয়ের নজর ছিল নিউ সাউথ ওয়েলসের দুই তারকার দিকেই। ব্র্যাডম্যানও যে পুরোপুরি সুস্থ ছিলেন তা নয়, তবে অসুস্থতার মধ্যেও তিনি নিজের কেরিয়ারকে ক্রমশ ঊর্ধ্বমুখী করে তুলেছিলেন। কিন্তু তখন এমন এক শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন আর্চি যে ক্রিকেট মাঠেও ক্রমশ ছন্দ হারাতে থাকেন। তবু তিনি মাঝে মাঝে এমন সব প্রতিভার ঝলক দেখিয়েছিলেন যে বহু অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক আজও মনে করেন আর্চি জ্যাকসন হয়তো ব্র্যাডম্যানের চেয়েও ভালো ব্যাটসম্যান ছিলেন। টনটনে তার সেঞ্চুরি নিয়ে লেখা হয়েছিল, পশ্চিম ইংল্যান্ডের রোদ যেন তার বরফ গলিয়ে দিয়েছে। সেই সেঞ্চুরির সৌজন্যেই তিনি ফিরে আসেন ওভালে শেষ টেস্টের দলে। সেই টেস্টে জীবনের সবচেয়ে সাহসী ইনিংসটি খেলেন আর্চি। কঠিন উইকেটে লারউডের তীব্র গতির মুখে জ্যাকসন বারবার শরীরে আঘাত পান, প্রায় প্রতিটি ডেলিভারিতে কেঁপে ওঠে তার শরীর, তবু তিনি পরের বলের জন্য আবার প্রস্তুত হয়ে দাঁড়াতেন। সেই সেশনে ব্র্যাডম্যানের ব্যাটিং এর ফিল্ম দেখে ডগলাস জার্ডিন বলেছিলেন, আমি বুঝে গেছি ওর সাহস নেই। কিন্তু সেই ইনিংসে ব্র্যাডম্যান ও জ্যাকসন দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন 243 রান, যার মধ্যে আর্চির এক সাহসী 73 রানের অবদান ছিল। এই ইনিংসেই অস্ট্রেলিয়া জেতে ম্যাচটি এবং তার সঙ্গে অ্যাশেজও। তবে বারবার অসুস্থ হয়ে পড়েন আর্চি। শরীর ভালো থাকত না তার। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে হয়নি, কিন্তু বারবার তাকে দলের বাইরে থাকতে হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4টি টেস্টে তিনি ব্যর্থ হন এবং 1931 মার্চে মেলবোর্ন টেস্টের পর দল থেকে বাদ পড়েন তিনি। সেটিই ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে তার শেষ ম্যাচ। 1931 সালের ঘটনা তো শুরুতেই বললাম। ব্রিসবেনে টানা 7 ইনিংসে 159 রানের গড়ে তার রানের ফোয়ারা দেখে সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষ চেয়েছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলিতে আর্চিকে খেলানো হোক, তবে চিকিৎসকদের পরামর্শে তা সম্ভব হয়নি। ক্রিকেট বিরতিতে থাকা আর্চি জ্যাকসন একটি ক্রীড়া সামগ্রী বিপণন সংস্থায় কাজ শুরু করেন এবং ব্রিসবেন মেল পত্রিকার জন্য কলাম লেখা শুরু করেন। নিজের কলামে ইংল্যান্ডের বডিলাইন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিনি। আর্চি জ্যাকসনের মতে বডিলাইন সম্পূর্ণ বৈধ ছিল, এতে ক্রিকেটের কোনো ক্ষতি হয়নি এবং এটি মোকাবিলা করাও সম্ভব ছিল, কিন্তু তার এই মত সেই সময় অস্ট্রেলিয়ায় খুব অল্প সংখ্যক মানুষই সমর্থন করতেন। ঘনিষ্ঠ মহলে জ্যাকসন আস্থা প্রকাশ করে বলেছিলেন যে তিনি ফের সুস্থ হয়ে উঠবেন এবং 1934 ইংল্যান্ড দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন। 1933 শুরুর দিকে তখনও ক্লাবের হয়ে খেলেছিলেন আর্চি, কিন্তু তখন তার শ্বাসকষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে রান নেওয়ার জন্য একজন রানার নিতে হতো তাকে। 1 ফেব্রুয়ারি অর্থাৎ টেস্ট অভিষেকের 4 বছর পূর্তির পরের দিন তিনি ফের অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যক্ষা তার 2 ফুসফুসেই ছড়িয়ে পড়েছিল। সিডনিতে থাকা তার পরিবারের সদস্যদের তড়িঘড়ি করে ডাকা হয়। লন্ডনের দ্য টাইমস পত্রিকাতেও খবর প্রকাশিত হয় জ্যাকসনের অবস্থা অত্যন্ত সংকটজনক। 10 ফেব্রুয়ারি গাব্বায় শুরু হয় চতুর্থ টেস্ট। ম্যাচের আগে ও চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটার তাকে দেখতে যান, কিন্তু সবাই বুঝতে পারছিলেন তার হাতে আর বেশি সময় নেই। 15 ফেব্রুয়ারি যখন টেস্টে অস্ট্রেলিয়া বেশ বিপদে, তখন হ্যারল্ড লারউডকে এক টেলিগ্রাম পাঠান আর্চি জ্যাকসন, অসাধারণ বোলিংয়ের জন্য অভিনন্দন, আগামীর জন্য শুভকামনা। সেই দিন তার অবস্থার আরও অবনতি হয়। মধ্যরাতের কিছু পরে তিনি টেস্টে স্কোর জানতে চান। তাকে জানানো হয় অস্ট্রেলিয়া পরাজয়ের মুখে। এর কয়েক মিনিট পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন তার বয়স মাত্র 23 বছর। পরদিন ইংল্যান্ড 6 উইকেটে জিতে নেয় সেই টেস্ট এবং সেই সঙ্গে পুনরুদ্ধার করে অ্যাশেজ ট্রফিও। জ্যাকসনের মরদেহ ট্রেনে করে সিডনিতে আনা হয়। আর্চি জ্যাকসনের শেষকৃত্যে হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান। কফিন বহন করেছিলেন তার 6 প্রাক্তন টেস্ট সতীর্থ, যাদের মধ্যে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যানও। অবশ্যই তাকে তুলনা করা হতো সতীর্থ ব্র্যাডম্যানের সঙ্গে। আর্চি জ্যাকসনের তুলনায় ডন ব্র্যাডম্যানকে কখনো স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করা হয়নি। আর্চির টেস্ট অভিষেকের পর দুজনকে তুলনা করে এক অস্ট্রেলীয় সাংবাদিক লিখেছিলেন, ব্র্যাডম্যান তার স্বাভাবিক প্রতিভা, সোজা ব্যাট, ঠান্ডা অথচ প্রফুল্ল মানসিকতা, দৃঢ় সংকল্প ও সাহসের মাধ্যমে শীর্ষে পৌঁছেছেন, কিন্তু আর্চি জ্যাকসন ছিলেন একজন পরিপূর্ণ ব্যাটসম্যান যার ব্যাটে প্রতিটি বলের জন্য যোগ্য শটটি তৈরি থাকত এবং সেই শটটি এমন নিখুঁত শিল্পকুশলতায় খেলেন যার তুলনা বর্তমান সময় দুষ্প্রাপ্য। 1930 সালের ইংল্যান্ড সফরের আগে ফ্র্যাঙ্ক উলি, পার্সি ফেন্ডার ও মরিস স্টেটের মতো বিশেষজ্ঞরা মনে করতেন ইংল্যান্ডের পরিবেশে ব্র্যাডম্যানের চেয়ে আর্চি জ্যাকসনেরই সফল হওয়ার সম্ভাবনা বেশি। ইংল্যান্ডের নরম উইকেটে অতিরিক্ত ক্রস ব্যাট খেলার জন্য ব্র্যাডম্যানের স্টাইলকে ঝুঁকিপূর্ণ বলে মনে করতেন তারা, কিন্তু ক্রিকেট দেবতার হয়তো এই তারকাকে ক্রিকেটের আকাশে বেশি দিন রাখার ইচ্ছা ছিল না, তাই অকালেই খসে পড়েন আর্চি জ্যাকসন নামের সেই তারকা, যিনি আরও অন্তত 15টি বছর বেঁচে থাকলে হয়তো ক্রিকেট কিংবদন্তিদের আকাশে আজও এক উজ্জ্বল তারা হয়ে বেঁচে থাকত।
1: এতক্ষণ ইতিহাসের পাতা থেকে এই পর্যায়ে শুনলেন একটি বিশেষ কথিকা, ক্ষণিকের অতিথি। আমরা ফিরে দেখলাম আর্চি জ্যাকসনের জীবনগাথা। বললেন রাজীব ঘোষ, সম্পাদনা স্নিগ্ধা চট্টোপাধ্যায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন ইতিহাসের পাতা থেকে এই পর্যায়ে একটি আমরা কথিকা শুনলাম, বিশেষ কথিকা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আর্চি জ্যাকসনকে নিয়ে। আর তাকে নিয়ে বললেন রাজীব ঘোষ ও অনুষ্ঠানটির সম্পাদনায় স্নিগ্ধা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শ্রোতা বন্ধুরা পুনঃপ্রচারিত হল। চলে আসছি আজকের দিনে, 1981 সালের 16 সেপ্টেম্বর। এক মহিলা ভারতীয় ভারোত্তোলকের জন্ম হয়েছিল, তার নাম গীতা রানী। তিনি 2006 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের +75 বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি 2004 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে 3টি রৌপ্য পদক এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত 2003 সালের আফ্রো এশিয়ান গেমসে 1টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 2010 সালের কমনওয়েলথ গেমসে তিনি মহিলাদের +75 কেজি বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন। তার 235 কেজির সম্মিলিত উত্তোলন ব্রোঞ্জ পদক বিজয়ী ডেবোরা অ্যাকশনের 245 কেজির উত্তোলনের চেয়ে সামান্য 10 কেজি কম ছিল, তাই তিনি সেই সময় ওই 2010 সালের কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। 2006 সালে ভারত সরকারের পক্ষ থেকে গীতা রানীকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। আবারও ফিরে এলাম আজকের দিনে, আর এবার কিন্তু একেবারে ক্রিকেটের 22 গজে। 1987 সালের 16 সেপ্টেম্বর আরও এক মহিলা ক্রীড়াবিদ, অর্থাৎ মহিলা ক্রিকেটার, হ্যাঁ তবে তিনি ভারতীয় নন, তিনি নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের জাতীয় মহিলা দলের ক্রিকেটার, তার নাম সুজি বেটস। এই নামেই তিনি ক্রিকেট বিশ্বে পরিচিত, তবে তার পুরো নাম সুজানা উইলসন বেটস। তিনি কিন্তু নিউজিল্যান্ডের হয়ে প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন 2006 সালের 4ই মার্চ, এবং শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের বিরুদ্ধেই, তিনি অভিষেক হয়েছিল এবং ভারতের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি 8ই জুলাই 2015 সালে। আর তার টি টোয়েন্টি অভিষেক ঘটেছিল 10ই আগস্ট 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেন 15ই জুলাই 2015। আর 76টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, 6টি শতরান ও 12টি অর্ধশতরান। টি টোয়েন্টি খেলেছেন 72টি ম্যাচ, তিনি 9টি অর্ধশতরান করেছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার সর্বোচ্চ রান 168 এবং অপরাজিত 94 টি টোয়েন্টিতেই তার সর্বোচ্চ স্কোর। আর এই দুই ক্রীড়াবিদের প্রতি আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

চলে যাচ্ছি ক্রীড়াঙ্গনের একদম শেষ পর্যায়ে। ছোট্ট একটি খেলার খবর দিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। যা প্রত্যাশা করা হয়েছিল তাই হলো। এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও একাধিক সংবাদ মাধ্যমের খবর তেমনই। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন, তাই তিনি যা এখনও সারেনি, তাই এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। বদলি হিসেবে নেওয়া হয়েছে বিপ্রাজ নিগমকে। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই আমাদের মেল করুন। আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। নিজেদের ফেসবুকে গিয়ে চটপট টাইপ করুন AIR কলকাতা স্পোর্টস আর লিখে জানান নিজেদের মতামত। আর আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই আমরা নতুন করে সাজাবো আবারও ক্রীড়াঙ্গনের ডালি। এবং প্রতিদিন ক্রীড়াঙ্গন শুনতে থাকুন, মিস করবেন না, এই আশা নিয়ে কিন্তু শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সকলে ভালো থাকবেন।

এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন বা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা তো জানেন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার চেষ্টা করি, আপনাদের স্বার্থে, আপনাদের ভালো লাগার জন্য এবং উপকৃত হবার জন্য। ঠিক তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যে সমস্ত প্রাণী পালক রয়েছেন, কেননা গ্রাম বাংলার বুকে যারা রয়েছেন তাদের তো বাড়িতে কম বেশি দেখা যায় যে সামান্য কোনো দুটো একটি গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো সময় বছরে, বিশেষ করে যদি আমি বর্ষাকালের কথা ধরি, সেই সময় প্রতিনিয়ত যে খাবারের যোগান তাদেরকে দিতে হয় সেটা আপনাদের পক্ষে হয়ে ওঠে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই ঘাস বা তার যে খাদ্য সেগুলো আপনারা প্রতিনিয়ত যোগান দিতে পারেন না। তার ফলে কি হয়, আপনারা হয়তো যখন বৃষ্টি কমলো কোন একদিন বেশি করে ঘাস বা তার যে খাদ্য সেগুলো কেটে জমা করে রাখলেন, বা এখন তো আরেকটা জিনিস প্রচণ্ড প্রচলিত, যে সমস্ত ফার্ম রয়েছে যাদের বেশি পরিমাণে গবাদি প্রাণী রয়েছে, সাইলেজ, সেই সাইলেজগুলো আপনারা জমা করে রাখেন। কিন্তু আপনি কি জানেন আপনার এই যে চিন্তাভাবনা, সেখান থেকে আপনার প্রাণী দেহে বা আপনার যে পোষ্য রয়েছে তার দেহে খাবারের মাধ্যমে বিষক্রিয়া ঘটতে পারে? একদমই তাই। আমরা আজকের আলোচনা করব সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া এবং সেখান থেকে প্রতিকার পাবেন কিভাবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর। ডক্টর সর, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: নমস্কার। আর সঙ্গে রয়েছে আমি সুব্রত। যে কথা আমি বলছিলাম যে সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া, এই ব্যাপারটা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন?
1: হ্যাঁ, সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া বলতে আমি যেটা প্রাণী পালক বন্ধুদের বলতে চাইছি, যে অনেক প্রাণী পালক বন্ধু আছেন যাদের বাড়িতে বেশ কিছু গরু, বেশ কিছু মহিষ, বেশ কিছু ছাগল বা কারো কারোর কাছে বেশ কিছু ভেড়া আছে। বছরের সব সিজনে কিন্তু চারণ ক্ষেত্রে এই সব গবাদি প্রাণীদের চড়তে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যেমন বর্ষাকালে, বর্ষাকালে প্রায়শই বৃষ্টি হতে দেখা যায় এবং গরমকালেও গ্রীষ্মের দাবদাহে চারণ ক্ষেত্রে অনেক উদ্ভিদ যেগুলো গবাদি প্রাণী খেয়ে থাকে সেগুলো শুকিয়ে যায়, যার ফলে কি করেন না প্রাণী পালক বন্ধুরা এবং যাদের বড় বড় ফার্ম আছে, তারা কি করেন না অনেক দানা শস্য, অনেক ফডার এবং সাইলেজ হিসেবে, মানে সেটাকে গাজিয়ে নিয়ে একটু পচন করিয়ে নিয়ে সাইলেজ হিসেবেও প্রাণীদের খাদ্যদ্রব্য জমিয়ে রাখেন। কিন্তু এই যে জমিয়ে রাখছেন সেটা কিছু কিছু ফাঙ্গাস, যেগুলোকে আমরা ছত্রাক বলি, ছত্রাক এবং কিছু ব্যাকটেরিয়া তাতে গ্রো করে যায়, মানে সেই সঞ্চিত খাদ্যকে সংক্রমিত করে।
0: আচ্ছা।
1: এবং সেই ছত্রাক এবং ব্যাকটেরিয়া কিছু টক্সিন হচ্ছে নিঃসরণ করে, যেই টক্সিনগুলো দিয়ে এই সঞ্চিত খাদ্যগুলো সংক্রমিত হয়ে যায়। এবং গবাদি প্রাণীরা, গরু মহিষ ছাগল ভেড়া, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুকুর বিড়াল ঘোড়া ইত্যাদি, এরা যখন এইসব সঞ্চিত খাদ্যদ্রব্য খেয়ে ফেলে বেশি পরিমাণে বা বেশ কিছুদিন ধরে, তখন কিন্তু তারা বিষক্রিয়ায় ভোগে।
0: এই যে সমস্ত বিষাক্ত বিষক্রিয়ার কথা বললেন বা টক্সিনের কথা বললেন, মূলত সঞ্চিত যে খাদ্য আমাদের কৃষক বন্ধুরা বা যারা প্রাণী পালক রয়েছেন খাবার জমিয়ে রাখছেন, সেই খাবারের মধ্যে কোন কোন ধরনের বিষাক্ত টক্সিন বিষক্রিয়া ঘটাতে পারে?
1: হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে কিছু কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া এই সমস্ত টক্সিনগুলোকে নিঃসরণ করে প্রাণী খাদ্যের মধ্যে, বিশেষ করে সঞ্চিত প্রাণী খাদ্যে। তার মধ্যে আমি প্রথমে কিছু ছত্রাক থেকে নিঃসৃত টক্সিনের কথা বলছি, যেগুলো লিভারের জন্য খুব ক্ষতিকারক। যেমন লিভার ক্ষতিকারক ছত্রাক নিঃসৃত টক্সিনগুলোর মধ্যে প্রথমেই আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আফ্লাটক্সিন। এই আফ্লাটক্সিন গবাদি প্রাণীতে, এমনকি কুকুর বিড়াল এবং মানুষেও পর্যন্ত আফ্লাটক্সিন কিন্তু নানান ধরনের বিষক্রিয়া ঘটে।

0: যার ফলে আফ্লাটক্সিকোসিস এখন একটা বিরাট সমস্যা, বিশেষ করে বর্ষাকালে এবং গরমের শেষ দিকটা যখন একটু তাপমাত্রাও বেশি থাকে এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, সেই সময় কিন্তু অ্যাসপারজিলাস ফ্লেভাস এবং অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস নামক দুটি ছত্রাক এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণ করে, এবং এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণের ফলে সঞ্চিত প্রাণী খাদ্য সংক্রমিত হয় এবং প্রাণীরা সেই খাদ্য খেয়ে ফেলে তার বিষক্রিয়াতে ভুগতে থাকে। আরেকটি লিভারের জন্য ক্ষতিকারক যে ছত্রাক নিঃসৃত টক্সিন সেটি হচ্ছে রুব্রাটক্সিন। রুব্রাটক্সিনও কিন্তু কখনো সকনো আফ্লাটক্সিনের সঙ্গে সহাবস্থান করে থাকে। কিডনির জন্য ক্ষতিকারক কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন আছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অক্রাটক্সিন এবং আরেকটা হচ্ছে সাইট্রিনিন। কিন্তু সাইট্রিনিন এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা অক্রাটক্সিন বেশি গুরুত্বপূর্ণ। অক্রাটক্সিন কিডনির জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক। ট্রোজেনিক মাইক্রোটক্সিনও কিন্তু আছে, যেমন হচ্ছে আপনার জিরালিনন, F2 টক্সিন বলি আমরা। জিরালিনন কিন্তু কি করে না, গবাদি প্রাণীতে বা অন্যান্য প্রাণীতে ইস্ট্রোজেনের লেভেলটা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়, যার ফলে জননতন্ত্রে তার একটা কুপ্রভাব পড়ে, যার ফলে প্রাণীদের প্রজননে ব্যাঘাত ঘটে এবং যে বাচ্চা জন্মায় সেগুলোর গুণগত মান কমে যায় এবং জননতন্ত্রে তার একটা কুপ্রভাব আমরা দেখতে পাই।
1: আচ্ছা, অনেকগুলো ছত্রাক বা টক্সিনের কথা আপনি তো বললেন এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্রাণীদেহে ক্ষতিকর প্রভাব ফেলে, যদি একটু আপনি বলেন যে কোন কোন প্রাণী কোন কোন আবহাওয়ায় এই সমস্ত বিষক্রিয়াতে ভোগে বা এই সমস্ত টক্সিনের প্রভাবে তারা ভুগতে পারে।
0: যেমন আমি প্রথমেই বলছি যে আফ্লাটক্সিনের কথা, যেটা কুকুর, খরগোশ, হাঁস, হাঁসের বাচ্চা, টার্কি, গরু, ছাগল, ভেড়া, মহিষ এই সমস্ত প্রাণীতে বিষক্রিয়া ঘটিয়ে থাকে। তবে কম বয়সী বাচ্চা প্রাণীগুলোতে সাধারণত বিষক্রিয়াটা একটু বেশি দেখা যায়। অদ্ভুতভাবে দেখা গেছে যে গর্ভবতী থাকা অবস্থায় প্রাণীগুলোতে বিষক্রিয়া হতে পারে। এছাড়াও পুরুষ প্রাণীগুলোতেও কিন্তু আফ্লাটক্সিনের বিষক্রিয়া বেশি হতেও দেখা গেছে। অপুষ্টি, বিশেষ করে প্রোটিন, সেলেনিয়াম, ভিটামিন সি এর অভাব ঘটলে প্রাণীদেহে আফ্লাটক্সিনের বিষক্রিয়া বা আফ্লাটক্সিকোসিস বেশি ঘন ঘন হতে দেখা যায়।
1: আচ্ছা,
0: আগেই বলেছি আফ্লাটক্সিন সাধারণত লিভারের জন্যই বেশি ক্ষতিকারক। এটা আমরা ধরি যে আফ্লাটক্সিন হচ্ছে লিভারের জন্য খুব ক্ষতিকারক একটা ছত্রাক নিঃসৃত টক্সিন। সমস্যার প্রধান কারণ হলো অ্যাফ্লাটক্সিকোসিস বা আফ্লাটক্সিনের বিষক্রিয়া শুধুমাত্র প্রাণীদেহ নয়, প্রাণীকোষে আফ্লাটক্সিনের অবশেষের মাধ্যমে মানুষের শরীরেও বিষক্রিয়া ঘটিয়ে থাকে।
1: আচ্ছা, মানুষের শরীরে বিষক্রিয়া বলতে কিভাবে?
0: হ্যাঁ, এটা হচ্ছে আফ্লাটক্সিন সাধারণত চার ধরনের হয়ে থাকে, আফ্লাটক্সিন B1, আফ্লাটক্সিন B2, আফ্লাটক্সিন G1 এবং আফ্লাটক্সিন G2। তার মধ্যে আফ্লাটক্সিন B1 এর বিষক্রিয়াটা আমরা বেশি দেখতে পাই। এই আফ্লাটক্সিন B1 যখন গবাদি প্রাণী বা বাচ্চা গবাদি প্রাণীগুলো বেশি খেয়ে ফেলে, তখন এই আফ্লাটক্সিন B1 এর বেশ কিছু শতাংশ, ধরতে পারেন প্রায় 6.2% পর্যন্ত লিভারে গিয়ে আফ্লাটক্সিন M1 বলে একটা মেটাবোলাইটে রূপান্তরিত হয়। মানে একটা কেমিক্যাল আফ্লাটক্সিন B1 সেটা আরেকটা কেমিক্যাল, আরেকটা রাসায়নিকে পরিবর্তিত হচ্ছে, যেটা হচ্ছে আফ্লাটক্সিন M1। এই আফ্লাটক্সিন B1 একটা হচ্ছে মারাত্মক ধরনের একটা কার্সিনোজেনিক রাসায়নিক, মানে এটা ক্যান্সার করতে পারে, বেশ মারাত্মকভাবেই ক্যান্সার করতে পারে। এবং আফ্লাটক্সিন M1ও কিন্তু ক্যান্সার করতে পারে। এই যে লিভারে আফ্লাটক্সিন M1টা তৈরি হচ্ছে, সেটা গবাদি প্রাণীর দুধ দিয়ে নিঃসরিত হয়। যখন দুগ্ধবতী গাভী, মহিষ, ছাগল এরা যখন আমরা দুধটা খাই, তখন সেই দুধের মধ্যে কিন্তু আফ্লাটক্সিন M1টা থেকে যায়। তাহলে বাচ্চারা বা আমরা বড়রাও যখন দুধ খাচ্ছি তখন কিন্তু আফ্লাটক্সিন A1টা খেয়ে নিচ্ছে এবং আমাদের শরীরে প্রবেশ করছে, যার ফলে আমাদের শরীরেও বিষক্রিয়া ঘটাচ্ছে, এমনকি ক্যান্সার পর্যন্ত করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে আফ্লাটক্সিন B1ই বলুন বা আফ্লাটক্সিন M1 এটা লিভারের ক্যান্সারই বেশি করে এবং লিভারের ক্ষতি বেশি করে, লিভারের উপর এর বিষক্রিয়াটা সব থেকে বেশি। এই জন্য বলা হয়েছে যে 25 ন্যানোগ্রাম/কেজি দুধে যদি আফ্লাটক্সিন M1 এর বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই লিভারে কিন্তু বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি লিভার ক্যান্সার এবং বড়দের ক্ষেত্রেও লিভার ক্যান্সার।
1: এটা তো গেল, এছাড়া একটা রয়েছে যেটা বলছিলেন যে রুব্রাটক্সিন।
0: হ্যাঁ, রুব্রাটক্সিন নিঃসৃত হয়ে থাকে পেনিসিলিয়াম রুব্রাম এবং পেনিসিলিয়াম পারপিউরিওজেনাম নামক দুটি ছত্রাক থেকে। রুব্রাটক্সিন পোল্ট্রির ক্ষেত্রে হেমারেজিক সিন্ড্রোম ঘটিয়ে থাকে। হেমারেজিক সিন্ড্রোম মানেটা কি আমি একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি। হেমারেজ মানে হচ্ছে রক্তক্ষরণ, তার মানে রুব্রাটক্সিন শরীরে যত বেশি প্রবেশ করবে, যত বেশি গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী রুব্রাটক্সিন বেশি খেয়ে ফেলবে সঞ্চিত খাদ্যদ্রব্যের মাধ্যমে, তত বেশি কিন্তু তার অন্ত্রনালী হোক বা অন্যান্য যে অর্গানগুলো আছে শরীরে সেখানে রক্তক্ষরণটা বেশি হয়, সেই জন্য এটাকে বলা হয় হেমারেজিক সিন্ড্রোম। আসলে আফ্লাটক্সিন এবং রুব্রাটক্সিন সাধারণত সঞ্চয় করা খাদ্যদ্রব্য বিশেষ করে দানা শস্যগুলোতে বেশি বেশি পরিমাণে উপস্থিত থাকতে পারে।
1: দানা শস্য বলতে কোনগুলো বোঝাচ্ছে?
0: দানা শস্য যেমন হচ্ছে আমি বলছি ভুট্টা, বার্লি, সোয়াবিনেও যে হয় না এমনটা নয়, এছাড়াও চীনাবাদাম, এগুলোতে রুব্রাটক্সিন এবং আফ্লাটক্সিন অনেক সময় দুটো টক্সিন, এই ছত্রাক নিঃসৃত দুটো টক্সিন অনেক সময় সহাবস্থান করে থাকে, যার ফলে হেমারেজিক সিন্ড্রোমও যেমন হতে পারে তেমনি লিভারের উপরেও মারাত্মক রকমের একটা বিষক্রিয়ার কুপ্রভাব গবাদি প্রাণীতে, বিশেষ করে আমি বললাম যে কম বয়সী গবাদি প্রাণী, ছোট ছোট বাচ্চা ছাগল, বাছুর, মহিষের বাচ্চা এদের ক্ষেত্রে, ভেড়ার বাচ্চা এদের ক্ষেত্রে বিষক্রিয়াটা বেশি দেখা যায়।
1: এছাড়াও যে সমস্ত ছত্রাকজনিত বা আরো ব্যাকটেরিয়াজনিত যেগুলো রয়েছে সেগুলো কিভাবে খাদ্য, যেগুলো প্রাণী খাদ্য, সেখানে কিরকম কি প্রভাব ফেলছে আর কি?
0: হ্যাঁ, এটা বলার আগে আমি একটা জিনিস একটু বলে দিতে চাই, যেহেতু আফ্লাটক্সিকোসিসের উপর আমি জোরটা খুব বেশি দিচ্ছি, কারণ বর্ষাকালে এবং গরমের শেষের দিকটা আফ্লাটক্সিস আমাদের গ্রাম বাংলা, ভারত এবং অন্যান্য দেশেও কিন্তু এর প্রকোপ খুবই বেশি। সেই জন্য আমি বলে দিচ্ছি যে যখন সঞ্চিত খাদ্যে জলীয় অংশের শতকরা মাত্রাটা 15% বেশি হয়ে যায় এবং তাপমাত্রাটা 25-32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে পরিবেশের তাপমাত্রা, তখনই কিন্তু চীনাবাদাম, মটর দানা এবং তুলোর মিল বা কেক, চীনাবাদাম তো বলেইছি, ভুট্টা, এগুলোতে এই আফ্লাটক্সিনের সংক্রমণটা কিন্তু বেশি হয়ে থাকে। সাইলেজ, গম, বার্লি, ওটস, এমনকি চালেও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আফ্লাটক্সিন সংক্রমিত হয়ে যায় এবং সেই খাদ্য, সঞ্চিত খাদ্য খেলে গবাদি প্রাণীরা কিন্তু এই আফ্লাটক্সিসে ভুগতে থাকে।
1: আচ্ছা, এই যে এত টক্সিন বা বিভিন্ন রকম কেমিক্যাল নাম আপনি বলছেন, আমাদের যারা সাধারণ শ্রোতা বন্ধু যারা রয়েছেন বা কৃষক বন্ধু যারা রয়েছেন, প্রাণীপালক ভাইরা, তারা হয়তো এত কিছু বুঝবেন না, কিন্তু এই যে টক্সিন এগুলো নিঃসন্দেহে খুবই ক্ষতিকারক সেগুলো বুঝতে পারছেন, কিন্তু এর ফলে তাদের প্রাণী দেহে বা যেগুলো পালন করছে কিরকম প্রভাব ফেলে বা কি লক্ষণ দেখে তারা বুঝবেন যে আমার প্রাণীতে এই টক্সিনের আক্রমণ ঘটেছে বা এইরকম একটা কিছু দেখা দিয়েছে, তাদের লক্ষণগুলো কি রয়েছে?
0: যেমন আফ্লাটক্সিকোসিস মানে আফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো আমরা দেখে থাকি সেটা হচ্ছে, একটা তো বললাম যে এটা ক্যান্সার সৃষ্টিকারী, এটা জিনগত পরিবর্তনকারী, এটা ইমিউনোসাপ্রেসিভ মানে শরীরের যে আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি সেটাকেও কমিয়ে দিতে পারে, এবং এটা টেরাটোজেনিক মানে ভ্রূণের বিকাশে অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। আফ্লাটক্সিনের বিষক্রিয়া একটু হালকা গরম সহ বেশি আর্দ্রতা থাকা আবহাওয়াতে, সাধারণত বর্ষাকালে, খুব বেশি ঘন ঘন বিষক্রিয়া ঘটতে দেখা যায়। অ্যাফ্লাটক্সিন সাধারণত তিন ধরনের বিষক্রিয়া করে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক। একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি যে অ্যাকিউট বিষক্রিয়া বলতে কি বোঝাচ্ছি। অ্যাকিউট বিষক্রিয়া মানে যখন প্রাণী ওই অ্যাফ্লাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খুব বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট বিষক্রিয়া। যখন কম কম পরিমাণে কিছুদিন খাচ্ছে কিন্তু এক নাগাড়ে খাচ্ছে, সেটাকে আমরা বলছি সাব অ্যাকিউট বিষক্রিয়া। এবং যখন কম কম পরিমাণে কিন্তু অনেক দিন ধরে খাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রনিক বিষক্রিয়া। তো এই অ্যাকিউট বিষক্রিয়া হলে, অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া হলে, ক্ষুধামান্দ, ডিপ্রেশান, কুকুর বিড়ালের ক্ষেত্রে বমি হওয়া, শ্বাসকষ্ট, নাক দিয়ে নিঃসরণ, কাশি হওয়া, এমনকি অ্যানিমিয়া যেটাকে আমরা রক্তাল্পতা বলি, নাক দিয়ে রক্ত পড়া, রক্ত পায়খানা, জন্ডিস, খিঁচুনি, এমনকি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে যদি অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়া হয়। আর সাব অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে জন্ডিস, হেমারেজিক এন্টারাইটিস মানে অন্ত্রনালী থেকে রক্তক্ষরণ হতে পারে, হাইপোপ্রথ্রম্বনিমিয়া মানে প্রথ্রম্বিনের যে মাত্রা শরীরে সেটা কমে যায়, হিমাটোমা হতে পারে, রক্ত জমাট বদ্ধতা, অন্ধত্ব হতে পারে। অনেক সময় আক্রান্ত প্রাণী কি করে, নিজেরা নিজেদের চারদিকে চক্কর কাটতে থাকে, এবং কানের পেশির কাঁপুনি হয়, দাঁতের নাকাল হয় যেটাকে আমরা বলি টিথ গ্রাইন্ডিং, এগুলো হয়, সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার একটা প্রদাহ হয় যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস, এছাড়াও অ্যাটাক্সিয়া মানে অসমক্রিয়া, এগুলো গবাদি পশুতে সাব অ্যাকিউট অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়াতে দেখা গেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া, কারণ ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া আমরা গবাদি প্রাণীতে বেশি হতে দেখেছি। এতে কি হয়, ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়ায় উৎপাদন ক্ষমতা বেশ কমে যায়। তাহলে আমার প্রাণীপালক বন্ধুরা কিন্তু গরু ছাগল বা মহিষ পুষছেন, তারা কিন্তু কিছু লাভের আশায়। তার কারণ হচ্ছে এই প্রাণীগুলো দুগ্ধ উৎপাদন করে, এমনকি এই প্রাণীদের মাংসগুলো খাওয়া হয় অনেক সময়, বাজারজাত করা হয়,
1: সেক্ষেত্রে
0: তাহলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা যদি কমে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধিটাও কমতে দেখা গেছে, এছাড়া চামড়ার লোম অমসৃণ হয়ে যায়, রক্তাল্পতা হয়ে যায়, পেট বেড়ে যায়, জন্ডিসের মতো একটা কন্ডিশন হয়, ডিপ্রেশন বা অবসাদ হতে দেখা যায়, এমনকি ক্ষুধামান্দ হয়। ক্ষুধামান্দ হলে তো অবশ্যই গবাদি প্রাণীরা কম খাবে এবং উৎপাদন আরো কমে যাবে, তাতে করে আমাদের যে প্রাণীপালক বন্ধুরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
1: তাহলে এই যে অ্যাফ্লাটক্সিকোসিস যেটা হচ্ছে আর কি, সেখান থেকে প্রাণীপালক বন্ধুরা প্রতিকার পাবেন কিভাবে?
0: হ্যাঁ, এটাই বলতে চাইছি যে অ্যাফ্লাটক্সিকোসিসের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো চিকিৎসা নেই। তবে হ্যাঁ, যে কোনো বিষক্রিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যখনই সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বা এমনি খাদ্যের মাধ্যমে যে কোনো প্রাণী খাওয়ার খাচ্ছে, তখন সেই টক্সিন বা বিষাক্ত পদার্থ তার অন্ত্রনালীতে যাচ্ছে, পেটে যাচ্ছে। তো সেই টক্সিনের শোষণটা কমাতে গেলে আমরা কি করি না, আমরা পোড়া যে কাঠ কয়লা তার গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে কিন্তু প্রাণীদের খাওয়াতে পারি। সেটা কি করে না, সেটা এই যে সমস্ত বিষাক্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ সেগুলোকে কিছুটা জড়িয়ে নেয় নিজের, মানে এই পদার্থগুলো ওই টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে পায়খানার মাধ্যমে বেরিয়ে যায়। তার ফলে কি হয়, অন্ত্রনালীতে এই সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনের শোষণটা কম হয়, যার ফলে যে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক সার্কুলেশন যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু টক্সিনটা কম পৌঁছাচ্ছে, যার ফলে বিষক্রিয়ার প্রভাবটা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও আমি বলবো যে লক্ষণ ভিত্তিক কিছুটা চিকিৎসা করা দরকার। তবে হ্যাঁ, কখনোই কিন্তু প্রাণীপালকরা নিজেরা চিকিৎসা করতে চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন যে যারা প্রাণী চিকিৎসক বা পশু চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেটার ঠিক মতো ডায়াগনোসিস করে তার যে সঠিক চিকিৎসা হওয়া উচিত সেই চিকিৎসাটা করা।
1: একদম। আচ্ছা, মোটামুটি বেশ কতগুলো টক্সিনের কথা তো বললেন, আরেকটা টক্সিন খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছিলেন শুরুর দিকে, যে অক্রাটক্সিন।
0: হ্যাঁ অবশ্যই, আমি বলতে চাই যে অক্রাটক্সিন যেটা হচ্ছে কিডনির জন্য খুব ক্ষতিকারক, আমি প্রথমেই বলেছিলাম। তো এই অক্রাটক্সিন অ্যাসপারজিলাস অক্রাসিয়াম এবং পেনিসিলিয়াম ভিরিডিকেটাম এই ছত্রাক দুটি থেকে সাধারণত নিঃসৃত হয়।
1: আচ্ছা,
0: কিন্তু অক্রাটক্সিন অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক তিন ধরনের বিষক্রিয়াই ঘটাতে পারে। আমি আগেই প্রাণীপালক বন্ধুদের বুঝিয়ে বলেছি যে অ্যাকিউট বিষক্রিয়া মানে একসঙ্গে অনেকটা অক্রাটক্সিন খেয়ে ফেললে কি হতে পারে, সাব অ্যাকিউট মানে কম পরিমাণে অল্প দিন ধরে এক নাগাড়ে খেলে কি হতে পারে, এবং ক্রনিক মানে অনেক দিন ধরে কম কম পরিমাণে অক্রাটক্সিন খেলে যে বিষক্রিয়াটা হতে পারে। তো অ্যাকিউট বিষক্রিয়ায় সাধারণত অক্রাটক্সিন ক্ষুধামান্দ, কুকুর বিড়ালের বমি হওয়া, পাতলা পায়খানা, ডিপ্রেশান এগুলো হয়ে থাকে। পোলট্রিতে এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, পাতলা পায়খানা, অসম ক্রিয়া মানে যেটাকে আমরা বলছি অ্যাটাক্সিয়া, এবং অবসাদগ্রস্ততা মানে একটা ডিপ্রেশন দেখা যায়। তবে অক্রাটক্সিনের অ্যাকিউট বিষক্রিয়া সাধারণত কম দেখা যায়। সাব অ্যাকিউট এবং ক্রনিক অক্রাটক্সিন বিষক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিলক্ষিত হয়। আক্রান্ত প্রাণীদের ওজন কমে যাওয়া, খাদ্যের শক্তি রূপান্তর ও পুষ্টির কাজে লাগা কমে যাওয়া, জল খাওয়া কমে যাওয়া, ঘন ঘন জলের তেষ্টা পাওয়া, কিন্তু শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে কমে যায়।
1: আচ্ছা, এই যে
0: শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে যে কমে যায়, এটা কিন্তু শরীরে বিভিন্ন রকম কিন্তু রোগের কারণ হতে
1: খুব স্বাভাবিক। সেক্ষেত্রে তাহলে আপনি তো বললেন যে প্রথাগত বিশেষ কোনো চিকিৎসা নেই, তাহলে প্রতিকারটা কি হবে আমাদের যদি কৃষক বন্ধুরা বা প্রাণীপালকরা যদি চিকিৎসা না পায়, তাহলে তারা যে পালন করছেন?
0: আমি বলেছি যে অক্রাটক্সিনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রক্তাল্পতা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু আমি এখন প্রতিকারটার ব্যাপারে একটুখানি বলবো। চেষ্টা করতে হবে যে প্রাণী খাদ্যে কিন্তু 10 ppb মানে যেটা আমরা বলি 10 parts per billion এর বেশি মাত্রায় অক্রাটক্সিন থাকলে কিন্তু সেই খাদ্যদ্রব্য প্রাণীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। প্রাণী খাদ্য জমিয়ে রাখার আগে সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর আক্রান্ত প্রাণীদের যত শীঘ্র সম্ভব অক্রাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খাওয়ানো বন্ধ করতেই হবে। তবে বিশেষ কোনো চিকিৎসা না থাকায় পোড়া কাঠকয়লার গুঁড়ো খাইয়ে অক্রাটক্সিনের অন্ত্রনালীতে শোষণ কমিয়ে দেওয়া যেতে পারে, যেটা আমি আগেও কিন্তু বলেছি যে এটা যে কোনো বিষক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু এই পন্থাটা আমাদের প্রাণীপালক বন্ধুরা অবলম্বন করতে পারেন।
1: আমাদের সময় একেবারেই শেষ, আসলে অনেক প্রশ্ন আমাদের মনে দানা বেঁধে রয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছি না। আমরা আজকে আলোচনা করছিলাম সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া এবং তার প্রতিকারের উপায়, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর। ডক্টর সর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ শুনবেন শিশুর হাড়ের যত্ন, এই শিরোনামে একটি কথিকা। কথিকাটি বলছেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি।

0: পি দত্ত।
1: আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুর অস্থির যত্ন, অর্থাৎ বাচ্চাদের হাড়ের যত্ন কিভাবে নেব, কিভাবে হাড়ের যত্ন নিলে বাচ্চা ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে উঠবে এবং বাচ্চা পরবর্তীতে খেলাধুলা এবং অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ভালো করে করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, হাড়ের বাচ্চাদের যত্ন কিন্তু হাড়ের ডাইরেক্টলি যত্নের ওপর নির্ভর করে না, অর্থাৎ আমি মালিশ করে দিলাম বা কিছু করলাম তার উপরে নির্ভর করে না। মূল জায়গাটা হচ্ছে প্রথম সুষম পুষ্টি, অর্থাৎ খাওয়া দাওয়া। শিশুর খাওয়া দাওয়ায় যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন এইগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং এইগুলো কিন্তু আমাদের স্পেশালি শিশুদের ক্ষেত্রে যেহেতু হাড়ের গঠন এবং বৃদ্ধি এই সময়টায় হয়, এই সময় পর্যাপ্ত নিউট্রিশন সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আজকাল প্রায়শই বাচ্চাদের দেখি যে বাচ্চারা মোবাইল নিয়ে সারাদিন বসে আছে। ইভেন এমন কিছু কিছু বাচ্চাও দেখা যায় যাদেরকে আপনি মোবাইল না দিলে বাচ্চা খাবেই না। তো এইগুলো কিন্তু আলটিমেটলি বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করছে। আমরা যেমন আগেকার দিনে দেখতাম বাচ্চারা বাইরে খেলাধুলা করতো, আজকে আনফর্চুনেটলি সেই পরিবেশও নেই এবং বাচ্চাদের এতে কিন্তু অ্যাকচুয়ালি হাড়ের গঠন বা হাড়ের বিকাশ এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন এটা বাস্তব যে সব জায়গায় এখন বাইরে ছেড়ে বাচ্চাদের খেলানোর মতো পরিবেশ নেই, সুতরাং আমাদের যেটা করতে হবে, বাচ্চাদের কোনো একটা নির্দিষ্ট খেলাধুলার প্রোগ্রামে, সেটা হতে পারে সাঁতার, সেটা হতে পারে কোনো রকম ব্যাডমিন্টন, টেনিস বা যেগুলো বাচ্চাদের পক্ষে উপযুক্ত খেলা, সেগুলোতে বাচ্চাদের একটা শারীরিক কার্যকলাপে ইনভলভ করা, অর্থাৎ যেখানে প্রপার ট্রেনারের আন্ডারে বাচ্চা শারীরিক কার্যকলাপ বা শারীরিক অ্যাক্টিভিটি করবে এবং যাতে হাড় এবং পেশির যে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ সেইটা কিন্তু ঘটবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যালসিয়াম শুধুমাত্র যেমন হাড়ের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যালসিয়াম কিন্তু একা এমন মিনারেল নয় যেটা শুধু হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের সাথেই আর একটা যে অংশ আসে সেটা হচ্ছে ভিটামিন ডি। আগেকার দিনে আমরা বাচ্চাদের দেখতাম যে তেল মাখিয়ে রোদ্রে রাখা হতো, এই রোদ কিন্তু বাচ্চাদের হাড়ের গঠনের জন্য উপকারী। এই রোদ থেকেই কিন্তু আমাদের চামড়ার যে আর্গোস্টেরল আছে সেটা কিন্তু ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সুতরাং পর্যাপ্ত সূর্যালোক, পর্যাপ্ত খাবার, সুষম খাবার, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সংশ্লেষে, কারণ ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামকে যেমন অ্যাবজর্ব করতেও সাহায্য করে, ঠিক সেইভাবে বোনের রিমডেলিং এবং বোনের ডেভেলপমেন্টে কিন্তু ক্যালসিয়ামের রোল খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের অস্থির যত্নে, সেটা হচ্ছে চোট আঘাত থেকে রক্ষা করা। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে নির্দিষ্ট ট্রেনারের আন্ডারে আপনাকে কিন্তু সঠিক ব্যায়াম করতে হবে, অর্থাৎ বাচ্চার যেটা দরকার একটা নিরাপদ খেলার পরিবেশ, সঠিক জুতো এবং খেলার ইকুইপমেন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রয়োজন অনুসারে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটাও কিন্তু গুরুত্বপূর্ণ খেলার সময়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সবসময় খুব ছোট বাচ্চারা কিন্তু তাদের কষ্ট বা অসুবিধাগুলোকে সঠিকভাবে বলতে পারে না। তো এই ক্ষেত্রে নজর রাখতে হবে যে বাচ্চার স্বাভাবিক চলাফেরা সে করছে কিনা, কোনো জায়গাকে সে প্রোটেক্ট করে খুঁড়িয়ে হাঁটছে কিনা বা হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ কোনো জায়গায় ব্যথা হচ্ছে কিনা, কোনো হাত বা পা সে ইউজ করতে হেজিটেট করছে কিনা। এটা কিন্তু খুব কমন জিনিস, বাচ্চা বলে না যে ব্যথা হচ্ছে কিন্তু সে দেখাচ্ছে সেই হাতটা বা পাটা পর্যাপ্ত নাড়াচ্ছে না। তো এই ধরনের যদি কোনো রকম সিমটমস বা রোগ লক্ষণ বা আপনি বুঝতে পারেন যে বাচ্চার এই সমস্যাগুলো হচ্ছে, আপনি অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে পরামর্শ করুন, ডাক্তারের সাথে কথা বলুন। আর একটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করে যে বাচ্চাদের ভিটামিন দিয়ে দেবো, ক্যালসিয়াম দিয়ে দেবো, একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাইয়ে দিলাম, বাট এই ধরনের চিকিৎসা কিন্তু নিজেরা করা উচিত নয়, কারণ এইগুলো আমরা যেমন বলি ভিটামিন ডি জরুরি, কিন্তু আর একটা জিনিসও মনে রাখতে হবে, ভিটামিন ডি কিন্তু এক্সেসও বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে। সুতরাং যখন এই ধরনের সিচুয়েশান হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মতো কাজ করলে অবশ্যই আপনার শিশুর প্রপার অস্থির যত্ন নেওয়া হবে।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিশুর হাড়ের যত্ন, এই শিরোনামে একটি কথিকা। কথিকাটি বললেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। একটু পরেই সন্ধ্যে সাতটায় থাকছে নাটক চেয়ার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। রাত আটটায় বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। রাত আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন সিনেমা জগৎ। এই অনুষ্ঠানে থাকছে চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী অত্রি কোটাল। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন যথাক্রমে রঘুনাথ নন্দী এবং রথীন্দ্রনাথ চক্রবর্তী। রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণীতে বাংলা ঘোষকের কাজে দীর্ঘ চার দশকের পথ চলা হলেও সত্যিই পৃথিবী তাকে এই পরিচয় জানতে চায়নি। হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গীত পরিচালনায় অন্যতম ফেভারিট জুড়ি স্বপন জগমোহনের ইনিই সেই জগমোহন। কথার বুননি এঁদের দুজনই শুধু নয়, অনেককেই বেঁধেছেন তিনি তাঁর মোহিনী মায়ায়। শতবর্ষ অতিক্রান্ত সেপ্টেম্বরে ত্রয়ী সত্য চৌধুরী, জগন্ময় মিত্র, মোহিনী চৌধুরীকে নিয়েই হারানো দিনের গান বিহারে আপনাদের সঙ্গী করে পথ চলবে আজ রাতে মৈত্রী স্টুডিও থেকে ধীমান।

নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com।

0: এখন শুনবেন বেতার নাটক চেয়ার।
1: আজকের নাটক চেয়ার, রচনা তারকনাথ চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাটক চেয়ার।
2: এই যে, এই যে মহিতোষদা সাহেব কি এসে গেছেন? ইস, বাসটা ট্রাফিক জ্যামে আধ ঘন্টার উপর আটকে গেল।
3: ভায়া, তোমার লাক খুব ভালো, সাহেব এখন এসে পড়েননি। যাও যাও, ঝট করে সইটা মেরে এসো দেখিনি।
2: বাঁচালেন মহিতোষদা, এক মিনিটের ডিফারেন্সে মাসের এই ফার্স্ট উইকই ঠেরা পড়ে গেছে দুদিন।
3: আগে যাও তো সইটা করে এসো, তারপরে অন্য কথা।
2: হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।

0: টেবিলে এত ফাইলের পাহাড় কেন? দিস শুড বি ডিসপোজড টুডে, আন্ডারস্ট্যান্ড?
1: মানে স্যার, এগুলো তেমন আর্জেন্ট ফাইল নয়, তবুও আপনি যখন বলছেন স্যার, এগুলো সব ক্লিয়ার করে দেবো আজ।
0: তাই যেন হয়, ওয়াট মোর টক লেস।
2: আচ্ছা স্যার,
0: ঠিক আছে, কাজ করুন, বাজে কথা সময় নষ্ট করবেন না, কাজ করুন, কাজ করুন।
1: কি আমার জ্ঞানী রে, নিজে ১২টার সময় অফিসে এসে আবার অন্যকে জ্ঞান দেওয়া হচ্ছে।
2: চেয়ার, এর নাম চেয়ার মাহাত্ম, বুঝলেন?
1: আরে রাখুন মশাই, নিকুচি করে চমন চেয়ারে, কত দেখলাম যত্ত লম্প ঝম্প ওই চেয়ারের উপরই, চেয়ার উল্টালে সব কাত।
3: মেয়ে কাম ইন স্যার।
0: কাম ইন? কি ব্যাপার মহিতাসবাবু, সিটে বসতে না বসতে আপনি ফাইলের কিউ শুরু হয়ে গেল? যান পরে আসবেন, যান এখন যান।
3: স্যার এটা খুব আর্জেন্ট ফাইল, পার্লিয়ামেন্টের একটা কোয়েশ্চেন আনসার, আজ না পাঠালেই নয়।
0: ননসেন্স, একদিন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? এটা আগে আনেননি কেন?
3: আগে স্যার, আগেও আমি তিন চারবার এই ফাইলটা আপনার কাছে পুট আপ করার জন্য নিয়ে এসেছিলাম, আপনি বলেছেন পরে দেখবেন।
0: ডোন্ট টক রাবিশ, যান পরে আসবেন, যান এখন যান।
3: ঠিক আছে স্যার। স্যার, এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছেন, এই স্লিপটা দিয়েছেন আপনাকে,
0: বলে দিন এখন দেখা দেখা হবে না, আই এম ভেরি বিজি নাও।
3: স্যার সে কথা আমি বলেছিলাম ওকে, তিনি কিছুতেই শুনতে চান না, বলেন কি নাকি জরুরি দরকার আছে আপনার সঙ্গে, এবং সেটা দেখা না করলেই নয়।
0: ও ভিজিটর আর ভিজিটর, সারাদিন সকাল থেকে শুধু এই করি আর কি, যান পাঠিয়ে দিন।
4: গুড আফটারনুন স্যার।
0: গুড আফটারনুন, কি ব্যাপার? আপনি তো ভিজিটর স্লিপে লিখেছেন যে পুলিশ ইন্সপেক্টর, তা আপনার ইউনিফর্ম কই?
4: আগে স্যার, আমি এখন অফ ডিউটিতে আছি, একটা পার্সোনাল ব্যাপারে আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম।
0: ঠিক আছে, যা বলবার সংক্ষেপে বলুন, বেশি কথা বলা বা শোনা কোনোটাই আমার পছন্দ নয়।
4: আমার বাবার পেনশনের ফাইলটা রাইটার্স থেকে আপনাদের কাছে এসেছে ৬ মাস আগে, দুঃখের বিষয় স্যার, ফাইলটা এখনো ফেরত যায়নি।
0: কাজ এত চটজলদি হয় না, বুঝেছেন মশাই? নিজেও তো চাকরি করেন, জানেন না সব
4: না? মানে ফাইলটা যদি আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে বাবার পেনশনটা হয়ে যায়।
0: তা আমি কি করব, পেনশনের ফাইল তো আর ছেলে খেলা নয় যে যা খুশি একটা কিছু করে ছেড়ে দিলুম, ইট উইল টেক টাইম।
4: আশ্চর্য, ৬ মাস হয়ে গেল, আরো সময় লাগবে একটা ফাইল ক্লিয়ার করতে?
0: বললামই তো আর কতবার বলবো আপনাকে, পরে খবর নেবেন, যান আর সময় নষ্ট করবেন না আমার, প্লিজ। বড় বৌমা, বড় বৌমা,
5: কেন কি হলো? বড় বৌমাকে আবার ডাকছো কেন?
0: বলি গলদা চিংড়ির এই মালাইকারিটি কে রান্না করেছে? হু ইজ দ্যাট এক্সপার্ট কুক?
5: এখন কি হয়েছে?
0: একটু বেশ আয়েশ করে চিংড়ির মালাইকারি খাবো বলে কর করে ৫০ টাকা দিয়ে হাফ কেজি গলদা চিংড়ি আনলাম সকালবেলা, আর সে জিনিসের রান্নার কি ছিরি! বলি কে রান্না করেছে এইসব ছাই বর্ষ?
5: কেন বড় বৌমা, বরাবর যেমন রাঁধে অবশ্যই আমি ওকে একটু দেখিয়ে দিয়েছি।
0: যেমন টিচার তেমনি তার স্টুডেন্ট। বড় বৌমা,
5: বলি
0: এসব কি ছাইভস্য রান্না করেছো? বিয়ের আগে তো শুনেছি মেয়ে নাকি দেশি বিদেশি কত রকমের রান্না এক্সপার্ট, একই চিংড়ির মালাইকারি না মানকচুর মালাইকারি?
5: বাবা, আমরা তো সবাই দুপুরবেলা খেলাম, এখন আপনার ছেলেও খাচ্ছেন, কই কেউ তো? হ্যাঁ,
0: ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু, কথা বাড়িও না, কেউ খারাপ বলুক বা না বলুক, দ্যাটস নট মাই কনসার্ন, আমার খেতে ভালো লাগেনি তাই খারাপ বলেছি, দ্যাটস এনাফ। যদি ভালো করে রাঁধতে না পারো তো কিচেনে যেও না, আমি কালকে একজন কুক আনার চেষ্টা করব।
5: ঠিক আছে ঠিক আছে, তুমি তাই করো। বড় বৌমা, তুমি এখন যাও মা, হ্যাঁ দেখো কি বিজুর হয়তো কিছু লাগতে টাকতে পারে।
0: কি রান্না হয়েছে?
5: আচ্ছা বড় বৌমাকে তোমার অমন করে বলাটা কিন্তু ঠিক হয়নি, বেচারি কত উৎসাহ করে মালাইকারিটা রান্না করলো, নিশ্চয় দুঃখ পেয়েছে মনে বেচারা।
0: পাক পাক, দুঃখ না পেলে কেউ শোধরায় না, তোমার মতন ওয়ার্থলেস শাশুড়ির জন্য তো আশকারা পেয়ে যাচ্ছে ওরা।
5: ওকে বাটিতে যে সব পড়ে রইলো, শোনো ঝোলটুকু না খাও, মাছটুকু ঘাট হয়েছে বলছি তো, আমার ঘাট হয়েছে, এবার থেকে তোমার ফরমাশি রান্নার ভার আমি কারোর ওপর ছেড়ে দেবো না, আমি করব। হলো তো, খাও।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে বলছো যখন খাচ্ছি, তবে মাইন্ড দ্যাট দিস ইজ লাস্ট চান্স।
5: আচ্ছা বাবা, আচ্ছা অফিস থেকে ফিরে এসেই তখন থেকে শুধু রাগ আর রাগ।

0: এবার মেজাজটা ঠান্ডা করে খেতে খেতে আমার একটা কথা শুনবে।
1: বলো বলো, কি বলবে বলো বলো।
0: হ্যাঁ শোনো, আজ বড় খুকু আর মেজো খুকু দুজনের চিঠি এসেছে। তো ওরা লিখেছে সামনের মাসে ইডেনে একটা ক্রিকেট খেলা হবে না, তার দুটো করে টিকিট জোগাড় করে রাখতে।
1: টেস্ট ম্যাচের টিকিট? সেটা কি গাছের ফল যে হাত বাড়ালি পাওয়া যাবে? ওসব হবে টাবে না, লিখে দাও।
0: মাথা খাও লক্ষ্মীটি, যেমন করে পারো চারখানা মাত্র চারখানা থেকে জোগাড় করে এনো না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব পরে দেখা যাবে, এখন খাই একটু।

0: নীলিমা, হেই হেই নীলিমা, কি হলো, কাঁদছো কেন?
1: তোমার বাবা আজকাল ভীষণ রুড হয়ে যাচ্ছেন, পান থেকে চুন খসলে এমন যা তা বলতে শুরু করেন।
0: প্লিজ প্লিজ নীলিমা, আরে বাবার কথা কিছু মনে করো না, সেই ছোটবেলা থেকে তো দেখে আসছি, আরে বাবা বরাবরই ওরকম।
1: না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সামনের মাসের মধ্যে এর একটা ব্যবস্থা না করলে
0: মুশকিল। আরে শোনো শোনো, আমার কথাটাই শোনো না আগে।
1: কি,
0: আরে তুমি কি মনে করো আমি কিছুই ভাবি না ওসব? হচ্ছে হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে, তবে একটু ধীরে। রাগ দেখিয়ে দুম করে বাইরে চলে গেলে আখেরে লাভটা হবে কার? আরে আমি চলে গেলে অজুটা অজুটা জাকিয়ে বুঝু না বাড়িতে? এখন মাস গেলে মাত্র 400 টাকা দিয়ে চারজনে তোফা আরামে আছি। অবশ্য তোমার একটু খাটনি হচ্ছে, তা সেটা তো ফর দ্য টাইমিং। মাসে মাসে কম করে নেট 800 টাকা সেভ। আর এখন আলাদা হয়ে গেলে কত ঝামেলা বলতো, কত খরচা বেড়ে যাবে বলতো?
1: তাই বলে আমাকে?
0: আরে বাবা, বাবাকে তো একদিন মানিয়ে এসেছো লক্ষ্মীটি, আর কটা দিন? বাবার রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে, বড় জোর ওর 2 বছর, তখন দেখবে কত পাল্টে গেছেন মানুষটা। যদ্দিন চেয়ার তদ্দিন লোকে ঘরে বাইরে ওরকম একটু আধটু মেজাজ টেজাজ দেখায়, বুঝলে না?
1: ঠিক আছে।

0: অবলা অবলা
1: কি কি হলো আবার কে
0: এসব কি শুরু করেছে তোমার ছোট বাবু
1: চাচাচ্ছ কেন
0: হ্যাঁ বলে এটা কি হচ্ছে শুনি
1: কেন
0: ভোরবেলা কানের কাছে ওই যে গান বাজনা চলছে এটা কি ডাকো তোমার ছোট বউকে
1: আচ্ছা আচ্ছা দাদা সকালবেলায় কি একটা ঝামেলা না পাকালি নয় তোমার
0: শাট আপ ছোট বউকে ডাকো
1: তুমি কিন্তু আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো
0: তার মানে What do you mean?
1: না মানে বলছি যে এই সমস্ত তুচ্ছাতে তুচ্ছ ব্যাপার স্যাপার নিয়ে যা মেজাজ গরম করো ওরা কি ভাববে বলো তো
0: ভাবুক এখনো গান থামায়নি গান গেই যাচ্ছে ব্যাপারটা কি আই ড্যাম কেয়ার এনিবডি
1: ছোট বাবু গানটা থামাও
0: যার পোষায় সে শোনো যার পোষায় সে থাকবে নয়তো এখান থেকে কেটে পড়বে
1: কি সব আবুল তাবুল ভুগছো
0: আবুল তাবুল
1: তুমি না ওদের গুরুজন তোমাকে খুঁটি নাটি ব্যাপারে এরকম মাথা গরম করলে চলে বাপু
0: বলি সাদে কি মাথা গরম করি কোন ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে শুনি তোমাদের তো চোখে আঙুল দিয়ে না দেখালে দেখবে না এই যে আমার ড্রয়িং রুমের চেয়ারটা আমি বলেছিলাম পালিশ করে ওটা ভালো করে রাখতে নড়বড়ে হয়ে গেছে পালিশ হয়েছে ওটা না দেখেছে কেউ সেদিকে কারো খেয়াল আছে
1: শোনো শোনো তোমার সেই চেয়ারের কথা বলছো তো ও তোমার চিন্তা করতে হবে না আমি আজকেই রিজুকে বলে ওটা পালিশ করবার ব্যবস্থা করছি
0: হ্যাঁ তাই যেন হয় আমি আর তিন দিন দেখবো তার মধ্যে কিছু না হলে লাথি মেরে ফেলে দেবো
1: বাবা
0: ছুটি তাও আবার একসঙ্গে ওয়ান উইক ইম্পসিবল দেওয়া যাবে না
2: আমার এই ছুটিটা খুব দরকার স্যার কিসের এত আর্জেন্সি মশাই হ্যাঁ স্যার আপনাকে মিথ্যা বলবো না জীবনে আমার একটাই শখ আর সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট ম্যাচ দেখার
0: মাই গুডনেস অফিস কামাই করে ক্রিকেট খেলা দেখা
2: আমি স্যার কখনো আপনার কাছে কোনো আনডিউ প্রিভিলেজ চাইনি কাইন্ডলি স্যার আমার হ্যাপিলটা একটু কনসিডার করুন স্যার
0: ওয়েল আপনার লিভ আমি স্যাংশন করতে পারি প্রোভাইডেড আমাকে চারখানা টিকিট ম্যানেজ করে দিতে হবে
2: স্যার চারখানা
0: ও হ্যাঁ আপনার প্রমোশনের কেসটা ওভারডিউ হয়ে আছে আপনার সেকশন অফিসারকে বলুন ফাইলটা তাড়াতাড়ি আমার কাছে পুট আপ করতে
2: আমি এখনই বলছি স্যার স্যার এখনই বলছি আপনি কিচ্ছু ভাববেন না স্যার আমি কালকেই আপনাকে চারখানা টিকিট ঠিক ম্যানেজ করে এনে দিচ্ছি স্যার
0: ঠিক আছে ঠিক আছে আজকের ডালপুরি গুলো বেশ খাসা হয়েছে তো কোন দোকান থেকে আনা
1: দোকান থেকে আনতে যাব কেন
0: তাহলে
1: ও তো আমের বড় বৌমাই বানালো
0: বললো কি যে অবাক কাণ্ড ঘটালে এমন একটা ডেলিশিয়াস আইটেম তোমাদের হাত দিয়ে বেরুলো
1: কেন বিকেলের জলখাবার দোকান থেকে কবে এনেছি আমি নিজে হাতে করিনি বুঝি কমেদে
0: না মানে সে কথা হচ্ছে না তবে মাঝে মাঝে মিরাকল ঘটিয়ে ফেলো কিনা তাই
1: তুমি না আচ্ছা শোনো
0: কি বলো
1: তা কথা বলবো যদি কিছু মনে না করো
0: বলো না হাজারটা বলতে পারো বলো তবে এমন কিছু বলা চলবে না যাতে করে সারাদিন খাটাখাটনির পর আমার মুডটা নষ্ট হয়ে যায়
1: না না তা কেন বলবো হ্যাঁ বলছিলাম যে এই পূজার ছুটিতে এবার আমরা দুজনে মিলে উদয়গিরি খণ্ডগিরিতে গেলে হয় না কতদিন তো বাইরে যাই না তাই
0: পূজোর ছুটিতে
1: হ্যাঁ
0: ঠিক আছে তবে এখনই কথা দিতে পারছি না তোমার প্রপোজাল আন্ডার কনসিডারেশন রইল পরে দেখা যাবে এখন
1: মনে রেখো কিন্তু

0: গুড আফটারনুন স্যার। আমার ডেকেছেন?
1: ও ইয়েস মিস্টার গুপ্ত, বসুন।
0: থ্যাংক ইউ স্যার।
1: ওয়েল মিস্টার গুপ্ত, আপনার রিটায়ারমেন্টের আর কদিন বাকি?
0: স্যার আই হ্যাভ অনলি 2 years left to go.
1: আই সি। মিস্টার গুপ্ত, আপনাকে একটা ব্যাড নিউজ দিতে হচ্ছে আমায়।
0: ব্যাড নিউজ?
1: আপনার জন্য আমাদের মিনিস্ট্রি খুব একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়েছে। এবার পার্লামেন্ট সেশনে আপনারই জন্য একটা কোয়েশ্চেনের আনসার দিল্লিতে পাঠাতে ডিলে হওয়াতে অপোজিশন গ্রুপ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে পার্লামেন্টে, তা জানেন?
0: কিন্তু স্যার তার জন্য আমার কি দোষ? আমি তো ফাইলটা সই করে দিয়েছিলাম।
1: দিয়েছিলেন বটে, বাট দ্যাট ওয়াজ টু লেট। তাই মিনিস্ট্রি এ ব্যাপারে থরো ইনকোয়ারির পরে এফেক্টিভ অ্যান্ড ক্লিন অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারেস্টে আপনাকে ফোর্সিবল রিটায়ারমেন্টের অর্ডার দিয়েছেন।
0: কি বলছেন স্যার, এত বড় পানিশমেন্ট দিলেন আমায়?
1: হ্যাঁ, আই এম হেল্পলেস মিস্টার গুপ্ত।
0: কিন্তু
1: জাগে, আজকে মাসের শেষ দিন, নেক্সট ডে থেকে আপনার সার্ভিস টার্মিনেট করা হলো
0: স্যার।
1: হ্যাঁ, ইন অর্ডার। বিভাসবাবুকে অ্যাক্টিং চার্জ দেওয়া হয়েছে, ওকে চার্জটা হ্যান্ড ওভার করে দিন।
2: স্যার একটা কথা শুনলাম, ওটা কি সত্যি?
0: ইয়েস মহিতোষ বাবু, আপনারা ঠিকই শুনেছেন, কাল থেকে আমি আর এই অফিসে আসছি না।
2: স্যার এই যে এবারে আনথিঙ্কেবল ব্যাপার হয়ে গেল। স্যার যদি কিছু মনে না করেন তো আপনাকে একটা কথা বলি।
0: বলুন, কি বলতে চান বলুন।
2: আপনাকে যে সেই যে 4 ক্রিকেটের টিকিট দিয়েছিলাম না, তার জন্য দাম পড়েছিল 200 টাকা।
0: তাই নাকি? তবে আপনি বলেছিলেন আপনার কি এক খুলতুতো ভাইয়ের কাছ থেকে এনেছিলেন।
2: ওটা কি আর সম্ভব স্যার? আমায় 2 বিনা পয়সায় দিয়েছে বলে কি যত খুশি দিতে পারবে না সেটা আশা করা যায়?
0: তাই নাকি? তা আজ যখন দেখলেন যে কাল থেকে আমি আর চেয়ারে থাকছি না, তখন বুঝি আপনার কথাটা মনে পড়ে গেল, তাই না? নিন আপনার 200 টাকা।
2: থ্যাংক ইউ স্যার, আপনি ভেরি ভেরি কনসিডারেট ম্যান স্যার। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে।
0: এ কি, আমার ঘরের নেম প্লেটটা কোথায় গেল? এই তো একটু আগে আমি দেখেছিলাম।
2: ও আপনি জানেন না স্যার?
0: কি?
2: এই তো একটু আগে বড় সাহেবের ঘরে আপনি ঢোকা মাত্রই কেয়ারটেকারের লোক এসে ওটা খুলে নিয়ে গেল।
3: হোয়াট, হাউ স্ট্রেঞ্জ! এত বড় হিউমিলিয়েশন! স্টিল আই এম ইন সার্ভিস, আই প্রোটেস্ট, আই স্ট্রংলি প্রোটেস্ট, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ।
4: বাবা আমায় ডেকেছো?
0: হ্যাঁ, তোমাকে অজয়কে দুজন কি দেখেছি বিশেষ দরকারে? ও কোথায়?
5: অজয় এই সবে বাজার থেকে ফিরেছে।

0: ও আসছে এখনই।
1: বিজয়, তুমি বোধহয় শুনেছো যে সিন্স টুডে আই এম নো মোর ইন দা সার্ভিস।
2: হ্যাঁ, মার কাছে কাল রাতে শুনে তো ভীষণ অবাক হয়ে গেলাম। আমরা যতদূর জানতাম তোমার রিটায়ারের তো আরো 2 বছর আছে।
1: হ্যাঁ, বেতো ঘোড়া আগের মতো আর সেই স্পিডে ছুটতে পারি না বলেই হয়তো বাতিল হয়ে গেলাম।
0: এই হজি এসেছে,
3: তার মানে প্রিম্যাচিওর ফোর্সেবল রিটায়ারমেন্ট।
1: হ্যাঁ, অনেকটা তাই।
2: তা তোমার পেনশনে কি হবে?
1: সেসব তো 2-1 দিনের ব্যাপার নয়। পেনশনের সব পেপার টেপার সাবমিট করা, সমস্ত ফর্মালিটি শেষ করা, এই হতে হতে অন্তত মাস 6 টাইম তো লাগবেই।
2: 6 মাস? একদিন?
1: হ্যাঁ, একদিন, ইফ নট মোর। গতকাল অফিস ছাড়ার সময় তবু মাসের মাইনেটা পেয়েছি। নেক্সট মান্থ থেকে আমি একবার পেনিলেস।
2: হ্যাঁ, তাহলে তো খুব মুশকিলই কথা হলো।
1: সেই কথা আলোচনার জন্যই তো তোমাদের 2 ভাইকে আমি ডেকেছি। একদিন তো আমি সংসারের হাল ধরে এসেছি। Now you have to sit at the steering. তোমরা 2 ভাই এবার ঠিক করে নাও মান্থলি কন্ট্রিবিউশন কে কত দেবে।
2: বাবা, ঝট করে তোমার যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি এট অল রেডি ছিলাম না। মানে আমার পক্ষে তো ওই 400 টাকার বেশি বাড়ানো খুব ট্রাবলসম হবে।
1: হাউ স্ট্রেঞ্জ, এই বাজারে তুমি, তোমার স্ত্রী, 2 বাচ্চা, 4 জনের কি 400 টাকায় হয়?
2: বা একদিন তো ওই অ্যামাউন্টে হয়ে এসেছে।
1: ডন্ট টক ফুল, একদিন কিভাবে হয়ে এসছে তা খেয়াল করনি? সংসারের খরচার মেজর বাড়ি কার ঘাড়ের ওপর ছিল জানো? কার জন্য তুমি 400 আর তোমার ভাই 450 দিয়ে দিন কাটিয়েছো তোফা আরামে?
2: তাহলে আমার ডিফিকাল্টিটা আমি খুলেই বলছি, শোনো।
1: বলো।
2: তাহলে বলা হয়নি?
1: বলো।
2: আমি মানে ওই সল্ট লেকে 3 কাঠা প্লটের উপরে ছোট্ট একটা ফ্ল্যাটে হাত দিয়েছি।
3: ওয়ান্ডারফুল দাদা, এত বড় একটা নিউজ তুমি একদিন চেপেছিলে?
2: না মানে কি জানিস, ওই বলি বলি করেও বলা হয়নি কথাটা। আসলে অফিস লোন, ব্যাংক লোন, রাইটার্স নিয়ে যা ঝামেলা।
1: ব্যস্ত একদিন চুপচাপ ছিলে, তা হঠাৎ ওটা ডিসক্লোজ করার কি এমন আর্জেন্সি পড়লো?
2: আগে মানে না ইয়ে
1: থাক, আর বলতে হবে না, আমি বুঝেছি। না অজয়, সিওর টার্ন, কি বলবার আছে বলো।
3: বাবা, তুমি তো জানো প্রাইভেট কনসার্নের একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কত স্যালারি হতে পারে। তার উপর আমার 4 ছেলেমেয়ের এডুকেশন, 2 মেয়ের বিয়ে, এসব তো ভাবতে হবে।
1: তার মানে তুমি কি বলতে চাও?
3: আমার পক্ষে ওর বেশি দেওয়া সম্ভব নয়।
1: মাত্র 850 টাকাতে সংসার চলবে যেখানে আগে 2500 টাকা লাগতো। কি হলো, চুপ করে রইলে কেন? জবাব দাও তোমরা।
2: আমরা আর কি বলবো, যা অসুবিধা ছিল তা তো বলে দিয়েছি খোলাখুলি।
3: উনিও তো ভাববার কি আছে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করলেই চলবে।
1: ওয়েল, এবার থেকে তোমরা তাহলে সেই ব্যবস্থাই করো, আমায় এবার রেহাই দাও।

0: আশ্চর্য, অফিসে প্রায় সকলের মাঝখান দিয়েই তো এলাম, কিন্তু কেউ তো উঠে দাঁড়ালো না বা উইশ করলো না, যেন আমাকে চেনেই না। অথচ এই তো সেদিন মাত্র 10 মাস আগে অফিস ছেড়েছি। এরই মধ্যে পৃথিবীটা সব কেমন যেন পাল্টে গেল। ওই তো মহিতোষ বাবু, পেনশন সেকশনের হেড অ্যাসিস্ট্যান্ট। যাই দেখি, ওর সঙ্গে কথা বলি আগে। মহিতোষ বাবু, ও মহিতোষ বাবু, শুনছেন? ইস, অফিস ডিসিপ্লিন বলে আর কিচ্ছু নেই। টেবিলে ফাইলের পাহাড় জমিয়ে রেখে মজা করে কেমন গল্পের বই পড়া হচ্ছে দেখো। এই যে মহিতোষ বাবু, শুনছেন?
1: কে? ও স্যার, আপনি? ভেরি সরি স্যার, তা এতদিন বাদে?
0: দরকার না পড়লে কি আবার আপনাদের সামনে আসি? আচ্ছা মহিতোষ বাবু,
1: বলুন স্যার,
0: আমার রিটায়ারমেন্টের পর আজ প্রায় 10 মাস হয়ে গেল, আমার পেনশনের খবর কি? কাগজপত্র তো সব জমা দেওয়া হয়েছে ঠিকঠাক?
1: হ্যাঁ স্যার, আপনার কাগজপত্র সব ঠিকঠাকই পেয়েছি, তবে আপনার সার্ভিস বুক আর সিসিআর ফাইনাল ভেরিফিকেশনের জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল, তা এখনো রিটার্ন আসেনি।
0: সে কি, ওগুলো আবার দিল্লিতে পাঠাতে গেলেন কেন? এখানকার রিজিওনাল অফিস থেকে করে নিলি তো চলতো।
1: আপনার মনে নেই স্যার? ও সিস্টেম তো আপনিই চালু করে গেছিলেন, এ নিয়ে পরে অসুবিধে হতে পারে এই ভেবে আপনাকে নোটে অবজেকশন দিয়েছিলাম আমরা, আপনি তখন তাতে এগ্রি করেননি।
0: হ্যাঁ, ওটা ফেরত আসেনি বলে চুপচাপ বসে আছেন, একটা রিমাইন্ডারও তো দিতে পারতেন এর মধ্যে।
1: ওটা স্যার এখন আমি আর ডিল করি না, আমি এখন পার্সোনাল ডিপার্টমেন্টের এসও।
0: ও, আপনার তাহলে প্রমোশন হয়ে গেছে।
1: আপনার আশীর্বাদে স্যার, আপনার ফাইল এখন স্যার দেখছে ওই রজত বলে ছেলেটি।
0: মাই গুডনেস, ও ছোকরার কাছে ফাইল গেছে, তাহলে তো 36 মাসে বছর। যাই দেখি উনি আবার কি অজুহাত দেখান। এই যে ভাই রজত, এই যে ভাই রজত, আমি তোমার কাছে এলুম।
2: বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি?
0: বিশেষ কিছু না, শুধু আমার পেনশনটা যাতে এবার একটু তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থা করতে পারলি বাধিত হই।
2: দিল্লি থেকে আপনার সার্ভিস বুকটু ফেরত না এলে কিচ্ছু করার নেই।
0: সেসব তো আমি মহিতোষ বাবুর কাছে আগেই শুনেছি, একটা রিমাইন্ডার দিয়ে আনিয়ে নাও না ভাই ওগুলো।
2: কি করব স্যার, আমাদের তো নিয়ম মেনে চলতে হবে।
0: হ্যাঁ, নিয়ম, এই এক্সকিউজে কত যে ফাঁকি দেওয়া হয় তা আমার জানা আছে।
2: আপনি স্যার মিথ্যে আমার উপর চটে যাচ্ছেন, আমি কি করতে পারি?
0: ওসব বুঝি না, তুমি কবে রিমাইন্ডার ছাড়বে বলো।
2: মাসখানেক দেরি হবে স্যার।
0: হোয়াট, 4-5 লাইনের একটা রিমাইন্ডার পাঠাতে 1 মাস? তুমি কি আমার কাজ শেখাচ্ছ?
2: এর আগে হবার কোনো পসিবিলিটি নেই স্যার।
0: বাহ, চমৎকার।
2: কিছু বললেন স্যার?
0: না, ভাবজি 35 বছর চেয়ারে থেকে যা দেখতে পাইনি এই 10 মাসে তার অনেক কিছুই দেখতে পেলাম। আচ্ছা চলি ভাই। এতক্ষণ ধরে কড়া এনার্জি কারো যদি হুঁশ থাকে। দেখি তুমি কেন দরজা খুললে এসে, ওরা কোথায়?
3: ওরা কেউ বাড়িতে নেই।
0: বাড়ি নেই মানে? এই ভর দুপুরে সব গেল কোথায়?
3: বড় বৌমা তার ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি গেছে, কদিন থাকবে সেখানে? তোমার বড় ছেলে তো অফিস কামাই করে ওদের তুলে দিতে গেছে ওই হাওড়া স্টেশনে।
0: বাহ চমৎকার। তারপর তোমার দ্বিতীয় পুত্রবধূ?
3: ও, তিনি তো ছোট ছেলে মেয়ে দুটিকে আমার কাছে রেখে অন্য দুটিকে নিয়ে পাশের বাড়ির বৌমার সঙ্গে সিনেমা দেখতে।
0: বাহ বাহ, কি চমৎকার, ওয়ান্ডারফুল, কি চমৎকার দায়িত্ব জ্ঞান আর কাণ্ড জ্ঞান আমার পুত্রবধূদের। ঘরে বুড়ো শাশুড়ি জ্বরে কাতরাচ্ছেন আর তাকে বাড়ি পাহারায় রেখে সবাই ফুর্তি করতে বেরিয়ে গেছেন। বাহ, ওরা সব পেয়েছে কি? হ্যাঁ অবলা, আমি কি মরে গেছি ওরা ভাবছে?
3: আর চেঁচিও না বাবু, চেঁচিও না, অসুস্থ শরীরে এসব আর ভালো লাগে না, আমারই হয়েছে যত জ্বালা।
0: আজকে আসুক বিজয় অজয়, আজকে যদি না এর একটা হেস্তনেস্ত করতে পারি তোমার নামই নেই।
3: খামাকা মাথা গরম করো না,
0: না করবে না,
3: তাতে চোখের সামনে তো সব দেখতে পাচ্ছো, এই সংসারে তোমার আমার দাম নেই গো, নেই নেই।
0: এক বছর আগেও তো দাম ছিল।
3: হ্যাঁ ছিল, ছিল কেন না, কেন না, তখন তুমি রোজ অফিসে যেতে ব্যাগ ভর্তি করে বাজার আনতে, কারো কোনো অভাব রাখতে না।
0: ও রিটায়ার করার পর আজ সেই আমি একবারে পচে গেছি না? ছি ছি ছি ছি, এর জন্য কি সন্তানকে স্নেহে যত্নে বড় করা? হ্যাঁ
3: থাক, যা হবার তা তো হবে। ভেবে ভেবে শুধু তুমি মন খারাপ করো না, বরং হাত মুখ ধুয়ে না একটু নেবু শরবত করে দে।
0: না না, জ্বর শরীর নিয়ে তোমার সব কিছু করতে হবে না, আমি একটু জিরিয়ে নিই। গত 15 বছর ট্রামবাসের সঙ্গে যোগাযোগ তো ছিল না, অফিসের গাড়িতে দুবেলা যাতায়াত করেছি, আজ দুবার বাস পাল্টে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি করতে যেন আমার কাল ঘাম ছুটে গেল। তার উপর আজ যা সাংঘাতিক গরম। তুমি বরং এক কাজ করো তো, ফ্যানটা একটু চালিয়ে দাও তো, শুয়ে পড়া যাক এখানে।
3: ও ফ্যান তো চলবে না।
0: কেন, সকালে সেই লোডশেডিং এখন আছে নাকি?
3: না, লোডশেডিং তো কখনই চলে গেছে।
0: তাহলে
3: ওই ওই হয়তো ইলেকট্রিকের লোকেরা এসে লাইন কেটে দিয়ে গেছে।
0: লাইন কেটে দিয়ে গেছে মানে
4: কি হলো বাবা? তুমি আবার খেপে গেলে কেন?
0: খেপেছি কি সাদে? ইলেকট্রিকের বিল দেওয়া হয়নি কেন?
4: তা আমি কি করব?
0: ঠিক আছে, ইলেকট্রিকের বিলের কথা যাক, আমার ড্রয়িং রুমের চেয়ারটা, হ্যাঁ, ওটা রিপেয়ারের জন্য তোমার মিস্ত্রিকে খবর দেবার কথা ছিল, কি হলো? তার কি হলো?
4: আমার মনে ছিল না।
0: মনে ছিল না, সামান্য একটা ব্যাপার 10 বার বললে মনে থাকে না কেন? হ্যাঁ, উত্তর দাও, জবাব দাও।
4: কি উত্তর দেবো? মিস্ত্রিরা তার চার্জ কে দেবে?
0: ও, চার্জ কে দেবে? আচ্ছা, সেই জন্যই বুঝি ইচ্ছে করে ভুলে গেছো কথাটা?
4: মাসের শেষ, দুম করে একটা কাজ করে বসেই তো হলো না, আমায় সব দিক ভেবে চিনতে তবে কাজ করতে।
0: ভেবে চিনতে তা ভাববে বই কি, বুড়ো বাপ মা তো এখন সংসারের খাতায় বাজে খরচা,

আর বাজে খরচা তো ভেবেচিন্তে করতে হয়, উই আর ওল্ড ফুল, তাই এতদিন কিছু না ভেবেই চলেছি বলে জীবনের শেষ প্রান্তে সংসারের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে।

0: এই যে মিস্ত্রি ভাই, এসে গেছো? এসো এসো এসো এসো, এই দেখো আমার এই চেয়ারটা দেখবে। এসো
1: বাবু, আপনি এই চেয়ারটার কথাই বলে এসেছিলেন কাল?
0: হ্যাঁ ভাই, খাঁটি মেহগড়ি কাঠের চেয়ার, এক সাহেবের কাছ থেকে বছর 30 আগে মাত্র 25 টাকা আমি কিনেছিলাম।
1: বাবু, এটু আর মেরামত করে কি হবে বলুন?
0: কেন,
1: উল্কে আর কিছু রয়েছে? হাতলটো ভেঙে গেছে, গদিটো ছিঁড়ে ছোবড়া ইস্পিরিং সব বেরিয়ে গেছে, ও মেরামত করেই বা কি হবে, আর পালিশ করেই বা কি হবে? ওটো বরং আপনি বিক্রি করে দেন কেন?
0: কি বললে তুমি?
1: না বলছিলাম ওটো বিক্রি করে দেন, আমি না হয় আপনাকে পুরোপুরি 2500 টাকা।
0: নো নো নেভার, খবরদার আর কখনো ও কথা উচ্চারণ করবে না।
2: কি করছো তুমি? থামো
1: বাবু, খামুখাই চটে গেছেন আমার উপরে, আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে, আমি খামুখাই
0: চটে গেছি। খবরদার, শেরাপ, খবরদার মিস্ত্রি, আর একবার যদি ও কথা মুখে আনো তোমাকে আমি খুন করে ফেলবো। কত লাগবে টাকা, কত লাগবে বলো বলো আমাকে, 50, 100, 200, 300 যত লাগে আমি দেবো।
2: মিস্ত্রি তুমি যাও,
0: তবু ওই চেয়ারটা আমার চাই চাই। ওকে তুমি ঠিক করে দাও মিস্ত্রি, মিস্ত্রি ওকে ঠিক করে দাও, সুন্দর করে দাও। দেবে না? আমি তোমায় হাত জোর করে বলছি।
2: কার কাছে, কার কাছে তুমি হাত জোর করছো?
0: মিস্ত্রি, আমি তোমায় হাত জোর করে বলছি।
2: কার কাছে কেন হাত জোর করবে? তুমি কেন হাত জোর করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এখনো পেনশন পেলে না, অত টাকা তুমি কোথায় পাবে?
0: পাবো পাবো অবলা, আমি পাবো, যেখান থেকে হোক জোগাড় করব। কিছু না পাই আমি এই আংটিটা, এই আংটিটা বিক্রি করে।
2: সে কি, এই যে তোর বিয়ে আংটি গো, ও কি সত্যি পাগল হয়ে গেলে? তুমি একটু বলছো
0: অবলা, এই চেয়ারের কাছে আমার সব কিছু মূল্যহীন, সব কিছু। আমার একটা চেয়ার গেছে, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার এই চেয়ারটা তোমরা কেউ কেড়ে নিও না, কেউ কেড়ে নিও না, প্লিজ কেউ কেড়ে নিও না, এই চেয়ারটা আমি ছাড়বো না, কিছুতে না, কিছুতে না, কিছুতে না।
3: চেয়ার নাটকটি এখানেই শেষ হল। রচনা তারকনাথ চৌধুরী, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজত, মিহির বন্দ্যোপাধ্যায়, মহিতোষ, বলাই মুখোপাধ্যায়, কর্মচারী সত্যনারায়ণ ঘোষ, পুলিশ ইন্সপেক্টর নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, বিজয় কিরণ লাহিড়ি, মিস্ত্রি রজত সাহা, অজয় ধ্রুব সাহা, বড় বউ রত্না ঘোষাল, বড় সাহেব দেবতোষ ঘোষ, গুপ্ত সাহেব সত্য বন্দ্যোপাধ্যায় এবং অবলার চরিত্রে তৃপ্তি মিত্র। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।

0: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 3,00,000 টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধা প্রাপক নাম নথিভুক্ত করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51,00,000 কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था, तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: 3,00,000 टाका पर्यंत मूल्यर पण्य रप्तानिर क्षेत्रे रेजिस्ट्रेशन कम मेम्बरशिप सर्टिफिकेट বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আইনি জটিলতা কমাতে এবং ডাক ও কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড়। তবে 3,00,000 টাকার উপরে চালান রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। আজ কলকাতায় বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে 1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। ভারত এখন 100টিরও বেশি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী সিং বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য উদযাপনে বিজেপি 12টি কর্মসূচির মাধ্যমে সেবা সংকল্প অভিযান পালন করবে।
2: अभियान का मेन ऑब्जेक्टिव यह है कि जिस सेवा, जिस समर्पण और जिस निष्काम भाव से मोदी जी ने आजीवन काम किया है, उसी स्पिरिट के साथ हम उनके जीवन के माइल स्टोन्स को भी मनाएं। और सेवा संकल्प अभियान, मैं मानता हूं कि यह केवल एक कार्यक्रम नहीं है, बल्कि समाज के हर वर्ग को सेवा, सहयोग और जन भागीदारी से जोड़ने का हमारा यह फर्म कन्विक्शन है, एक दृढ़ संकल्प है।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হয় এই প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। নীতি আয়োগের এই 2য় সংস্করণের সূচকটি আজ নতুন দিল্লিতে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন 2040 সালের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন গাড়িগুলির মধ্যে অন্তত 40% হবে বৈদ্যুতিক। চলতি বছরে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি এই সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি ভ্রমণস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতায় 135টি ঐতিহ্যশালী মিনার রয়েছে যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার ও স্মারকগুলির ই নিলাম শুরু হচ্ছে আগামীকাল। আজ নতুন দিল্লিতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদ মাধ্যমকে জানান, এবছর প্রায় 1500 সামগ্রী নিলামে রাখা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে চিত্রকর্ম, পোশাক, মূর্তি, প্রত্নবস্তু এবং হস্তশিল্প সামগ্রী। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছানুসারে সংগৃহীত অর্থ গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও প্রবাহ বজায় রাখার লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটায় সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করে। শ্রী চৌহান উদ্ধার ও ত্রাণ কার্য খতিয়ে দেখার পাশাপাশি বন্যার কবলে পড়া কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেছেন। 2013 সালে জিরাম উপত্যকা মাওবাদী হামলার ঘটনায় ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত 10 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার জন্য সাজাপ্রাপ্তদের 30 দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 25 মে বস্তার জেলা জিরাম উপত্যকায় ওই ভয়াবহ মাওবাদী হামলায় একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতাসহ মোট 27 জন প্রাণ হারান। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের জন্য অর্থমন্ত্রক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে যে ইন্টারনেটে থাকা নথিটি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজই ঘোষণা করেছে, আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাড়িয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। কিংবদন্তী অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

0: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 8:25। শুরু হচ্ছে আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: উপস্থিত তাদের দুজনকেই আমি আন্তরিক স্বাগত জানাই। চৈতালী মিত্র চৌধুরী, অ্যাডলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া টু ব্লক, এবং মঞ্জুষা আদক, অ্যাডলেসেন্স হেলথ কাউন্সিলর রাজাবাজার সায়েন্স কলেজ। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমেই আমি এক এক করে আসি, চৈতালীদির কাছে প্রথম আসি, যে এই যে আশার কথাই আজকে যে বিষয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, এই আমরা জানি যে 10 থেকে 19 বছর বয়সটা একটা সেই ছোটবেলায় পড়া ঝড়ঝঞ্ঝার বয়স। তো এই সময়ে বাড়ির বলুন, নিজের যে শরীরের মধ্যে একটা পরিবর্তন ঘটে, কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক একটা পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে সঙ্গে বাড়ির মা বাবা দাদু ঠাকুমা যারা আছে তাদের প্রত্যেকে এই সময় বাড়ির সন্তানটিকে নিয়ে বেশ বিপর্যস্ত থাকেন বা চিন্তিত থাকেন। ঠিক এই জায়গাটায় সরকারের থেকে কি এই কিশোর কিশোরীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে?
2: নমস্কার সকলকে।
1: এই যে 10 বছর থেকে 19 বছর বয়স পর্যন্ত আমরা এটাকে বলে থাকি বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজ। তো এই বয়সে অর্থাৎ ক্লাস 5 যখন তারা পড়ে, তারা সকলেই তারা বড় হয়ে যায়। 10 বছর থেকে 19 বছর পর্যন্ত তাদের শরীর এবং মনের মধ্যে প্রচুর পরিমাণ পরিবর্তন আসে। তো তখন তারা মোটামুটি 7-8 ওঠার পর থেকে তারা সব কথাবার্তা তাদের মা বাবাকে বলতে পারে না। তখন তাদের কার কাছে তারা কথাগুলো শেয়ার করে? তাদের বন্ধুবান্ধবের কাছে। এবার বন্ধুবান্ধব কিন্তু তারই ক্লাসে পড়ে, তাহলে সে যে তার কথাটা সবটা সঠিকভাবে উত্তর দিতে পারবে তা নয়, আবার সবটা সঠিকভাবে সেও জানে তা নয়। সেই কারণের জন্য সে যখন তার থেকে কিছু উপদেশ বা আদেশ তার থেকে পায়, সে তখন ভুল পথে পরিচালিত হয়। তো আমরা রোজ খবরের কাগজ, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাই যে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত ভুল পথে পরিচালিত হয়, অর্থাৎ পালিয়ে চলে যাওয়া, মরে যাওয়া, সুইসাইড করা, এগুলো সব বাড়তে থাকছে। তো সেই কারণের জন্য প্রত্যেকটা 2008 সাল থেকে প্রত্যেকটা গ্রাম স্তরে এবং শহর স্তরে, আগে ছিল এটার নাম হচ্ছে অন্বেষা ক্লিনিক, এখন এটা অন্বেষা সেন্টার নামে পরিচিত অথবা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক নামে পরিচিত, সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার ক্লিনিক হেলথে পাওয়া যায়, এবং বাকি দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা ফিল্ডে কাজ করে থাকি।
0: অর্থাৎ এইটা কি সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে সপ্তাহে 4 দিন তারা তাদের ব্লকেই পাচ্ছে?
1: একদম। সোম, বুধ, শুক্র, শনি আমাদেরকে ক্লিনিকে পাওয়া যাবে, অর্থাৎ সেন্টারে পাওয়া যাবে, এবং মঙ্গল আর বৃহস্পতিবার বিভিন্ন স্কুল, কলেজ, VHND প্রোগ্রামে, AWW অর্থাৎ অঙ্গনওয়াড়িদের দিদিদের সাথে, এবং আশা দিদিরা, সব থেকে আজকে যাদের নিয়ে প্রোগ্রাম, সেই আশা দিদিরা মাসে 2 করে মিটিং ডেকে থাকেন, এবং এতগুলো আশা রয়েছে আমাদের সঙ্গে, তো প্রত্যেকের কাছে তো যাওয়া সম্ভব হয় না। সেই কারণের জন্য কোনো আশা দিদি কোনো একটা ব্লকে যখন যেতে বলেন, তো মানে যখন আমরা তাদের ফিল্ডে যাই, তখন সেই তাদের কাছে প্রবলেমটা অনেক সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। কারণ হচ্ছে যে আমরা যখন ক্লিনিকে আসে, তখন আমরা যারা আমাদের কাছে আসে তাদের প্রবলেমটা মানে ডেপথে যেতে পারি, তাদের অনুভবগুলো আমরা বুঝতে পারি, অনুভূতিগুলো বুঝতে পারি। কিন্তু আমরা যখন গ্রামে যাই, তো শুধুমাত্র সেই ছেলেটা কেন কাউন্সিলিং করতে আসছে না, অথবা সেই মেয়েটা কেন ড্রপ আউট, কেন আর্লি ম্যারেজ হচ্ছে, কেন চাইল্ড প্রেগনেন্সি হচ্ছে, তাহলে সেই কথাগুলো হচ্ছে আমরা শুধুমাত্র তার থেকে নয়, তার পরিবেশ, তার বাবা মা, সবার থেকে এই কথাগুলো জানতে পারি। তো শুধুমাত্র তার নয়, পুরো পরিবেশটাই আমরা জানতে পারি।
0: অর্থাৎ আপনি বলছেন যতটা আমাদের এই অন্বেষা মানে ক্লিনিকের গুরুত্ব, ঠিক ততটাই আপনারা যে ফিল্ড ওয়ার্কে যান, যেদিন ভিজিটে যান, সেটাও অত্যন্ত তাদের পক্ষে জানার একটা, তাদেরকে জানার একটা জায়গা। এইখানে ধরুন যারা আজকে শ্রোতাবন্ধু শুনছেন, যাদের বাড়িতে এই বয়সের ছেলেমেয়েরা আছে, তারা কাদেরকে এই অন্বেষা ক্লিনিকে নিয়ে যাবে, মানে কাদের দরকারি অন্বেষা ক্লিনিকটা, সেটা যদি একটু বলেন।
1: এরা তো আশা দিদির কাছে সব কথা অনেক সময় বলতে নাও পারে, তো আশা দিদির কাছে সব থেকে বড় কথা হচ্ছে তারা যেন ট্রাস্ট বিল্ড করতে পারে, তবেই কিন্তু, সে কিন্তু পাড়ারই দিদি, তো যখন সে কাজে নিয়োগ হয়েছে, যখন সে অ্যাজ আ আশা হয়েছে, তখন কিন্তু তার কোয়ান্টিটির থেকে তার কোয়ালিটি অনেক বেশি বেড়ে গেছে। তো সেই কারণের জন্য সে যখন জানবে যে এই মেয়েটা বা এই ছেলেটা এই বয়সের কাছে, তখন সে যাতে আশা দিদির কাছে কেন সে বলতে যাবে, সে ট্রাস্টটা বিল্ড করতে পারে।
0: এই জায়গাটা হচ্ছে যে সেখানে ধরুন আপনি যেটা বললেন যে কোন কোন কারণে, মানে যদি আশা দিদি দেখেন যে এই বাড়িতে একটি ফ্যামিলিতে স্কুল ড্রপ আউট আছে,
1: একদম,
0: তিনি তখন তাকে সাজেস্ট করতে পারেন। আমি এই জায়গাগুলো বলছি যে কোন কোন বিষয় এরকম থাকলে, বা অনেক সময় হয় না যে বাচ্চাটি হয়তো খুব ইন্ট্রোভার্ট, বলতে পারছে না। তো বাবা মারাও কি করে বুঝবেন বা কোন কোন সমস্যাগুলো আশা দিদিদের বলবেন?

0: এই পিরিয়ডের ক্ষেত্রে?
1: প্রথম কথা হচ্ছে স্কুলে বহুদিন ধরে যাচ্ছে না, সে তার বাবা মা যখন কাজে চলে যায় তখন সে হচ্ছে ফোনের সাথে অ্যাডিক্টেড হচ্ছে। অনেক সময় তার মনের কথাগুলো সে চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো বন্ধু বান্ধব নেই। একটা ছেলে সে হচ্ছে কি অন্য বন্ধু বান্ধবের সাথে মিশছে, গ্যাং তৈরি করছে, চাইল্ড ট্রাফিকিং, এবং সব মনের কথাটা তারা বলতে পারে না বলেই তখনই কিন্তু চাইল্ড ট্রাফিকিংয়ের একটা বড় সমস্যা হয়ে থাকে, সম্ভাবনা থাকে।
2: অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে আপনার বাড়ির সন্তান কোনো না কোনো সমস্যায় ভুগছে, যেমন স্কুল যেতে চাইছে না, আপনি হয়তো প্রথম দিন দু একদিন চেষ্টা করলেন, তারপরে দেখছেন যে না, এই সমস্যা থেকে সে কিছুতেই বেরোচ্ছে না, তাহলে সেই সময় আপনার বাড়িতে যিনি আশা দিদি আসেন তাকে বিষয়টা খুলে জানান, বা আপনার সন্তানের মধ্যে যদি যে কোনো পরিবর্তন দেখেন, যে পরিবর্তনটা হঠাৎই আপনি লক্ষ্য করছেন, সেই পরিবর্তনে আপনি আশা দিদিকে বলুন এবং আশা দিদি আপনাকে সহযোগিতা করবেন। আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা সরাসরি এরকম কোনো সমস্যা থাকলে চলে আসবেন 2248-8085 এ। আজ আমরা আলোচনা করছি কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এবারে আমাদের মধ্যে মঞ্জুষা ম্যাডাম আছেন, আপনার কাছে আসবো। আশা দিদিদের কথা তো এসেই পড়েছে বেগম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা দিদিরাই গ্রামাঞ্চলে পরিবার থেকে পরিবারের মধ্যে যে কোনো পরিষেবা সরকারের পৌঁছে দেন, তো এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে তারা কিভাবে কাজ করেন?
3: কিশোর কিশোরীদের ক্ষেত্রে আশা দিদিদের রোলটা অ্যাজ এ অন্বেষা কাউন্সিলার বা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কাউন্সিলার হিসাবে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারছে, যে সেখানে গিয়ে তারা মা বাবার সাথে কথা বলছে যে হঠাৎ করে আপনার বাচ্চাটির আচরণের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কি তার ঘুমের সমস্যা হচ্ছে, হঠাৎ করে তার রেজাল্ট খারাপ হতে শুরু করেছে, হঠাৎ করে সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিচ্ছে কিনা, তার খাওয়া দাওয়ার পরিবর্তন হচ্ছে কিনা, সে বেশি রাত পর্যন্ত একা একা জেগে থাকছে কিনা, ইত্যাদি প্রভৃতি সমস্যা যেগুলো একদম বেসিক সমস্যা, যেটা খালি চোখে মা বাবারা বুঝতে পারেন, সেগুলো কিন্তু তারা আশা দিদিদের সাথে শেয়ার করছেন। তার ফলে আশা দিদিদের কাজ কিন্তু একটা লিয়াজো তৈরি করা, যে সমস্যা হচ্ছে তাহলে আপনাদের জন্য কিন্তু অন্বেষা ক্লিনিক রয়েছে, আপনারা সেখানে যান, সেখানে এই বয়সী বাচ্চাদের সাথে সঠিক পরামর্শ দেওয়ার জন্য একজন এক্সপার্ট বসে আছেন, যিনি বাবা মার সাথেও কথা বলবেন এবং বাচ্চাটির সাথেও কথা বলবেন যে সমস্যাটা কি হচ্ছে। সমস্যাটা শরীর মনে পরিবর্তনের সাথে সাথে যেহেতু অনেক রকম সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় যে স্কুলে হয়তো বাচ্চাটিকে এমনভাবে বুলি করা হচ্ছে বা পড়াশোনায় পিছিয়ে যাওয়ার ফলে টিচাররা হয়তো তার সাথে এমন কিছু আচরণ করছে যে কারণে সে তার কনফিডেন্সটা কমে যাচ্ছে, সে আরও নিজেকে গুটিয়ে নিচ্ছে। এখন এই বয়সে পিয়ার প্রেশার বা বন্ধুবান্ধবদের চাপটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, কারণ
2: আমরা এই বিষয়ে আসবো, তার আগে দেখি টেলিফোনে কোন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, বন্ধুবান্ধবের চাপটা তো খুব বেশিই থাকে, কারণ 12-13 বছর বয়সের পর থেকে একটা ছেলের ক্ষেত্রে তার গার্লফ্রেন্ড নেই কেন, সে সিগারেট খাচ্ছে না কেন, এইগুলো একটা থেকে থাকে। মেয়েদের ক্ষেত্রেও বয়ফ্রেন্ড তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম যে এখন প্রলোভনগুলো রয়েছে, অতএব নিজস্ব বয়স লুকিয়ে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করা, তাতে নিজে বিভিন্ন রকম ছবি পোস্ট করা, সেগুলোতে কেন লাইক আসছে না, সেগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কেন ডিলে হচ্ছে, কেউ দেখতে ডিলে করছে বা রিপ্লাই করতে ডিলে করছে, এগুলো কিন্তু ইদানিংকালে ভীষণভাবে বাচ্চাদের মনের ওপর একটা প্রেশার করছে। এর থেকে আমরা অনেক সময় দেখতে পাই বাচ্চাদের ডিপ্রেশন ডেভেলপ করছে, নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা আসছে, সেলফ হার্মিং বিহেভিয়ার। আমরা যখন স্কুলে যখন আমরা তাদের হেলথ চেক আপে যাই, বহু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি হাতের মধ্যে তারা ছুরি বা কিছু দিয়ে কেটে কেটে কেটে কেটে, তখন বলছে যে আমার যখন খুব রাগ হয় আমি তো কাউকে বলতে পারি না, আমি কাউকে মানে আমার কথা তো কেউ বুঝবে না, সবাই তো আমাকে বকবে শাসন করবে, তখন আমার মনে হয় কাটলে যে রক্তটা বেরোবে সেটা দেখলে আমার ভালো লাগবে, আমার একটু কষ্টটা কমবে, মানে এতটাই এরা অ্যাডোলেসেন্স স্টেজটাকে আমরা অ্যাকচুয়ালি একটা ভীষণ স্ট্রাগল পিরিয়ড বলে থাকি।
2: ঠিক। হ্যালো,
4: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
4: নমস্কার, আমি হুগলি জেলা রাজবাড়া থেকে আশিস ভর কথা বলছি।
2: বলুন।
4: আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে যুবক যুবতীদের হাতে স্মার্টফোন খুব ব্যবহার হচ্ছে, এটাও তো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে?
2: নিশ্চয়ই, হচ্ছে তো, আপনি শুনতে থাকুন। একদমই তাই, আমরা যখন আনস্মার্ট ছিলাম তখন বোধ হয় আমরা এর চেয়ে ভালো ছিলাম। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছে অন্তত তারা তাই ভাবছেন যে এই যে যন্ত্রটি যেটিকে বাদ

0: দিয়ে এই মুহূর্তে কোনো কাজ করা মানে জগৎটাই ভাবা সম্ভব নয়, আবার এই যন্ত্রই বিড়ম্বনা ডেকে এনেছেন, কি তাই তো?
1: একদমই তাই ম্যাডাম।
0: যে কথা বলছিলেন যে ধরুন এই বিভিন্ন সমস্যা দেখেন, আচ্ছা এই যে সমস্যাগুলো দেখছেন সেখানে আরেকটা কথা যে মানুষের সচেতন হওয়ার প্রবণতাটা কেমন দেখছেন, তারা কি খুব সহজে আসেন? বা আরও একটা কথা, আজকে যারা শুনছেন তাদেরকে, ধরুন বাবা মারা শুনছেন, বাড়ির কেউ শুনছেন, তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো বার্তা আছে? অনেক ক্ষেত্রে ধরুন হয়তো বাবা মা বুঝতে পারছে কিন্তু তার পরিবারের নানান একটা ধারণা আছে, কারণ এখনো পর্যন্ত আমরা জানি মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধারণা মানুষের মধ্যে থাকে, সেই জায়গা থেকে যদি আপনারা একটু স্পষ্ট করে বার্তা দেন আমাদের শ্রোতাদের যে একদম তাদের ভাবনাটা সরিয়ে রেখে যদি আসে তাহলে তারা কতটা উপকৃত হবে, বা তাদের যে এখানে যে কোনো রকম এই চিকিৎসার জন্য কোনো রকম ব্যয় হয় না সেই দিকটা যদি একটু আলোকপাত করেন।
1: হ্যাঁ, এই ক্লিনিকগুলো সম্পূর্ণরূপে ফ্রি ক্লিনিক, এখানে কোনো রকম কোনো কিছু টাকা পয়সা নেওয়ার কোনো ব্যাপার থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যা তো তৈরি হয়ে গেছে, তো আমাদের সমাধান করতে গেলে সেক্ষেত্রে বাবা মাদের হেল্পটা আমাদের সম্পূর্ণভাবে লাগে, এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা বাবা মার সাথে কাউন্সিলিংটা করি যে দেখুন সমস্যা।
2: একটা গুরুত্বপূর্ণ কথা যে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথ আর মেন্টাল ইলনেস দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমাদের বাবা মাদেরকে সচেতন করার ভীষণভাবে দরকার যে মেন্টাল হেলথের জন্য কাউন্সিলিং সবার প্রয়োজন। যে বাচ্চাটা আজকে প্রথম বুঝতে শিখলো, কথা বলতে শিখলো, এবং মানুষ যতদিন পর্যন্ত বাঁচে সবার আমাদের কাউন্সিলিং অর্থাৎ পরামর্শের প্রয়োজন হয়, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমরা কি ভাবি যে আমার হয়তো মেডিসিনের দরকার হবে, আমি কি পাগল যে আমি ওখানে যাব, এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাগুলো রয়েছে। তো এইটা ভীষণভাবে দূর করার দরকার যে না, আমাদের যখনই আমরা কোনো ধরনের সমস্যায় পড়ব, সেটা আমার পড়াশুনো সংক্রান্ত হতে পারে, আমার গালে একটা ব্রণ উঠেছে সেটা কেন, আমার চুলটা পড়ে যাচ্ছে সেটা কেন, আমি কি নেল পালিশ ব্যবহার করব আমার রঙের সাথে যাবে কি না, মানে সামান্য প্রশ্নগুলো করার জন্য কিন্তু আমরা মানে উত্তর দেওয়ার জন্য আমরা ওখানে বসে রয়েছি। এবং আমাদের ভীষণ ভাল লাগে যখন এই রঙিন ছেলেমেয়েরা আমাদের কাছে ছুটে আসে এবং তাদের মনের কথাটা বলতে পারে, খুব ভালো লাগে।
0: অর্থাৎ এই যে সরকারের নিরন্তর প্রচেষ্টা, আপনারা প্লিজ এই সহযোগিতা করুন, সহযোগিতার হাতটুকু প্রসারিত করুন, ছেলেমেয়েদের বকবেন না। দেখুন তাদের মধ্যে কত রকম মানসিক সমস্যা হচ্ছে, মনের মধ্যে আমরা যখন বলছি যে ঝড় ঝঞ্ঝার কাল, তো সেটা যেন শুধু আমাদের বই বা আমাদের শব্দের ব্যবহারে না থাকে, তাদের মধ্যেও তো একটা তোলপাড় হচ্ছে, কারণ তাদের এই সময় জানি একটা হরমোনাল পরিবর্তন হয়, সবটা মিলিয়ে বাইরের পরিবর্তন, তার দেখার একটা রূপের পরিবর্তন, সবটা মিলিয়ে তার মনের মধ্যে যে ঝড় উঠছে, হয়তো উঠছে আবার হয়তো ঝড় না উঠে খুব গুমোট একটা কালো মেঘ করে আছে, সেই মেঘ থেকে বৃষ্টি আপনি ঝরাতে পারবেন না। এবং ওই যেটা আমাদের আজকে বিশেষজ্ঞরা বারবার বলছেন, দেখুন পেট খারাপ জ্বর হলে যেমন ডাক্তারের দরকার হয়, ঠিক মন খারাপ হলেও ডাক্তারেরই দরকার হয়। আমরা চেষ্টা করে সবটা সারাতে পারবো না, তাই চেষ্টা না করে চেষ্টা করে একটু অন্বেষা ক্লিনিকে চলে আসুন। আপনার ব্লকে কোথায় আছে আশাদিদিদের জিজ্ঞেস করুন, কবে আসেন ডাক্তারবাবুরা, ওনারা তো বললেনই যে সপ্তাহে আপনার পাঁচ দিন আপনাদের ব্লকে অন্বেষা ক্লিনিকেই পেয়ে যাবেন, তাদেরকে একটু খোঁজ নিন। আচ্ছা আরেকটা কথা, এখানে আপনারা তো যাচ্ছেন, যে কোনো জানি আমরা মানসিক সমস্যার ক্ষেত্রে কন্টিনিউয়েশনটা ভীষণ জরুরি, হয়তো একবার এলো, এখানেও কি কোথাও দেখেন যে কোনো রকম ট্যাবু বা হয়তো খুব ভালোভাবে সারছিল তারপর হঠাৎ করে সে আসছে না, এই জায়গাটাতেও কি এইটা হয় কি না? এবং একই সঙ্গে জানতে চাইবো যে এখানেও আশাদিদের কতটা একটা ভূমিকা এই যে যোগাযোগটা রক্ষা করা।
2: একদম, তো ধরুন সে আসছে এবং দ্বিতীয়বার এসে তার ভালো লেগেছে, তখন কিন্তু সে বাবা মাকে যে সঙ্গে করে আনে তা নয়, হয়তো কলকাতা শহরে তা হলেও হতে পারে, কিন্তু আমাদের ওদিকে সে নিজেই বন্ধু বান্ধবের সঙ্গে এবং স্কুলে গিয়ে সে বলে যে জানিস তো আমি ভালো আছি এইরকম দিদির কাছে যেখানে তুই মনের কথা বলতে পারবি, এবং আউট অফ আ সাডেন মানে এত ভালো লাগে যে স্কুলের কোনো কোনো ছেলেরা যাকে সে নিজে উপকার পেয়েছে একসাথে সাতজন দশজন পুরো দঙ্গল বেঁধে চলে আসে, ভীষণ ভালো লাগে। এবং মেয়েদের ক্ষেত্রেও তাই, এবং
0: মানে এইটা তো আমার মনে হলো যে আমাদের এই যে আশার কথা নামকরণ, এই নামকরণ যেন সার্থক, সত্যি সত্যি আশার কথা, এরকম যে দল বেঁধে তারা আসছে খুব মনের কথা বলছে, তো এটা
2: এবং একসাথে আসে বলেই তখনই কিন্তু তারা মনের কথাটা বলতে পারে,
0: ঠিক কথা,
2: যখন
0: বন্ধুবান্ধব একসঙ্গে সবাই আসছে।
2: হ্যাঁ, এবং আমি যখন ওরকম একবার চারজন একসাথে এসেছিল তো তখন যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি পারিস, তো হুট করে আউট অফ আ সাডেন একটা মেয়ে বলছে আমরা ঝগড়া করতে পারি, কিন্তু সেই থেকেই জানলাম যে সে খুব সুন্দর সাজে, খুব সুন্দর চুল বাঁধে, এবং এখন বর্তমানে সে প্রতিষ্ঠিত বিউটি পার্লার করেছে এবং সে স্যালন চালায়।
0: বাহ, হ্যাঁ, এইবারে যে আশা দিদিদের এই যেখানে ধরুন কোথাও যখন দল ছুট হয়ে যাচ্ছে কি ক্লিনিক থেকে আসছে না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, সেই জায়গাটা
1: গেলে আমরা নরমালি আশা দিদিদের সাথে যোগাযোগ করি, বাড়ির ঠিকানা দিই। কলকাতার ক্ষেত্রে যেটা হয় যে বাড়ির ঠিকানা দিয়ে আমরা দেখি যে না আসার ক্ষেত্রে কি সত্যি কোনো কারণ আছে, যেটা হতে পারে কোনো রকম অসুস্থতা। পরীক্ষার ক্ষেত্রে তো আমরা জানতেই পারি সেটা সেই সিজনটাই পরীক্ষা চলছে। বা যদি দেখা যায় যে না বাড়ি থেকে অনেক সময় রেস্ট্রিকশন করে যে ওখানে যেতে হবে না, ওখানে গেলে কি হবে, ওখানে কি পাগলের চিকিৎসা হয়, তো তুমি কেন ওখানে যাচ্ছ, তো সেই জায়গায় আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা কিন্তু প্রথমে গার্জেনদের সাথে কথা বলেন, এই যে একটা ট্যাবু রয়েছে সেটাকে তারা ব্রেক করতে বিশালভাবে হেল্প করেন, তো তার ফলে আবার তারা আসতে শুরু করে। তখন আসার পর আমরা আবার গার্জেনদের বোঝাই যে এর ফলে বাচ্চাটার দেখুন এই এই জায়গাটায় আপনার ইম্প্রুভমেন্ট হয়েছে, এখানে তো কোনো ওষুধও দেওয়া হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে না, শুধুমাত্র কথাবার্তার মধ্যে দিয়ে যাতে আমরা তাকে সঠিক পথ দেখাতে পারি, সঠিক পরামর্শ দিতে পারি, অতএব তার আশাটা বন্ধ করবেন না।
0: এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমি বলছি পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে কি গ্রাম আর শহরের সমস্যা খুব একদম বিভাজিত আছে, যে এই এই সমস্যাগুলো গ্রামে দেখা যায় আর এই এই সমস্যাগুলো টোটালি ফেস করতে হয় শহরে?
1: একদম নিশ্চয়ই, শহরাঞ্চলটা সবসময় ভীষণ চ্যালেঞ্জিং হয়ে থাকে আশা দিদিদের কাছে। কারণ শহরে টিনেজ প্রেগনেন্সি, চাইল্ড ট্রাফিকিং, আর্লি ম্যারেজ, এইগুলো সবসময় একটা চ্যালেঞ্জিং রোল হয়ে থাকে। এবং ওয়েস্ট বেঙ্গল এবছরেও নাম্বার ওয়ান পজিশানে এই তিনটে ক্ষেত্রেই এসেছে সে কারণে। এবং কলকাতার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা খুব বেশি, কারণ প্যারালাল অনেক রকম সিস্টেম এখানে চালু আছে, অনেক রকম হেলথ সিস্টেম চালু আছে, বাচ্চারা নিজেরাই একা একা বেরোতে তারা অভ্যস্ত, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, অচেনা কোনো মানুষের সাথে তারা বন্ধুত্ব করছে কি না, এই খবরগুলো কিন্তু আশা দিদিরা তাদের যেহেতু বাড়িতে বাড়িতে যান, তো পাশের বাড়ি বা পাশে তার পাশে থাকে তার ক্লাসে পড়ে সেরকম কোনো বাচ্চা থেকে হয়তো এই ইনফরমেশনগুলো আশা দিদিরা আমাদের কাছে দিতে পারেন।
0: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
3: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
0: বলুন।
3: হ্যাঁ, এই যে আজকাল এই যে বয়স্ক নিদেবার টিনেজারদের এইসব সমস্যা, এইসব সমস্যার মধ্যে বাবা মায়ের তো একটা নিশ্চয়ই ভূমিকা থাকবে।
0: নিশ্চয়ই।
3: হ্যাঁ, আচ্ছা, এইবারে এই যে আপনিরা বলছেন যে কাউন্সিলিং, কাউন্সিলিং এ আমাদের হরিপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রেতে কোনো রকম এ আছে কিনা, মানে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে কিনা, এটা আপনারা একটু বলতে পারবেন?
0: বেশ, শুনতে থাকুন। ডেফিনেটলি,
2: প্রতিটা ব্লকেই একজন করে অন্বেষা কাউন্সিলার আছেন এবং জেলা দপ্তরে অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক আছে, সেখানেও একজন করে কাউন্সিলার আছে।
0: অর্থাৎ আপনি আপনার যদি মনে হয় বুঝতে পারছেন না, আশা দিদিকে জিজ্ঞেস করুন। এবং অবশ্যই আছে, হরিপালে তো ম্যাডাম বলেনই আছেন, এবং আপনার যে আশা দিদি আসছে বাড়িতে তাকে জিজ্ঞেস করুন কবে ম্যাডাম আসেন, কবে দেখেন, সেইভাবে একটু অবশ্যই প্রোগ্রেস করুন। যে কথাটা আমরা ছিলাম যে শহরে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজটা, তার আগে একটা ফোন আছে। হ্যালো, হ্যালো,
4: সবাইকে আমার নমস্কার জানাই।
0: হ্যাঁ নমস্কার আপনাকেও।
4: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
0: বলুন।
4: ও আমি বলছি অন্বেষা ক্লিনিকে তুমি কি ডাক্তার ম্যাডাম বসে না ডাক্তার বাবু বসে?
0: আচ্ছা,
4: কেন বলছি, কেন বলছি যে মেয়েদের ক্ষেত্রে মেয়ে ডাক্তার দিদি হলে ভালো, আর ছেলেদের ক্ষেত্রে ছেলে ডাক্তার বাবু হলে ভালো, আমার যেটা মনে হয়, বল দয়া করে কি বলেন।
0: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
2: কিছু কিছু জায়গায় যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, এইগুলোতে ছেলে আছেন এবং অর্থাৎ মেল কাউন্সিলার আছে, বাকিগুলোতে হচ্ছে লেডি কাউন্সিলার। এবং সেই কারণের জন্য ছেলেরা এবং মেয়েরা এত তারা যে ম্যাডামের সাথে কথা বলেন, সেখানে প্রথম যখন এরা জয়েন করেছিল মেয়েরাই জয়েন করেছিল, অর্থাৎ কাউন্সিলার হিসেবে কাউন্সিলার দিদি বা ম্যাডাম, তো তখন এরা এতটাই ফ্রেন্ডলি হয়ে যায়, এটা নামই তাই, এরা হচ্ছে বন্ধুপূর্ণ আচরণ করে, তো এরা যেটা বন্ধুবান্ধবের কথাটাও মানে বন্ধুবান্ধবকে যে কথা বলতে পারে না, এরা কিন্তু এই ম্যাডামের কাছে এসে সেই কথাগুলো ছেলে এবং মেয়ে উভয়তেই বলতে পারে।
0: অর্থাৎ এই যে আপনারা ফোন করেন, আমরা তো অপেক্ষা করে থাকি যে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন, এবং সেই শুধু সমস্যা নয়, এই যে আপনারা চিন্তাভাবনার আদান প্রদান করছেন যে এখনও পর্যন্ত মনে হয় যে মেয়েরা মেয়েদের পেলে সুবিধে হয়, ছেলেরা ছেলে ডাক্তারবাবু পেলে সুবিধে হয়, এই সুবিধা অসুবিধার কথাও যেমন আমরা শুনছি, তার সঙ্গে সঙ্গে যে একটা পরিবর্তন, যে বারবার যারা বিশেষজ্ঞ আসছেন তারা বলছেন যে ছেলে মেয়ে যে কোনো কারুর কাছেই, কিন্তু আমরা হয়তো ভাবছি, বাড়ির লোক হয়তো ভাবছেন যে ডাক্তার ডাক্তার বাবু হলে আমার বাড়ির ছেলেটি বেশি কমফোর্ট হবে, না ডাক্তার ম্যাডাম হলেও সে হয়তো কমফোর্ট পাবে, আপনি শুধু তাকে একটু অন্বেষা ক্লিনিকে নিয়ে যান যদি দরকার হয় তাহলে অবশ্যই। এবারে শহরে যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা আমরা শুনছিলাম, স্বাভাবিকভাবেই পপুলেশন অনেক বেশি এবং যেটা ম্যাডাম বলছিলেন যে বাইরে থেকে এখানে অনেক মানুষ আসছেন, সেখানে আইডেন্টিফাই করা এবং সেই কাজ সমাধান করা সেখানে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বারবারই স্বাস্থ্যের কথা হচ্ছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে তো আমাদের শারীরিক স্বাস্থ্যটাও ভীষণভাবে জরুরি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা যদি স্পেশালি একটু বলি সেক্ষেত্রে আমাদের যে মেনস্ট্রুয়েশন যে সমস্যা সেইখানেও কিন্তু আমাদের এখন অনেক রকম সেই জায়গা থেকে ধরুন শারীরিক সমস্যা আসে, এবং এখনও পর্যন্ত এই আমাদের এই শারীরবৃত্তীয় ক্রিয়াটি নিয়ে অনেক রকম ধারণা আছে যে ধারণাটা আমরা এখনো ভেঙে বেরোতে পারিনি, সেইখান থেকে আপনারা কি সমস্যা দেখেন? এবং আমি দুজনের কাছেই বলবো যে এখানেও কি গ্রাম শহরের কোনো আলাদা পার্থক্য দেখেন বা গ্রাম শহর অনুযায়ী পরিষেবার কোনো পার্থক্য আছে?
2: নিশ্চয়ই, গ্রামের ক্ষেত্রে তো আশা দিদিরা সাথী ন্যাপকিন ব্যবহার করেন, আর অর্থাৎ এটা পরিষেবা দিয়ে থাকেন এবং ভীষণ রিজনেবল প্রাইস, এটা হচ্ছে ছটাকায় পাওয়া যায়, ছটা প্যাড ৬টাকায়,
0: সেই জন্য
2: সরকার থেকে দেওয়া হয় সাথী ন্যাপকিন। এবং
0: আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে?
2: একদম, আশা দিদিদের কাছে লিস্ট থাকে, লাইন লিস্টিং থাকে যে ওই বয়সের অর্থাৎ 10 থেকে 19 বছর পর্যন্ত কতজন মেয়ে আছে ওই গ্রামে, এবং মায়েরাও অনেক সময় নিয়ে থাকে, কিন্তু মায়েদের নেওয়ার কথা নয়, কিন্তু আমরা তো জানি যে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের এমনই যে ৬টাকায় ৬টা পাওয়া যাচ্ছে, সেই কারণের জন্য তারাও নিয়ে থাকেন। আমরা সবসময় চাই যাতে সুস্থ থাকে একজন মহিলা, যাতে তার আরটিআই ইউটিআই এগুলো না হয়, ভ্যাজাইনাল ডিসচার্জ না হয়, সেই কারণের জন্য এটা দিয়ে থাকে। এবং এটা ভীষণ সাইন্টিফিক্যালি তৈরি, এটা ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, এবং এটা কলাগাছের ছাল দিয়ে তৈরি, সেই কারণের জন্য এটা বায়োডিগ্রেডেবল, এবং এটা পাতলা, সেই জন্যই এদের আফসোসটা থাকে যে এটা কেন পাতলা, সেই জন্য তাড়াতাড়ি ভিজে যায়, তো রক্ত আর থুতু থেকে সবথেকে বেশি ইনফেকশান ছড়ায়, সেই জন্য যতবার বদলাবে তত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
0: অর্থাৎ আমাদের দেখুন, আমরা ভাবি যে সরকার কি করছে কি ভাবছে, কিন্তু সরকার যে আমাদের থেকে কত এগিয়ে ভাবছে, আমি তো এই সাথী ন্যাপকিনের কথা শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা যে সমস্ত ভাবি যে একটু মোটা মোটা ন্যাপকিন হলে কত ভালো হয়, যে যত দ্রুত, এবং আমরা তো শুনি যে দ্রুত যতবার আমরা দ্রুত বদল করব, যে ভিজে গেলেই একটা ন্যাপকিন যদি বদলানো যায় তাহলে সেক্ষেত্রে তার সুস্থতার হার বৃদ্ধি পায়, এবং সেই সুস্থ থাকতে আরও একটা বিষয় যে এখনও পর্যন্ত অনেকে হয়তো এই ক্ষেত্রে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাপড় ব্যবহার করেন, এই কাপড়টা যাতে ব্যবহার না করেন সেই জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগ। আপনারা একটু খোঁজ নিন আশা দিদিদের কাছ থেকে, নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো লজ্জা করবেন না, এবং ওই আবারও প্লিজ প্রচলিত যে ধারণা সেটা থেকে বেরিয়ে যান, কাপড় নয় ন্যাপকিন ব্যবহার করুন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, আগামী দিন ভাজাইনার যে কোনো সমস্যা মুক্ত হতে পারবেন। এবার যদি
1: শহরাঞ্চলের পরিস্থিতিটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে শহরাঞ্চলে কোনো রকম ন্যাপকিন সরকারের তরফ থেকে এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে না, কারণ শহরাঞ্চলের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসেছে যে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে, তো স্কুলগুলোতে সব জায়গাতেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন রয়েছে, যেখানে টাকা ফেললে, মানে ৫ টাকা মতো ফেললে সেখান থেকে দুটো স্যানিটারি প্যাড বেরোয়।
0: সেখানে
1: আশাকর্মীদের এই ক্ষেত্রে রোলটা হচ্ছে স্যানিটারি প্যাডকে কিভাবে ডিসপোজ করতে হবে, কেন এটা পরিবেশের জন্য ভীষণ ভয়ঙ্কর, এই মুহূর্তে একটা পলিউশন তৈরি করছে, যে সেটা কালো প্লাস্টিকে মুড়ে নয়, সেটা একটা নিউজ পুরনো কোনো কাগজে মুড়ে এমন একটা ডাস্টবিনে ফেলো যেই ডাস্টবিনটা প্রত্যেক দিন ক্লিয়ার হয়, মানে প্রত্যেক দিন ডাস্টবিনটা পরিষ্কার হয়, এবং আমরা বারবার করে স্কুলে গিয়েও বাচ্চাদের বোঝাই যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে অন্তত তুমি স্যানিটারি প্যাডটা চেঞ্জ করো, কারণ যেহেতু স্কুলেই তুমি স্যানিটারি প্যাড পেয়ে যাচ্ছ, যে তুমি হয়তো বাড়ি থেকে আনোনি বা কিছু, তো সেক্ষেত্রে বা স্কুল থেকে এমনিতেও অনেক সময় পয়সা না দিলেও প্রোভাইড করা হয়, সেটা কোনো অসুবিধা থাকে না, আর স্কুলে এমনিতেও ডিসপোজেবল মেশিনও এখন অনেক জায়গায় বসানো হয়েছে, সেখানে অটো ডিসপোজ হয়, কিন্তু বাড়ির ক্ষেত্রে আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ।
0: হ্যালো, অর্থাৎ দেখুন, এই একটা খুব ছোট বিষয়, কিন্তু ছোট বিষয়টা নিয়ে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দু জায়গায়, যেটা আপনারা বললেন, দু জায়গায় দুটো রোল, গ্রামের ক্ষেত্রে যাতে সাথী ন্যাপকিন ব্যবহার করা হয় সেই জন্য সচেতনতার কথা, আর শহরের ক্ষেত্রে যে ন্যাপকিনটা ব্যবহার করা হচ্ছে সেই ন্যাপকিনটা যাতে সঠিকভাবে সেটাকে সঠিক জায়গায় ফেলা হয় সেই জায়গায় সচেতনতার কথা।

0: প্রতিটি মুহূর্তে আমাদের শেখা এবং সচেতনতার ভীষণ দরকার।
1: এখন এই মুহূর্তে দাঁড়িয়ে স্যানিটারি প্যাডের থেকেও আমরা মেনস্ট্রুয়াল কাপ বা অন্তত ট্যাম্পুনটা যদি তারা ইউজ করে, মেনস্ট্রুয়াল কাপ হলে তো সেটা খুবই ভালো, কারণ সেটা একটা মেনস্ট্রুয়াল কাপ কিনলে সেটা প্রায় তার 5 বছর সে ব্যবহার করতে পারে এবং পরিবেশের ক্ষেত্রে তার কোনো ক্ষতিকারক প্রভাব নেই, কস্ট এফেক্টিভ।
0: এটাও ভীষণ যে যেহেতু ওটা ভাজাইনার মধ্যে ইনপুট করা হয় সেখানে একটা অনেক ইনফেকশন থাকে,
1: অলমোস্ট জিরো।
0: আচ্ছা, উল্টে কিন্তু মানুষের ক্ষেত্রে ভাবনা থাকে যে না, ভাজাইনা ইনপুট করা হচ্ছে, আগামী দিন কোনো সমস্যা হতে পারে। আপনি বলছেন ঠিক উল্টোটা, অর্থাৎ এইটা যদি ব্যবহার করে ক্যাপটা, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও সাশ্রয়, একই ক্যাপ সে রিউজ করতে পারে।
1: হ্যাঁ, কিন্তু তাকে প্রপারলি ক্লিন করতে হবে।
0: হ্যাঁ, ডেফিনেটলি।
1: হ্যাঁ, সেই ক্লিনিং প্রসেসটা সবসময় তার গায়েই লেখা থাকে। এবং এই বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়েও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। এবার মেয়েদের ক্ষেত্রে এটাও একটা খুব প্রবলেম হয় যে আমার পিরিয়ডস হয়েছে, আমি হয়তো ডান্সের প্রোগ্রামে যেতে পারবো না। হ্যাঁ, তো যদি তারা ট্যাম্পুন ইউজ করে বা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে, তো সেক্ষেত্রে কোথাও কোথাও কিছু প্রবলেম থাকে না, তারা খুব ফ্রিলি তাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোতেও ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে।
0: বেশ, একদম আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। দুজনকেই বলবো যে একদম শেষে এক লাইন করে যদি বার্তা দিতে বলি আজকের এই অনুষ্ঠানে, তাহলে কি বলবেন যারা আমার শ্রোতা বন্ধু শুনছে?
2: তো যেটা বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা আসেনি যে তার মানসিক স্বাস্থ্য কীভাবে উন্নত করা যায়, কীভাবে তারা ভালো থাকবে। তো অন্বেষা ক্লিনিক বা অন্বেষা সেন্টার তার পাশে আছে সবসময়। আমরা আর বলে রাখি, যারা আমাদের শ্রোতাবন্ধু আজকে রয়েছেন, আমাদের ভুল করবেন যে আমরা ডাক্তারবাবু বা ডাক্তারবিবি কেউ নই, আমরা পরামর্শদাতা অ্যাজ আ কাউন্সিলার। তো আমরা আছি সবসময়, তোমাদের পাশে আছি।
1: বয়ঃসন্ধিকালের গুরুত্বপূর্ণ সময়, ওদেরকে একটু আলাদা করে সাপোর্ট দিতে হবে। এবং সেক্ষেত্রে আশা দিদি, আমরা, গার্জেনরা, টিচাররা, আমরা সবাই মিলে যদি ওদের সঠিক পরামর্শ দিয়ে থাকি, নিশ্চয়ই ওরা আগামী দিনের ভালো নাগরিক তৈরি হবে।
0: বাহ, এত সুন্দর গুরুত্বপূর্ণ বার্তা, এবং এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে আমরা আমাদের আজকের যে আশার কথা শেষ করব। আজকের বিষয় ছিল কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া 2 ব্লকের চৈতালি মিত্র চৌধুরী এবং রাজাবাজার সায়েন্স কলেজের অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর মঞ্জু সাদক। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। কথা হবে আবারও আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আশার কথা এবং রেডিওর সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।
3: শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
4: শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ব্যান্ডের গান।

রেডিও সেটের সামনে বসে থাকা সকল মৈত্রী শ্রোতা বন্ধুকে মৈত্রী পরিবারের পক্ষ থেকে ধীমান জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। শুনছেন আকাশবাণী মৈত্রী 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ। আর এখন কথায় গানে, অশ্রুত অথবা স্বল্পশ্রুত গান কিংবা নাটকের গান, অথবা যেসব শিল্পীদের গান প্রায় শোনাই যায় না, সেসব গান বা শিল্পীদের নিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যে পথ চলা শুরু হয়েছিল কথায় গানের, আজ তার আরও এক পর্ব। প্রতিদিন এই অনুষ্ঠান শোনা যায় রাত 9টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত মৈত্রী প্রচার তরঙ্গে কথায়।

মাত্র 7 বছর বয়সেই যিনি সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিলেন, সেই 7 বছর বয়সে গাওয়া তাঁর গান শুনে কেঁদে ফেলেছিলেন প্রবাদ প্রতিম গায়ক কৃষ্ণচন্দ্র দে। তিনি একবার শিশুটিকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। সেই শিশুটি পরবর্তীকালের পুরাতনী আগমনী টপ্পা শ্যামা সঙ্গীতার বোল বানাও ঠুমরির অন্যতম কিংবদন্তী শিল্পী চণ্ডীদাস মাল। 1929-এ বালিতে এক পরিপূর্ণ সাংকেতিক পরিবারে টপ্পা গানে পারদর্শী মা বাবার সন্তানরূপে জন্ম নেওয়া চণ্ডীদাস মাত্র

তিন বছর বয়স থেকেই তালিম নিতে শুরু করেন বাবার কাছ থেকে। আরামবাগ দৌলতপুরের বিখ্যাত তপলিয়া আর শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ শশীভূষণ পাত্র ছিলেন তাঁর দাদু।

সনত সিংহের দাদা কিশোরীমোহন সিংহের কাছে খেয়াল, আর টপ্পা দুর্গাধর সেনের কাছে পুরাতনী, কৃষ্ণচন্দ্র দের কাছে খেয়াল, জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে ভজন, শৈলজা রঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীত, শচীন দাস মতিলালের কাছে ঠুমরির তালিম নেওয়া, চণ্ডীদাস কবিগুরুর ভাঙা গানের অথরিটি,

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিকেন্দ্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে কলকাতায় জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
1: কেন্দ্রীয় সরকার ইউএপিএর অধীনে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
0: বিদেশ মন্ত্রক আজ নতুন দিল্লিতে পাকিস্তানের চার্জি অ্যাফেয়ার্সকে তলব করে সমুদ্রে পাক নৌবাহিনীর অবাঞ্ছিত ও পেশাদারিত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: সৌদি আরবের মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত 2013 সালের ঝিরম উপত্যকায় মাওবাদী হামলা মামলায় দোষী সাব্যস্ত 10 জনেরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
1: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024-এ ভূষিত করা হচ্ছে।
0: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, অদূর ভবিষ্যতে ভারত মজবুত অর্থনৈতিক ভিত্তি, বেসরকারি ক্ষেত্রের গতিশীলতা এবং ক্রমবর্ধ

0: বর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নতুন দিল্লিতে শীর্ষস্থানীয় সিইওদের নিয়ে আয়োজিত সেমিকন্ডাক্টর গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী মোদী ভারতের দক্ষ মানব সম্পদ, প্রযুক্তি গ্রহণ এবং পরিকাঠামোগত শক্তিশালী ভিত্তির কথা তুলে ধরেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধিতে শিল্পক্ষেত্রের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। এআই ক্ষেত্রে 1 কোটি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের নিজস্ব মেধা এবং বিশ্বমানের শিল্পপতিদের অভিজ্ঞতা মিলে নতুন সুযোগের সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারে ভারতের শীর্ষ সারিতে থাকা উচিত। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এখন প্রাথমিক পর্যায়ে পেরিয়ে ব্যাপক প্রসার ও সম্ভাবনার নতুন ধাপে পদার্পণ করছে। শ্রী মোদী আরও বলেন, সরকার একটি সুনির্দিষ্ট ও সহায়ক নীতিগত পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি এবং শিল্পের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালারও বিবর্তন ঘটার প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। সেমিকন্ডাক্টর ক্ষেত্রকে আরও মজবুত করতে নীতিগত প্রশাসনিক সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শিল্পপতিদের মতামত ও পরামর্শ আহ্বান করেন এবং সেগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 3 দিনব্যাপী এই সম্মেলন বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রের প্রতিনিধিদের একই ছাতার তলায় নিয়ে আসবে, যা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনে গতি আনা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এই প্রদর্শনীতে 300টি আন্তর্জাতিক সংস্থা সহ 600-এর বেশি প্রদর্শক এবং 50টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের জন্য 6টি বিশেষ কান্ট্রি প্যাভিলিয়ন, 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপদের জন্য একটি আলাদা প্যাভিলিয়ন থাকছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ISM, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং আন্তর্জাতিক সংস্থা ACMI এর যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। সম্মেলনে সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা ও কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি ভারতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য প্রযুক্তিগত অংশীদারিত্ব ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে, যা বিশ্বের সেমিকন্ডাক্টর হাব হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা বা EPFO এর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের বাধ্যতামূলক ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে নতুন করে 51 লক্ষেরও বেশি কর্মচারী EPFO-র বাধ্যতামূলক সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। এর ফলে সরকারের বার্ষিক আনুমানিক খরচ হবে প্রায় 11,339 কোটি টাকা। মন্ত্রী আরও জানান, 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছরে EPFO-র বেতনের এই ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। এরপর 2014 সালে সেপ্টেম্বর মাসে তা বাড়িয়ে 15,000 টাকা করা হয়। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে বিগত বছরগুলিতে কর্মচারীদের বেতন বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রসারের বিষয়টি বিবেচনা করেই বেতনের ঊর্ধ্বসীমা আরও বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2: ক্যাপ কা আধার ইয়ে হুয়া কি জো 15,000 রুপিস পার মান্থ পুরানা জো ক্যাপ থা ও সেপ্টেম্বর 2014 মে এস্টাবলিশ হুয়া থা তব সে আব তক এভারেজ जो सैलरी है वो काफ़ी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपये पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज़्यादा बढ़ी है। ये अनस्किल्ड की जो मिनिमम वेज है उसको भी कई राज्यों में 15,000 से ऊपर कर चुके हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরও জানান, দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনও 4 গুণ বৃদ্ধি পেয়ে 1 লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছে, যা অতীতে ছিল মাত্র 35,000 কোটি টাকা। বর্তমানে ভারত বিশ্বের 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এবং গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে 7ই অক্টোবর তাঁর সফল কার্যকালের 25 বছর পূর্তিকে সামনে রেখে বিজেপি সেবা সংকল্প অভিযান শুরু করেছে। এই উদযাপনের অংশ হিসেবে প্রদীপ প্রজ্বলন, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন, জল সুরক্ষা সচেতনতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 12টি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অভিযানে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন এবং 25 মিনিট সেবা প্রদান করলে শংসাপত্র প্রদান করা হবে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তাঁর শাসনকালে বিভিন্ন বিরোধিতার মুখেও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন এবং 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে এনেছেন। ইউপিআই এর সাফল্য বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে তিনি দেশকে নতুন আত্মবিশ্বাসে পূর্ণ করেছেন, যার প্রশংসা আন্তর্জাতিক মঞ্চেও মিলেছে। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের প্রতিটি স্তরের মানুষের কথা তুলে ধরেছেন।
3: एक अच्छा नेता वह नहीं होता है जो केवल सिर्फ बनाने पर फोकस करे, बल्कि वह होता है जो कि देश का फ्यूचर बेटर करने के बारे में काम करे, वह अच्छा नेता कहा जाता है। और एक अच्छा लीडर इलेक्टोरल विक्ट्री के लिए पॉपुलिस्ट फैसले नहीं लेता है, बल्कि इलेक्टोरेट के जीवन को बेहतर बनाने के लिए बोल्ड और विजनरी वह फैसले लेता है। इस काम को मोदी जी ने लगातार 25 वर्षों तक हेड ऑफ द गवर्नमेंट के रूप में जो उन्होंने काम किया है, इस दायित्व को निभाया है।
0: অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। এই র্যালিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাইকৃত প্রার্থীরা অংশ নেবেন। সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও সিকিমের বাছাই করা অগ্নিবীর, জেনারেল ডিউটি, মহিলা, মিলিটারি পুলিশ, WMP প্রার্থীরাও এই র্যালিতে অংশ নেবেন। 3 রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য কলকাতাকেই নির্দিষ্ট র্যালি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। অগ্নিপথ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রার্থীরা 4 বছরের জন্য অগ্নিবীর হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগ দেন। এই সময় তাঁরা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা, দলগত কাজ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি নির্ধারিত বেতন, বিভিন্ন ভাতা এবং বীমা সুবিধাও দেওয়া হয়। 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করার সুযোগ থাকে। সেনাবাহিনীর প্রয়োজন, কার্য সম্পাদন এবং নির্ধারিত নির্বাচন নীতির ভিত্তিতে প্রতিটি ব্যাচে সর্বাধিক 25% অগ্নিবীরকে নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর দিয়ে বলেছেন, সরকারকে কর সংক্রান্ত যে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে করের হার কমানো, ছাড় বা অব্যাহতি চাওয়ার ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত। আজ বেঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন আয়োজিত নিউ এজ ট্যাক্সেশন শীর্ষক দুদিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে অর্থমন্ত্রী শিক্ষাবিদ, গবেষক ও চিন্তাবিদদের স্বাধীন করনীতি সম্পর্কিত গবেষণাকে সাধারণ আলোচনার অংশ করার আহ্বান জানান, যাতে তা পরীক্ষা, পর্যালোচনা ও আরও উন্নত করা যায়। বাজেট পূর্ববর্তী পরামর্শ প্রক্রিয়ার কথা উল্লেখ করে শ্রীমতী সীতারামন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আগামী 2 দশকে ভারতের কর ব্যবস্থা কেমন হওয়া উচিত সে বিষয়ে আরও বড় পরিসরে আলোচনা হওয়া প্রয়োজন।
0: ক্ষুদ্র নতুন রপ্তানিকারীদের জন্য এক বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার 3 লক্ষ টাকা পর্যন্ত ছোট মূল্যের রপ্তানি চালানোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা নিবন্ধন সনদের বাধ্যবাধকতা থেকে ছাড় ঘোষণা করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, নতুন ও ছোট ব্যবসায়ীদের উপর নিয়ম নীতির বোঝা কমানো এবং ডাক ও কুরিয়ার ও অন্যান্য মাধ্যমে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
1: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল আজ জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তোখান সাহুর উপস্থিতিতে স্বচ্ছতা হি সেবা অভিযান 2026-এর সূচনা করেছেন। এবছরের অভিযানের মূল ভাবনা বা থিম হল স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত। আজ সন্ধ্যায় এই সংক্রান্ত এক কার্টেন রেজার সাংবাদিক সম্মেলনে শ্রী পাটিল জানান, এবছরের স্বচ্ছতা হি সেবা অভিযান 5টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এই স্তম্ভগুলি হল নির্দিষ্ট পরিচ্ছন্নতা কেন্দ্র ও জনপরিসরের রূপান্তর, স্বচ্ছ পাঠশালা, যুবশক্তি পরিচ্ছন্নতার পথে সাফাই মিত্র সুরক্ষা ও সম্মান শিবির, পরিচ্ছন্নতায় জনভাগিদারি এবং স্বচ্ছতা থেকে সমৃদ্ধি।
4: আজ দেশকে 5.25 লাখ সে অধিক গাঁও ODF প্লাস মডেল ঘোষিত হো চুকে হ্যাঁ। সাথ হি বর্ষ 2014 সে আব তক 12.22 করোড় সে অধিক ঘরেলু শৌচালয় কা নির্মাণ হো চুকা হ্যাঁ। ইয়া স্বচ্ছতা কে ক্ষেত্র মে বড়ে বদলাও কো দর্শাতা হ্যাঁ। স্বচ্ছতা ইস সেবা 2025 মে 18 করোড় সে অধিক নাগরিকো নে ভাগ লিয়া, জিনমে সে লগভগ 14 করোড় লোক গ্রামীণ ক্ষেত্রো মে সে হ্যাঁ। ইয়া দিখাতা হ্যাঁ কি দেশ মে স্বচ্ছতা কে প্রতি জন ভাগিদারি লগাতার মজবুত হো রহি হ্যাঁ।
1: मैत्री प्रचार तरंगे सुनछेन विश्व परिक्रमा।
0: বিদেশ মন্ত্রক আজ নতুন দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের চার্জ অ্যাফেয়ার্সকে তলব করে সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর অবাঞ্ছিত ও পেশাদারিত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের এই আচরণের কারণেই ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে তাদের একটি জাহাজের ধাক্কা লাগে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাক নৌবাহিনীর এই আচরণ সামরিক মহড়া, কৌশলগত আচরণ এবং সেনা চলাচলের আগাম নোটিশ সংক্রান্ত 1991 সালের এপ্রিলের দ্বিপাক্ষিক চুক্তির সরাসরি লঙ্ঘন। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দুদেশের পারস্পরিক চুক্তির শর্তাবলী কঠোরভাবে মেনে চলা এবং সমস্ত সামরিক ইউনিটকে সতর্কতার সঙ্গে কাজ করার বিষয়টি সংশ্লিষ্ট পাক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে একইভাবে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
1: কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই গোষ্ঠীটি সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালানের পাশাপাশি তরুণ ও ছোটখাটো অপরাধীদের সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার কাজে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: সৌদি আরবের মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ড্রোন হামলা সংক্রান্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে মক্কা শহরের বিশেষ আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্বের দিক থেকে এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মুখপাত্র আরও জানান, ভারত এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ ভুটান যাচ্ছেন। সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএল ধুঙ্গিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে তাঁর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য।
0: ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত 2013 সালের ঝিরম উপত্যকায় মাওবাদী হামলা মামলায় দোষী সাব্যস্ত 10 জনেরই মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তদের হাইকোর্টে আবেদনের জন্য 30 দিনের সময় দেওয়া হয়েছে। 2013 সালের 25 মে বস্তার জেলার ঝিরম উপত্যকায় এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতাসহ 27 জন নিহত এবং 35 জন আহত হয়েছিলেন।
1: মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকার মুম্বাই নাসিক মহাসড়কে আজ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি গাড়ি জোরালো ধাক্কায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যায়। শাহপুর তালুকের আদগাঁওয়ের কাছে এই দুর্ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শাহপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পরিবারটি ত্রম্বকেশ্বর থেকে বাড়ি ফিরছিল। দুর্ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
0: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্তনাগকে সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে।
5: वो बाल नागम्मा,
6: हाँ, तो आज फिल्म स्टार लग रही है।
5: क्या है कि बोल रहे हो आप?
6: नहीं समझी? अरे वो फिल्म में रहती है ना हीरोइन, वही जो गाती हैं, नाचती हैं, इश्क करती हैं।
0: আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ঘোষণা করে, আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কোভাদিয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত অভিনেতা অনন্তনাগকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অনন্তনাগের সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা ও মেধা বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে এক বিশেষ ছাপ রেখেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সাফল্যের জন্য শ্রী নাগকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব বলেছেন যে এটি এক গৌরবময় যাত্রার যথার্থ স্বীকৃতি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানও অনন্তনাগকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি আর রাধাকৃষ্ণন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। মৈত্রী প্রচার তরঙ্গে দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে অদূর ভবিষ্যতে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক বৃদ্ধির হারকে মোকাবিলা করতে প্রস্তুত। এর সঙ্গে বেসরকারি ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সহায়তায় ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতে নিজেদের অবস্থান ক্রমশ মজবুত করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন। ভারতে 5 দিনের সফরকালে ক্লার্ক নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক করেন। তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং নীতি আয়োগের সহসভাপতি অশোক কুমার লাহিড়ির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সুস্থায়ী অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলি তাঁদের আলোচনায় উঠে আসে।
1: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম করতে নিউজিল্যান্ডের পার্লামেন্ট মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একটি আইন পাশ করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন আজ ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি FTA কে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন এই চুক্তি 140 কোটি ভারতীয়র জন্য আশাব্যঞ্জক হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে তাঁর দল ন্যাশনাল পার্টি ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি পূরণ করল। নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী টড ম্যাকলে বলেন, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে পণ্য রপ্তানি করার আরও বেশি সুযোগ পাবে। উল্লেখ্য, এই চুক্তি কার্যকর হলে ভারতে নিউজিল্যান্ডের রপ্তানি করা পণ্যের 57% শুল্কমুক্ত হবে। এর সঙ্গে সমস্ত ভারতীয় পণ্য নিউজিল্যান্ডের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের সুবিধা পাবে।
0: বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে বোমা ছোঁড়ার ঘটনায় 2 সন্দেহভাজনকে CCTV ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাদের আওয়ামী লীগের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকায় সাংবাদিকদের তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার পরেই মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্টের সামনে বোমা ছোড়া হয় বলে জানা গেছে। ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়াতেই এই ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
1: নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 4.5 এবং পরেরটির 4.2। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মুগু জেলার কালাই এলাকার কাছাকাছি জায়গা।
0: ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর টার্মিনাল ডিপোতে প্রায় 47 লক্ষ লিটার ডিজেল পৌঁছেছে। পাইপলাইনটির 72তম চালানের অংশ হিসেবে ডিজেল পৌঁছেছে বলে জানিয়েছেন দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম। উল্লেখ্য, 2018 সালের দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ ও ভারত 15 বছরে প্রায় 20 লক্ষ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছিল। 2023 সালের মার্চ মাসে পাইপলাইনটি দিয়ে কাজ শুরু হওয়ার পর বাংলাদেশ এই পাইপ প্ল্যানের মাধ্যমে 3,30,087 টন ডিজেল আমদানি করেছে।
1: সৌদি আরব জানিয়েছে মক্কার কাছে গতকাল সন্ধ্যায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথি গোষ্ঠীর একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। কোয়ালিশন ফোর্সেস টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেনের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই ঘটনাকে মক্কায় হুথি গোষ্ঠীর দ্বিতীয় হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এর আগে 2017 সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। তিনি সতর্ক করেছেন, পরবর্তী যে কোনো হামলার বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্যবস্তু করে হামলার বিষয় অস্বীকার করেছে।
0: গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন আজ ধসে পড়লে 5 শিশুসহ 16 জন প্যালেস্টাইনি নাগরিক প্রাণ হারান এবং আরও 14 জন আহত হন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। তাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় 100 জন আটক রয়েছেন। গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশক রায়দাল দাহসান জানান, 7তলা ভবনটিতে 10টি পরিবার বাস করত।
1: বেলারুশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আজ জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ 25 জন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলারুশের মধ্যে এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের একদিন পর একথা জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কোল। বেলারুশের সরকারি সংবাদ সংস্থা বেল্টা জানিয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ উন্নতি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেলারুশের দুটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে জানা গেছে। এখন খেলার খবর।

0: 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে ভারত আজ ওপেন সেকশনে তাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মেয়েদের সেকশনে ভারতের প্রতিপক্ষ ডমিনিক প্রজাতন্ত্র। খেলা শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে।
1: তিন ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। গতকাল সাত উইকেটে জয়ের মধ্য দিয়ে ভারত ইতিমধ্যেই 2-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে।
0: জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা 2026 এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট 508 জন খেলোয়াড়। গত এশিয়ান গেমসে প্রথমবারের মতো 100টিরও বেশি পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছিল ভারতীয় ক্রীড়াবিদরা। এবারের আসরে সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য।
1: 2027 সালের মার্চে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সফরের কথা ঘোষণা করেছে। এদিন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করেন।
0: এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কিছু কথা সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

61 ইয়ার্স আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি, যে বিখ্যাত বেহালা বাদক পরিচয়শীলের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমায় ডাকলেন, দেখো ভাই শোনো, আমার আমি তা বলে হ্যাঁ, তখন বললে শোনো, আর কাছে যেতে আমাকে বললে শোন, তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাও না কেন? আমার কোনখানে তোর কেন রেডিও যাব না বেতালে? আমার আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে, এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি কি কথা তাহলে বলুন। বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড়বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম, পরিতোষদা উনি কে? বলে উনি তো সব উনম নিবেন মজুমদার, আমাদের সুপ্রীতি ভারতী আছে না তার জ্যাঠা মশাই। হলো তাই নাকি? ওই উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে তুই যা। তো আমি সংক্ষেপে বলছি, তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম, সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস। ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম, নাম বলতে বলে আচ্ছা ডেকে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক সাদা মাথা তিনি ঢুকছেন। তা তিনি আমার দিকে চেয়ে বলে রেখো কাশানো এখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নাকি আমি দাঁড়িয়ে আছি আমি গাই তো, তাই নাকি? দুবেলা কষের করে দাও, আমি যে গান গাই ভয়েতে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস

করতে বলেছি, জানো না দাদা ঠাকুর স্বল্পলি বসাইবেনি, পূর্ণ করো আগে। এই হল এক প্রস্থ, আর দু প্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বলে জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি এখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন। সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো, বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তা আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা,

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তি কেন্দ্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাককালে কলকাতায় জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
1: কেন্দ্রীয় সরকার ইউএপিএ এর অধীনে পাকিস্তান ভিত্তিক সাজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
0: বিদেশ মন্ত্রক আজ নতুন দিল্লিতে পাকিস্তানের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে সমুদ্রে পাক নৌবাহিনীর অবাঞ্ছিত ও পেশাদারিত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত 2013 সালে ঝিরম উপত্যকায় মাওবাদী হামলা মামলায় দোষী সাব্যস্ত 10 জনেরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
0: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 ভূষিত করা হচ্ছে। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সিনেমা জগৎ। চিত্র পরিচালক বিদেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজ আমাদের অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, তাঁর সঙ্গে আলাপচারিতায় শ্রাবণী মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব। শ্রোতাবন্ধুরা, সিনেমা জগতের এই পর্বে এসে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়কে আবারও স্বাগত জানিয়ে অসমাপ্ত কথোপকথনের দিকে এগিয়ে যাই আপনাদের সঙ্গী করে। আপনাকে আবারও স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আচ্ছা, আপনি তো প্রথমে ভেবেছিলেন সাহিত্য নির্ভর সিনেমাই করবেন।
2: সেরকম ভাবনা চিন্তা কিছু না, ভালো গল্প পেলে করব, কিন্তু আমারও ভালো লাগলে ভালো হয়, যে দর্শকের ভালো লাগতেই হবে এমন গল্প, তাই নিয়ে ছবি করার ইচ্ছে ছিল বরাবর।
1: প্রথম সিনেমা মোহনার দিকে সাহিত্য নির্ভর সিনেমা, তারপর আপনার পছন্দের, সব থেকে বেশি পছন্দের সিনেমা যদি বলি কোনটা?
2: নীলিমায় নীল বলে আমার একটা ছবি আছে, নারায়ণ সান্যাল গল্প লেখা। তাছাড়া কড়ি দিয়ে কিনলাম, খুবই ভালো গল্প, আমি তো কিছু দেখাতে পারিনি, কেন অত মোটা বই, তার এত এত গল্প, অত অত চরিত্র, সময় কোথায়? ওইরকম দুখানা বা আড়াইখানা ছবি যদি করতে দেয়া হতো, তাহলে কিছু চরিত্র ইন্টারেস্টিংলি দেখাতে পারতাম দর্শক।

0: তবু গল্পটা এমনই, বইটা এমনই, ভালো না লেগে কোনো উপায় নেই। আর এত চরিত্র, তার বিগ কাস্টিং, অপর্ণা সেন, মৌসুমি চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, কালী ব্যানার্জি, তাপস, সুপ্রিয়াদি, কাকে ছেড়ে কাকে বলি, এইরকম বিগ কাস্টিং নিয়ে আর প্রতিটি চরিত্র এত বলিষ্ঠ, এত সুন্দর, অজস্র লিমিটেশন থাকা সত্ত্বেও করে কিছুটা আনন্দ তো পাওয়া গেছে, এবং যারা অভিনয় করেছেন তারাও খুব খুশি।
1: বাহ, এই সিনেমাটাতে তো NFDC-র ফান্ডিং করার কথা ছিল,
0: ছিল কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
1: সেই চ্যালেঞ্জটা কি করে ওভারকাম করলেন একটু শুনতে চাইবো।
0: যেদিন রামুবাবু, মানে রামলাল নন্দী ছবির প্রডিউসার, তিনি বললেন যে বিরুদা পয়সা ফুরিয়ে গেছে, আমি সে কি NFDC পয়সা, তো NFDC পয়সা দেবে না, NFDC বন্ধ হয়ে যাচ্ছে। তখনও ছবির জাস্ট শুটিংটা শেষ হয়েছে, আমি সব ফোনাস, তোমার মনে আছে ক্যাসেটের দোকানে চলে গেলাম, শুধু ক্যাসেট কিনে যাচ্ছি নিজের পয়সায়, ক্যাসেটের পর ক্যাসেট, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে, অর্কেস্ট্রা নিয়ে, এত ক্যাসেট কিনে নিয়ে আসলাম। এইবার মিউজিক শুনতে শুরু করলাম সন্ধেবেলা থেকে, ভাবছি এই ইনস্ট্রুমেন্টটা যদি এই পর্যন্ত বাজে, তারপরে যদি এইটা এসে এর সঙ্গে যোগ হয়, তার সঙ্গে যদি এইটা, এইবার এই জোড়াতালি করে করে করে করে করে করে কাগজের ওপরে ঠিক করলাম, এবং সেইভাবে সেইগুলো মাথায় রেখে এডিটিং রুমে মিউজিক তৈরি করেছিলাম।
1: বাহ, মানে এটা কি আবহ সঙ্গীতের কথা বলছেন?
0: ব্যাকগ্রাউন্ড।
1: এইটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল, এক জায়গায় শুনেছিলাম আপনার আশীর্বাদ সিনেমার ক্ষেত্রেও তো আপনি এরকম বিপদে পড়েছিলেন, যে মহুয়া রায়চৌধুরী হঠাৎই দুর্ঘটনায় যখন চলে গেলেন, একটা নাচের দৃশ্য পুরো আপনি স্টিল ফটো জুড়ে জুড়ে করেছিলেন, সেই গল্পটা একটু শুনবো।
0: মহুয়া যেদিন চলে গেল, খবরটা পেলাম দুপুরবেলায়, আমার যে প্রডিউসার তিনি বললেন, বীরু আমি শেষ। বললাম দাদা কী হলো? বলে খবর শুনলে না? আমি না, তো মহুয়া চলে গেল। আমি সে কি? বলে বীরু আমি শেষ, তোমার তো এখনো 16 দিন শুটিং বাকি, আমার কি হবে? আমি সঙ্গে সঙ্গে বললাম, দাদা একদম ভয় পাবেন না, আপনার ছবি আমি শেষ করে দেব। বলে নাচ? বলে নাচ হবে, ডেফিনেটলি নাচ হবে, এবং ভালোই হবে। তারপরে মনে আছে একদিন সন্ধেবেলা 6:30, সবাই চলে গেল, আমি তখন বসলাম, ফটো, অনেকগুলো ফটো, ছবিগুলো সাজাতে লাগলাম। আমি মাথায় থাকলো কেন সাজাচ্ছি, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, করতে করতে করতে করতে করতে আবার কাটা ছেঁড়া করে করে করে করে, তারপরে শুটিং হয়েছিল, 16 দিনের শুটিং করেছি। লাকিলি এটা কারো হাত ছিল না, প্রথম যে শুটিং করেছি ছবিটার, সেটা লাস্ট সেন্টিন সব আছে, সেটা আমার টেক করা হয়ে গেছিল কালিম্পংয়ে।
1: আচ্ছা,
0: তার ফলে ছবিটা শেষ করতে পেরেছে। আসলে ডামি দিতে হয়েছে, কিন্তু এমনভাবে করেছি বোঝা যায়নি একেবারে যে সেটা মহুয়া নয়, সেটা আরেকটি মেয়ে, আর ভয়েস তো অন্য লোকের ডাবিং করে দিয়েছে, তো তার ফলে হয়ে গেছে এবং ছবিটা হিট।
1: সেলুলয়েড থেকে যখন ডিজিটাল হলো সিনেমা, প্রথম প্রথম যখন সিনেমা হচ্ছে, আপনার শেষ সিনেমা সাথীহারা বা লাভ কানেকশন, সেগুলো কি সেলুলয়েডে না ডিজিটাল ততদিনে এসে গেছে?
0: সেলুলয়েড,
1: সবটাই সেলুলয়েডে। সেলুলয়েড থেকে ডিজিটালের মানে এই জার্নিটাকে, এই তফাতটাকে আপনি কিভাবে দেখেন?
0: সাগ্রহে মেনে নিয়েছি, সযত্নে মেনে নিয়েছি, যে কোনো পরিবর্তনকে

0: গোড়ামি নিয়ে বসে থাকলে তো চলবে না, নতুন যুগকে সবসময় নিজের করে নিতেই হবে, তাহলে তো টিকতে পারবো না।
1: একটা জিনিস জানতে ইচ্ছে করছে, উত্তম সুচিত্রাকে সরাসরি নিজের পরিচালনায় না পেলেও আপনি ফ্লোরে পেয়েছেন সহযোগী পরিচালক হিসেবে, তাদের সঙ্গে এই যে পরবর্তীকালের যে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীরা, তাদের কোনো তফাত দেখেছেন? উত্তম কুমারের ন্যায় নিষ্ঠা নিয়ে তো কিছু বলারই নেই, তবু একটু আপনার মুখ থেকে শুনতে চাইব।
0: অমনটি আর হবে না, এই কথা সত্যজিৎ রায় বলেছিলেন উত্তম কুমার সম্বন্ধে। উনি আরও বলেছেন যে আগে আমি ভাবতাম যে উত্তম কুমার একটা স্টার, কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে সত্যিকারের একটি প্রতিভাবান অভিনেতা যাকে বলে। তাই উত্তমদার সম্বন্ধে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বা মোটেও সময় লাগবে না, কথা বলতে পারবো না।
1: আপনি যাদের নিয়ে বেশিরভাগ সিনেমা করেছেন, তাদের মধ্যে আপনার প্রিয় বলি, পছন্দের বলি, অভিনেতা বা অভিনেত্রী দু একজনের নাম যদি বলেন, এবং কেন তারা প্রিয়, আপনি তাদেরকেই বারে বারে কেন নিতেন?
0: এরা যে কত বড় মাপের শিল্পী, তার মানে এই নয় যে যাদের নিয়ে কাজ করিনি তারা বড় মাপের শিল্পী নন, তা কিন্তু না, কিন্তু যাদের নিয়ে কাজ করেছি তারা বিরাট মাপের অভিনেতা অভিনেত্রী। সেটা যে কেমন, বড় মাপের অভিনেতা বা অভিনেত্রী কি হলে যে হয় সেটা মুখে বলা যায় না। একটা গল্প মনে পড়ছে, একটা ছবি করেছিলাম তৃষ্ণা বলে, অসিত সেন ডিরেক্টর,
1: আচ্ছা,
0: ইংরেজি উপন্যাস উদারিং হাইটস, সেইটার অবলম্বনে। বিজন ভট্টাচার্য স্ক্রিপ্ট লিখেছিলেন, বিশ্বজিৎ, জ্যোৎস্না বিশ্বাস, রুমাদি, রুমাগুরু ঠাকুরদা, এরা সব ছিলেন। তাতে একটা সিকোয়েন্স ছিল, রানী অসুস্থ, ভোরবেলা মৃত্যুশয্যায় মরে গেল, এবং রুমাদি সেই রানীকে ছোটবেলা থেকে নিজের মেয়ের চেয়েও বেশি এত ভালোবেসে বড় করেছিল। তো রানী যখন চলে গেল তখন রুমাদি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওর শরীর ওপরে পড়ল। অসিত সেন বলেন, কাট, দারুণ শট হয়েছে। সব বেরিয়ে যাচ্ছে, রুমাদি আর ওঠে না, আছড়ে পড়ে আছে শরীরের ওপরে জ্যোৎস্নার, কেঁদে চলেছে, হাউ হাউ করে কাঁদছে শব্দ না করে, আপ্রাণ চেষ্টা করছে ওই কান্না থেকে নিজেকে বাঁচাতে, সহজ হতে, কিন্তু পাচ্ছে না। তো এই হচ্ছে বড় অভিনেত্রী।
1: গল্প শুনতে তো খুবই ভালো লাগে, 80-এর দশক থেকে প্রায় 3 দশক ধরে আপনার এত অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে, সে গল্প তো শেষ হবার নয়, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় তো সীমিত, তাই শেষ করব একটা ছোট্ট ছোট্ট বলবো না, গুরুত্বপূর্ণই বলা যেতে পারে, আপনার একটা বিশ্লেষণ শুনে আমাদের কেন এখন বলতে হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে?
0: তখনও বহু ফ্লপ ছবি হয়েছে, আমরা শুধু ভালোগুলোর কথাই বলি, হারানো সুর, সপ্তপদী, এগুলো রোজ হয়নি, বহু বাজে ছবি হয়েছে। সত্যজিৎ বাবু বারবার করে বলেছেন যে বাংলা ছবির দর্শক নেই, কিন্তু যে তারাগুলো বড় বড় হয়ে জ্বলছে আকাশে সেগুলোর কথাই আমরা ভাবি। হারানো সুর কটা হয়েছে?
1: তার মানে আপনি বলছেন যে খুব একটা তফাত হয়নি, মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ান হয়তো তখন এভাবে স্লোগান হিসেবে উঠে আসেনি, কিন্তু তখনও ছিল এই
0: তখনও
1: চ্যালেঞ্জটা।
0: খুব ভালো ছবি ছিল, খুব খারাপ ছবি ছিল, এখনো। তবে হ্যাঁ, আপনি যদি বলেন যে সংখ্যা, সংখ্যায় বাংলা ভালো বাংলা ছবির সংখ্যা কমে গেছে, হতে পারে হতে পারে, কিন্তু দ্যাট ইজ নট ফাইনাল, আবার হবে, আবার ভালো ভালো বাংলা ছবি হবে।
1: আপনার সাম্প্রতিক কালের বা শেষ কাজ কোনটি?
0: গল্প পাওয়া কিন্তু খুব কঠিন।
1: আচ্ছা,
0: একটা ভালো গল্প পেয়েছি, এটা ছবি করব।
1: আমরা কবে দেখতে পাবো?
0: কবে দেখতে পাবো সেটা তো ব্যবসায়ীদের হাতে, টাকা
1: কিভাবে, প্রস্তুতির পথে কি?
0: ডেফিনেটলি।
1: বাহ, বেশ ভালো খবর দিয়ে আমরা শেষ করতে পাচ্ছি আজকের অনুষ্ঠান। এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক একটা বিষয় যে বীরেশ চট্টোপাধ্যায়ের বাংলা সিনেমা আবার বাঙালি দর্শক দেখতে পাবে। আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আমাদের আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিন, এই প্রার্থনা রইল। নমস্কার।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: শুনলেন সিনেমা জগৎ বীরেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে বীরেশ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিলেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে, তাতে দেশ জুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছি বিস্তারিত খবরে। দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মী বাহিনী এবং বিশ্বের শিল্প নেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এই ক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্পনেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শ আহ্বান করেন। বৈঠকে উপস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0 অধীনে গড়ে ওঠা পরিকাঠামো ও সুযোগের প্রশংসা করেন। তারা ভারতকে বিশ্বমানের সেমিকন্ডাক্টর প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বৈঠকে ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, মাইক্রন ও AMD সহ বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের CEO ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য

0: মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था, तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: श्री वैष्णव बोलें, 2004 থেকে পরবর্তী এক দশকে ইপিএফও মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। গত এক দশকে ধারাবাহিকভাবে মজুরি আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
2: আর ইন সেবা কার্যো মে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, রিপ্লান্টেশন হোগা, আর সাথ হি সাথ প্লাস্টিক কম করনে কে লিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করনা, পানি কো সেভ করনে, পানি বচানে और जल खेतों की सफाई का काम, ऑर्फेंज और हमारे जो ओल्ड एज होम में, ऐसे स्थानों पर जाकर सेवा कार्य करना, ये पार्टी के लोग जाकर काम करेंगे, आम जनता के लोग काम करेंगे, बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় 25 মিনিটের জন্য সেবা প্রদান করলে তাকে শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ জানিয়েছেন, গত 11 বছরে পিএম যশস্বী প্রকল্পের আওতায় 15,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পিএম যশস্বী প্রকল্পের মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং স্কুল ও কলেজ পর্যায়ে শীর্ষস্থানীয় শিক্ষা সংক্রান্ত উদ্যোগ। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী ও সুবিধাভোগী উপকৃত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্চ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সে দেশের সরকারকে অবহিত করার জন্য পাকিস্তানি চার্চ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের চার্চ দ্য অ্যাফেয়ার্সও উপযুক্ত প্রতিবাদ জানাবে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে 140 কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড, যা দেশের কর্মসংস্থান ও আয় বাড়াতে বড় ভূমিকা নেবে। উল্লেখ্য, আজই নিউজিল্যান্ডের সংসদে

0: 93-29 ভোটে চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ এই কথা ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাডিয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।
1: क्या लग रही हूँ सर का?
2: परी, कभी सिनेमा देखी है तू?
1: हाँ देखी ना, वो बाल नागम्मा।
2: हाँ, तो आज फिल्म स्टार लग रही है।
1: क्या है कि बोलो स्वाप?
2: नहीं समझी? अरे वो फिल्म में रहती है ना हीरोइन, वही जो गाती हैं, नाचती हैं, इश्क करती हैं,

0: কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান এবং গুজরাটে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 10:10 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 10:41 হয়ে 31 সেকেন্ড। এখন শুনবেন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো। এই সুবদ্ধ সংকেতের এই অনুষ্ঠানে সেতার পরিবেশন করে শোনাবেন দীপঙ্কর ভট্টাচার্য, রাগ নটভৈরব এবং সিন্ধু ভৈরব। এই মহাজীবন 6:30 এই অনুষ্ঠানে শোনা যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবেন দোয়েল প্রামাণিক 6:40। কৃষক বন্ধুদের জন্য 6:55 বেগুনের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন সৌমেশ সাহা। লোকগীতের অনুষ্ঠান 7:05, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান লিংসে কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী 7:35। ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, শোনা যাবে প্রথম পর্ব আগামীকাল 8:30। 8:45 যুব মনে গানে গানে সম্পাদনায় সুরজিৎ কর্মকার, শোনা যাবে 239তম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে টোড়ির আগে শরৎ পরিবেশন করবেন সায়াম পাঁজা, তবলায় সহযোগিতা করবেন রিম্পা সিভা।

9:30 মনের মতো গান উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শোনা যাবে আধুনিক শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, পরে লোকগীতি শিল্পী সুরভি চক্রবর্তীর কণ্ঠে গান শুনবেন। মহানায়কের গল্প নিয়ে হাজির থাকবেন রমা ঘোষ বেলা 11:00। 11:15 রজনীকান্তের গান শোনা যাবে শিল্পী অর্চনা ভৌমিকের কণ্ঠে। রম্যকীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শোনা যাবে 12:30, বেলা 1:00 নাটক সকালের মেয়ে রচনা সমৃতা গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ।

মহমদ চৌধুরী, প্রযোজনা রুবি বাগচি। 1:40 শোনা যাবে বাংলা প্যান্টের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা। ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয়ে সৃষ্টি উপস্থাপনায় সোমা সাহা, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ, শোনা যাবে আগামীকাল প্রথম পর্ব। আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:05 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি শোনা যাবে, 5:50 উপস্থাপনায় বিতান্দে, ক্ষেত খামারের কথা, বায়োগ্যাস নিয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, অনুষ্ঠানটি শোনা যাবে 6:20, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব রোগী সুরক্ষা দিবস। এই সম্পর্কে কথিকা বলবেন ডাক্তার অনির্বাণ তলুই। যুবমণী থেকে গানের সুরে উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 7:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে শরৎ পরিবেশন করবেন স্বয়ং পাঁচা, থেকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন অত্রি কোটাল, তাকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী। মালকোষ রাগে খেয়াল, শিল্পী অত্রি কোটাল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করে শোনালেন অত্রি কোটাল, তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপমহাদেশের খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে কলকাতায় জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
1: কেন্দ্রীয় সরকার ইউএপিএর অধীনে পাকিস্তান ভিত্তিক সাজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
0: বিদেশ মন্ত্রক আজ নতুন দিল্লিতে পাকিস্তানের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে সমুদ্রে পাক নৌবাহিনীর অবাঞ্ছিত ও পেশাদারিত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্তনাগকে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 ভূষিত করা হচ্ছে।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নতুন দিল্লিতে শীর্ষস্থানীয় সিইওদের নিয়ে আয়োজিত সেমিকন্ডাক্টর গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী মোদী ভারতের দক্ষ মানব সম্পদ, প্রযুক্তি গ্রহণ এবং পরিকাঠামোগত শক্তিশালী ভিত্তির কথা তুলে ধরেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধিতে শিল্পক্ষেত্রের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। এআই ক্ষেত্রে 1 কোটি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের নিজস্ব মেধা এবং বিশ্বমানের শিল্পপতিদের অভিজ্ঞতা মিলে নতুন সুযোগের সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারে ভারতের শীর্ষ সারিতে থাকা উচিত। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এখন প্রাথমিক পর্যায় পেরিয়ে ব্যাপক প্রসার ও সম্ভাবনার নতুন ধাপে পদার্পণ করেছে। শ্রী মোদী আরও বলেন, সরকার একটি সুনির্দিষ্ট সহায়ক নীতি গত পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি এবং শিল্পের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালারও বিবর্তন ঘটা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। সেমিকন্ডাক্টর ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে নীতিগত ও প্রশাসনিক সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শিল্পপতিদের মতামত ও পরামর্শ আহ্বান করেন এবং সেগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি ভারতের সেমিকন্ডাক্টর বিকাশের পরবর্তী ধাপে সকলকে

0: সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার শীর্ষ কার্যনির্বাহী আধিকারিকরা উৎপাদন, নকশা, পরিকাঠামো এবং মানব সম্পদ উন্নয়নে সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রশংসা করেন। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 অধীনে গড়ে ওঠা বিভিন্ন সুযোগের পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্প শৃঙ্খলের প্রতিটি ক্ষেত্রে ভারতের সম্ভাবনার প্রতি তারা পূর্ণ আস্থা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে সিইওরা জানান, সাম্প্রতিক বছরগুলির অগ্রগতি ভবিষ্যতের বিকাশের জন্য এক মজবুত ভিত্তি তৈরি করেছে। ভারতকে বিশ্বমানের যোগে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে তারা পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। আজকের এই গোলটেবিল বৈঠকে এসিএমআই, মাইক্রন, ইনফিনিয়ন, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, এএসএমএল, মার্ক, এএমডি, ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, সিজি পাওয়ার এবং আইবিএম রিসার্চ সহ বিশ্বের একাধিক নামী সংস্থার প্রধান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
1: প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এই সম্মেলন বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ক্ষেত্রের প্রতিনিধিদের একই ছাতার তলায় নিয়ে আসবে, যা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনে গতি আনা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এই প্রদর্শনীতে 300টি আন্তর্জাতিক সংস্থা সহ 600-র বেশি প্রদর্শক এবং 50টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের বাধ্যতামূলক ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা অনুমোদন করেছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে নতুন করে 51 লক্ষেরও বেশি কর্মচারী ইপিএফওর বাধ্যতামূলক সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। এর ফলে সরকারের বার্ষিক আনুমানিক খরচ হবে প্রায় 11,339 কোটি টাকা। মন্ত্রী আরও জানান, 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ईपीएफओर वेतनের এই ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল।
2: कैप का आधार ये हुआ कि जो 15,000 रुपीस पर मंथ पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था। तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। ये अनस्किल्ड कि जो मिनिमम वेज है उसको भी कई राज्यों में 15,000 से ऊपर कर चुके हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী জন্মদিন পালন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও জানান, দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনও 4 গুণ বৃদ্ধি পেয়ে 1 লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছে, যা অতীতে ছিল মাত্র 35,000 কোটি টাকা। বর্তমানে ভারত বিশ্বের 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে।
3: मैं मानता हूं कि एक अच्छा नेता वह नहीं होता है जो केवल सिर्फ बनाने पर फोकस करे, बल्कि वह होता है जो कि देश का फ्यूचर बेटर करने के बारे में काम करे, वह अच्छा नेता कहा जाता है। और एक अच्छा लीडर इलेक्टोरल विक्ट्री के लिए पॉपुलिस्ट फैसले नहीं लेता है, बल्कि इलेक्टोरेट के जीवन को बेहतर बनाने के लिए बोल्ड और विजनरी वह फैसले लेता है। इस काम को मोदी जी ने लगातार 25 वर्षों तक हेड ऑफ द गवर्नमेंट के रूप में जो उन्होंने काम किया है, इस दायित्व को निभाया है।
0: অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। এই র্যালিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাইকৃত প্রার্থীরা অংশ নেবেন। সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও সিকিমের বাছাইকৃত অগ্নিবীর জেনারেল ডিউটি, মহিলা মিলিটারি পুলিশ, ডব্লিউ এমপি প্রার্থীরাও এই র্যালিতে অংশ নেবেন। 3 রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য কলকাতাকে নির্দিষ্ট র্যালি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
1: ক্ষুদ্র নতুন রপ্তানিকারীদের জন্য এক বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার 3 লক্ষ টাকা পর্যন্ত ছোট মূল্যের রপ্তানি চালানোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা নিবন্ধন সনদের বাধ্যবাধকতা থেকে ছাড় ঘোষণা করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, নতুন ও ছোট ব্যবসায়ীদের ওপর নিয়ম নীতির বোঝা কমানো এবং ডাক, কুরিয়ার ও অন্যান্য মাধ্যমে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
0: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল আর জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তোখান সাহুর উপস্থিতিতে স্বচ্ছতাহি সেবা অভিযান 2026-এর সূচনা করেছেন। এবছরে অভিযানের মূল ভাবনা বা থিম হল স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত।
1: ভারতের বিদেশ মন্ত্রক আজ নতুন দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর অবাঞ্ছিত ও পেশাদারিত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের এই আচরণের কারণেই ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে,

0: আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানের নৌবাহিনীর এই আচরণ সামরিক মহড়া, কৌশলগত আচরণ এবং সেনা চলাচলের আগাম নোটিশ সংক্রান্ত 1991 সালের এপ্রিলের দ্বিপাক্ষিক চুক্তির সরাসরি লঙ্ঘন।
1: কেন্দ্র সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাটি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই গোষ্ঠীটি সীমান্ত পেরিয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক চোরাচালানের পাশাপাশি তরুণ ও ছোটখাটো অপরাধীদের সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার কাজে জড়িত। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক এই সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।
0: ছত্তিশগড়ের জগদলপুরের একটি বিশেষ এনআইএ আদালত 2013 সালে ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার মামলায় দোষী সাব্যস্ত 10 জনেরই মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তদের হাইকোর্টে আবেদনের জন্য 30 দিনের সময় দেওয়া হয়েছে। 2013 সালের 25 মে বস্তার জেলার ঝিরাম উপত্যকায় এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা সহ 27 জন নিহত এবং 35 জন আহত হয়েছিলেন।
1: দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হওয়া 15 জন মহিলা ও একজন পুরুষ সহ 16 জন বাংলাদেশী নাগরিককে আজ পশ্চিমবঙ্গের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়েছে। এই 16 জনের মধ্যে 10 জনকে রাজস্থান থেকে, 3 জনকে কেরালা থেকে, 2 জনকে তেলেঙ্গানা থেকে ও 1 জনকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ। এরপর তাদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে।
1: कभी सिनेमा देखी है तू?
2: हाँ देखी ना, वो बाल नागम माँ।
1: हाँ, तो आज फिल्म स्टार लग रही है।
2: क्या है कि बोलूँ स्वाप?
1: नहीं समझी? अरे वो फिल्म में रहती है ना, हीरोइन, वही जो गाती हैं, नाचती हैं, इश्क करती हैं।
0: আজ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এই ঘোষণা করে, আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাদিয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত অভিনেতা অনন্ত নাগকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সাফল্যের জন্য শ্রী নাগকে অভিনন্দন জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এটি এক গৌরবময় যাত্রার যথার্থ স্বীকৃতি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান অনন্ত নাগকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেয়া বিভিন্ন স্মৃতিচিহ্ন ও সামগ্রীর ই নিলাম কাল থেকে শুরু হতে যাচ্ছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, এবছর প্রায় 1500 সামগ্রী নিলামের জন্য রাখা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
3: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম করতে নিউজিল্যান্ডের পার্লামেন্ট মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একটি আইন পাশ করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন আজ ভারতের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন এই চুক্তি 140 কোটি ভারতীয়র জন্য আশাব্যঞ্জক হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক হবে। নিউজিল্যান্ডের বাণিজ্য বিনিয়োগ বিষয়ক মন্ত্রী টড ম্যাকলে বলেন, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে পণ্য রপ্তানি করার আরও বেশি সুযোগ পাবে। এই চুক্তি কার্যকর হলে ভারতে নিউজিল্যান্ডের রপ্তানি করা পণ্যের 57% শুল্কমুক্ত হবে। এর সঙ্গে সমস্ত ভারতীয় পণ্য নিউজিল্যান্ডের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের সুবিধা পাবে।
0: বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে বোমা ছোড়ার ঘটনায় 2 সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাদের আওয়ামী লীগের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকায় সাংবাদিকদের তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
3: ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর টার্মিনাল ডিপোতে প্রায় 47 লক্ষ লিটার ডিজেল পৌঁছেছে। পাইপলাইনটির 72তম চালানের অংশ হিসেবে এই ডিজেল পৌঁছেছে বলে জানিয়েছেন দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম। এই জ্বালানি রাষ্ট্রের আওতাধীন 3টি কোম্পানি পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েলের মধ্যে প্রায় সমানভাবে বিতরণ করা হয়।
0: 3 ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ টি-20 ক্রিকেটে আগামীকাল ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 6:30।

0: সাতটায়। গতকাল 7 উইকেটে জয়ের মধ্য দিয়ে ভারত ইতিমধ্যেই 2-0 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে।
1: জাপানের আইজি প্রিফেকচার ও নাগোয়া শহরে আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা 2026 এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট 508 জন ক্রীড়াবিদ। গত এশিয়ান গেমসে প্রথমবারের মতো 100টিরও বেশি পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছিল ভারতীয় ক্রীড়াবিদরা। এবারের আসরে সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য।
0: 2027 সালের মার্চে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সফরের কথা ঘোষণা করেছে। এদিন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করেন। বৈঠকে প্রস্তাবিত সিরিজ ছাড়াও দুদেশের মধ্যে ক্রিকেট সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা ক্ষেত্রে 56% রপ্তানি বৃদ্ধি পেয়েছে জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
1: কেন্দ্রীয় সরকার ইউএপিএর অধীনে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
0: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 ভূষিত করা হচ্ছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ মাত্র 94 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

পৃথিবীর বুকে যে কোনো কাজেরই ক্ষেত্র বা ক্ষেত্রে ন্যূনতম একটা প্রস্তুতি প্রয়োজন, এ কথা একেবারে বেদবাক্যেরই সামিল। আপনারা অর্থাৎ রেডিও সেটের সামনে বসে থাকা, 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজ টিউন করে হারানো দিনের গান শুনতে থাকা মৈত্রী শ্রোতা বন্ধুদের কাছে এই অনুষ্ঠানকে আরও জনপ্রিয় করে তোলার জন্য পূর্ব প্রস্তুতিরও একটা ইতিহাস থেকে যায়। নেপথ্য থেকে ভি ওয়েলসারের মতো সফল সঙ্গীত আয়োজনের দায়িত্বে থাকেন মৈত্রীর অনুষ্ঠান আধিকারিক, যাতে এই প্রস্তুতির সফল রূপায়ণের মাধ্যমে অনুষ্ঠানে এক ঘেয়েমির তেঁতো বড়ি গিলতে না হয়। বাংলা গানের স্বর্ণযুগ বলে নির্দিষ্ট কয়েকটি বছরকে দাগিয়ে দেওয়া হলেও এর প্রস্তুতি শুরু হয়েছিল তবে থেকে যবে থেকে বাংলা গানের পথচলা শুরু। গানের বিষয়টাই এমন এক অদ্ভুত বিষয় যার প্রস্তুতিতে তিনটি ক্ষেত্রের অবদান থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে গানের পরিচিতি লাভ হয় শুধুই মাত্র কণ্ঠশিল্পীকে দিয়ে। অথচ গীতিকার সুরকার এর শ্রেষ্ঠ কাব্য এবং তাতে স্বরসপ্তকের সঠিক ব্যঞ্জনায় যে সকল অপূর্ব সঙ্গীত মাত্রের সৃষ্টি হয় তাতে তাদের অবদানও যথেষ্ট হয় কি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানের অনুষ্ঠানে স্টুডিওতে আমি মৈত্রীবন্ধু ধীমান। গানখানি শুনলেন, যদিও বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও মোহিনী চৌধুরীর কলমে সৃষ্ট কমল দাশগুপ্তের সুরে সত্য চৌধুরীর কণ্ঠে একখানি কালজয় গান। আগামীকাল ওনার অর্থাৎ সত্য চৌধুরীর 109তম জন্মদিন। আগামীকাল আরও বিস্তারিতভাবে আগামীকালের যিনি উপস্থাপক তিনি হাজির করবেন। কাকতালি হলেও আজকের অনুষ্ঠানে যাদেরকে মৈত্রী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবো, তারা শতবর্ষ অতিক্রান্ত বটেই, জন্মেও ছিলেন সেপ্টেম্বর মাসেই। মোহিনী চৌধুরী 5ই সেপ্টেম্বর 1920, জগন্ময় মিত্র 6ই সেপ্টেম্বর 1918, সত্য চৌধুরী 17ই সেপ্টেম্বর 1918, অর্থাৎ 107, 109, 109। মা বাবা কাকা জ্যাঠা সবাই গান করতেন, অর্থাৎ শৈশবে বেড়ে ওঠা সাংগীতিক পরিবেশে। মায়ের মামা ছিলেন দিলীপ কুমার রায়। একটা ছোট্ট ঘটনা একটু ভাগ করে নিই শ্রোতা বন্ধুদের সঙ্গে। বাবা সাইকেলে বসিয়ে স্কুলে দিয়ে এলে কী হবে, কিছুক্ষণ পরেই সেখান থেকে পালানো। তবে সেটাই শেষ নয়, বই খাতাও কোথাও না কোথাও পড়ে থাকতো। এমনই একদিন বিকেলে নাম লেখা বই খাতা নর্দমা দিয়ে ভেসে যেতে দেখে মা বুঝতে পারলেন স্কুল ছুট শিশু বালক তাঁরই আদরের ধন সত্য চৌধুরী। পরে চিনি একাধারে গায়ক, নায়ক, সুরকার, অভিনেতা।

ফিরে এলাম গানের এবারে এক অন্য গল্পে। জনৈক রেকর্ড কোম্পানির কর্তা হেমচন্দ্র সোম দমদমের অফিসের দেরাজে জমি থাকা বিস্তর ধুলো আর কাঁড়ি কাঁড়ি খাতা কাগজ পরিষ্কার করতে একেবারে হিমশিম খাচ্ছিলেন। প্রতিদিনের বহু লোকের পাঠানো জমে থাকা লেখার পাতাগুলো ছাড়তে গিয়ে আরও দশটা কাগজের সঙ্গে টুক করে মাটিতে পড়া খাতাটা খুলতেই পড়তে পড়তে চমক তাঁর চোখে মুখে। যেমন সুললিত ভঙ্গি তেমনই সুন্দর কথা। উপর লেখা গুঞ্জন 1938, লেখক মোহিনী চৌধুরী। তাঁর চমকে ওঠার আরও এক কারণ, 5 বছর ধরে অমন লেখা অনাদরে পড়ে আছে। তৎক্ষণাৎ গানের খাতাটা কমল দাশগুপ্তের কাছে, আর মোহিনী চৌধুরীর প্রথম রেকর্ড রাজকুমারী ওলো নয়ন পাতা খোলো সোনার টিয়া ডাকছে গাছে ওই বুঝি ভোর হলো, কুসুম গোস্বামীর কণ্ঠে। যদিও এটি আগে রেকর্ডিং, তবু পাঁচু বসু শুনে অনিমা ঘোষের গাওয়া অন্য একটি গান কোম্পানি থেকে রিলিজ করলো আগেই 1944, 1946 এবং 1955-তে। কমল দাশগুপ্তের সুরে জগন্ময় মিত্রের কণ্ঠে গাওয়া গানের কথাও তাঁরই লেখা, ভুলি নাই ভুলি নাই, সঙ্গে আরও দুটি গান আপনাদের শ্রবণেন্দ্রের সেবায়।

0: বাংলা আধুনিক নজরুল গীতির পাশাপাশি ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পাসহ সঙ্গীতের প্রায় সব প্রচলিত ধারার অসংখ্য কালজয়ী বাংলা গানে স্বচ্ছন্দ পদচারণাকারী মানুষটি ছিলেন বাংলা কাব্যসঙ্গীতের অন্যতম শিল্পী। লক্ষ কোটি শ্রোতা রোমান্টিকতায় আচ্ছন্ন হয়ে নিজেরই প্রেমপত্র হিসেবে যে গানকে স্বীকৃতি দেন, সঙ্গীতের ইতিহাসে সেটির একক সঙ্গীত হিসেবে সর্বাধিক শ্রুত ও বিকৃত। হিচিম্বির হিসেবে 78 আরপিএম রেকর্ড থেকে ক্যাসেট যুগ পর্যন্ত 25 লক্ষ কপি বিক্রি হওয়া 1948 রেকর্ড করা সেই কালজয়ী গান চিঠি, তুমি আজ কত দূরে, শিল্পী জগমোহনকে এনে দিয়েছিল অমরত্ব। হিন্দি সঙ্গীত জগতের প্রসিদ্ধ জুড়ি স্বপন জগমোহন জুটির অন্যতম। জগমোহন ওরফে জগন্ময় মিত্রের জন্ম 1918-এর 6ই সেপ্টেম্বর কলকাতার এক সঙ্গীত মনস্ক পরিবারে। যখন সেই পরিবার জগন্ময়ের বাবা যতীন্দ্রনাথকে মাত্রই 25 বছর বয়সে অকালে হারিয়ে শোকে মুহ্যমান, পিতামহ বিধুভূষণ ও পিতৃব্য পঞ্চাননের সাহচর্যে শৈশবে সঙ্গীত সাধনার হাতে করি হলেও 10-11 বছর বয়সে গিয়ে নাড়া বাঁধা কেশব মুখোপাধ্যায়ের কাছে। সেখান থেকে তালিম নিয়েই বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের সঙ্গীত প্রতিযোগিতায় 1938 সালে টপ্পা, ঠুংরি, ধ্রুপদ, রাগপ্রধান, বাউল, কীর্তন সহ প্রতিটি বিভাগে প্রথম হন। সেই বছরই গান রেকর্ডের সুযোগ এইচএমপিতে, এবং সেখানেই যদি বাসনা মনে দিবে দহন জ্বালা গান শুনে মুগ্ধ হওয়া কাজী নজরুলের তারিফ কুড়োনো, আজীবনের হৃদ্যতা শুরু সেই গান থেকেই তার কাজীদের সঙ্গে। 1948-এ রেকর্ড করা অসামান্য দুটি কাব্যগীতি 7টি বছর আগে, 7টি বছর পরে। পরবর্তীতে গীত রেকর্ড বিক্রিতে হওয়া চিঠি তুমি আজ কত দূরের সাথে এক অবিস্মরণীয় মরমী ট্রিলজি সৃষ্টি করে। গান তিনটি রইল আপনাদের ভালো লাগার জন্য।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

0: ট্রিলজি মধ্যে একটু বিরতি নিলাম, বিরতি নিয়ে বলে দিই অনেক শ্রোতা বন্ধুই অপেক্ষা করছেন আগামীকালের বিষয় শোনার জন্য। আমাকে ভুলে যাও ক্ষতি নেই, আমার গান ভুলো না, শুধু এটুকুই বলতেন তিনি। যার গান তৎকালীন অনুরোধের আসরের সিগনেচার টিউন ছিল, তিনি আন্তঃ কলেজ প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন স্বয়ং মান্না দেখে। বরাবর রেকর্ডিংয়ের আগে যার কাছে টিপস নিতে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, তার নাম সত্য চৌধুরী। অনন্য সাধারণ সঙ্গীত প্রতিভার জীবনের ক্যানভাসে ছড়িয়ে রয়েছে আরও নানা রঙের শৈল্পিক টান। তার জন্মদিবসে সেই সব নানা রঙে সাজবে আগামীকালের হারানো দিনের গানের আসর। সাথে অবশ্যই থাকবে তাঁর গাওয়া একগুচ্ছ গানের ডালি। আর ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী স্টুডিওতে আপনাদের অপেক্ষায় থাকবে আম্রপালি ঘোষ মিত্র। রেডিও টিউন করে সঙ্গে থাকছেন। তো যেমন বলছিলাম যে কালকে সত্য চৌধুরীর জন্মদিবসে পালিত হবে, আগামীকালের বিষয় নিয়ে থাকবে আম্রপালি ঘোষ মিত্র। ফিরে আসি আজকের অনুষ্ঠানে।
1: আবার এসেছে বিজয়া দশমীর শাস্তি বছর পরে, কত কথা আজ নয়নের জলে ফিরে ফিরে মনে পড়ে, শাস্তি বছর পরে।

ছিল সে এমনই বিজয়ার তিথি, 7টি বছর আগে। সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে, 7টি বছর আগে।

ফিরে এলাম সত্য চৌধুরীর কথায়। বাড়িতে আসতেন ভগবান চন্দ্র সেন, পাখোয়াজ বাজাতেন এবং বাজাতে বাজাতে এতটাই মগ্ন হয়ে যেতেন যে হাইকোর্ট অ্যাডভোকেট বাবা যতীন্দ্রমোহন তিনিও হারমোনিয়ামে সুর ধরতেন, আর সত্য চৌধুরীর কথায় তিনি তা ঘোষণা করতেন, ভগবান চন্দ্র সেন পাখোয়াজ বাজাচ্ছেন, আপনারা দয়া করে আসবেন যদি শুনতে চান তো। 1937 বেতারে বাংলা ঘোষকের কাছে যোগ দিয়ে 1976 পর্যন্ত কাজ করেন অকৃতদাস সত্য চৌধুরী। প্রায় 100 চলচ্চিত্রে গান গাইলেও প্রথম গান জয়দেব ছবিতে 1941 সালে। নায়কের ভূমিকায় কাজ করেছেন রাঙামাটি ছবিতে। তার জীবনের পরম সৌভাগ্য তিনি কবি কাজীর সান্নিধ্যে এসেছিলেন বহুবার, যা প্রায় ঈশ্বর লাভের সমতুল। কাজী অসুস্থ হওয়ার পর তাঁর অনেক কবিতায় সুর দিয়ে স্বকণ্ঠে স্মরণীয় করে গেছেন এমন বহু গানকে। মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক, আশুতোষ কলেজে স্নাতক, সেই কলেজেরই সহপাঠী কালীপদ বন্দ্যোপাধ্যায়ের দাদা কিশোরী মোহনের বাড়িতে থাকতেন শচীন কর্তা। তাঁরই রেফারেন্সে শচীন কর্তার গানের স্কুল সুর মন্দিরে ভর্তি হওয়া। মজার ঘটনা হলো, গানের স্কুলের ভর্তির টাকা জোগাড় করেছিলেন দৈনিক সংবাদপত্রের ফটোগ্রাফির প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 5 টাকা লাভ করে, তার থেকে 4 টাকা দিয়ে।

ফিরে এলাম সত্য চৌধুরীর কণ্ঠে দুটি গানের পর। গীতিকারের কথা আর কখনই বা মনে রাখেন, আসলে গানের ধর্মই বড় কুল মেলে। যখন যিনি গান গেয়ে থাকেন গান তাঁরই হয়ে যায়, সেই নিয়মেই গান পরিচিত হয় গায়ক গায়িকার নামে। অথচ গান লিখতে বা সুর করতে নেপথ্যে রয়ে যান কত মানুষ। কখনো সকনো জনপ্রিয় গানের সুরকার কিছুটা কৃতিত্ব পেলেও আড়ালে থেকে যান গীতিকার। এই আড়ালে থাকার বেদনা সারা জীবন ধরে বয়ে বেরিয়েছেন গীতিকার মোহিনী চৌধুরী। কজন আমরা চিনি তাকে, অথচ তার লেখা মুক্তির মন্দিরের সোপান তলে আমি দুরন্ত বৈশাখী ঝড়, দিন দুনিয়ার মালিক তুমি, ভালোবাসা মরি ভিখারি করেছে, শুনি তাকতুম তাকতুম বাজে, পৃথিবী আমাদের চায় সহ অনেক গান এখনো মুখে মুখে বেড়ে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সত্য চৌধুরী, জগন্মা মিত্র, ফিরোজা বেগম, সুবিধা প্রতদত্ত সহ কত খ্যাতনামা শিল্পী গেয়েছেন তার রচিত গান। চল্লিশের দশকের গোড়া থেকেই তাঁর গীতিকার জীবনের শুরু। কালোজয়ী জনপ্রিয় গানের মধ্যে পৃথিবী আমাদের চায়ের মতন গানও আছে, আছে তাকদুম তাকদুম, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শচীন দেববর্মন, কৃষ্ণচন্দ্র দে, কমল দাশগুপ্ত প্রমুখ বিখ্যাত সুরকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমার গানেও তিনি রেখেছেন তার প্রতিভার ছাপ। নায়িকা সংবাদ ছবিতে কি মিষ্টি দেখো মিষ্টি, বা কেন এই হৃদয় চঞ্চল হল, আজও মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু কজন জানেন এসব গানের গীতিকারকে? ক্ষোভের সঙ্গে কথা

গুলি বলছিলেন যিনি, তিনি প্রয়াত গীতিকারের পুত্র, বেহালার বাসিন্দা দিগ্বিজয় চৌধুরী। তিনি বলেন যে এপারের তুলনায় ওপারে সেই আগ্রহ বা আন্তরিকতা অনেক বেশি ছিল। ওপার বাংলার মানুষের কাছে বাবার স্বীকৃতি অনেকটা তাদের ওপর অনেকটাই তাদের অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। সেই তুলনায় এই বাংলায় বাবা অনেকটাই উপেক্ষিত, উপেক্ষা শুরু অনেকদিন আগেই, জীবদ্দশায় অনেক উপেক্ষা সহ্য করেছেন তিনি। তাঁর লেখা জনপ্রিয় গান প্রচলিত তকমা নিয়ে বাজারে চলেছে। তিনি যে গান লিখেছেন তার গীতিকার হিসেবে প্রচারিত হয়েছে কখনো কাজী কবির নাম, কখনো মীরা দেব বর্মন বা প্রিয়ব্রতর নাম। এমনকি তাঁর বাড়ির কাছাকাছি একটি গান মুক্তির মন্দিরের সোপানতলে ব্যবহার করা হয়েছে তাকে না জানিয়েই। এক প্রখ্যাত শিল্পী গানটি গাইতে চেয়েছিলেন, পৃথিবী আমারে চায়, অথচ তিনি গান জানতেন যে গানটি সত্য চৌধুরীর। তার ভুল ভাঙিয়েছিলেন গীতিকার পুত্র, বলেছিলেন সত্য চৌধুরী গানটির গায়ক মাত্র, গীতিকার আমার বাবা মোহিনী চৌধুরী। বাবা হেসে বলেছিলেন টাকা তো সেপ্টিক ট্যাঙ্কে চলে যাবে, সৃষ্টিটাই থেকে যাবে শুধু। তিনি অর্থ চাইতেন না, চাইতেন নিজের কাজের স্বীকৃতি। একবার তার স্ত্রী বলেছিলেন এত গান লেখো টাকা তো পাও না, তার উত্তরে তিনি বলেছিলেন টাকার সেপ্টিক ট্যাঙ্কে চলে যাবে। শোনা যায় নেতাজির প্রিয় গানের রচয়িতাও ছিলেন সেই মোহিনী চৌধুরী। তার পুত্র মনে করেন যে গীতিকারের সংসার যেভাবে চলেছিল সেই খবর কজন রাখতেন, আজকে শিল্পীদের অবস্থা চাকচমক তখন ছিল না, অকল্পনীয়। গীতিকার হিসেবে তিনি যথাযোগ্য সম্মান কখনোই পাননি, গান প্রতি মাত্র ৬ টাকা সাম্মানিক পেয়েছেন, এমনকি পাননি রয়্যালটিও। স্বাধীনতার এত বছর পরে এসে অজস্র দেশাত্মবোধক গানের রচয়িতা হিসেবেই বা কোনো মরণোত্তর পুরস্কারও তিনি পাননি। তার কথা বা আজকে যাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানালাম তাদের সবার কথা আরও অনেক কিছু বাকি রয়ে গেল সময়ের চোখ রাঙানিতে, তা সব শেষ করতে পারলাম না, এমনকি শোনাতে পারলাম না আরও অনেক অনেক ভালো ভালো গান। কথা দিচ্ছি আবারও কোনো একদিন শতবর্ষী সেপ্টেম্বরই ত্রয়ীকে নিয়ে হাজির হব অন্য কোনো পর্বে। তবে যাবার আগে বলে যাই যে আরণীদিনের গানের অনুষ্ঠান শেষ করব এই গানের মধ্য দিয়ে। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু ধীমান চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু ভারতীয় সময় সকাল ৬টায়, সকাল ৫:৫৬ বাংলাদেশ সময় সকাল ৬:২৬। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় ১১:৫৮.১৩ বাংলাদেশ সময় ১২:৩০.১৭। রাত ১২টা থেকে ডিটিএইচ পরিষেবার সম্প্রচার সরাসরি।

0: খাসবানি কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন 12:45। ডিটিএইচ বাংলা পরিষেবার প্রথম দু ঘন্টা শুনবেন আধুনিক বাংলা গান 12-2 পর্যন্ত, 2-3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, 3-4 পর্যন্ত শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। প্রথমে শুনবেন আধুনিক বাংলা গান মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।
1: একটু জলের মন পাওয়া যায় যদি, প্রেম এসে ছোঁয়ে

0: আধুনিক বাংলা গান শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। পরবর্তী আধুনিক বাংলা গানগুলো শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।
1: তোমার কাছে এলাম শ্রাবণ, অনেক দিনের পরে মেঘের আঙুল পোলাও ঠোঁটে, জেঠুর ঝুলে কুসুম ফোটে, আমার সারা শরীর যেন বৃষ্টি হয়ে ঝরে। তোমার কাছে এলাম শ্রাবণ,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন মান্না দের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম 75 একযোগে 107 মেগাহার্জে। পরবর্তী গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

0: এর পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে।
1: না না কেঁদো না।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন দুটো বেজে এক মিনিট হয়ে এক সেকেন্ড। সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন অমানুষ বাংলা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গানগুলি।

শুনলেন অমানুষ সাহায্য থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনলেন অমানুষ ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাধক কমলাকান্ত বাংলা ছায়াছবি থেকে, গানগুলি গেয়েছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

আমার মন কররে শুভ যোগ মহেন্দ্র তখনি বাতাসে যদি ভাসে তরী।

0: জানেও জানে বাতাসে যদি ভাসে তরি না জানেও জানে তাহে বাদাম খাতায় দে রে কুল কুণ্ডলিনী
1: তাহে সেনা থকান দাদি হে মাস্তুল শ্রী ভবানী।

শুনলেন সাধক কমলাকান্ত থেকে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন গুরুদক্ষিণা বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানগুলি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

বললেন মূল দক্ষিণে ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে গানটি আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাহেব ছায়াছবি থেকে, প্রথম গানটি গেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়।

বুঝিয়ে দেবই লড়াইটা হলে জার্সি গাই ফুট করে পাই বুঝিয়ে দেবই লড়াইটা হলে জার্সি গাই ফুট করে পাই ঢুকতে দেব না বল গলে

শুনলেন বাংলা ছায়াছবি সাহেব থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন সাহেব বিবি গোলাম থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘড়িতে এখন 3:41, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকসঙ্গীত স্বপন বসুর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন নানা রঙের গান, শুনলেন লোকসঙ্গীত স্বপন বসুর কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

שון לנון. নজরুল গীতি ফিরে যাবে কবে কণ্ঠে, আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গান শুনবেন গজল, শিপ্রা বসুর কণ্ঠে।

0: যোগাযোগ মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শেষ হলো আপকে লিয়ে এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথম আমরা শুনব খেয়াল শিল্পী শিরীন সেনগুপ্ত রাগ ভাটিয়ার

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শিরীন সেনগুপ্ত, রাগ ভাটিয়ার। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী।

0: আমরা শুনলাম গিটার শিল্প ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই সঙ্গেই শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন

আনন্দধ্বনি শুরু হল সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে, আমারও পড়ানো যাহা চায় গান দিয়ে। এরপরের গান শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম জগতে আনন্দ চক্রে। আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি। এরপর তপন প্রভা।

গানটা শুনলাম অভিকের কণ্ঠে। এরপরের গান বাজিল কাহারো বিনা, শিল্পী শ্রেয়া ঘোষ আকুরাতা।